0: আর ভবিষ্যৎ যে কেড়ে নিচ্ছেন, কথাটা মদনবাবুর হৃদয়ে গিয়ে আঘাত করল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ও স্কুলে যাক। শুরু হল রাহুলের নতুন জীবন।
1: পেটকাঠি ছাঁদিয়াল, পেটকাঠি ছাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা, পেটকাঠি ছাঁদিয়াল।

তেরো রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে, বয়স বারো কি তেরো বড় জোর চত্ব, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আত্মা তো তোর কি সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুমন চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি। চলে যাই গল্পে। অনেকদিন পর রাহুল আবার স্কুলে ভর্তি হল। প্রথম দিন নতুন খাতা হাতে নিয়ে ও কেঁদে ফেলল। মেঘনা ম্যাডাম জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন রাহুল? রাহুল বলল, আনন্দে ম্যাডাম, আমার এত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, আর তা শুধু আপনার জন্য। বলেই সে মেঘনা ম্যাডামকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ক্লাসে বসে মন দিয়ে পড়তে লাগল। যে ছেলেটা একসময় চায়ের কাপ গুনত, সে এখন অঙ্কের সংখ্যা গোনে। যে হাত সারাদিন বাসন মাজত, সেই হাত এখন কলম ধরেছে। একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, আর একটার পর একটা ডিগ্রিতে এগোচ্ছে রাহুল। মাধ্যমিক পেরোল, উচ্চ মাধ্যমিক পেরোল, তারপর কলেজে ভর্তি হল। পড়াশুনোর পাশাপাশি সে ওই সমাজসেবী সংস্থার সাথে শিশু অধিকার নিয়ে কাজও শুরু করে দিল, কারণ সে জানত শিশু শ্রম কাকে বলে। জানত ছোট্ট ছোট্ট শিশুদের ছোট্ট ছোট্ট হাতগুলো আসলে খেলনা ধরার জন্য, বই ধরার জন্য, ইঁট পাথর কিংবা বাসন মাজার জন্য নয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 20টা বছর। সময়ের পরিবর্তন ঘটেছে সর্বত্র। একদিন সে পুরনো স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন একজন সমাজকর্মী, তার নাম শ্রী রাহুল।

মঞ্চে উঠে তিনি উপস্থিত শিশুদের দিকে তাকালেন। তার চোখে জল এসে গেল। বললেন, আমি একসময় তোমাদের মতোই একটি শিশু ছিলাম, কিন্তু বইয়ের বদলে হাতে ছিল কাজের বোঝা। যদি সেদিন একজন শিক্ষিকা আমার পাশে না দাঁড়াতেন।

আমি এখানে দাঁড়াতে পারতাম না। সামনের সারিতে বসে থাকা মেঘনা ম্যাডামের চোখও তখন ভিজে এসেছে, উঠেছে জলে। রাহুল মঞ্চ থেকে নেমে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, বলল, আপনি আমাকে কাজ থেকে মুক্ত করেননি, আসলে আপনি আমায় অন্ধকার থেকে আলো এনেছেন ম্যাডাম। এই অবধি গল্প। আসলে শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যার নাম নয়, এটা একটি শিশুর স্বপ্ন, শিক্ষা আর ভবিষ্যৎ ধ্বংস করার নাম। প্রত্যেকটা শিশুর হাতে বই থাকা উচিত, কাজের বোঝা নয়। প্রতিটি শিশুর মুখে হাসি থাকা উচিত, ক্লান্তির ছাপ নয়। কারণ শিশুরাই যে দেশের ভবিষ্যৎ, আর যে সমাজ তার শিশুদের শৈশব রক্ষা করতে পারে না, সে সমাজ কখনোই সত্যিকারের উন্নত হতে পারে না। তাই আমরা যেন মনে রাখি, শিশুর হাতে কলম মানায় শ্রমের বোঝা নয়। ভবিষ্যৎ সমাজ স্বপ্ন শিশুর হাতেই রয়। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অমল মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। চলে আসি প্রথম লেখায়। ঠিক 5টা বাজে, কিছু বলতে ইচ্ছে করছে। খুব ছোটবেলা থেকেই রেডিও শুনছি, শুনতেই আমার বেশি ভালো লাগে। আমার বাবা বলতেন, শুনবি বেশি বলবি কম। তোমাদের কথা আমি খুব মন দিয়ে শুনি, রেডিও আমার প্রিয় বন্ধু, আমার প্রতিটি শ্বাসের সঙ্গে রেডিও। সকলের জন্য শুভকামনা রইল। আমি অময় কুমার দাস, 68 বছরের যুবক, বনগা, উত্তর 24 পরগনা। বেশ, আপনি এমন যুবকই থাকুন এবং প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। আচিরন্তনীতে আপনার মতামত অবশ্যই

জানান। এবার কে লিখছেন? আচ্ছা, গুড মর্নিং চিরন্তনী, সকল শ্রোতাবৃন্দ, উপস্থাপিকা দিদিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিশুশ্রম নিয়ে একটা মনে জিজ্ঞাসা করতে চাই। বিজ্ঞাপন জগতে যে শিশু দেখতে পাই তারা কি শিশু শ্রমিক? এটা কি সঙ্গত? ভালো একটা প্রশ্ন করেছেন জয়ন্ত রায় বাদুরিয়া থেকে। এটা বেশ একটা মুশকিলের ব্যাপার। আমরা তো সবসময় কষ্টের দিকটা, দারিদ্রের দিকটা দেখি। আমরা দেখেছি ছোট্ট প্রথম ওই বাচ্চাদের যে বেবি ফুড, তাতে কিন্তু আমরা দেখেছি শিশুদের জন্য যেহেতু, তাই শিশুদের ব্যবহার করা হতো বিজ্ঞাপনে। আপনার প্রশ্নটা আমরা সবাই শুনলাম, সবার কাছে কিন্তু ভাববার ব্যাপার কথাটা। হাই ইন্দ্রাণীদি, আজ শুনছি রাহুলের গল্প, চিরন্তন কথায় সাজানো চিরন্তনের অনুষ্ঠানে তুমি এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি বেহালা। বেশ, গুড মর্নিং আপনাকে। সাথে আছি, শুনছি, শুভ সকাল দিদিভাই, তোমার মতো আমার গলার অবস্থা একদম কতজনের যেই অবস্থা, অ্যাকচুয়ালি এত লেভেলের একটা এয়ার পলিউশন না, মানে চেষ্টা করেও ঠিক রাখা যাচ্ছে না গলা। আমি তো দেখছি ঠিক হয়ে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে। যাই হোক, লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল, হাওড়া থেকে। একদম তোমাকেও, আমি নিজেও এই অবস্থায়, তবুও তোমাকে বলি গলার যত্ন নিও, সাবধানে থেকো। আর এরপরে কে লিখছেন? সুপ্রভা দিদিভাই, আরও নতুন করে পাওয়া চিরন্তনীর ভোর, আরও এক নতুন ভোর শিশুশ্রম বিরোধী দিবস। রাহুলের মতো শত শত রাহুলের অবস্থার পরিস্থিতি অনেকের, করোনার পর সব কিছু এলোমেলো হয়ে গেছে, স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা খুব কম, আমাদের সকলের মধ্যে যে শিশু মনোভাব আছে তাকে নষ্ট করা যায় না। দিদিভাই, আজ আমার বিশেষ দিন, আজ আমার 34তম জন্মদিন, গল্পটি ভালো লাগলো, অর্জুন সিং, তামিলনাড়ু। বাহ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এভাবেই চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন? এবার লিখছেন নিবেদিতা সেন, শ্যাওড়াফুলি থেকে। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শুক্রবারে চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, ছোট্ট শিশুর স্বপ্ন, কিন্তু অভাবে অনেক শিশু তাদের ছেলেবেলা হারিয়ে ফেলে, তাদের বাবা মায়েরা এই ছেলেদের কাজে পাঠিয়ে দেয়, কারণ তাদের আয়ে যে সংসার চলে না। আমার দেখা এক 14-15 বছরের ছেলের রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে, আর মাঠে ওরই মতো বাচ্চারা ফুটবল খেলে, ও সেই দিকে অপলক চেয়ে থাকে, দেখে আমার ভীষণ কষ্ট হয়। লিখেছেন নিবেদিতা সেন, সত্যি কষ্ট করে এই দৃশ্যগুলো। চাই, আমরা সবাই চাই এই শিশুদের জীবনটা শৈশব দিয়েই ভরা থাকুক। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণীদি, গল্প শুরু করার আগে বললেন আজ একটা হৃদয় ছোঁয়া গল্প বলবো, সত্যি বলছি গল্প শোনার পর হৃদয় মন ছুঁয়ে গেছে, আর গানগুলো খুব ভালো। সকলে ভালো থাকবেন, অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদকপাড়া। আপনাকেও জানাই শুভ সকাল। লিখছেন সুপ্রভা চিরন্তনী ইন্দ্রাণীদি, মনে হলো আজকের গল্প খুব বাস্তব, এমন অনেক রাহুলকে দেখতে পাই সমাজে, শিশুশ্রম বন্ধ হোক। সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকেও, ভালো থাকবেন। এরপর লিখছেন হেলেন কেলার, যেন শ্রিত হলেন, ও আচ্ছা, ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে। সত্যি তাই, এই আরেকজন মানুষ যিনি আমাদের সব কিছুকে অতিক্রম করে স্বপ্নের পথ দেখান। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত দিদিভাই, ভালো উপস্থাপনা, গল্প, গান, ধন্যবাদ, ভালো সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন, সুপ্রভাত। এরপর লিখছেন, অনেকে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে চিরন্তনীতে রাহুলের গল্পটা মন ছুঁয়ে গেল। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য, গুড মর্নিং, প্রতিদিন মানে প্রত্যেক শুক্র শনি রবি সঙ্গে থাকবেন।
এবার লিখছেন সুপ্রভাত।

রানী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শিশু শ্রমিক রাহুলের গল্প মন ছুঁয়ে গেল, সাথে সুন্দর সুন্দর গান। ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি। আপনিও ভালো থাকবেন। সুপ্রভাত। শিশু শ্রম দিবসে রাহুলের মতো আমাদের পূর্ব রাঙাপানি বাবা মা হারা ছোট শিশু মোটর গ্যারেজের কাজ করে এখন বড় মাপের ফিটার হয়েছে। আমাদের তরাই সমতলে ঠান্ডা পরিবেশ, ঘুমোতে অসুবিধে হচ্ছে না। দিদিভাই দণ্ডবাদ, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। অনেক ধন্যবাদ। আপনার লেখাটা পড়ে হঠাৎ গুলজার সাহেবের কথা মনে পড়ে গেল। শুনেছিলাম অল্প বয়সে আমাদের আজকের বিখ্যাত লিরিসিস্ট ডিরেক্টর গুলজার সাহেব, উনি ছোট্টবেলায় এরকম একটা গ্যারাজে কাজ করতেন আর গুনগুন করে গান করতেন, অবসরে গান লিখতেন। আজকে তিনি আমাদের সকলের প্রিয় গুলজার। এবারে কে লিখছেন? শ্রবণসাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। কিছু গল্প, কিছু গান চিরন্তনীর অবদান, তাই শুক্র শনি রবির ভোরে রেডিওতে পাতি গান। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত। তপতিদি হিন্দ মোটর থেকে, আজকে চিরন্তনীতে খুব সুন্দর একটা গল্প শুনলাম। গলার যত্ন নাও, সবাই সাবধানে থাকবেন। এক্স্যাক্টলি, সবাই সবাইকে বলছি কথা, কারণ একদম প্রায় নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বাইরে বেরোলেই গলা আবার চোখট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত দিদি, আজ চিরন্তনীর গল্প অসাধারণ ছিল, অনেক কিছু শিখলাম। এখন ট্রেনে দার্জিলিং থেকে কলকাতার পথে, সৌভিক ঢাকুরিয়া। বাহ, দার্জিলিং থেকে ঠান্ডা বয়ে আনছেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত আপনাকেও, সাবধানে ফিরে আসুন। এবার লিখছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শুভ সকাল কার্তিক দাস, নবদ্বীপ। একদম নবদ্বীপ থেকে লিখলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ থাকবে না, তা কি হয়? আপনাকেও অনেক ধন্যবাদ। শুভ সকাল। এবার কি লিখছেন? সুপ্রভাতী চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে পদচারণায় বেরিয়ে পড়েছি। গাছে কাঁঠাল পেকে গেছে, একটু দূরে দেখি কয়েকটা আম পড়ে আছে, তাই আম কাঁঠালের ঘ্রাণ শুভেচ্ছা জানাই। বাহ, নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, কেমন আছো? গল্পটা আজকে খুব সুন্দর হয়েছে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসে সকলকে আহ্বান করছি স্বেচ্ছায় রক্তদান করতে। প্রতিবারের মতো সকলে ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কি লিখছেন? সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল, দমদম, কলকাতা। আপনাকেও জানাই সুপ্রভাত, অনেক ধন্যবাদ। এবারে চটপট করে দেখে নিই একটু মেসেজ কে কী পাঠিয়েছেন। ইন্দ্রাণীদি, আজ শিশুশ্রম দিবসে চিরন্তনীতে তোমার বলা রাহুলের এত সুন্দর গল্প শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ওরা সবাই এক। তাই সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত সব বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমার প্রার্থনা সব শিশুর সব ভালো হোক। মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ মৌলি। এমনটা হোক আমরা সবাই প্রার্থনা করি। গল্পটা খুব ভালো। কি বুঝতে পারলাম না লেখাটা কি? স্বস্তি থাকলে শান্তি পেতাম। ও, মেঘনা ম্যাডামের মতো কেউ সত্যি থাকলে শান্তি পেতাম। আমার দুই বেবি পড়াশুনো করতো, ইয়াসমিন। ও আচ্ছা আচ্ছা, সাউথ চব্বিশ পরগনা, জয়নগর। আশা করব কেউ আপনার এভাবে পাশে এসে দাঁড়াক, ইয়াসমিন। এরপর লিখছেন 53:55 সময় খুব কম। স্টোরিটা আমার খুব ভালো লাগলো, রঞ্জিত বানু, ঠাকুর পুকুর, কলকাতা। থ্যাংক ইউ, গুড মর্নিং।
প্রেরণাদাত্রী চিরন্তন।

তিনি প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু শ্রমবিরতি দিবসে ছাতা মাথায় হাঁটতে হাঁটতে রাহুল ও মেঘনা ম্যাডামের প্রেরণাদায়ক গল্প শুনছি তোমার চিকন কণ্ঠে। হ্যাঁ, চিকনই বটে। সাথে আমি একটি অনুগল্প পাঠালাম সত্যি বোকাকে। কালবৈশাখী ঝড়ে বহু গাছ পড়েছে, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা রাস্তা পরিষ্কারের নামে দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিয়ে যাচ্ছে। খোকা, ওখানটায় কী করছিস দেখো না বাবা, বড়ো গাতটা উপলে দেখেছে, ছোটো গাতগুলোকে একা পালছি না, তুমি বড় গাতটাকে দলিয়ে দিলেই বেঁতে দাবে। বাহ, ছোট্টদের কথায় লিখেছেন। খোকা, তুই লম্বাতে বড় হলেও বুদ্ধিতে বোকা রয়ে গেলি, সবাই গাছ কেটে নিয়ে যাচ্ছে, তুই কিনা গাছগুলোকে বাঁচাতে চাইছিস? অভিজিৎ মণ্ডল শস্যাপোতা খানাকুল হুগলি থেকে লিখেছেন। থ্যাংক ইউ, আপনাকেও জানাই শুভ সকাল। 5:54 আর খুব সামান্য পড়তে পারবো, কেমন? আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকবেন, তিনি আপনাদের লেখাগুলো পড়বেন। এবার লিখছেন কে? আচ্ছা, দুবার করে পাঠিয়েছেন, এই রে অনেকটা সময় চলে গেল। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। চিরন্তনী সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও জানাই প্রভাতী শুভেচ্ছা। গলা একদম শুকিয়ে আসছে। শিশুর হাসি ফুটল আজি ভোরের ঘাসের কোলে, চোখ তাদের রঙিন আলো হৃদয়ে নিড়ে তোলে। লিখেছেন অলোক ও পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পায়েল, অনেক ধন্যবাদ, সুন্দর লিখেছেন, আবারও সঙ্গে থাকবেন। আর লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চাইল্ড লেবার বাই ইউর গুড প্রেজেন্টেশন, রাজবন্ধু সরসনা থেকে। গুড মর্নিং। বেশ, মনে হলো সবার লেখাই পড়েছি। 56 প্রায়। ও, কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী বলছেন, পড়া হয়নি। শিশুশ্রম দিবসের আজকে মধুর প্রাতে ছোট হাতে বড় স্বপ্ন শুনি সুধাকণ্ঠীর সাথে। এই আওয়াজ দেবেন না, সুধাকণ্ঠী নই, খুব সাংঘাতিক অবস্থা। যাই হোক, সুন্দর করে লিখেছেন গল্পটাই আপনার ছন্দে ছন্দে, অনেক ধন্যবাদ আপনাকে। আর আজ ঘড়ি বলছে সময় একদম শেষ, আজকের মতো বিদায়।

একটু পরেই ভোরাই আর নমস্কার কাল কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন অরুণিমা। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিলাম।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। ভেবে দেখুন, কয়েকটা বছর আগেও চায়ের দোকানে ছোট্ট দুটো হাত এসে টেবিল মুছে চা দিয়ে যেত, বা বাড়িতে কাজের সাহায্যের জন্য মানুষ 10-12 বছরের বাচ্চা ছেলে মেয়েদের রাখত। এখন হয়তো শহরে এই সমস্যাটা দেখতে পাবেন না, কিন্তু শিশু শ্রমিক আজও সারা পৃথিবী জুড়েই রয়েছে। এখনও এই ব্যাপারটাকে বন্ধ করা যায়নি। সুন্দর ফুল কাঁটাহীন হওয়াটা আমাদের সবার মনের ইচ্ছে, অথচ ফুলের মতো শিশুরা আজও তাদের ইচ্ছের বিরুদ্ধে শ্রম দিয়ে যাচ্ছে, যেটা প্রচণ্ড অন্যায়। আজ একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি সেই সব দুর্ভাগা শিশুদের যারা পারিবারিক আর সামাজিক চাপে শিশু শ্রমের শিকার, লেখাপড়া খেলাধুলো করার বয়সে যারা পরিবারের রোজগারের সদস্য। কি করে পৃথিবী জুড়ে শিশুশ্রম বন্ধ করা যায়, সেই চেষ্টারই দিন আজ। সেই চেষ্টায় আমরাও সামিল হই। আরও কথা বলার আছে আজকের দিনটাকে নিয়ে, কিন্তু তার আগে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনুন। গানটি ফিরছে গানের পর। 107 FM রেইনবো, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:14, আর আজকে একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। প্রতি বছর 12 জুন বিশ্বজুড়ে এই দিনটা পালন করা হয়, আর এই দিনের মূল উদ্দেশ্য হল শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশব নিশ্চিত করার জন্য সবাইকে এক করা। শিশু হলো একটা দেশের ভবিষ্যৎ সম্পদ, তাই তাদের শ্রমে নিযুক্ত না করে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। শিশুশ্রমের ক্ষতিকর অনেক দিক আছে। শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। এই যে এত ছোট বয়সে কঠোর পরিশ্রমের ফলে তারা অসুস্থ হয়ে পড়ে, শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়, অনেক ক্ষেত্রে শিশুরা নির্যাতন ও শোষণের শিকার হয়, এর ফলে তাদের স্বাভাবিক শৈশব নষ্ট হয়ে যায়, দেশের সামগ্রিক উন্নয়নও কিন্তু এতে বাধা পায়। এবার আপনাকে একটু বলি যে যেসব দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেশি সেই সব দেশের কথা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ডের তথ্য অনুযায়ী আফ্রিকার সাব সাহারান অঞ্চলে শিশুশ্রমের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়াও যেই যেই দেশগুলোয় রয়েছে শিশুশ্রম, ইথিওপিয়া, নাইজেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, হ্যাঁ আমাদের দেশেও কিন্তু এখনও বেশ কিছু জায়গায় রয়েছে, একদমই লুকিয়ে চুরিয়ে কিন্তু রয়েছে, একেবারে বন্ধ করা যায়নি। আর শিশুশ্রম বেশি হওয়ার তো অসংখ্য কারণ আছে, সেই কারণগুলো একটু পরে বলছি, কিন্তু তার আগে আপনার জন্য রয়েছে আরতি মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে একটি গান। শুনুন গানটি, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছে আপনার সঙ্গে। সময় এখন 6:22, আর আজকে তো একটা বিশেষ দিন। আজ শিশু শ্রমের বিরুদ্ধে লড়ার দিন, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। তো আমি বলেই দিয়েছি বেশ কয়েকটা দেশের কথা, যেই দেশে আজও কিন্তু শিশুশ্রম রয়েছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে শিশুশ্রমের ব্যাপারে সাব সাহারান অঞ্চলে। আফ্রিকার শিশুশ্রমের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, শিশুশ্রম আমাদের দেশে নিষিদ্ধ হয়ে গেছে, তবুও কিছু কিছু জায়গায় লুকিয়ে চুরিয়ে কিন্তু শিশুদের দিয়ে কাজ করানো হয়ে থাকে। তো এই যে শিশুশ্রম, এর কারণটা কী? কারণ তো অনেকগুলো আছে, তবে মূল কারণ দারিদ্র। অনেক পরিবার তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে না, তাই পরিবারের আয় বাড়ানোর জন্য শিশুদের কাজে পাঠানো হয়। এছাড়াও যেসব কারণে শিশুদের শ্রম করতে হয়, তাদের শিক্ষার সুযোগের অভাব, হয়তো এলাকায় কোনো স্কুল নেই, বা শিক্ষার যে খরচ সেটা বহন করা ভীষণ কঠিন, ফলে শিশুরা পড়াশুনোর বদলে কাজ করে। বেকারত্ব, কম মজুরি, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা যদি যতটা আয় দরকার ততটা আয় করতে না পারে, তাহলেও কিন্তু শিশুদের কাজ করানো হয়ে থাকে পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে। তো আইন প্রয়োগের দুর্বলতাও, অনেক দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও আইন যথাযথভাবে কার্যকর হয় না, যে কথাটা বলছিলাম। শহরে হয়তো শিশুশ্রমিক আপনি দেখতে পাবেন না, আমাদের আশপাশে হয়তো এখন আর শিশুশ্রমিকদের দেখা যায় না, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু

আপনি হয়তো খুব ইন্টেরিয়ারে কোনো কারখানায় গেছেন, হ্যাঁ, যেখানে শিশুরা দেখবেন কিছু শিশু শ্রমিক কাজ করছে, এটা কিন্তু দেখা যায়, বা অনেক মানে যেখানে খুব বেশি আইনের চোখ পড়বে না সেই রকম জায়গায়ও লক্ষ্য করলে দেখা যায় ইটভাটা বা এই ধরনের জায়গায় শিশু শ্রমিকরা কিন্তু অনেক সময় থাকে। এছাড়াও সামাজিক আর সাংস্কৃতিক কারণ, কিছু সমাজে শিশুদের ছোটোবেলা থেকেই কাজ শেখাকে স্বাভাবিক মনে করা হয়। ছোটোবেলার থেকে সত্যি কথা বলতে আমি অনেক বাড়িতেই দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে না নানান রকম কাজ করানো হচ্ছে। ছোট্ট 5-6 বছরের মেয়ে সে বাড়ির বাসন মাজছে, কাপড় কাচছে, তার নিজের বাড়িরই, অথচ তার বয়সী তার যে ভাই বা দাদা তার থেকে 2-4 বছরের বড়, তারা কিছু করছে না। মেয়েদের সাথে এটা কিন্তু হয়ে থাকে অনেক পরিবারেই, মানে বলা হয় যে না এখন থেকে না শিখলে পরে কি করবে, আসলে তা নয়, এটাও কিন্তু এক ধরনের শিশু শ্রম, এটাও কিন্তু বন্ধ হওয়া দরকার, এটার জন্য আমাদের পরিবারের মানুষদের সচেতন হতে হবে। এছাড়াও আরেকটা ব্যাপারে শিশুশ্রম সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়ে সবসময় যুগে যুগে, সেটা হচ্ছে যুদ্ধ ও দুর্যোগ। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবারগুলো চরম সংকটে পড়ে, ফলে শিশুরা শ্রমে জড়িয়ে পড়ে। ধরুন যে শিশুর মা বাবা কেউই নেই এবং তাকে রক্ষা করারও কেউ নেই, তার খাবারও কোনো জায়গা নেই, সে শিশু শ্রম করছে, যুদ্ধের কারণে সে হয়তো পুরো পরিবারকে হারিয়েছে, সেই শিশু শ্রম করছে, এটা দেখা গেছে এবং এখনও দেখা যায়। তবে সবচেয়ে সাংঘাতিক হচ্ছে শিশু পাচার এবং তাদেরকে দিয়ে আপত্তিমূলক কাজ করানো, সেই ব্যাপারেও জানাবো। তার আগে রয়েছে একটা গান, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ শিশু শ্রম বিরোধী দিবসে কথা বলছি সেই সব শিশুদের নিয়ে যাদের একটা সুন্দর ছেলেবেলা থাকতে পারতো কিন্তু নেই, তারা শিশুশ্রমের শিকার। তো এর তো নানানগুলো কারণ, নানান কারণ রয়েছে, সেই কারণগুলো তো বলেছি, মানে মূল কারণ যেটা সেটা তো দারিদ্র, সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু শিশু না পাচারও হয়। এমনও দেখা গেছে যে পারিবারিক অশান্তির কারণে হয়তো একটি সচ্ছল সম্পন্ন পরিবারের শিশুকে ইচ্ছে করে পাচার করে দেওয়া হলো, যাতে তার জীবনটা নষ্ট হয়ে যায়, যাতে তার পরিবারের মানুষেরা পাগলের মতো সেই শিশুকে খুঁজতে থাকে এবং খুঁজে না পায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ভীষণভাবে হয়। শিশু পাচার প্রতিরোধ করা তো, অনেক শিশু পাচারের মাধ্যমেও তো শ্রমে বাধ্য হয়, শুধু যে লোকের বাড়িতে কাজ করা বা গ্যারেজে কাজ করা এটা তো নয়। অসংখ্য শিশু বিশেষ করে মেয়েরা, এমনও দেখা গেছে 8 থেকে 10 বছর যাদের বয়স, তারা পাচার হয়ে আমাদের দেশে এসেছে বা অন্য দেশে গেছে এবং তারা বাধ্য হয়েছে নানান মানে ঝুঁকিপূর্ণ কাজ করতে এবং সত্যি কথা বলতে সেক্স ট্রাফিকিং যাকে বলা হয় সেটার সঙ্গে তাদের জড়িয়ে দেওয়া হয়েছে। তো সামাজিক সচেতনতা বৃদ্ধি হওয়া খুব জরুরি, আর শিশুদেরকে চোখে চোখে রাখাটাও খুব জরুরি, কারণ এমন একটা সময় এসেছে যে এই সময় কোনো শিশু খুব নিশ্চিন্তে একদম ঘুরে বেড়াতে পারবে পৃথিবী জুড়েই, আমি বলছি না বিশেষ কোনো দেশে, পৃথিবী জুড়েই শিশুদেরকে রক্ষা করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তা করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে রাস্তার শিশু, অনাথ শিশু, দরিদ্র পরিবারের শিশু, এদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসনের ব্যবস্থা, এগুলো কিন্তু খুব জরুরি। আমি অদ্ভুত একটা দৃশ্য দেখেছিলাম একবার দমদম স্টেশনে, সেখানে কিভাবে কিছু মানুষ শিশুদের রক্ষা করে। অনেক শিশুই তো সেখানে থাকে, রাত্রিরে ঘুমোয় এবং তাদের ওপর নানান ধরনের অত্যাচার করার লোকও আছে। তো কিছু মানুষকে দেখেছি সব সময় এদের ওপর নজর রাখছে। একদিন অনেক রাতে ফেরার সময় তখন দেখেছি যে এদের ওপর নজর রাখা হচ্ছে, যারা যাতে এরা কোনো বিপদে না পড়ে। রাতে এদের পড়ানো হচ্ছে যাতে এরা নেশার কবলে না পড়ে এবং শিশু শ্রমের মধ্যে যাতে জড়িয়ে না পড়ে, যাতে পাচার না হয়ে যায়। এরকম অনেক জায়গাতেই আছে, আমাদের রাজ্য জুড়ে তো আছে, দেশ জুড়েও আছে, তবুও কিন্তু কিছু শিশুর নানান ধরনের মানে আপত্তিজনক শ্রমে তাদেরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছিল এবং আছে। সেটাকে পুরোপুরি বন্ধ করা যায়নি, অথচ এটা পুরোপুরি বন্ধ করাটা খুবই জরুরি। তো এরপরে আমি বলবো যে আমাদের দেশে কিছু কিছু জায়গায় শিশুশ্রম এখনও যে রয়েছে সেগুলো কোন কোন জায়গায় রয়েছে, কোন কোন খাতে ইনফ্যাক্ট, কারণ শহরে আপনি শিশুশ্রমিক এই মুহূর্তে দেখতে পাবেন না, বা বিভিন্ন জায়গায় যেখানে শিশুদের আপত্তিজনক কাজে পাচার করা হতো সেটাও কিন্তু এখন বন্ধ। কিন্তু তবুও কিছু অসৎ মানুষ নানান কাজে শিশুদের ব্যবহার করে যাচ্ছেন। তো সেই সেই খাতগুলো আমি জানাবো আপনাদের, তার আগে রয়েছে একটা গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন, ফিরছি গানের পর।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে

0: 107 FM Rainbow Day.
1: শিল্পী কিশোর কুমার।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের সবার গর্জে ওঠা দিন। তার কারণ, আজ ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার। তো এবার চাইল্ড লেবার, যদিও আইন হয়েছে যে চাইল্ড লেবার থাকবে না, চাইল্ড লেবারদের দিয়ে কাজ করানো যাবে না, সারা পৃথিবীর অসংখ্য দেশেই হয়েছে, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ সমস্ত দেশেই হয়েছে, অথচ চাইল্ড লেবাররা তো রয়েছে কোথাও না কোথাও, তো তারা রয়েছে যেখানে মানে তক্ষুনি মানুষের নজর পড়বে না এই সব জায়গা, কিন্তু তারা এখনও কাজ করে যাচ্ছে। আমাদের দেশেই কিন্তু বেশ কিছু জায়গায় শিশু শ্রমিকরা কাজ করে, কৃষিকাজে সাহায্য করে, যেমন ধান, তুলো, আখ, শাকসবজি চাষ, আগাছা পরিষ্কার, ফসল কাটা, পশুপালন। দেখবেন ছোট্ট ছোট্ট ছেলেরা, তারা এক গাদা ভেড়া নিয়ে চড়িয়ে যাচ্ছে, রাখাল বালক আর কি। আমাদের মনে হবে যে বা কী সুন্দর দেখাচ্ছে, বেড়াতে গিয়ে দেখলেন, কিন্তু কখনো ভেবেছেন ওই বাচ্চাটির কষ্ট সকাল থেকে সন্ধে অবধি, যখন তার পড়াশুনো করার সময়, যখন তার জীবনটা সুন্দরভাবে বড় হয়ে ওঠার জন্য ব্যয় করার সময়, সেই সময় সে ছাগল চড়াচ্ছে বা সে ভেড়া চড়াচ্ছে। তো এরকমই দেখবেন অনেক জায়গায়, কার্পেট মোনা হয় যেখানে, সেখানেও শিশুদের কাজ করতে দেখা যায়, পোশাক বানানো হয় যেখানে, সেখানে ছোট্ট ছোট্ট তাদের সরু সরু হাতে আঙুল দিয়ে তারা ছোট্ট ছোট্ট পুঁথি বা কাঁচের জিনিস গাঁথছে, আমি নিজের চোখে দেখেছি অনেক জায়গায়। আর বিশেষ করে ধূপকাঠির কারখানা, বিড়ি তৈরির কারখানা, জরি বা হস্তশিল্পের কাজ যেখানে হয়, ইট ভাটা নির্মাণ কাজ, ইট তৈরি করা, বই নিয়ে যাওয়া, এইসব কাজেও কিন্তু ছোট বাচ্চাদের দেখা যায়। ছোট মানে খুব ছোট নয়, তারা 13-14 বছরের, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলেই তারা উত্তর দেবে না, না 18 বছর হয়ে গেছে। তো এই যে সমস্যাটার, গাড়ি মেরামতের দোকান যেগুলো বা ছোট ওয়ার্কশপ যেগুলো, সেখানে কিন্তু অনেক বাচ্চারা কাজ করে, গ্রাম থেকে আসা অনেক বাচ্চারা, স্বপ্ন দেখা বাচ্চারা যে তাদের নিজেদেরও একদিন গ্যারাজ হবে, তাদের মা বাবারা এইরকম স্বপ্ন দেখিয়েও নিয়ে আসে তাদের। তাদের কিন্তু বেশিরভাগেরই 16-এর নিচে বয়স, তারা বড় হতে হতে

ওই ব্যাপারটা তারা ভুলেও যায় এবং তাদের মনেও হয় না যে বাবা মা এখানে এনে আমায় কাজ করতে দিয়েছিল, এটা অন্যায় করেছিল। কিন্তু শিশুশ্রম এটাও, ওই ছোট্ট শিশুদের কাজ করানো কিন্তু সত্যি আমি বলবো যে একেবারে, আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও দেখেন শিশুদের দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন এবং লোকাল কাউন্সিলর বা পুলিশকে জানাবেন। তার কারণ শিশুরা আমাদের জাতির ভবিষ্যৎ, তাদেরকে এইভাবে শিশুশ্রমে জড়িয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। শিশুদের ওপর অনেক অত্যাচার হয়, পক্সো আইন আছে এবং তবুও সেই আইনের ফাঁকগুলোও মানুষ, কিছু মানে খারাপ মানুষ শিশুদের ওপর অত্যাচার করে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে আফ্রিকায়। তো এটা একটা বিরাট সমস্যা, দরিদ্র দেশে এটা তো সমস্যা হবেই, তার কারণ দরিদ্র দেশে খুব বেশি রোজগার করতে পারেন না বাবা মারা, আর তারা শিশুদের সংসার চালানোর কাজে নামিয়ে দেন। তো এই শিশুশ্রমের বিরুদ্ধে চলুন আমরা সবাই মিলে আজ থেকে চেষ্টা করি, যে শহরে হয়তো আমরা শিশুশ্রমিক সেইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু যেখানেই আমরা দেখতে পাব আমরা সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। আর সেই সঙ্গে সঙ্গে এই শিশুরা যাতে স্কুলে যেতে পারে, কারণ স্কুলে গেলে তারা তো বেশিরভাগ জায়গাতেই খাবার দাবার বইপত্র সবই পায়, আর সেই সঙ্গে সঙ্গে তাদেরকে নানান রকম, তাদের পরিবারের মানুষদের নানা রকম সাহায্যও দেওয়া হচ্ছে। কাজেই একটা শিশুর ভবিষ্যৎ এইভাবে নষ্ট করার তো মানে হয় না, পরিবারের শিশুদের বিপদে ফেলার মানে হয় না। শিশুশ্রমের বিরুদ্ধে আরও কিছু কথা বাকি আছে, সেসব বলবো, কিন্তু তার আগে রয়েছে একটা গান, শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা, রয়েছে আপনার সঙ্গে। আর কাঁটাহীন ফুল, এটা তো আমরা সবাই চাই, ফুলটা ফুটবে নিজের আনন্দে, কোনো কাঁটা থাকবে না সেই ফুলের আশেপাশে, এটা সবাই চাই। আর সেই চাওয়ার জায়গা থেকেই কিন্তু আজকের দিনটাকে আরও বেশি বেশি করে আমরা সার্থক করে তুলব, যাতে আমাদের দেশে অন্তত শিশুশ্রম কোথাও না থাকে। আইনত নেই, আইনত নিষিদ্ধ, এবং শহরে আমরা দেখতেও পাই না এখন, কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে চুরিয়ে কিন্তু তারা রয়েছে, শিশুরা কিন্তু কাজ করছে দারিদ্র, ঋণের চাপের জন্য, সস্তা শ্রমের চাহিদা, স্কুলছুট শিশুদের সংখ্যা, আর আইন প্রয়োগের দুর্বলতা, পাচার ও অভিবাসনের সমস্যা। এই জন্য কিন্তু সারা পৃথিবী জুড়ে কিছু না কিছু শিশুশ্রম রয়েছে। শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা একটা দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আমাদের দেশ কিন্তু অনেকটাই সেটার সঙ্গে মোকাবিলা করেছে। তবে শিশুশ্রম বন্ধ করতে গেলে দারিদ্র দূরীকরণ সবার আগে দরকার, সবার জন্য শিক্ষার যে এটা ব্যবস্থাটা সেটা নিশ্চিত করা প্রয়োজন, শিশু পাচার প্রতিরোধ করা, শিশু পাচারের মাধ্যমে যে শ্রম বাধ্য হয় বাচ্চারা, সেটা সেইটা বন্ধ করা, ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তা, রাস্তার শিশু, অনাথ শিশু ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করলে শিশুশ্রম একদিন পুরোপুরি মুছে যাবে এই পৃথিবী থেকে, এটাই আশা করি। এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। আর রেখেছি আদিত্য নারায়ণের গাওয়া একটা গান 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর, শুনতে থাকুন সঙ্গে নিয়ে। নমস্কার কলকাতা, মাঝখানে রয়েছে খবর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত এই বৈঠক হবার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্সে পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বোর্ডেগার আর্টিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি গতকালের বৈঠক প্রসঙ্গে বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত ও তাদের নিজের নিজের রাজ্যে সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি একথা বলেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানি সতীশবাবু, চিন্তা পয়লা বিজয় ও জনসেনা পার্টির লিঙ্গামেনিনী রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার এদের বিজয়ী বলে ঘোষণা করেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপে শুরু হয়েছে। মেক্সিকো 2-0 গোলে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
4: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: শুনছেন নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা
7: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা আপনার সঙ্গে। আর বুঝতেই পাচ্ছেন একদম মানে শুরুতেই যেই আওয়াজটা পেলেন রিকি মার্টিনের, সেই আওয়াজটার সঙ্গে সঙ্গেই আমাদের সবাইকে আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। তো চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আমাদের আড্ডা জমুক। আর ফিরে আসছি কী নিয়ে বলুন তো, সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এই যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আমাদের একটা অন্য উন্মাদনা শুরু হয়ে গেছে। বলুন, ওয়ার্ল্ড কাপ মানেই মানে সাংঘাতিক। ওয়ার্ল্ড কাপটা সবসময় আমাদের বাঙালিদের কাছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো কালকে মেক্সিকোতে রাত্রির 10:30 শাকিরাকে দেখা তো হয়ে গেছে, তো আজকে কানাডাতে রাত 11:00 থেকে শুরু হবে অনুষ্ঠান। তারপর কানাডার মুখোমুখি বসনিয়া ও হার্জেগোভিনা। তো এইবার যেটা জানাবো, 13 জুন ভারতীয় সময় ভোর 5:00 থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান আমেরিকায়। তারপরে আমেরিকার মুখোমুখি হবে পানামা। তো পারফর্ম করবেন কারা? অলরেডি করে ফেলেছেন কারা? মূল আকর্ষণ তো শাকিয়া আর বার্নাবয়, তারা পারফর্ম করে ফেলেছেন বিশ্বকাপের থিম সঙের সঙ্গে। তাছাড়া আলেকজান্দ্রো ফার্নান্দেজ, বেলিল্ডা, ড্যানি ওসেন, জে ভালভিল, লীলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা পারফর্ম করবেন সেখানে, মানে অলরেডি করে ফেলেছেন আজকে কানাডাতে যারা যারা পারফর্ম করবেন। মূল আকর্ষণ হচ্ছে মাইকেল বাবেল, এছাড়াও আরও বেশ কয়েকজন পারফর্ম করবেন। তো এটা ভীষণই আনন্দের ব্যাপার। আর আমেরিকায় পারফর্ম করবেন কারা? মূল আকর্ষণ কেটি পেরি, এছাড়াও ফিউচার, অ্যানিটালিসা, আরও কয়েকজন পারফর্ম করবেন। আর কালকের খেলাটা দেখেছিলেন? অসাধারণ না? মেক্সিকো উফ কী করলো! মানে এই যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, এখন ওয়ার্ল্ড কাপ ছাড়া আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই। আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আপনাকে একটা গান শুনিয়ে দিই, তারপর ফিরে আসছি দিনের ডায়েরি নিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:23 এখন। আপনার বাড়ি বা কাজের জায়গার আশেপাশে কোনো শিশু শ্রমিক দেখলে সঙ্গে সঙ্গে লোকাল কাউন্সিলর বা পুলিশকে জানান। আজ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, কাজেই শিশুশ্রম বন্ধ করা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, ফালাফেল বানাতে পারেন? মিডল ইস্টের খাবার কিন্তু সারা পৃথিবীতে হিট। পিটা ব্রেড আর তার ওপর নানান রকম টপিং দিয়ে ফলাফেল একটা মানে দারুণ খাবার। রেসিপি আমি অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব আপনার সঙ্গে, একটা দুটো রেসিপি। আর এক্ষুনি যেটা করতে পারি সে, বা আপনিও যেটা করতে পারেন, 7:24 তো কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্ট খুলে যাবে, একটা অর্ডার করে খেয়ে নিয়ে দেখতে পারেন। এত যখন পৃথিবী জুড়ে জনপ্রিয়তা, নিশ্চয়ই দারুণ খেতে। আমি একবার খেয়েছিলাম, আমার কিন্তু ব্যাপক লেগেছিল। আর আজকে সুপারম্যান হতে আমরা প্রত্যেকেই চাই, কিন্তু হতে পারি না। তবে বিপদে পড়া মানুষকে সাহায্য তো করতে পারি, এইটুকু দিয়েও কিন্তু অনেকটা করা হয়ে যায়। কাজেই আজকের দিনে কাউকে সাহায্য করতেই পারেন, যে মানুষের সত্যিই সাহায্য দরকার। তবে কিন্তু একটা কথা, ব্লু কালারের জামাকাপড় আজকে পরতেই হবে, তার কারণ আজ ওয়্যার ব্লু ডে। তো সবকটা দিনের কথা বলা হয়ে গেল, এইবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার সঙ্গে সঙ্গে যে গানটা আসতে চলেছে সেটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো, আমি আসছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে 107 FM রেনবো তরফ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ যাদের জন্মদিন তাদেরকে জানাই যে আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। অভিনেত্রী পদ্মিনী, সেই জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়ের অসাধারণ সুন্দর ডান্সার, টানা টানা চোখ পদ্মিনী, রাজ কাপুরের ভীষণ পছন্দের অভিনেত্রী ছিলেন, তার আজ জন্মদিন। অভিনেত্রী সারদারও জন্মদিন আজ। তো যাদের জন্মদিন প্রত্যেককে 107 FM রেনবো তরফ থেকে আবার জানাই হ্যাপি birthday.
1: Happy birthday to you. Happy birthday.
0: আর এখন আসতে চলেছে তিমির বিশ্বাসের গাওয়া লাইফ গোজ অন, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: হাওয়া অফিসের হালচাল জানাবো এবার 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হাওয়া অফিসের হালচালে শুরুতেই যেটা জানাবো সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে। সাধারণত মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এবার গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সেটা তো আমরা কালকে টের পেয়েছি। মাঝরাতে কতজন এসি বন্ধ করেছেন বা ফ্যান চালালেও গা শিরশির করে উঠেছে বলুন, সত্যি না? বর্ষা নেমে গেছে তো। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 67%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.01.6 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা আজকে নেই। আর এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে একটা মিষ্টি গান শুনিয়ে দেবো, লগ্নজিতার গাওয়া। শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা,
4: শহরের ইতিকথা 107 FM রেনবোর নমস্কার কলকাতায়, শহরের ইতিকথায় আমরা এই কলকাতার মধ্যেই লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করার চেষ্টা করি। সেই কলকাতার আশপাশ দিয়ে আমরা যাই, হাঁটি, কথা বলি, হয়তো সেই কলকাতার কোনো একটা পুরনো বাড়ি বা রাস্তায় আমরা কিছুক্ষণ সময়ও কাটাই, কিন্তু সেই কলকাতার সঙ্গে বা সেই বাড়ি বা রাস্তা বা সেই সৌধর সঙ্গে জুড়ে থাকা কোনো ইতিহাস, কোনো গল্প আমরা জানার চেষ্টা করি কি, সেই চেষ্টাটাই নমস্কার কলকাতার শহরের ইতিকথায় আমরা রোজ করি। তো আজকে বড় বাজারের ইতিহাস বলবো। বড় বাজার ভাবলেই তো আপনাদের মনে হয় ওরে বাবা কী ভিড়। তো বড় বাজারের ইতিহাস কিন্তু অনেক পুরনো। বড় বাজার বা বোদরা বাজার একটা গুরুত্বপূর্ণ নাম। এটা শুধু একটা বাজার নয়, বরং কলকাতার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বলা যায়। প্রায় 3 শতাব্দী ধরে বড়বাজার কিন্তু শহরের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বড়বাজারের ইতিহাস শুরু হয় 1700-1800 শতকে, যখন কলকাতা ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে পরিণত হচ্ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তাদের বাণিজ্যিক কার্যক্রম প্রসারণের সঙ্গে সঙ্গে এই বাজারটাও কিন্তু বড় করে তোলে। তখন বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসে পণ্য কেনাবেচা করা শুরু করে। 1800 শতকের শেষ ভাগ এবং 1900 শতকের বড় বাজারে দ্রুত উন্নতি হয়। বিশেষ করে জগৎ শেঠ সহ বহু ধনী ব্যবসায়ী ও মহাজনের প্রভাব এই অঞ্চলে দেখা যায়। পরে রামদুলাল দের মতো বিশিষ্ট বাঙালি ব্যবসায়ীরাও কলকাতার বাণিজ্য যাতে বাড়ে সেটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 19 শতকের মাঝামাঝি থেকে রাজস্থান ও উত্তর ভারতের বহু মাড়োয়ারি ব্যবসায়ী বড় বাজারে বসতি স্থাপন করেন এবং এটাকে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে পরিণত করেন। বড় বাজারের বিশেষত্ব হলো এর অসংখ্য সরু গলি আর নির্দিষ্ট পণ্যের আলাদা আলাদা বাজার। এখানে কাপড়, মশলা, শস্য, শুকনো ফল, কাগজ, প্লাস্টিক সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রসাধনী, গৃহস্থালীর নানান রকম পণ্য পাইকারি দরে বিক্রি হয়। বিভিন্ন গলির আলাদা পরিচয় রয়েছে, আলাদা নাম রয়েছে, আর প্রতিটা এলাকাই নির্দিষ্ট ব্যবসার জন্য বিখ্যাত। বড়বাজার শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রতীক। বাঙালি, মাড়োয়ারি, গুজরাটি, পাঞ্জাবি ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের মিলনে এখানে একটা অনন্য সামাজিক পরিবেশ গড়ে উঠেছে। বিভিন্ন ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে এই বৈচিত্র্যের পরিচয় স্পষ্টভাবে দেখা যায়। এখন তো প্রচুর শপিং মল, অনলাইনের বাজার প্রচুর বেড়েছে, তবুও বড় বাজারের গুরুত্ব কমেনি, কমবেও না। এখনও ভারতের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে পণ্য কিনতে আসেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত পণ্যবাহী যানবাহনের আনাগোনায় বড় বাজার সরগরম থাকে। সুতরাং শুধু বড় বাজার কলকাতার একটা বাজার নয়, এটা শহরের ঐতিহ্য, অর্থনীতি ও বহু সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। যাবেন নাকি বড় বাজার? পুজোর আগে কিন্তু বড় বাজার যেতে বড্ড ভালো লাগে, তাই না? মানে যে কোনো বাজারে কেনা জামাকাপড় বড় বাজারে তাদের দামটা কতটা কম

0: যদিও সংখ্যা একটু বেশি কিনতে হয় কিন্তু অনেকটা কম। তো শহরের রীতিকথায় আজ আমাদের কলকাতা শহরের একটা পুরনো বাজার বড় বাজারের গল্প বললাম।
1: শহরের রীতিকথা
0: আর শহরের ইতিকথার পর আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিকে। প্রথম যে গানটা শুনবেন সেটা হচ্ছে সাত জনমের পরিচয়, দুর্নিবাস সাহার কণ্ঠে। তারপর ফিরিয়ে দিও নাগো রায় তিমির বিশ্বাস ও সোমলতা আচার্যের কণ্ঠে। আর এরপর শুনবেন সাইয়ারা টাইটেল ট্র্যাক। শুনতে থাকুন পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিক, 107 এফএম রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
2: FM Rainbow Tee, Teenage.

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: 3-1 গানের হ্যাট্রিকের শেষ গান সাইয়ারা টাইটেল ট্র্যাক ফাহিম আবদুল্লার কণ্ঠে, আর আমি অরুণিমা। এই গানটা শোনাতে শোনাতেই চলে যাচ্ছি পরের ঘন্টায়। নমস্কার কলকাতার পরের ঘন্টায় ফিরছি খবরের পর, শুনতে

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে ও বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় তিনি একথা জানান। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন ও কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দিতে বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেড়ে চলা অপরাধের বিষয়ে কেন্দ্র একটি নির্দেশিকা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জারি করা এই নির্দেশিকা অনুযায়ী সাইবার অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক ভিডিও এবং কৃত্রিম পরিচয় তৈরি করছে। সরকার আর্থিক লেনদেন কোম্পানি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ডিপফেক শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া উন্নত করার পরামর্শ দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং সংঘর্ষদীর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। সিআইডি সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। এজবাস্টনে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্ত্র দেব। আর এই যে মন্ত্রটা, সেই মন্ত্রটা বারবার দিতে হয়, তার কারণ হচ্ছে যে এই প্রবলেমটা কিছুতেই বন্ধ হচ্ছে না। মানে আমি কাদের কথা বলছি বলুন তো? সকাল সকাল যারা আপনার গাছ সাফ করে দেয়, আপনার গাছের সুন্দর ফুলগুলো চুরি করে নিয়ে যায়। তো বর্ষা পড়েছে, গাছ একেবারে ফুলে ফুলে ভরে গেছে। আপনি দেখলেন সন্ধেবেলা, রাত্রিবেলা, আহা কী সুন্দর বেল, জুঁই কত কী, ভোরবেলা কিচ্ছু নেই, ফাঁকা। তো খুব রাগ হয় জানেন তো, দিনের পর দিন এরকম চললে। আমি নিজে যেহেতু গাছ ভালোবাসি, গাছ লাগাই, আর গাছের ফুলগুলো যখন ফাঁকা হয়ে যায় খুব কষ্ট হয়। মানে কোনো কাজে লাগলে ঠিক আছে, অকাজে রাস্তার মধ্যেও অনেক ফুল ফেলে দিয়ে চলে যায় লোকজন। সকালবেলা যারা হাঁটতে বেরোয়, তাদের হাঁটার সঙ্গে সঙ্গে অনেকেরই এটা একটা শখ আর কি, লোকের বাড়ির গাছ সাফ করা। তো আপনি তো ওই ভোরবেলা উঠতে পারবেন না। আমি যখন ভোরবেলা স্টুডিওতে আসি, তখন দেখি কয়েকজন এরকম করছে। তো কিছু করার থাকে না, সেদিন সে টের পেয়ে যায় আমি বেরোচ্ছি, সেই জন্য আমার বাড়ির গাছে এর ওপর আক্রমণ হয় না, অন্য বাড়ির গাছে হয়। তো রোজ এরকম ওঠা সম্ভব না ভোর চারটের সময়। যেটা করবেন সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে। আপনার পাড়ায় যারা রাজ্যকে পাহারা দেয় চিৎকার করে, ঘো ঘো করে, তাদের সঙ্গে এবার একটু বন্ধুত্ব পাতান। তাদের দূর দূর করবেন না, তারা কিন্তু আমাদের প্রচুর উপকার করে। রোজ রাত্রিরে এক প্যাকেট বিস্কুট, একদম আপনি দাঁড়িয়ে থেকে এক প্যাকেট বিস্কিট তাকে খাওয়ান, সকালবেলা দেখুন ফলাফল। যেই আসবে ফুল তুলতে, অমনি এমন চেঁচাবে না সারা পাড়ার লোক জেগে যাবে। এইটা করুন, এর বেশি তো কিছু করতে পারবো না আমরা, তাই না? ফুল গাছগুলো সব রাত্রিবেলা টবগুলো ঘরে ঢুকিয়ে, ঘরে হাঁটা চলার জায়গা থাকবে না, বাড়াবাড়ি হয়ে যাবে। যে যেখানে আছে থাক, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যারা পাহারা দেয় তাদেরকে একটু গুরুত্ব সহকারে বোঝান আপনার গাছগুলো পাহারা দেওয়া কতটা জরুরি। আর তারপরেই দেখবেন মোটামুটি এই প্রবলেম খানিকটা হলেও সলভ হয়ে যাবে।
4: Morning Montreux! Morning Montreux!

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর বিশ্বকাপ শুরু হয়ে গেছে, দেখুন আমাদের কথা স্পিডও বেড়ে গেছে, ইনফ্যাক্ট আমার তো বেড়ে গেছে। মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হলো মেক্সিকো। তিনটে লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি, গোটা ম্যাচে দাপড় দেখিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের জমকালো সূচনা ঘটালো মেক্সিকো। মাত্র 9 মিনিটেই দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান। আর বক্সে সামনে দাঁড়ানো সতীর্থ ডিফেন্ডারের উদ্দেশ্যে করে পাস করেছিলেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার, সেই বল কেড়ে নেন মেক্সিকোর এরিক লিরা, সাজিয়ে দেন জুলিয়ানকে। ভুল করেননি মেক্সিকান উইঙ্গার। এবছর সৌদি প্রো লিগে ইভান টোনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাকে টেক্কা দিয়ে গোল্ডেন বুট জিতে বিশ্বকাপ খেলতে এসেছেন জুলিয়ান। তার শট দক্ষিণ আফ্রিকার গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে পড়ে। এরপর জুলিয়ানের একটা দুরন্ত শট পোস্টে লেগে না ফিরলেই প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যেত মেক্সিকো। যাই হোক, তবুও জিতেছে মেক্সিকো, এটা কিন্তু প্রচণ্ড আনন্দের ব্যাপার। আর এই প্রচণ্ড আনন্দে আপনাকে কি করি বলুন তো, একটা ভালো গান শুনিয়ে দিই, আমার মনে হয় আপনার ভালোই লাগবে। ফসিলসের আরও একবার আপনার জন্য 107 FM রেইনবোয়ে। আর অবশ্যই মেসেজ করবেন, মেসেজ করবেন কী নিয়ে সেটা তো আমাকে এবার জানাতেই হবে, তাই না? নাহলে তো আপনি রেগে যাবেন। মেসেজ করবেন এই নিয়ে যে আজকে তো সুপারম্যান ডে, তো আপনার চোখে সুপারম্যান কে এবং কেন? আপনার জীবনে দেখা নিশ্চয়ই কোনো একজন মানুষ সুপারম্যান, আপনি নিজেও হতে পারেন নিজের চোখে সুপারম্যান, তো কেন এটা জানাতে হবে। কিন্তু আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। 9903652992 হচ্ছে নাম্বার, চটপট মেসেজ করুন। আমি অরুণিমা ফিরছি আরও একবার এর পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:21। আর প্রথম মেসেজ উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমা দি, আজ ভোরাইতে শিশুশ্রম নিয়ে সুন্দর আর হেলদি অনুষ্ঠান পরিবেশন করার জন্য থ্যাংক ইউ। আজকের ফুলচোর নিয়ে জবরদস্ত দাওয়াইটা কিন্তু দারুণ, কিন্তু এখনকার যারা ফুলচোর তারা কিন্তু খুব চালাক হয়ে গেছে। কি করে জানো, বড় একটা লগা নিয়ে বেরোয়, ওই লগা দিয়ে ফুল গাছের ডাল টেনে নিয়ে ফুল পেড়ে পগার পার। আগে ফুল হাতে দিয়ে পারতো, এখন লগা দিয়ে তুমি বুঝতেও পারবে না যে ফুল পারছে। সুপারম্যান ছিলেন আমার বাবা, বিপদে পড়লেই হাজির, কোনো সমস্যার সমাধানে তিনি ছিলেন। প্রেম করে একবার ধরা পড়ে গিয়েছিলাম, খবর পেয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিল। আরও অনেক উদাহরণ আছে, আজ এই অবধি থাক। রাধে রাধে উৎপল মাইতি। তার পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অরুণিমা গুড মর্নিং, আমার জীবনে সুপারম্যান হলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা, তাদের জন্যেই আজকের এই আমি। অবশ্যই। আর এর পরের যে মেসেজ পাঠিয়েছে মাধাই দাস, বহরু ঘোষপাড়া, শুভ সকাল, আজ মর্নিং মন্ত্রটা শুনলাম, তবে প্রতিদিন যারা ভোরবেলায় ফুল তোলে আমাদের পাড়ার কুকুরগুলো তাদের পরিচিত হয়ে গেছে, তাই তারা ফুল তুললেও কুকুরগুলোর ডাক শুনতে পাওয়া যায় না। সকালে উঠে দেখি প্রতিদিনের মতো আজও পুরো গাছ ফাঁকা। যাই হোক, বিষয় আসি, আমার চোখে সুপারম্যান আমার গিন্নি, কারণ ভোর 5টায় থেকে উঠে রাত্রি 11টা পর্যন্ত যে মানুষটা একা হাতে সংসারের সব কাজ সামাল দেয় তাকে সুপারম্যান ছাড়া আর কী বা বলা যায়। মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে। আমার খুব আনন্দ লাগছে যে আপনার মতো একজন মানুষ আমাদের লিসনার, কারণ এইরকমভাবে সংসার ঘাড়ে নিয়ে মানে সকাল থেকে রাত অসংখ্য মহিলা আমাদের দেশে খেটে যান, কিন্তু তাদের কথা তাদের হাজবেন্ড বা তাদের বাড়ির লোকেরা কেউই ভাবেন না, বলেনও না। আপনি যে ভেবেছেন বলেছেন এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আর এর পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে রজত বিশ্বাস, বানপুর নদিয়া, গুড মর্নিং দিদি, ফুল মালিকই সকালবেলা ফুল পায় না এদের জন্য, আমার জীবনে সুপারম্যান আমার মা, ছোট্ট মেসেজ করেছে। তার পরের মেসেজ যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার জীবনের প্রিয় সুপারম্যান আমার বর্তমান অফিসের বস, যিনি বিপদে আমার পাশে থাকেন ও আমাকে অনেক সুযোগ সুবিধা দেন, ওনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। উনি নিশ্চয়ই শুনছেন আর মুচকি মুচকি হাসছেন। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, দারুণ বললেন। আজ ভোরাইয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে অনেক কথা ও আলোচনা ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদি ভাই। এই মেসেজটা পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যারা মেসেজ পাঠাতে চান 9909036599 হচ্ছে নাম্বার। আমি অনেক কথা বলে ফেলেছি, এইবার লগ্নজিতার গাওয়া একটা গান আপনার জন্য 107 FM রেনবোয়ে। ফিরছি গানের পর, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সময় এখন ঠিক 8:28। 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক, ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে একদম নতুন একটা গান। আর এই যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা সম্পর্কে একটু জানিয়ে দিই। সেই গানটা হচ্ছে ভালোবাসার পাল্লায় আর পালে, আর শ্রেয়া ঘোষাল দেবায়ন ব্যানার্জির গাওয়া এই গানটা, গৃহপ্রবেশ ছবি থেকে। এই গানটা কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে আপনার জন্য। আর আপনারা যারা মেসেজ পাঠাচ্ছেন, একটু দ্রুত মেসেজ পাঠান, কারণ বেশি সময় তো আমি মেসেজ পড়বো না। মেসেজ পাঠাবেন এই নিয়ে যে আপনার জীবনে সুপারম্যান কে। আমাদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ থাকে যাকে মনে হয় যে ইস, আমি যদি এর মতো হতে পারতাম, আমার একদম মানে আদর্শ এই মানুষটি। এই মানুষটাকে আপনার হয়তো কখনো কখনো তার পরিশ্রম করার ক্ষমতা, তার সমস্ত কিছু দক্ষতার সঙ্গে সামলানোর ক্ষমতা দেখে আপনার মনে হয়েছে এ সুপারম্যান বা সুপারওম্যান। সেটা কে তার কথা জানান এবং কেন সেটাও জানাবেন। 9903653992 হচ্ছে নাম্বার। আর এখন একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে গান। 107 FM রেইনবো শুনতে থাকুন।
4: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
5: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
4: কিন্তু এখন ওকে সবাই

আরে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: شرد. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। মেসেজেস প্রচুর এসেছে আজকে তো। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, শুভ সকাল। প্রথমেই বলি, আজ শহরের ইতিকথাতে কলকাতার বড়বাজারের কথা শুনলাম। আর এই বড়বাজার শুধুই ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র তাই নয়, ভিড়ে ভিড়াকার তাই কি হয়েছে, কোনো জিনিস না এখানে পাওয়া যায়, দামও কম, আর সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত। আর আমি বইতে পড়েছি বেনারসে বড়বাজার বলে একটা জায়গা আছে, সেখানেও আছে গলির গলি তস্য গলি। এবার আজকের টপিকে বলি, আমার জীবনে সুপারম্যান বইয়ের পাতা থেকে উঠে আসা অরণ্যদেব। আর এই বড়বেলায় এসেও কমিক্স যেমন আমার ভালোবাসা, ঠিক তেমনি অরণ্যদেব ও আমার ভালোবাসা। সবসময় দুষ্টের দমন শিষ্টের পালন করে চলেছেন। তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুভ সুন্দর মিষ্টি সকাল আর যে অরুণিমা দি, ভেরি নাইস টপিক অ্যান্ড মর্নিং মন্ত্র। আমার কাছে এখনও সুপার ওম্যান আমার মা, কারণ এখনও আমি তার কাছে ছোট্ট খোকা। আর গান মিলান্তিতে উনি গীতবিতানের দিব্যি শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শুনিয়ে দেব। এর পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে লালমোহন মাঝি, জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন, তখন আমার ছেলেবেলা, আমাদের গ্রাম সবুজ গাছগাছালিতে ভরা আর বড় বড় বাঁশের বাগান, পৌষ মাসের বিকেলে চলছে ঘুড়ি ওড়ানো, একটা ঘুড়ি কেটে গিয়ে বাঁশ গাছের মগডালে ঝুলছে, কী করে পারা যায়। আমার সাথে দুই দাদা তিনটি বাঁশ একসাথে ধরে সুপারম্যানের মতো বাঁশ গাছের ডগা থেকে সেই ঘুড়িটি পেড়ে আনে অক্ষত অবস্থায়। তখন আমার দাদাকে সুপারম্যান মনে হয়েছিল। আবার দাদা প্রায় তিনতলা সমান উঁচু জাম গাছ থেকে জলে ঝাঁপ দিত আমাদের পাড়ার সোনাবিলে স্নান করার সময়। আজ মনে পড়ে গেল সেই সব দিনের কথা। এরকম পাড়ায় থাকে এক একজন, সাংঘাতিক আর কি, মানে সুপারম্যানই মনে হয়। আমরা ছোটরা তো তাদের ফ্যান হয়ে যাই। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা। সতেজ ফুল সবুজ কুঁড়ি লুকিয়ে তোলে যারা, মালির বুকে লাগে ব্যথা, বোঝে না গো তারা, সত্যি তাই তো আমি দিলাম জুড়ে, এমনি এমনি তার কারেন্ট আছে দেখতে লাগে, ফল কি আর বলি, আর না এটা খুব রিস্কি হয়ে যাবে। সুপারম্যান আমার কাছে সে, জীবনকে যে মুঠোয় রাখে, হাত ছাড়ে না শাখা মৃগ কভু, লাফায় যখন শাখে অনেক ওঠা অনেক পড়া, দেখলাম আমি নিজে চালিয়ে ব্যাট রানের পাহাড় করেছি থেকে ক্রিজে, তাই তো ভাবি আমার আদর্শ কিংবা সুপারম্যান বলো, নিজের কাছে নিজেই তাই। গান শুনিয়ে এবার চলো, হ্যাঁ গান তো শোনাবই, গান শোনানোর জন্যই বসে আছি। তবে যমুনার কূলে নিয়ে যাই, তারপর গান মিলান্তির গান নিশ্চয়ই শোনাবো।

আন্ডায় আজকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে আজকে তো ফলাফেল ডে, তো ফলাফেল কিন্তু সারা পৃথিবীতেই প্রচণ্ড জনপ্রিয় একটা খাবার, আর এটা মিডল ইস্টে এটার উৎস, তারপরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 107 FM রেনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ ফলাফেল ডেতে আপনাকে শেখাবো চিকেন ফলাফেল। কী কী লাগবে এটার জন্য? চিকেন লাগবে 250 গ্রাম কিমা করা, ছোলা বা ছোলার ডাল 1 কাপ রাতভর ভিজিয়ে রাখবেন, পেঁয়াজ 1টা বড় কুচি করা, রসুন 3 থেকে 4 কোয়া কুচি করা, ধনে পাতা 2 টেবিল চামচ কুচি করা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী। এবার বেকিং সোডা, এটা কিন্তু ঐচ্ছিক, তবে এটা দিলে ভালো হয়, ফলাফেলটা নরম হয় আর কি, সেটা হচ্ছে 1 চামচের 1/4 ভাগ। এবার কিভাবে বানাবেন, ছোলাটাকে রাতভর ভিজিয়ে রাখবেন, ভালোভাবে সেটার থেকে জল ঝরিয়ে নিন। মিশ্রণ তৈরি করবেন কিভাবে, ভিজানো ছোলা, কিমা করা চিকেন, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং বেকিং সোডা ব্লেন্ডারে দিয়ে মিহি করে পেস্ট বানান একটা। তারপর এটা ফলাফেলের আকৃতি দেওয়া, হাতের সাহায্যে ছোট ছোট বল বা প্লেট আকারে তৈরি করুন, এরকম মানে গোল বলও তৈরি করতে পারেন, চ্যাপটা মতোও করতে পারেন। এরপর প্যান বা ফ্রায়ারে মাঝারি আঁচে তেল গরম করুন, ফলাফেলগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন প্রত্যেক দিক 4-5 মিনিট করে, একটুখানি লো ফ্লেম করে দেবেন, ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটু ফুলবে ভালো আর কি। এরপর গরম গরম ফলাফেল সরাসরি সার্ভ করুন, চাইলে সস বা হুমাসের সাথে পরিবেশন করা যায়। এবার হুমাস কোথায় পাওয়া যায় সেটা তো গুগল করলেই জেনে যাবেন। ফলাফেল কিন্তু চিকেন ফলাফেল ঝরঝরে করতে হলে ছোলার পরিমাণ একটু বেশি নিন, আর ফলাফেল খুব বেশি মিশ্রণ না করলে ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে, বুঝতে পেরেছেন? কাজে খুব মানে জল মিশিয়ে একেবারে টালটালে বানালে হবে না, একটু শক্ত শক্তই থাকবে আর কি। তো একদিন ট্রাই করে দেখুন, ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি দিয়ে দিলাম, আর আজকে ফলাফেলেরই দিন, সেই জন্যেই আরও বেশি করে ফুড ফান্ডায় এই রেসিপিটা দিলাম। ফুড ফান্ডা, আর ফুড ফান্ডার পর যেটা আপনার জন্য এক্ষুনি আসতে চলেছে সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর গান, আর সেই গানটা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। শুনুন, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা শেষ হতে চলেছে, তৃতীয় ঘন্টায় ফিরে আসব ঠিক 9:02। আর তার আগে আপনার জন্য রেখেছি একটা গান, যে গান পুরনো হয়েও হয়নি পুরনো, সেই জন্যই চলে এসছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে, জব উই মেট থেকে উস্তাদ রশিদ খানের গাওয়া আও গে জব তুম। আর এই গানটা শোনানোর আগে আপনাকে একটা কথা বলি, এই যে বর্ষাকাল পড়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, তবুও ছাতা নিয়ে বেরোচ্ছেন তো অবশ্যই বেরোবেন, কারণ মেঘলা ওয়েদারেও কিন্তু আমাদের ত্বক পুড়ে যেতে পারে, ইউভি রে কিন্তু অ্যাক্টিভ থাকে এই সময়ও। কাজেই এটা ভাববেন না যে রোদ নেই মানে আমাদের স্কিনটা খুব ভালো আছে, সেফ আছে। রোদ না থাকলেও মেঘলা ওয়েদারেও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকে ইউভি রে, আর সেটা স্কিনের ক্ষতি করতে পারে। তাই বেরোনোর আগে সানস্ক্রিন মাখুন, একটুখানি বিউটি টিপ দিয়ে দিলাম। এইবার আমি চললাম, আবার ফিরে আসছি ঠিক 9:02, মাঝখানে রইল আও গে জব তুম 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। সামরিক বাহিনীর জন্য বরাদ্দ অর্থ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মতবিরোধের জেরে সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নস পদত্যাগ করেছেন। এর আগে একই কারণে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জন হিলিও পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে আল কার্নস জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে সরকারের বিনিয়োগ পরিকল্পনা সময়োপযোগী নয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আর্থিক বরাদ্দ যথেষ্ট নয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি 132 একর জমির উপর নির্মিত রাষ্ট্রপতি উদ্যানের নির্মাণ এবং উন্নয়নের কাজ পর্যালোচনা করবেন। দ্বিতীয় দিন দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন তিনি। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। বিকাশ ভবনে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান ও আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান। আজতেকা স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। আজকের প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: সময় এখন ঠিক 9:02।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। তৃতীয় ঘন্টায় ঢুকে পড়লাম 107 FM রেইনবোয়ে, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 9:07। অনেক মেসেজ আছে, একটু একটু করে পড়া শুরু করি, তা না হলে তো পড়া শেষ হবে না আর আপনি খুব রেগে যাবেন। তো এবারের মেসেজটা যে পাঠিয়েছে উনি হলেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। উনি লিখেছেন, বুকের রক্ত জল করে জীবন সংগ্রাম, ছোট থেকে দেখছি তাকে ফেলতে মাথার ঘাম, বটবৃক্ষের মতো ছায়া দিল জীবন ভরি, আয়েসে হয়েছি বড় তারই হাতটি ধরি, আমার পিতৃদেব আমার সুপারম্যান, তাকে ভালোবাসা রাগ অভিমান তাকেই মোর ধ্যান। আসন্ন বর্ষার একরাশ মিষ্টি শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। খুব সুন্দর লিখেছেন। আর তারপরে দেবাশিস দাস শর্মা, ডক্টর দেবাশিস

শিশদাস শর্মা দুর্গাপুর চার থেকে লিখেছেন, শুভ শুভ সকাল বোন ও প্রভাত বন্ধু অরুণিমা, গাড়ি চালিয়ে ছুটতে ছুটতে অফিসে পার্ক করে তারপরই এই মেসেজ। আমার সুপার পার্সন আমার মা, যার শিক্ষায় জন্য আমি এইখানে দাঁড়িয়ে ও অগণিত শুভ চেতনা সম্পন্ন বন্ধু পেয়েছি আপনার মতো। আন্তরিক অভিবাদন ডক্টর দেবাশিস দাস শর্মা। থ্যাংক ইউ, সুন্দর মেসেজ পাঠিয়েছেন সেই জন্য। আর ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আমাদের গ্রামের সুপারম্যান আছে বিলাস দা, উনি সবসময় পাশে দাঁড়ান, সে হসপিটালে ভর্তি করা হোক বা আর্থিক সাহায্য করা হোক, বিপদ হলেই বিলাস দার বাড়িতে। তারপরের মেসেজ যে পাঠিয়েছে, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, সুপ্রভাত অরুণিমা, আমার কাছে সুপারম্যান আমার বাবা ছিলেন, সব দিক দিয়ে নজর রেখে পরিবারকে রক্ষা করতেন। অসংখ্য মেসেজ, সবারটা না পড়তে পারলে রাগ করবেন না কিন্তু প্লিজ। শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। আর শর্মিষ্ঠা আর কিচ্ছু লেখেনি, শর্মিষ্ঠা খুব ছোট্ট মেসেজ লেখে। আর এর পরে যার মেসেজ পড়বো, সৌভিক সরকার ফ্রম কসবাহালতু লিখেছে, সুপ্রভাত দিদি, এখন দার্জিলিং থেকে ফিরলাম। পাহাড় থেকে নেমেছ না, আমার সুপারম্যান আমার মা, তার জন্যই এই সব কিছু। সৌভিক খুব ভালো থেকো। আর এবারে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা গান শোনাবো, আর সেই গানটা আমি জানি আপনার ভালো লাগবে। এই গানটার জন্য রিকোয়েস্ট করেছে আমাদের বন্ধু মধুমিতা সামন্ত পাতুলিয়া খড়দা থেকে। শুনি দি গানটা, কুণাল গাঞ্জাওয়ালা আর শ্রেয়া ঘোষালের গাওয়া ও মাই লাভ, ফ্রম দ্য মুভি অমানুষ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:16। আর এভারেস্টে এত ভয়ঙ্কর ভিড় হচ্ছে, ট্রাফিক জ্যামে বিরক্ত হয়ে যাচ্ছে শেরপাড়া। 7000 মিটার উঁচুতেও বইছে জলের স্রোত, ভাবুন। মানুষ না কি যে করবে ভেবে পাচ্ছে না, ওইখানে এভারেস্টে বইছে মানে জলের স্রোত অত উঁচু থেকে, তার মধ্যে ক্যামেরা ট্যামেরা সহ লাইট টাইট সহ কিছু লোকজন ওখানে রিলস বানাচ্ছে, বানাতে গিয়ে টপাটপ পড়েও যাচ্ছে, তাতেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই মরশুমে এভারেস্টে সবচেয়ে বেশি ভিড় ছিল 20 মে মাসের 20 তারিখ। ওই দিন 270 জন পর্বতারোহী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যান। উপচে পড়া ভিড়ে ট্রাফিক জ্যাম সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 মিটার উঁচু হিমালয়ের কোলেও। শুধু তাই নয়, আরও অবাককাণ্ড, আবহাওয়া পরিবর্তনের জেরে হিমালয়ের 7000 মিটার উঁচুতে জলের স্রোত বইছে। ভয়ঙ্কর মনে হলেও 2026 এভারেস্ট অভিযান মরশুম শেষে শেরপাদের অভিজ্ঞতা অন্তত এরকমটাই। কেন হবে না বলুন? হিমালয়ান ডেটাবেস এবং নেপালের পর্যটন মন্ত্রকের প্রাথমিক হিসেব অনুযায়ী প্রি মনসুন মরশুমে 1008 থেকে 1010 জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন, জানা গিয়েছে এটাই ছিল সর্বকালীন রেকর্ড। বাবা, এসব রেকর্ড শুনে না আমার কীরকম মনে হচ্ছে, শিমুলতলার লাট্টু পাহাড় পেরোচ্ছে যেন, এভারেস্টে উঠে যাচ্ছে এত লোক, কী ব্যাপার বলুন তো? দড়ি বেঁধে বেঁধে বেবে উঠছে নাকি, না তারা এত এক্সপার্ট হয়ে গেছে? আসলে অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, তো ওই জন্য উঠে পড়াটাও অনেক সহজ হয়েছে। তবুও বহু মানুষের প্রাণও তো যায়, সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এভারেস্টের মতো জায়গা, সেখানে জলবায়ুর পরিবর্তনের এই রকম একটা প্রভাব পড়ছে, আমরা এই আশপাশের মানুষেরা তারা কতটা ঠিকঠাকভাবে আছি সেটা কিন্তু ভাবার বিষয়। মানে বিশ্ব উষ্ণায়নের সময় এইভাবে এত এত মানুষ উপরে উঠে যাচ্ছে, এত পারমিশন দেওয়া হচ্ছে, তো যার ফলে তারা উঠতে পারছেন, এটা কিন্তু পাহাড়ের জন্যেও খুব খারাপ এবং আমাদের জন্যেও। যে যেখানে আছে তাকে শান্তিতে থাকতে দাও বাবা, এতবার যাবার কি দরকার? একজন 37 বার 38 বার কতবার উঠছে তার ঠিক নেই, রেকর্ড তো একবারই হয়, বারবার করার কি দরকার? সারা পৃথিবী আর পাহাড় নেই বুঝি, এভারেস্টই আছে খালি। প্রচুর ঝগড়া করে ফেলেছি, গান শুনিয়ে দিই, আসলে ভয়ে ভয়ে থাকি আমরা, তাই না? একটু যদি ভালোভাবে থাকা যায়, সুস্থ হয়ে থাকা যায়, এই আর কি। পৃথিবীর মানুষ এখন সুস্থতা আর শান্তি ছাড়া আর কিছুই চায় না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:25। কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরে চলে আসবেন আজ ডায়েটিশিয়ান শিবায়ন গাঙ্গুলি। শিবায়নের কাছ থেকে আপনারা জানতে পারবেন এই যে বর্ষাকাল, বর্ষাকালে কি ডায়েট হওয়া উচিত। বর্ষাকালে আমরা ভাজাভুজি প্রচুর খেয়ে ফেলি, যেটা শরীরের জন্য একেবারেই ভালো না। সেই সঙ্গে সঙ্গে বর্ষাকালে আমাদের মানে জলবাহিত প্রচুর রোগ হয়, সেই জন্য সচেতন থাকা দরকার। সেই সচেতনতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, 0 3 6 5 9 2 হচ্ছে নাম্বার, এই নাম্বারে মেসেজ করুন, শিবায়ন নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর দেবে। এবার বলি, এই বর্ষায় চুল পড়ে যাচ্ছে। বর্ষা শুরু হওয়া মানেই যতই মন রোম্যান্টিক হয়ে যাক, মাথার চুল ফাঁকা হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। সেই জন্য বর্ষায় চুল ভালো রাখার জন্য মধুকে ব্যবহার করুন। কিভাবে মধু, সেটা হচ্ছে পাকা কলা আর মধু চটকে একটা প্যাক বানিয়ে রাখুন, আর মাথায় ভালো করে গরম তেল মাসাজ করে নেবেন, তারপরে এই প্যাকটা লাগিয়ে আধ ঘন্টা রেখে তারপর চুলটা ভালো করে শ্যাম্পু করে ফেলুন। একটা জিনিস লক্ষ্য করবেন যে পাকা কলার যে ব্যাপারটা আর কি, একটা চিটচিটে মতো চুইংগামের মতো জিনিস চুলে লেগে যায়, ওটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর যখন চুল শুকোবেন, দেখবেন আপনার চুল কি চকচকে আর শক্ত মজবুত হয়ে গেছে। এটা আমার কথা নয়, বিশেষজ্ঞদের মতামত, প্রচুর মতামত দিয়ে ফেলেছি। এবার গান শুনিয়ে দিই, হ্যাঁ, আর এই গানটা আমার পছন্দের, আমি জানি আপনারও পছন্দের, বোঝে না সে বোঝে না টাইটেল ট্র্যাক। আর এই গানটা গান মিলান্তিতে রিকোয়েস্ট করেছে যে তার নাম আনন্দী সরকার। আনন্দী আমাদের মেসেজ করেছে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আমার বাড়ির দিকে, আমি জানি না কোন বাড়িটা আনন্দী। তো আনন্দী, তুমি আমাদের প্রথম মেসেজ করলে, সেই জন্য তোমার রিকোয়েস্টের গান বাজানো হচ্ছে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আমরা চেষ্টা করছি ডায়েটিশিয়ান শিবায়ন গাঙ্গুলির কাছে পৌঁছে যাবার। সেই ফাঁকে আমি একটু জানিয়ে রাখি,

আরও অনেক মেসেজ এসছে, তো কিছু মেসেজ আমি পড়ে দিই, কারণ সেই মেসেজগুলো তো ডক্টরের সাথে মানে হ্যালো ডক্টরের পরে আমি আর পড়তে পারবো না, সেই জন্যেই মেসেজগুলো পড়ে দিচ্ছি। এই মেসেজটা পাঠিয়েছে সৌমেন যাদবপুর থেকে, লিখেছেন, অরুণিমা প্রথমে তোমাকে জানাই গুড মর্নিং। আমার জীবনের সুপার উইমেন ম্যান যাই বলো না কেন, সে হচ্ছে আমার মা। জীবনের নানান ঘাত প্রতিঘাতে ও বিপদে আপদে একমাত্র আমার মাই আমার রক্ষাকর্তা। তোমাকে প্রণাম জানাই মা। সোমেন যাদবপুর থেকে এই মেসেজটা পাঠিয়েছে। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে, গুড মর্নিং দিদিভাই কেমন আছো, আমি একটা গানের রিকোয়েস্ট করছি, বাই শ্যামা সাত্যকী ব্যানার্জি। কিন্তু শুধু গানের রিকোয়েস্ট আমি বাজাবো না, ওইভাবে তো হবে না, তোমায় মেসেজ করতে হবে আর গান মিলান্তে রিকোয়েস্ট আলাদা করে পাঠাতে হবে। সুপ্রভাত অরুণিমা, আমি নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। আমাদের পরিবারে আমরা 6 জন সদস্য, বাবা মা ছেলে মেয়ে আমার স্ত্রী, সবাইকে নিয়ে এখনও মানিয়ে চলছি। বাবা মায়ের কাছে ভালো ছেলে হয়ে, ছেলে মেয়ের কাছে ভালো বাবা হয়ে, শেষে বউয়ের কাছে ভালো স্বামী হয়ে এখনও সংসারে সবার অভাব অভিযোগ সমস্যা যতটা পারি এটা উপার্জন করে পূরণ করার চেষ্টা করি। তাই আমি নিজেকেই সুপার হিরো মনে করি, হয়তো নিজের ঢাক নিজেই বাজিয়ে ফেললাম, কিন্তু এটাই আমার জীবনের বাস্তব সত্য একদম। আর আরও বেশ কিছু মেসেজ আছে, আমি পরে মেনশন করে দেবো তাদের নাম। আপাতত যেটা শোনাতে চলেছি সেটা হচ্ছে একটা গান, পাপনের গাওয়া। গানটা শুনুন, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: হ্যালো ডক্টরে, আজ ডক্টর নন, ডায়েটিশিয়ান শিবায়ন গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। আর গুড মর্নিং শিবায়ন।
5: গুড মর্নিং।
4: তোমার জন্য অনেক মেসেজ অলরেডি এসে গেছে, অনেকক্ষণ ধরে আমাদের বন্ধুরা তোমার জন্য ওয়েট।

0: বুঝছেন, এই যে,
1: সরি সরি,
0: না না ঠিক আছে, এই যে বর্ষা, এই প্রচণ্ড বর্ষায় আমাদের তো নানান রকম শারীরিক সমস্যা হয়, যেমন গ্যাস, অম্বল, জলবাহিত নানান রোগ। তো বর্ষায় আমাদের ডায়েটটা কেমন হওয়া উচিত?
1: দেখো বর্ষা মানে হিউমিডিটি বেড়ে বেড়ে রয়েছে, আর হিউমিডিটি বাড়লে আমাদের মেটাবলিজম স্লো হয়। সেই জন্য আগেকার দিনে যখন বৃষ্টি পড়তো, হালকা খিচুড়ি, পাতলা খিচুড়ি, এগুলো খাওয়ার চল ছিল, যদি আমরা ট্রেডিশনাল বেঙ্গলি ডায়েট ফলো করে থাকি। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, যেহেতু মেটাবলিজম লো, যত হেভি ভাজাভুজি, ডিপ ফ্রাইড স্ন্যাক্স, যেগুলো অনেকক্ষণ লাগে বডি ডাইজেস্ট করতে, বা এই এই যে ধরো একদম সেই মানে ঝাল, মানে একদম সেই মাটন করলো ভীষণ হেভি করে, এই জিনিসগুলো যত অ্যাভয়েড করো তত ভালো, ইনডাইজেশনের চান্সেস বেশি থাকে। তাছাড়া এই লিফি ভেজিটেবলস যেগুলো আছে না, যেমন শাকের কম্পোজিশন, বা এগুলো কাঁচা খাওয়া বা ভালো করে না ধুয়ে খাওয়া, এগুলোতে কিন্তু প্রচন্ড ভাবে ইনফেস্টেশন হয় এর মাইক্রোবস এর, বিকজ এখন তো বর্ষার জন্য জল, মানে জল তো কন্টামিনেশন বাড়ে না, তাই রাস্তার কাটা ফল খাওয়া, অনেক সময় হয় না ফ্রুট স্যালাড অফিস পাড়াতে বিক্রি হয়, ফ্রুট খাচ্ছি বলে, কিন্তু কখন কেটে রেখেছে আমরা জানি না, কোন জল দিয়ে ধুই জানি না, কাঁচা স্যালাড খাওয়া, এগুলো একদম অ্যাভয়েড করাটা সবচেয়ে বেশি দরকার। সবচেয়ে ভালো হচ্ছে ইমিউনিটি বিল্ডিং ফুড বর্ষার জন্য, কারণ সিজন চেঞ্জ হয়, অনেকে শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, সেই জন্য আমাদের যেগুলো অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পোনেন্টস আছে না, যেগুলো আমাদের ইন্ডিয়ান স্পাইসেস এর মধ্যে পড়ে, যেমনি হলুদ, ঠিক আছে, জিরে, ব্ল্যাক পেপার, তারপর এই মানে আর তারপর এই যে কম্পোনেন্টস গুলো, যেমন গিলয় দিয়ে এখন অনেক চা পাওয়া যায়, তুলসী পাতা ভালো করে ধুয়ে, সেটা যদি আমি চাইলে কলা করে একটু মধু দিয়ে খেতে পারি, বা সেই ফুটিয়ে কনকশন বানিয়েও খেতে পারি, মানে আমি এক এক কাপ জল দিলাম, হাফ কাপ আবার অব্দি ফোটালাম, পিছে খেয়ে ওটাকে খেলাম। এই ধরনের যে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড ডায়েটে বিভিন্ন আদা, হ্যাঁ, তবে এই যে হালকা একটু ঝোল করে খাওয়া, ধরো মাংস বা মাছ আদা জিরে দিয়ে ঝোল করে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি ইনফ্লামেটরি, পেটকে রিকভার করতে হেল্প করে। তাই আমাদের সিম্পল যেটা বুঝতে হবে, যেখানে জলের ইনভলভমেন্ট আছে যেসব খাবার, সেগুলো বাইরে থেকে আনা অ্যাভয়েড করতে হবে, বাইরের কাঁচা জিনিস খাওয়া অ্যাভয়েড করতে হবে, ডিপ ফ্রাইড ফুড, ডিপ ফ্রাইড স্ন্যাক্স, ইনডাইজেশন যাতে না হয় সেখানে অ্যাভয়েড করতে হবে, বাড়িতে পাতলা কিছু

0: ভালো করে ধুয়ে, যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া হয় না,
1: হুম হুম
0: ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে খাওয়ায়, পটল, ঠিক আছে, এই ধরনের সবজি, এগুলো খোসা ছাড়ি না, খাই না, সেই ধরনের সবজিও খেলে অনেকটা আমরা প্রোটেক্টেড থাকবো।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেকটা সময় দিলে, আমাদের অনেক কিছু জানালে। খুব ভালো থেকো, আবার নিশ্চয়ই কথা হবে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: হ্যালো ডক্টর,
1: আর এরপর পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে প্রথম গান ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না, আর তারপর সোমলতা আচার্য চৌধুরীর নেই তুমি আগের মতো, আর একেবারে শেষে জুবিন নাটিয়ালের গাওয়া বরবাদ ফ্রম দ্য মুভি সাইয়ারা। শুনতে থাকুন 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
2: FM রেইনবোতে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা, সময় হয়ে গেছে 9:55 প্রায়, 54:40। তো আমার চলে যাওয়ার সময় প্রায় এসে গেছে, আর যেতে যেতে যে কাজটা করি আর কি, সেটা হচ্ছে যে রাস্তাঘাট কী অবস্থায় রয়েছে সেটা আপনাকে জানিয়ে দিয়ে যাই। তো সেই জন্যই চলুন পৌঁছে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নিই কী অবস্থা এই মুহূর্তে কলকাতার রাস্তাঘাটের। তার মানে আজকে কোনো সেরম জ্যামজট নেই, নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। আর কি বলুন, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, সবাই রাত জেগে খেলা দেখছেন, আবার ভোরবেলা উঠে পড়ছেন খেলা দেখতে, সাংঘাতিক ব্যাপার স্যাপার চলছে। তবুও যে এতজন জেগে আছেন এবং আমাকে মেসেজ করছেন, সেই জন্যেই আমি ভাবি যে আমাদের বন্ধুরা কত ভালো আর কতটা ভালোবাসে আমাদের। আগামীকাল মানে আজকে রাত 12:30, সেটা আগামীকাল হয়ে যাচ্ছে, তখন ক্যানাডা বসনিয়া অ্যান্ড হের্জেগোভিনার খেলা আছে। তো ক্যানাডাতে, ক্যানাডার সঙ্গে এই যে বসনিয়ার খেলাটা, সেটা রাত্রি 12:30 দেখা যাবে। আর গ্রুপ ডি এর খেলা সেটা 6:30, সেটা ইউএসএ আর প্যারাগুয়ে। তো বলে দিলাম, রেডি হয়ে যা।

0: খেলা তো দেখবেনই, আর সেই সঙ্গে সঙ্গে কানে রাখুন আমাদের 107 FM রেইনবোকে, তার কারণ আমরাও অনেক কিছু বলতে থাকবো, জানাতে থাকবো, সেই সঙ্গে সঙ্গে ভালোবাসতে থাকবো, যেটা সবসময় বাসি। আমি অরুণিমা আবার ফিরে আসবো 15 তারিখ সকালবেলা আপনার ঘুম ভাঙাতে। এখন রেখে গেলাম আপনার জন্য এমন একটা গান, যে গানটা পুরনো হয়েও কোনো দিন পুরনো হবে না, বিশেষ করে বাঙালির কাছে ফুটবল তো পুরনো হতেই পারে না। মান্নাদের গাওয়া সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, এখন আপনার জন্য ফ্ল্যাশব্যাক সঙে চললাম, শুনতে থাকুন।
1: FM Rainbow Flashback Song.

200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নোক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। মালদা ছাড়াও মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন ওই চার জেলার সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাবা এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন। মুর্শিদাবাদের ফারাক্কায় যানজট এড়াতে রেললাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়ে তুলতে রেল মন্ত্রকের মালদা

মিশনকে 23 কোটি 18 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে এনটিপিসি ফারাক্কা। কাজ শুরুর জন্য ইতোমধ্যেই 6 কোটি টাকা রেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে সমস্ত টাকা রেলকে দেওয়া হবে বলে এনটিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশু শ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। এই উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে পরাজিত করেছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, খেলাধুলো, বিজ্ঞান ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন নতুন সুযোগ তৈরি করছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নের প্রসারে কাজ করেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর রাশিয়া দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ সমস্ত রুশ নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আশাবাদী। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 49 বছর। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইসিএসএ বিশ্বকাপ থেকে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার আইএমও আর্সেনিও ডোমিঙ্গুয়েজ ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হামলার ফলে তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা নিন্দা করেছেন। উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় গুটেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাক অধিকৃত কাশ্মীরে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। স্বল্পমূল্যে আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে গতকাল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পাক সেনা গুলি চালানোয় পরিস্থিতি দ্রুত হিংসাত্মক

0: হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারী ও রাজ্য সরকার অধীনস্থ সংস্থার কর্মীদের বাড়িতে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে দ্রুত সংস্কার এবং বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির আর্থিক লাভ বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর। ঘড়ি বলছে সকাল 11:04:05। গান দরিয়া নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে আমি স্বপ্না
1: এবং আমি আছি সঙ্গে সোমা। আজ আজ কিবার আপনারা তো প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি, আজ শুক্রবার। আর শুক্রবার মানেই এই গান দরিয়াতে কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছুটা পথ চলা, মানে দরিয়ায় ভেসে চলা। আর কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন স্রষ্টা, যাকে নিয়ে যে আঙ্গিকেই আমরা এগিয়ে যাই না কেন, অনেক অনেকটা পথ চলা যায়, তাই না?
0: আজকে আমরা চেষ্টা করব, তিনি তো অসাম্প্রদায়িক ছিলেন এটা বললে খুব কম বলা হয়, তিনি মানবতাবাদী ছিলেন
1: অবশ্যই।
0: সেই মানুষটি যখন সাধক হয়ে উঠতেন, কি ধরনের গান বেরোতো তার কলম দিয়ে, কিভাবে তিনি গান রচনা করতেন, এই এই সমস্ত বিষয় নিয়ে সাধক নজরুলকে আমরা একটু স্পর্শ করার চেষ্টা করব।

সমবেত কণ্ঠে শুনছিলাম এই গান। কাজী নজরুল ইসলামের গান একটু আগে সোমা বলেছে, আমরা থাকবো বেলা একটা পর্যন্ত নজরুলের গান নিয়ে। আজ সাধক নজরুলকে আমরা একটুখানি ধরার চেষ্টা করব, স্পর্শ করার চেষ্টা করব। আসলে বাংলা কাব্য সাহিত্যের জগতে কাজী নজরুল ইসলাম প্রবেশ করেন বিদ্রোহীর পতাকা হাতে, ধূমকেতুর মতো। বিদ্রোহী কবিতা লিখে তার জগৎ বিখ্যাত নাম হয়ে যায় রাতারাতি। এবং সেই সময়টা, তার সৃজনশীল সময়টা, 1899 থেকে 1976। পরবর্তী 20 বছর অর্থাৎ 1922 থেকে 1942, এই 20 বছর সেই ধূমকেতুর প্রবল পুচ্ছ তাড়নায় বাংলা কাব্য ও সঙ্গীতের জগৎ ছিল আন্দোলিত, চমকিত, বিস্মিত ও মুগ্ধ। প্রথম কয়েক বছর নজরুল ছিলেন প্রধানত কবি, গান তেমন রচনা করেননি। কিন্তু 1924 থেকে রাজনৈতিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে শুরু করলেন গান রচনা, এবং 1926 থেকে তার ভেতর যেন খুলে গেল অফুরন্ত গানের উৎস।

0: 1930 থেকে কর্মজগৎ ও কাব্য জগৎ থেকে অবকাশ নিয়ে সঙ্গীতের সাগরে নিবজ্জিত হলেন। 1933-এ তিনি লিখলেন
1: কাব্যলোকের গুলিস্তান থেকে সঙ্গীত লোকের রাগিনী দ্বীপে আমার দ্বীপান্তর হয়ে গেছে। সঙ্গীত লক্ষ্মী ও কাব্যলক্ষ্মী দুই বোন বলেই বুঝি, ওদের মধ্যে এত রেষারেষি। একজনকে পেয়ে গেলে আরেকজন বাপের বাড়ি চলে যান। দুইজনকে খুশি রাখবার মতো শক্তি রবীন্দ্রনাথের মতো লোকেরই আছে, আমার সে সম্বল নেই, সে শক্তি কোথায়?
0: কি সুন্দর করে বলেছেন। এবং রবীন্দ্রনাথ বিশেষ স্নেহ করতেন কাজী নজরুল ইসলামকে, দুজনের মধ্যে একটা আশ্চর্য সম্পর্ক ছিল। তো আমরা পরপর এখন দুটো গান শুনব, শুনে তারপরে চলে আসব কথায় গানে। প্রথম গান নীলুফার ইয়াসমিন।

এবারে অন্তরে তুমি আছো চিরদিন, এই গানটা আগের শিল্পীর কণ্ঠে আমরা ঠিক মতো শোনাতে পারিনি, সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি চন্দ্রাবলী রুদ্র দত্তর গলায় অন্তরে তুমি আছো চিরদিন।

0: তাঁকে অন্তরে না রেখে আমাদের কোনো উপায় নেই। আসলে এত কিছু তিনি উপহার দিয়েছেন আমাদের যে তাকে আগামী আরও অনেক শতক আমরা ভালোবেসে তার গান শুনব, তাকে অন্তরেই রাখব। মানুষটিকে অন্তরে না রেখে উপায় নেই, তাকে যত পড়ি তত মনে হয় মানুষটি যেন স্বভাবে আনন্দময়, যেন বা উপনিষদে ডুব দেওয়া গাঢ় পুরুষ, কোনো কিছুতেই জড়িয়ে নেই আবার সব কিছুতেই আছেন। কদর্য বাস্তব থেকে রূপমুগ্ধ হবার বিষয় খুঁজে পেয়েছেন, আবার এও মনে হয় তার মনোভূমিতে স্থায়ী বিষাদের একটি আস্তরণ সবসময় থাকত। আচরণে চলন্ত জলপ্রপাত, ভিতরে ভিতরে প্রাকৃতিক গাঢ় এবং গূঢ় কোনো বিষাদ, তা তিনি হয়তো নিজেও জানতেন না, কিন্তু গানের ভেতর দিয়ে যখনই তিনি কলম ধরেছেন সেই ভাব সেই উপলব্ধি বারবার বেরিয়ে পড়েছে।
1: 1930-31 থেকে এই 30-এর দশকের শেষ পর্যন্ত তিনি প্রায় 1000 ধর্মীয় গান রচনা করেছেন, যার একটা শাখা হিন্দু ভক্তিমূলক গান আর অন্য শাখাটা হলো ইসলামী গান। হিন্দু ভক্তিগীতির মধ্যে শ্যামাসঙ্গীত, ভজন, কীর্তন, আর ইসলামী গানের মধ্যে মুসলিম ঐতিহ্যের হামদ, নাত, মার্সিয়া প্রভৃতি বিচিত্র বিষয়ের গান আছে।
0: আমরা আজকে কিন্তু চেষ্টাই করছি তার যে ভক্তিমূলক গান সেগুলোই একটু সরাবো আপনাদের এই দু ঘন্টা জুড়ে। এই মুহূর্তে আবারও পরপর দুখানা গান শুনবো পণ্ডিত অজয় চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়র গল্প।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বাবুল সুপ্রিয়র গলায় শুনছিলাম এই গান। হিন্দু ভক্তিগীতি এবং মুসলিম সঙ্গীত, ইসলামী সঙ্গীত, এই দুই ধারার ভক্তিগীতি প্রমাণ করে একটা কথাই শোমা, সেটা হচ্ছে নজরুল ছিলেন মানে সাম্প্রদায়িক ধর্মীয় সংকীর্ণতার অনেক অনেক অনেক ঊর্ধ্বে।
1: অবশ্যই।
0: এবং নজরুলের জীবন দর্শনের মূল মন্ত্র ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি।

0: তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার জেহাদ ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং বলিষ্ঠ। তিনি একটি কবিতায় লিখছেন যে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। একথা তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত অকৃত্রিম অনুভূতি, মানে এটা যে তিনি বানিয়ে বানিয়ে বলছেন একেবারেই কিন্তু তা নয়। সেজন্য অন্নদাশঙ্কর রায় তার ছড়ায় নজরুল মনির এই অসাম্প্রদায়িক প্রতিবিম্ব তুলে ধরেছেন এইরকম ভাবে যে, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল।
1: সত্যিই তাই, তাকে ভাগ করা যায় না, কারণ তিনি সবকিছুর ঊর্ধ্বে। নজরুল তো অসাম্প্রদায়িক ছিলেন, কিন্তু তিনি অধার্মিক ছিলেন না, ধর্মান্ধও ছিলেন না। মানে অধার্মিকতা, ধর্মান্ধতা এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা একজন একেবারেই ভিন্ন ধর্মী মানুষ, যাকে সত্যিই ভাগ করা যায় না। ধর্মের বাহ্যিক এবং প্রথাগত যে সমস্ত আচার সর্বস্বতা ছিল, সেগুলোর বদলে তিনি ধর্মের যে মূল বিষয়, মূল যে সারাৎসার, সেই সম্পর্কে কিন্তু তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তাকে অনেকেই সেই সময় ভুল ধারণা করেছে তার সম্পর্কে। যাই হোক, বাঁধনহারা উপন্যাস যেটা প্রথম প্রকাশিত হয়েছিল 1927 সালে, সেখানে তিনি কি লিখছেন, আমি তো পূর্বেই বলেছি যে সব ধর্মেরই ভিত্তি চিরন্তন সত্যের উপর, যে সত্য সৃষ্টির আদিতে ছিল, এখনও রয়েছে এবং অন্তেও থাকবে। এই সত্যটাকে যখন মানি, তখন আমাকে যে ধর্মে ইচ্ছা ফেলতে পারিস। কি অপূর্ব কথা,
0: যে ধর্মে ইচ্ছে ফেলবে। এবং আমরা পরবর্তীকালে দেখব, আমরা সে কথাতেও আসব যে তিনি শ্যামার সঙ্গীত রচনার আগে তিনি রীতিমতো সাধনায় ডুবে যাচ্ছেন, আমাদের আজকের বিষয়ে সাধক নজরুল, এবং সে সমস্ত কথাতে আমরা আসব। তবে তার আগে আরও দুখানি গান, এরপরে অখিল বন্ধু ঘোষের গলায় একটি গান শুনবো, এবং তারপরে আমরা এখানে ইসলামী গান ও ফিরোজা বেগমের গলায় আপনাদের শোনাবো।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একটু আগে তুমি বলছিলে যে যে কোনো ধর্মে আমাকে ফেলতে পারিস, আমার তাতে কোনো অসুবিধে নেই। আসলে তিনি আরো বলছেন যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি ব্রাহ্মণ, আমি তো কোনো ধর্মের বাইরের খোলসটাকে ধরে বসে নেই। গোঁড়া ধার্মিকদের ভুল তো ওইখানেই, ধর্মের আদত সত্যটা না ধরে এরা আছেন যত সব নৈমিত্তিক বিধিবিধান মেনে। এরা নিজের ধর্মের উপর এত অন্ধ অনুরক্ত যে কেউ এতটুকু নাড়াচাড়া করতে গেলেও ফোঁসফোঁস করে ছোবল মারতে ছোটেন। ধর্ম কি কাঁচের ঠুনকো গ্লাস যে একটুকুতেই ভেঙে যাবে? ধর্ম যে কর্মের মতো সহনশীল, তার ভুক্তিকীতিতে এই ভেদাভেদ রহিত একটুতেই ভেঙে যাবে। ধর্ম যে কর্মের মতো সহনশীল, তার ভক্তি সাধনায় আমরা অনেক গান পেয়েছি, আমরা আজকে সে সমস্ত গানই আপনাদের পরপর শোনাতে থাকব। এবং গানগুলো শুনলে সত্যি সত্যি বোঝা যায় যে তিনি কি মানে, যখন তার শ্যামাসঙ্গীত শুনছি, যখন তার ভক্তিগীতি, হিন্দু ভক্তিগীতি শুনছি, তখন মনে হচ্ছে তিনি মুসলিম। আবার যখন ইসলামী সঙ্গীত শুনছি তখন মনে হচ্ছে তিনি বোধহয় মুসলমান। আসলে তিনি কোনো ধর্মেরই নন, তিনি একটি ধর্মের, সে ধর্মের নাম মানব ধর্ম।
1: নজরুলের ভক্তিগীতি সেটা কিন্তু দুই ধারায় প্রবাহিত, আমরা তো আগেও বলেছি সেটা, না যে একদিকে হিন্দু ধর্মের তিনি পৃষ্ঠপোষকতা করছেন, অপরদিকে মুসলিম ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, তার গানের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। আসলে তো তিনি সব ধর্মের ঊর্ধ্বে, বৈষ্ণব, শাক্ত প্রভৃতি, এগুলো দিয়ে একটা দিক বলা যায়, সেটা হচ্ছে হিন্দু ঐতিহ্যবাহী গান, আর অন্যদিকে হচ্ছে ইসলামী গান। তো কোনো কোনো সাম্প্রদায়িক ছাপ মানে ছাপ ছাড়াও তার ভক্তিগীতি আছে, সেগুলোতে ঈশ্বরের প্রতি ভক্তের নিবেদন এবং উপাসনা সেখানে হচ্ছে নিবিড় হয়ে রয়েছে। মানে সেখানে কিন্তু কোনো হিন্দু বা মুসলিম আসছে না, সেখানে ঈশ্বর নিবেদিত। রবীন্দ্রনাথ কিন্তু তার আধ্যাত্মিক গানগুলোকে বলেছেন পূজার গান, মানে পূজা পর্যায়ের গান। তো এখানে কিন্তু এটা একটা আশ্চর্য পূজা, তাই না? যে পূজায় কোনো নির্দিষ্ট দেবতা সেখানে আটকে থাকছেন না, সেটা একটা ভক্তের আকুতি হয়ে দাঁড়াচ্ছে।
0: এখন পরপর দুটো গান শুনবো শান এবং মোহাম্মদ রফির গলায়।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই গানটা আমরা তো শুনছিলাম মোহাম্মদ রফির গলায়, এবং গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে একজন শিল্পী, একজন স্রষ্টা, তার লক্ষ্য এবং মোক্ষ কিন্তু তার সৃজনে,
1: অবশ্যই
0: মোহাম্মদ রফি তিনি গাইলেন এই গান। কেমন কাজী নজরুল ইসলাম, তিনি যখন শ্যামা সঙ্গীত লিখছেন, তিনি তিনি একটা ভাবে বিভোর হয়ে থাকছেন, এবং তিনি এই ধর্ম পুঁথি যত, তার যে মূল মূল মোক্ষটা তিনি খুঁজে বের করছেন, তার আচারানুষ্ঠান সর্বস্ব বিষয়গুলো তিনি একেবারে পরিত্যাগ করেছেন। তার বদলে তিনি যেদিন গান লিখতে বসছেন, তিনি তার আগের রাতে তপস্যায় বসছেন, সাধনায় বসছেন, কি নিয়ে, এই সমস্ত পুরাণ এবং ধর্মীয় যত গ্রন্থ আছে সে সমস্ত গ্রন্থ তিনি পড়ছেন, পড়ে তিনি তার সার মর্মটি আত্মস্থ করছেন, আত্মস্থ করে তারপরে তিনি গান লিখছেন। এবং নজরুলের শ্যামা সঙ্গীত প্রসঙ্গে আমরা আসব পরবর্তী এক ঘন্টায়। নজরুলের শ্যামা সঙ্গীত একটা চর্চার বিষয়, এবং সেখানে এই একটু আগে তুমি বলছিলে যে ঈশ্বর এবং ভক্তের মধ্যে যে নিবেদনের যে ভঙ্গিটা, সেটা কিন্তু তিনি প্রচলিত যে ধর্মীয় সঙ্গীত তার থেকে অনেক আলাদা করে তিনি রচনা করলেন, এবং তার সুর, তিনি যে সুর কম্পোজ করেছেন সেটা সত্যি সত্যি অতুলনীয়। সেই জন্য একজন সৃজনশীল মানুষ তার কাছে, মানে তিনি উদাসীন, তিনি জানেনই না, এই যে মোহাম্মদ রফির গলায় গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল ব্রজগোপী খেলে হরি, আমাদের একবারও কিন্তু এই গানটার রস উপলব্ধি করতে কোনো অসুবিধে হলো না। এখন সময় সংবাদ বিরতিতে যাওয়ার, ফিরে আসছি।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরে দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকালই কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ UIDAI। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বিধানসভায় সই জালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CID গতকাল 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। CID সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ CID দপ্তরে যান অভিষেক। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ সকালে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে পরাজিত করেছে। অন্যদিকে গতকাল রাতে আজটেক স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
3: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

0: সারাদিন।
1: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: ইন্দ্রনীশেনের গলায় শুনলাম এই গান। আমরা গান্ধরিয়াতে আছি, স্বপ্না এবং সোমা, আমরা থাকবো বেলা একটা পর্যন্ত। স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 12:08 হয়ে, এই 9 মিনিট হয়ে গেল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না। তো যাই হোক, আমরা আছি একটা পর্যন্ত, তার মানে এখনও অনেক গান আপনাদের শোনানো বাকি আছে। কাজী নজরুলের তার যে ভক্তিগীতি, বা আমরা আজকে নাম দিয়েছি, শিরোনাম দিয়েছি সাধক নজরুল, অর্থাৎ তার সবটাই সাধনার বিষয় ছিল, কিন্তু তিনি নিজেও বিশ্বাস করতেন যে আগামী অনেক বছর তাকে আমরা মনে রাখব তার সঙ্গীতের জন্য। তিনি 3000-এর উপরে গান রচনা করেছেন, তার মধ্যে ধর্মীয় সঙ্গীত রচনা করেছেন 1000-এর উপরে। তো এই যে এত, মানে হিন্দু শাস্ত্রের সঙ্গীত, ভক্তিগীতি বা ইসলামী সঙ্গীত, সেই সংখ্যাটাও কিন্তু বিরাট একটা সংখ্যা। তিনি এক সাধক, কবি এবং সুরকারের কথা বলবার অপেক্ষা রাখে না, এবং সঙ্গীত সাধনার জগতে ধর্মনিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাধক সঙ্গীতকার একই আসনে বসে শ্যামা সঙ্গীতে তাঁর যারা পূর্বসূরী তাদেরকে অতিক্রম করে অসাধারণ সব শ্যামাসঙ্গীত রচনা করেছেন, যে শ্যামাসঙ্গীত ভাবের গভীরতায় রামপ্রসাদ কমলাকান্তকে অতিক্রম করে গেছেন। তার যে সমস্ত শ্যামাসঙ্গীত আমরা শুনি, ধরো তার মধ্যে কালো মেয়ের পায়ের তলায়, বল রে জবা বল, কেমন করে পেলি মায়ের চরণতল ইত্যাদি গানের সত্যি কোনো তুলনা হয় না। তার পাশে কীর্তনাঙ্গ গান সৃষ্টি করেছেন রাধাকৃষ্ণের প্রেম বিরহ নিয়ে, যে গান ভাষা কীর্তন নামে পরিচিত হয়েছে। এই যে একই সঙ্গীত স্রষ্টা শিবগৌরীর উপাখ্যান নিয়ে রাগ প্রধান গান রচনা করছেন, যা সুরের মাধুর্য অসাধারণ, এসব গান শুনে মনে হবে হিন্দুর পৌরাণিকতা এবং ভক্তিমার্গে তিনি আত্মনিমগ্ন হয়ে আছেন। জগৎ ঘটক এবং নিতাই ঘটকের কাছে শোনা, মানে তাদের লেখা থেকে জানা যায় যে ভক্তিমার্গের গানগুলি তিনি লেখার আগে কয়েকদিন নিভৃতে থাকতেন, চণ্ডী ইত্যাদি হিন্দু ধর্মীয় পুস্তকগুলি গভীর আত্মনিবেশ করে পাঠ করতেন। তারপরে জগৎ ঘটক এবং নিতাই ঘটককে ডেকে তিনি সুরগুলো ওদের গলায় ধারণ করে রাখতেন, যেটা রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম নন, দীনু ঠাকুরকে তার গানের ভাণ্ডারী বলা হতো, এই কারণে কোনো গান যখনই তিনি কম্পোজ করছেন তখনই তিনি সেই গান দীনেন্দ্রনাথকে ডাকতেন এবং তার গলায়, মানে সুরটা তার গলায় বসিয়ে রাখতেন যাতে সুরটা হারিয়ে না যায়।
1: মুসলমান পরিবারে জন্মগ্রহণ, বাল্যকালে ইসলামিক ভাবধারায় আশ্রিত হয়ে এমন করে হিন্দুর যে ভক্তি মার্গ, সেই মার্গে গান লেখা, সুর দেওয়া, এটা সত্যি আশ্চর্য হবার মতো কথা। অবশ্য বাংলা গানের জগতে এটা যে একেবারে নতুন তা তো নয়, বাংলা সঙ্গীত জগতে বিশেষ করে কবিয়ালদের মধ্যে বহুদিন আগে থেকেই এরকম সন্ধান পাওয়া যায়, যারা শ্যামা সঙ্গীত এবং কীর্তনাঙ্গ গান গেয়েছেন। একই আসনে শ্যামামা, কীর্তন, শিবগৌরীর পরেই তিনি লিখছেন, কি লিখছেন, তিনি ইসলামী গান লিখছেন, মানে একই আসনে বসে।

0: সে কি অদ্ভুত, মানে তার যে ভাবনাটা ছিল না, যে তিনি অসাম্প্রদায়িক এবং সবার উপরে যে মূল ধর্ম মত, সেটাই হচ্ছে তার কাছে সব থেকে বড়।
1: আসলে তার সম্পর্কে একটা কথা বোধহয় বললে খুব অত্যুক্তি হবে না, যে বহু মনের একলা পাগল। সুতরাং তার, তিনি সৃজনশীলতা নিয়ে মেতে ছিলেন, মানে ধর্ম ঠিক আছে, ধর্ম সেটা পড়েছেন, পড়ে তার মনে হয়েছে গানের রসদ সংগ্রহ করেছেন, ওই পর্যন্তই। আমরা এখন পরপর দুটো গান শুনি। হ্যাঁ,
0: পান্নালাল ভট্টাচার্য, দুটো গানের উল্লেখ করা হলো, সেই দুটো গান।
1: ঠিক।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: এই যে একই আসনে বসে কখনো তিনি ভক্তিগীতি রচনা করছেন, কখনো তিনি ইসলামী সঙ্গীত রচনা করছেন, এবং যে মৌলবীরা ফরমান দিয়েছিলেন যে সঙ্গীত হচ্ছে গুনাহা, তাদের ফরমানকে তিনি ভেঙে যে চুরমার করে দিলেন এবং মেয়েদেরকে পর্দামুক্ত করে সঙ্গীত জগতে আসার পথ করে দিলেন, সেটাও কিন্তু একটা আন্দোলন, সেটাও কিন্তু একটা বিদ্রোহ, সেটাও কিন্তু একটা বিপ্লব। এবং তিনি আরও যে সমস্ত কাণ্ডকারখানা ঘটিয়ে ফেলেছেন অবলীলায়, এবং তিনি যেভাবে গান রচনা করতেন, যে মানে খুব দ্রুত গান রচনা করতেন, তার গান রচনার সময় দুটো জিনিস তার চাই, এক হচ্ছে পান, ডিব্বা ভর্তি পান থাকতো, আর হচ্ছে চা এবং গাল ভরা হাসি। তাকে কেউ গান রচনার কথা বললে ঘরে দরজা বন্ধ করে মোটামুটি 5-7 মিনিটের মধ্যে তিনি একটা গান রচনা করে ফেলতেন, এতটাই তিনি মানে গান রচনাতে পারঙ্গম ছিলেন। কিন্তু তার গেরস্থালিটা যদি আরেকটু ঠিক হতো সমস্তগুলো নজরুলগীতি হয়তো আমরা পেতাম। সময় এসেছে একটা বিরতিতে যাওয়ার, বিরতির পর ফিরবো গান শুনতে শুনতে।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: পায়েল কাউরির গলায় শুনছিলাম এই অসাধারণ গান। সাধক নজরুল নিয়ে কথা বলছি স্বপ্না সোমা। স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 12:36 হয়ে 45 সেকেন্ড। আমরা আছি আরও কিছুক্ষণ, একটা পর্যন্ত তো আছি আমরা, তারপরে দুপুর 2টায় চলে আসবো দুপুরের নাটক নিয়ে। সাধক নজরুল, আসলে নজরুল ইসলাম ছিলেন উচ্চকোটির মরমী কবি। তার মরমীয় তথা আধ্যাত্ম ধারার গানগুলোর সবই যেমন মর্মস্পর্শী তেমনই রসোত্তীর্ণ। তার শ্যামা সঙ্গীতগুলো এই ধারারই অনন্য কীর্তি। শ্যামা সঙ্গীত বাংলা গানের ঐতিহ্যের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। শাক্ত ধারায় যেসব গীত রচনা হতো এই সঙ্গীত তারই উত্তরাধিকার ও অন্তিম পর্যায়ের সৃষ্টি। এই পর্যায়ে রামপ্রসাদের কালীসঙ্গীত এবং কমলাকান্তের অবধিত গীতি ছিল কিংবদন্তি স্বরূপ এবং কৃষ্ণচন্দ্রদের অবদানও এক্ষেত্রে উজ্জ্বল। তবে কৃষ্ণচন্দ্রদের প্রসঙ্গে এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে এই কথাটা যে তিনি শ্যামাসঙ্গীতের দিকে কাজী নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারই অনুরোধে নজরুল এ ধরনের আধ্যাত্ম সঙ্গীত রচনায় উদ্বুদ্ধ হন।
1: অবশ্য সাধন সঙ্গীতে একটা সহজ আকর্ষণ ছিল কবির একেবারে ছোট থেকে। তার জন্মস্থান মানে চুরুলিয়া ছিল সুফি এবং বাউল প্রভাবিত একটা স্থান। জয়দেবের কেন্দুবিল্ল গ্রাম, যেটা কেদুলি গ্রাম বলা হয়, সেই গ্রাম ছিল একই জেলাতেই এবং কবি কৈশোরে সেখানে যান। তাছাড়া সে বয়সে থেকেই তিনি অঘোরপন্থী সাধুদেরও কিন্তু সাহচর্য পেয়েছিলেন। করাচি থাকাকালীন মীরা বা কালান্দর প্রসঙ্গে ভজন এবং অন্যান্য ইসলামী তত্ত্বীয় যে গান, মানে ইসলাম ধর্মীয় যে গানগুলো এবং বাংলার লোকসঙ্গীতের ধারায় পীর আউলিয়া দরবেশ সঙ্গীত আর দেবস্থানের যে ভক্তিগীতি সেগুলোও কিন্তু তার অজানা ছিল না। তার মানে আমরা বুঝতে পারি যে সঙ্গীতের এই যে ক্ষেত্র সেখানে তার যে একটা সহজাত অধিকার জন্মে গেছিল এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি, তাই না? যে তিনি অঘোরপন্থী সাধুদের সঙ্গে সাহচর্য যেমন পাচ্ছেন, তার পাশাপাশি তিনি যে ইসলামীয় তত্ত্বীয় গান এবং লোকসঙ্গীতের যে প্রভাব এবং তাছাড়া ওই যে পীর আউলিয়া দরবেশ এই সমস্ত দিকটাই কিন্তু তার নখদর্পণে ছিল। সেই কারণেই বোধ হয় এরকম 5-6 মিনিটের মধ্যে গান রচনা করা এবং সুর দিয়ে দেওয়া।
0: আসলে কি বলতো, বিষয়ের মধ্যে ডুবে থাকা এটাও তো একটা সাধনা যে মানে কলম ধরলেই যে গান আসবে তা কিন্তু নয়। কিন্তু যখন একজন মানুষ পুরো ডুবে আছেন এবং প্রতি মুহূর্তে তিনি নতুন কিছু দেখছেন, নতুন কিছু সুর কানে বেজে উঠছে, তখন তো গান আসবেই। যেমন ধরো এই গানটি,

0: গানটা শুনতে শুনতে ভেতর থেকে বেরিয়ে এলো। কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত রচনার ক্ষেত্রে যথারীতি আনুষ্ঠানিকতা পালন মানে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তিনি গৃহীতান্ত্রিক প্রসিদ্ধ যোগী বরদাচরণ মজুমদারের কাছে দীক্ষা নেন এবং পরে বাড়িতে নিয়মিত তন্ত্র সাধনার কায়দা কৌশল প্রকরণ অনুশীলনে প্রবৃত্ত হন। ঘরে মা কালীর প্রতিকৃতি স্থাপন করে তার পায়ের তলায় বসে রুদ্ধদ্বার গড়ে দিনের পর দিন চলতে থাকে তার যোগ ধ্যান, প্রাণায়াম এবং অন্যান্য আনুষঙ্গিক ক্রিয়াদি। নারায়ণ চৌধুরী বলছেন একথা কাজী নজরুলের গান প্রবন্ধে। তো এই যে শ্যামাসঙ্গীত, মানে আমি একটু আগে তোমাকে বলছিলাম যে আসলে ডুব ছাড়া কখনো এই গান হতে পারে না, মানে শুধু ভঙ্গি দিয়ে কিছু হয় না জীবনে, কোনো শিল্পই হয় না ভঙ্গি দিয়ে, তার মধ্যে একটা ডুব দরকার,
1: নিমগ্নতা
0: নিমগ্ন না। এই যে অনেক আগে রামকৃষ্ণদেব বলেছিলেন যে ওরে খাবি খাবি, মানে তুই সাঁতার জানিস না, জলে পড়ে গেলে যেরকম ভাবে তুই খাবি খাস ওইরকম খাবি খেতে হবে,
1: খাবি না খেলে হবে।

0: খাবি খেলে তখন বোঝা যায় যে দম নিতে কত কষ্ট। ওই যে আমরা মানে তার মানে কি ওই ওই কাছে পৌঁছতে গেলে তোমাকে ভাই ওই কষ্ট, ওই সৃজন, ওই কৃষ্ট সাধন তোমাকে করতেই হবে।
1: অ্যাকচুয়ালি দেখো মানে স্মুথ পথে তো কোনো কিছু হয় না, ভালো কিছু হয় না। সৃজন করতে গেলে, সৃষ্টি করতে গেলে তার পেছনে যে কষ্ট সেই কৃচ্ছ সাধনটাও করতে হয়। যেভাবেই রচিত হয়ে থাকুক না কেন, নজরুলের শ্যামাসঙ্গীতে কথা এবং সুরের ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম সংস্কৃতির যে আশ্চর্য হরগৌরী মিলন ঘটেছিল তা সত্যি অবিশ্বাস্য, বিস্ময়কর অবশ্যই বলতেই হয়। তার যে কীর্তন এবং ইসলামী গান, সেই ইসলামী গানের প্রসঙ্গ কিন্তু স্মরণীয়। সর্বত্র এ যেন ধর্মাতীত ধর্মের একটা আকুল নিবেদন মানবিক অর্থে এবং বৃহত্তর সমাজের প্রয়োজনে সমস্ত ভেদ চিহ্নের যে কামনা সেটা নিবেদিত ছিল এই সমস্ত গানে। কবি নজরুল একটা উদার মনোভাবাপন্ন এবং সাম্যতন্ত্রবোধক একটা আচার এবং সহজ দৃষ্টিকোণ থেকে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা মৈত্রী কল্পনা করেছিলেন এবং এই জন্য বাণী সংগ্রামে তিনি নিরত ছিলেন মানে ভাবা যায় না।
0: আমরা আবারও একটুখানি গান শুনে নি, তারপরে আসবো কথায়।

এটা শুনতে শুনতে একবারও মনে হচ্ছিল না যে আমি কোনো ধর্মীয় বা শ্যামা সঙ্গীত শুনছি। মনে হচ্ছিল যে বাড়ির ছোট্ট মেয়ে, তাকে কেউ অভিমানে বকেছে, তাই সে অভিমানে সারা গায়ে কালি মেখে। কি আত্মিক, মানে কল্পনা করা যায় না। আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ সোমা স্বপ্না আপনাদের সঙ্গে ছিল, গান্দরিয়ায় কাজী নজরুল ইসলাম সাধক নজরুলকে আজকে আমরা একটুখানি তাকে আমরা হৃদয়ে ধারণ করি, তাকে আমরা শ্রদ্ধায় ভালোবাসায় নিজের জন করে রাখবো আরো আগামী অনেকগুলো দিন। অনুপ জলোটার গাওয়া এই গান শুনতে শুনতে বিদায় নেব আজকের গান দরিয়া থেকে। ফিরে আসবো আমরা ঠিক দুপুর দুটোয় নাটকের দুপুর নিয়ে। আপনি টিউন করেছেন 107 FM রেনবো, সঙ্গে থাকবেন।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা

বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছাত্রীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশুশ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: Hey, good afternoon. You're tuned into your very own Akashvani Kolkata's 107 megahertz FM Rainbow and fastened to the rainbow seat, this musical chair. I'm your Friday girl, Shiny. Oh yes, the time by the studio clock is 3 minutes past 1 o'clock in the afternoon, which means that we are just to begin with our session of Rainbow Rhythm. And yes, here Shiny, I mean not just here, Shiny speaks from her heart to your heart. It's a heart-to-heart conversation, no script, mumbling, fumbling, humane and direct from the heart. Well, I know there are certain protocols that we cannot repeat songs and all, but my listeners comes first, and therefore because Shubhajit had requested for the song Waka Waka and I could not play it in Golden Melodies, I will be beginning this session with the song by Shakira. Yes, the Football World Cup fever and flavor out there, not just for Shubhajit but for everybody. Yes, Shakira.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যও কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যের বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এই জন্য রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮৫০০ কোটি টাকা দিচ্ছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচিরও উদ্বোধন করবেন। চোরাশিকারী সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কাছে পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানে একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং এরকম বহু জিনিসই পুড়ে গেছে। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির বেসরকারি স্কুলে তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১,৭৭,০০০ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিক কুমার নাগ ও সায়ন পালকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় বীজপুর থানার পুলিশ বিএনএসের একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

0: ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়া ওপেন টুর্নামেন্টে মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশুশ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক বেঁচে থাকা, রচনা জ্যোতির্ময় ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সন্তু বসু, প্রযোজনা নির্মল গুহ। নাটক বেঁচে থাকা।

0: துமாருக்காகும் துணிக்காகும்
1: কেন শুধু কি এই গান? তোমরা বাবার পালা গান শুনুন। এক সময় কিরাম গঞ্জে বাবা গানে করে মাত করে রাখতেন।
2: কি বাবা,
3: ওসব কথা বাদ দে ভগীরথ, সন্ন্যাসীর বিগত জীবন স্মরণ করতে নেই রে।
4: আরে
3: ধর্মের কাছে জয় পরাজয় কি রে, ইষ্ট গুরু গুরু শিষ্য কোন ভেদাভেদ নেই।
4: জয় গুরু নীলমাধব বাবার জয়।
3: যাও বাবারা বাড়ি যাও, বৃষ্টি আসছে, যাও।
4: জয় গুরু নীলমাধব বাবার জয়।
3: আরে ভগীরথ
2: বাবা,
3: তুই বাড়ি গেলি নে?
2: বাবা বাড়ি গেলি তো কুরুক্ষেত্র শুরু হবে, মানে মেয়ে ছেলেটার খালি দাও দাও বল মাসের হ্যাঁ বন্ধ কি করে করি বলুন তো বাবা।
3: মায়া মায়া, এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দিবি, চোখ উল্টে বসে থাকবি, শান্তি পাবি।
2: তাতে আরো অশান্তি হবে যে বাবা, যেমন আমার গিন্নি তেমনি তার ওই হাতিয়ার, ওর ওই ঝাঁটা। আরে ছেলে মেয়েগুলো ছেলেমেয়েগুলো যেন ওই ঠিক ওরই সাঁচে ঢালা হয়েছে। বাবা পাঁচটা টাকা হবে বাবা,
3: এটা নিয়ে যা, আমার শিখার জবা ফুল, যা সব বিপদ কেটে যাবে।
2: বাবা আপনার মাথার ওই ডান দিকে টিকির ওই রক্ত যারা দেখলে না আরো রক্ত খেপে উঠবে আমার ওই জিনিস। তাতে বাবা ওই বাঁদিকের টিকির বেল ফুলটা দিন না, সাদা রং মিষ্টি গন্ধ কিছুটা কাজ হতেও পারে।
3: তোর যখন ইচ্ছে হয়েছে তখন আর না করবো না, এই নে এই নে বেল ফুলটা, এই নে ভারী মিষ্টি গন্ধ, রাধা মাধব মা ভবতারিণী মা।
2: কিন্তু বাবা গন্ধে না আমার মন ভরলো, কিন্তু ব্যাট ভরবি কি?

0: তিন পক্ষে দুটো টাকা হাতে করে না নিয়ে গেলে না?
1: দু টাকা?
0: হ্যাঁ
1: আচ্ছা নে। দেখ ভাদ্র মাস, বৃষ্টি তো লেগেই আছে, শিষ্যদের আসা যাওয়া কমে গিয়েছে, প্রণামী যা পড়ে তাতে করে মায়ের শীতল ভোগ দেব কি করে তাই ভাবছি রে।
0: ওই একটা কথা হলো বাবা, গাঁর ভোগ তিনি নিজেই ব্যবস্থা করে নেবেন, আপনারই চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা, অনেকদিন ধরে আমার মনে হয়েছে বাবার দুটো ঠিকই কেন, মানে জিজ্ঞেস করতে ভয় লাগে।
1: আমি যে কৃষ্ণ আর কালী দুয়েরই ভক্ত রে, ডান দিকে এই লাল জবা দিয়ে মা ভবতারিণীকে বেঁধেছি আর বাঁ দিকে বেলফুল দিয়ে কৃষ্ণকে।
0: বাবা বাবা বাবা, এমনটি এর আগে কখনো দেখিনি।
1: শোন শোন, দুটো টাকা তো নিলি, তা কাল সকালে শঙ্করপুর আর মাইফানে টাকা দেয় যাস। হ্যাঁ, শিষ্যদের কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে রে।
0: ঠিক আছে। ও বাবা, হে আপনাদের তো বলতে ভুলে গেছি, বাবলাডিহির ফ্যাসাদির বাপ আজ সকালে না মারা গেছে।
1: বাবলাডিহির ফ্যাসাদ?
0: ওই যে গো, পরশু বিকেলে ওই ফ্যাসাদ কাঁদতে কাঁদতে এসে আপনার পা দুটো জড়ায় ধরলো না, তখন তো তার বাপের শ্বাস উঠেছি, নাম গান শোনাবার জন্য মনে পড়তেছে না আপনার ডাকতে গেল। আপনি গিয়ে ওই নাম গান শুনাই সন্না মিত্র খাওয়াবার পর যাত না একটু কমলো, কিন্তু নিকলো না।
1: আমি কি, সবই তো মায়ের ইচ্ছা রে, আমি ভাবছি দেখ, ভক্তের সংখ্যা দিন দিন যা বাড়ছে, আশ্রমটা না বাড়ালে তো চলছে না, জমির দরকার, টাকার দরকার।
0: বাবা আপনার তো সাহেব ম্যাম অনেক সেলা আছে, তাদের বলুন না,
1: আপনার
0: সাইজে লজ্জা করে তো আমি বলবো, তখনই সাহেব মেমরা আসে, তখনই তাদের খাওয়া দাওয়া মদ গেঁজা সেসব তো আমরাই জোগাই, সারা ভাবে কি।
1: না না না না না না, তুই বড্ড উত্তেজিত হয়ে পড়ছিস ভগীরথ, যা এখন বাড়ি যা, পরে কথা বলবো। গুরুপদ মারা গেছে, তার আত্মার শান্তির জন্য কিছু ক্রিয়া আমাকে এখন করতে হবে। মায়ের সামনে প্রণাম করতে নেই, তুই যা, তুই যা, বৃষ্টি আসছে।
0: চললাম বাবা, চললাম আস্তে। জয় গুরু, জয় গুরু।
1: ছেলে মানুষ রক্ত গরম, টাকা মাটি, তুই এই রাতে বর্ষাকালে
2: কখন তে মন্দিরের পেছনে বসে মশার কামড় খাচ্ছি, তোমাদের গুরু শিষ্যর কথা শেষ হয় না,
1: এইখানে কি মনে করে
2: কেন গো, হাসতি নেই?
1: না না, তা থাকবে না কেন, তা থাকবে না কেন, তবে তবে অসময় তো।
2: কেন, তোমার বামনি দেখলে খেপে উঠবে?
1: যা বল বা, তাড়াতাড়ি বলে চলে যা, বৃষ্টি আসছে, ঘুটঘুটি অন্ধকার, এতটা রাস্তা একা একা যাবি তো?
2: হ্যাঁ, দোকার পাবো কোথায় বলো, তুমি তো দেড় মাস হলো আমাদের এই রাস্তার মালাও না, একটা পয়সাও দাও না।
1: আমার বয়স হচ্ছে তো,
2: রম্পার কাছে যখন যাও তখন বয়সটা কমে যায়। ঠাকুর
1: চুপ কর, ললিতে চুপ কর,
2: দেড় মাস তো একটা কথাও বলিনি আমার সলিকে।
1: যাবো যাবো, দেখ বর্ষাকালে তেমন আয় নেই, শুধু হাতে গেলে তো আর চলবে না।
2: কেন, এত জমি জমা তার আয় নেই, তোমার বাপের যা ছিল তার চতুর্গুণ তুমি বাইরে এসো, তাতেও তোমার খেই মিটছে না?
1: সংসার তো ছোট নয় আর একটাও নয়।
2: তার আমি কি

0: আমার পাওনাটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি।
1: বাজার
2: দত্ত দেখেছিস?
0: তাহলে বোঝো ঠাকুর, বাজার তো আমার বাপ ঠাকুরদা নয়।
2: আরো 500 টাকা নে, এবার যা। আমি আমি কাল কি পরশু যাব।
0: না গেলি আমি কিন্তু আবার আসবো ঠাকুর, বুঝেছ?
2: কামিনি কাঞ্চন বড় গোলমেলে ব্যাপার। একি বৃষ্টি শুরু হলো, দরজা বন্ধ করে কাজটা সেরে ফেলি। কাল সকালে ভবতারণের কাছে গিয়ে গুরুপদ যোগীর ডাক নম্বর, খতিয়ান নম্বর বের করে এই সাদা স্ট্যাম্প মারা কাগজে দুইটা লিখিয়ে নিতে পারলে তবে নিশ্চিন্তি। ট্রাঙ্ক থেকে কাগজটা বার করি। এই তো কাগজের উপর বুড়ো গুরুপদ আঙুলের ছাপ জল জল করছে। ধরে কোন শালা, কে দরজা খটখট করে?
3: আমি তো আমি তাড়াতাড়ি দরজাটা খোলো, ফিটে গেল।
2: রঘুপতি, এই বৃষ্টির মধ্যে একি তুমি এখন এই রাতে?
0: দিনের বেলায় তো মানুষের সামনে বউ ছেলেকে চিনতে পারো না, এমন ভাব দেখাও যেন আমরা কেউ নই। তাই রাতের বেলায় কই গেল, কোথায় গেল, কোথায় সেই রাক্ষসীটা?
2: কে কে কে?
4: নেকা, তোমার ললিতে গো, ললিতে, যার কুঞ্জি মাঝে মাঝে রাত কাটাও।
2: ললিতা এখানে?
0: সন্ধ্যে থেকে এখানে ওখানে ঘুর ঘুর করতে দেখেছি যে আমি।
2: ছি ছি ছি, তোমার মনের সন্দেহ এখনো গেল না? রাধা মাধব রাধা মাধব,
0: ওইসব মাধব যাদব আর চোখলতানো ঢং তোমার ভক্তদের দেখিও।
4: বাইরে বৃষ্টি হচ্ছে, নিরালা ডাইনিকে নিয়ে এই তো তোমার সুযোগ।
2: ছি ছি ছি, তোমাকে ছেড়ে ওকে কেন, কোন দুঃখে? তুমি তো আমার সব সোনা, আমার অর্ধাঙ্গিনী।
0: থাক আর আদিক্ষিতা করতে হবে না, তোমাকে আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি। গেরস্ত ঘরের বৌঝিদের কথা না হয় নাই বললাম, তারা না হয় সব এলো গেল, কিন্তু বৈকুণ্ঠপুরের ললিতে আর শিয়া জলের চম্পা তো তোমাকে ছাড়তেই চায় না, আর তুমি জোকের মতো লেগে আছো।
2: কি বলছো পাগলের মতো, আমার বয়সটা তো মানবে।
0: রাখো রাখো, ওই লঙ্কা যত বুড়ো হয় তত তার ঝাল বাড়ে। শোনো, এটা আমার শ্বশুরের ভিটে, ও আশ্রম করো আর যাই করো, আমার দুটো ছেলে আছে, এই সম্পত্তি জমি যদি অন্য কাউকে দাও তাহলে আমি কিন্তু কোর্ট কাচারি করব।
2: তোমার কি মাথা খারাপ হয়ে গেল জগপতি? তোমার ছেলেরা কি আমার নয়? আমি কি তাদের বাপ নই? তাদের প্রতি তোমাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই?
0: ওসব ন্যাকা ন্যাকা মিষ্টি কথা ছাড়ো। কর্তব্য বলে স্বভাব যায় না মোলে, আর ইজ্জত যায় না ধুলে।
2: বিশ্বাস করো জগপতি, বিশ্বাস করো, তুমি আমার শেষ আশ্রয়, সারা জীবন তুমি আমার একমাত্র স্ত্রী।
0: একমাত্র স্ত্রী বলি বিশ্বাস করি কি করে বলতো? এই ধর্মের ব্যবসায় তো কমায় করো না, তবে তোমার ছেলেদের এই দুর্দশা কেন?
2: আমি যা কিছু করি সেটা তোমাদের জন্যই।
0: মিছে কথা, ওই ললিতে চম্পা ওদের মাস খাবারের ব্যবস্থা নেই কি? কথা বলছো না যে নিজের মাগ ছেলে উপোস করে মরে, বাবু এদিকে মেয়ে মানুষ দেখছে।
2: বিশ্বাস করো, বিশ্বাস করো জগপতি, বর্ষাকাল লোকজনের আমদানি কমে গিয়েছে, প্রণামীও কমে গিয়েছে। দেখো টাকার অভাবে আশ্রমটা আজও রেজিস্ট্রি করতে পারিনি, একবার ভালো করে জাঁকিয়ে বসতে পারলে 10 হাতে আয় হয়।
0: পাপের ভয় নেই তোমার?
2: আরে যাও যাও, যার যা লাইন। আর সেই পাপের টাকা তো তোমরাও খাচ্ছ, হ্যাঁ, বাঁচতে হবে তো। দেখো টাকা আর ঈশ্বর ও দুই এক। হ্যাঁ গো, দুই সর্বভূতে বিরাজ করছে, দুই সাধনার বস্তু। সুতরাং পাপ কোথায়? সুতরাং দৃষ্টি সজাগ রাখলেই হলো, এই দৃষ্টি হলো দর্শন।
0: ওই দর্শনটা মাঝে মাঝে আমাদের দিকে দাও দেখি, তাহলে বাঁচি।
2: দুটো বছর এরপর টাকা কুড়িয়ে উঠতে পারবে না। এত রাত্রে আবার কে আসে?
0: ললিতে যদি হয় তো এই হারাম জাতি মাগিকে আমি ঝেঁটা মেরে তাড়াব।
2: আগে থেকেই চেঁচামেচি শুরু করলে।
0: খাটের তলা থেকে পাথর বাটিটা বার করে।
2: পাথর বাটি কি হবে?
0: আহা, পা দুদক দিবি, একটু জল জল। এই এই এই তো, হে না না, এবার দরজা খোলো।
2: আদিনাথের বেটা উমাপতি না?
1: বাবা ঠাকুর, বাবা ঠাকুর, শিগগির চলুন, আমার বাবার শ্বাস উঠেছে। বাবা ঠাকুর, আপনাকে নাম গান শোনাতে হবে, চলুন শিগগির বাবা ঠাকুর।
2: একটু দাঁড়াও বাবু, একটু দাঁড়াও, তোমার গুরুমাকে পাদুতকটুকু দিয়ে নি। ওই জগবতী, বাড়িটা দাও।
0: হেইজি স্বামী গুরু, গুরু স্বামী, গুরুর গুরু বৃহস্পতি, সর্বপাপ হর ভব, সর্বপাপ হর ভব। আমি চলি, বসো হে গোপাল, আমি শুকনো কাপড় তোমাকে পাঠিয়ে দিচ্ছি বাবা। ও মা গো, গেলাম গো।
2: সাবধানে যেও, সাবধানে যেও। বসো উমাপতি।
1: আমার এখন বসবার সময় নেই বাবা ঠাকুর, বাবাকে যে অবস্থায় দেখে এসেছি, ফিরে গিয়ে তাকে আবার দেখতে পাবো কিনা কে জানে। আমি পালকি এনেছি বাবা ঠাকুর, আপনি আপনি আমাদের ইহলোক পরলোক বাবা ঠাকুর, রক্ষে করুন বাবা, আপনি না বাঁচালে।
5: ও বাবা, এখন আবার ধ্যানে বসলেন বাবা?
2: দেখে নিলাম, দেখে নিলাম, কোনো ভয় নেই রে, আমি যেতে যেতে আদিনাথ টিকে থাকবে, সবই তো আমার জানা। আচ্ছা তুমি একটু বাইরে গিয়ে বস, আমি চট করে ক্রিয়াটা সেরে নি। যাত্রার আগে ক্রিয়া করা উচিত। যা বাইরে যা উমাপতি।
1: বেশি দেরি করবেন না বাবা ঠাকুর।
2: না না না, তুই বাইরে থাক, তুই বাইরে থাক, আমি দরজাটা বন্ধ করে চট করে কাজটা সেরে নিচ্ছি।
1: ঠিক আছে বাবা ঠাকুর।
2: রংটা তো বার করতে হবে। দেখি এটা সবই নতুন স্ট্যাম্প পেপার, কাগজটা বেশ হলদে হলদে রং ধরেছে, বছর দশ বারো পুরনো মনে হবে। ভুষোকালির প্যাডটা থলেতে ভরি, আর এগুলো কেরাসিনের শিশিটা, না না না, ওটা ট্যাঙ্কে নিয়ে নি, থলেতে যদি পড়ে যায় তো স্ট্যাম্প পেপারের বারোটা বেড়ে যাবে। খঞ্জনি, জবের মালা, না ওগুলো তো রয়েছে রয়েছে, জয় মা, জয় মা রাধা মাধব, শিশুক্ষে কৃষ্ণা। উদয়াল বিচার করো, রাজা প্রজা হবে বড়, থাকবে না কেউ ছোট বড়, উদয়াল বিচার করো।
6: চলো না রে ভাই, না ভাই মুরে, না না
7: আমি সামনে হ্যাজাক মাথায় করে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি, কোনো ভয় নেই। ওরে ওই, তোরা একটু পা টিপে টিপে আয়, বড্ড পেছন রাস্তা রে, আয় আয় পা টিপে টিপে আয়, পা টিপে টিপে আয়,
6: ধীরে চলো, দেখে চলো।
7: ওরে হুঁশিয়ার হুঁশিয়ার, সামনে কাদর, সামনে কাদর, হুঁশিয়ার বাবা ঠাকুর গো, উবু হয়ে বসুন বাবা ঠাকুর, পালকির তলা দিয়ে জল ঢুকতে পারে।
2: বলিস কি রে উমাপতি, এত জল,
7: বাবা ঠাকুর, ভয় পাবার কিচ্ছু নেই।
5: বাবা ঠাকুর এই যে বলছি, ভয় পাবার কিচ্ছু নেই বাবা ঠাকুর, কাদরটা পার হলেই তো একেবারে।

0: জানি বাবা, এই অন্ধকার দুর্যোগের রাত চোর ডাকাত যদি
1: এ তল্লাতে আদিনাথ সামন্তেরে চেনে না এমন লোক নেই বাবা ঠাকুর। ডাকাতরা আমার বাবার নাম শুনলে পেন নাম করে পালাবে। ওরে ওরে চল চল
2: চল না, চলছে চলো।

0: আসুন বাবা, বাবা ঠাকুর আসুন আসুন।
1: কাঁদে কেঁদে
0: মা,
1: মায়া মায়া এসেছো একা, যেতে হবে একা, কেউ তো সঙ্গে যাবে না।
0: এই যে বাবা ঠাকুর, এই ঘরে বাবা, আসুন আসুন। ওই যে খাটের উপর বাবা শুয়ে।
1: গোটা ঘর ওষুধের গন্ধে ভর্তি। উমাপতি,
0: বাবা ঠাকুর
1: এত গন্ধে তো কাজ হবে না, তুই তুই একটু ধূপ ধুনোর ব্যবস্থা কর।
0: আমি এক্ষুনি ব্যবস্থা করছি বাবা ঠাকুর, আমি এক্ষুনি ব্যবস্থা করছি।
2: বাবা বাবা, আদি আদিনাথ আদিনাথ,
1: না সালামি, এই নির্ঘাত পটল তুলবে
0: বাবা ঠাকুর। বাবা ঠাকুর কে সাড়া দেবে বাবা ঠাকুর, সকাল থেকে কথা বন্ধ, চোখ খোলে না, মুখে জল দিলে গড়িয়ে পড়ে, গলা দিয়ে নামে না বাবা ঠাকুর।
1: এই পৃথিবীতে একমাত্র সত্য মৃত্যু। তুই যা তুই যা ধূপ ধুনোর ব্যবস্থা কর।
0: যাই বাবা ঠাকুর, এক্ষুনি যাই বাবা ঠাকুর, এক্ষুনি ব্যবস্থা করছি বাবা ঠাকুর।
2: আদি বাবা আদিনাথ, জানলাগুলো তো সব বন্ধই আছে, দরজাও মাত্র একটা,
3: ওলেটা ভেজে নি তো।
2: না না না ঠিক আছে, চা জল বাবা, বৃষ্টি আর থামতে চায় না। আদির মাথার দিকে চারটে আর পায়ের দিকে চারটে ধূপ কাঠি গুঁজে দে।
0: আচ্ছা বাবা।
2: আর এগুলো করে উমাপতি, তো এগুলো করে
0: বাবা
2: তোকে একবার বাইরে যেতে হবে রে।
0: বাইরে?
2: হ্যাঁ রে, ঘরের বাইরে নিরালায় নিভৃতে আমার ক্রিয়া করতে হবে, মিনিট দশেক লাগবে।
0: বাবা ঠাকুর, আমি তো ভেবেছিলাম ফিরে এসে বাবাকে আর দেখতেই পাবো না, আপনার অশেষ কৃপা বাবা ঠাকুর।
2: সবই সেই বিপদ তারিণী মা।
1: দরজা বন্ধ করব।
0: আচ্ছা বাবা।
2: এবার আসল কাজটা তাড়াতাড়ি সারতে পারলে বাঁচি। কেরোসিনের শিশি থেকে কুমোরটা ভিজিয়ে দিয়েছে গা, ভাগ্যিস থলের মধ্যে রাখিনি। শিশিতে আবার একটু কেরোসিন আছে তো? হ্যাঁ, এই তো রয়েছে, যা আছে যথেষ্ট। থলে থেকে স্ট্যাম্প পেপার আর কালি, এই যে এই যে। না না, চুপি চুপি কাজ সারলে যদি সন্দেহ করে।

0: আশ্রমে গিয়ে ক্রিয়া শুরু করলে হয়তো আদি বাবা বেঁচে যেতে পারে রে। ওরে ওরে তুই শিগগির পালকির ব্যবস্থা কর।
1: জয় জয় বাবা ঠাকুর, জয় জয় মা, জয় মা, বাবা যেন বেঁচে যায় মা, আমি জোড়া পাঠা দেবো মা।
0: ওরে ওরে আমার দেরি হয়ে যাচ্ছে উমাপতি।
2: আসুন আসুন বাবা ঠাকুর, আসুন আসুন। ওমা মা তুমি বাবার ঘরে যাও, আমি ঠাকুর বাবাকে পালকিতে বসিয়ে দিয়ে আসছি। আসুন আসুন বাবা
0: ঠাকুর। না রে না বড় দুশ্চিন্তায় আছি ভগীরথ। সামনে দুর্গাপুজো, আদায় পত্তর যে মোটে নেই।
3: মায়ের দয়া ঠিক হয়ে যাবে, এখনো তো মাসখানেক দেরি আছে। তাছাড়া আদায় পত্তরও তো কিছু হচ্ছে।
0: কোথায় রে কোথায়, বাজারে এখনো 3000 টাকা বাকি।
3: ও আপনি কিছু ভাববেন না, ও আমি আদায় করে দেবো। এখন আমি ওই শঙ্কর পোটোর কাছে যাচ্ছি, ঠাকুরের কাঠামো তৈরি হয়নি এখনো, পোটোকে নিয়ে বেলগাছ দেখে আজই ঠিক করে আসবো। বাবা ঠাকুর মানে ওই পথ খরচা কিছু যদি দেন।
0: পাঁচটা টাকা রাখ। আচ্ছা শোন, ফিরবার পথে একবার বনমালির বাড়ি হয়ে আসিস। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি জানি। আদি বুড়ো বেঁচে গেল কিনা তাকে জানে।
4: আজকের খরচ দাও,
0: সকাল হতে না হতে টাকা টাকার টাকা, মাথা খারাপ করে দাও তোমরা জগবতী।
4: আমার জন্য চাই, রোজ দলে দলে তোমার চালা চামুন্ডারা আসে, এবেলা ও বেলা 50-60 জন পেশাদ পায়, এই গোষ্ঠীর পিণ্ডি কি আমি জোগাবো?
0: তা বর্ষাকালে প্রতি বছরই তো ভাটা পড়ে, তার মধ্যে তো চলে নাকি?
4: কি করে চলে সে আমি জানি, নিজেরা না খেয়ে তোমার চেলাদের খাওয়াই। ছেলেটা কলেজে পড়ে, ছোটটা স্কুলে পড়ে, তাদের মাইনে গাড়ি ভাড়া জামা প্যান্ট এসব আসে কোথা থেকে শুনি? কটা টাকা দাও।
0: হিসেব পত্রে আমার কি দরকার, আমি সন্ন্যাসী মানুষ, আমার কি অত পিছন থাকলে চলে?
4: সন্ন্যাসী, সন্ন্যাসী, যত ভরংবাজি তোমার ওই সাজে আর মুখে।
0: তা সেও তো তোমাদের জন্য, বাঁচতে হবে তো।
4: এইরকম লোক ঠকিয়ে জোচ্চুরি করে।
0: থামো থামো, কি আমার ধোয়া তুলসী পাতা এলেন? আয়ের সব টাকাটা তোমার হাতে তুলে দিলে আমি খুব ভালো সাধু হতাম না? আমার মতো হাজার হাজার লোক এই ব্যবসা করেই বেঁচে আছে, তা জানো?
4: আমার অত জানা জানি দরকার নেই, আয়ের বেশিরভাগটা তো ওই মাগি দুটোর পেছনে থাকে। এছাড়া তো সব সময় ওই পঞ্চরঙ্গেই থাকো, টাকা থাকবে কি করে? চরিত্রহীন বদমাশ।
0: আমার টাকা আমি ফেলে দিয়ে বিলিয়ে দিতে তোমার কি?
4: আমার ছেলে দুটোর ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি তাই তোমার করো, মরো বাঁচো আমি দেখতে আসবো।
0: কাছাকাছি থেকে দেখবি তো কি বলে কি করে।
1: আচ্ছা বাবা।
4: না না না না, বলা যায় না, জমির মুখ থেকে ফিরে এসে আদি বুড়ো হয়তো তোমার দুর্গা পুজোর খরচাটাই দিয়ে দিতে পারে।
0: আবার উল্টোটাও হতে পারে, আমাকেই খরচের খাতায় উঠিয়ে দিতে পারে।
4: ও মা সে কি গো?
5: এখানে
4: হই ওই বোধহয় তোমার আদি বুড়ো এলো।
0: শুনো শুনো জগবতী,
4: বলো।
0: আমি ভিতরে যাচ্ছি, খোঁজ করলে বলো পুজোয় বসেছে।
4: আচ্ছা আচ্ছা তাই বলবো।
0: জয় মা জয় মা, বিপদ তারিণী মা, রক্ষে করো মা।
4: আদিনাথ এসো বাবা, এসো বসো বাবা।
6: থাক, তার আর দরকার হবে না। কোথায় গেলেন নীলমাধব ঠাকুর?
4: ভেতরে বাবা, পুজো করছে।
6: ডাকুন তাকে।
4: এই সবে পুজোয় বসেছে বাবা, এখন তো আসতে পারবে না।
6: কিসের পুজো? লোক ঠকানো পুজো? ঠকবার জোচ্চোর।
4: ছি ছি ছি, কি বাজে কথা বলছো বাবা, সন্ন্যাসী মানুষ।
6: সন্ন্যাসী

0: অমন সন্ন্যাসী নিকৃতি করেছে, ডাকুন তাকে।
1: নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় মা বিপদ তারিণী, তাহারে তুই ভালো হয়ে গেছিস মা, মা গো মুখ রক্ষে করেছিস মা।
0: এবার আপনি নিজেকে রক্ষে করুন মৈত্রী মশাই।
1: গুরুকে তো শিষ্যই রক্ষা করে রে।
0: আপনি এখন থেকে আর আমার গুরু নন, আপনার দীক্ষা মন্ত্র ফেরত নিন আর আমার ওই তীর্থা মারা স্ট্যাম্প কাগজটা ফেরত দিন।
2: কিসের স্ট্যাম্প কাগজ বাবা?
0: সে মৈত্রী মশাই জানেন, কই মৈত্রী মশাই কাগজটা ফেরত দিন।
1: তোমার দেহ সেরেছে বটে, কিন্তু মাথাটা একেবারে গিয়েছে, আমি স্ট্যাম্প কাগজ পাবো কোথায়?
0: চালাকি করবেন না মৈত্রী মশাই, আমি আদি সামন্ত, চালাকিতে আমিও কমতি যাই না। 3 বিঘে জমি থেকে 300 বিঘে জমি করেছি, বর্গা পর্যন্ত দিন, কাঁচা কাজ আমি করি না।
2: তুমি কি বলছো বাবা, স্ট্যাম্প কাগজ ওর কাছে আছে?
0: আমার চোখে ধুলো দেয়া খুবই কঠিন, উনি ভেবেছিলেন শ্বাস উঠেছে, কয়েক ঘন্টার মধ্যে বুড়োটি এসে যাবে। আমি যে জমে রড়ছি সেটা তো মৈত্রী মশাই জানেন না।
1: এসব কি বলছিস আদি, আমি যে তোর আরোগ্যের জন্য আশ্রমে ফিরে এসে ক্রিয়া শুরু করেছিলাম,
0: তার আগে আমার সর্বোচ্চ খাবার মতলবে নিজের ক্রিয়া শেষ করে রেখে থানায় ডায়রি করে এসেছি, দারোগা বাবু আসছে আপনার ঘর সার্চ করতে।
1: করুক করুক, ঘর দর আগান বাগান সব সার্চ করুক, যতবার খুশি করুক। দারোগা কেন রে, ম্যাজিস্টার সাহেব কেউ ডেকে আন, স্ট্যাম্প কাগজ থাকলে তো পাবে না। সত্যি তোর মাথাটা গেছে একেবারে,
0: মনে করেছেন আমি পাগল হয়ে গেছি, ভাবছেন আমি কিছুই দেখিনি বুঝিনি, শ্বাস উঠেছিল বলে জ্ঞান ছিল না, জ্ঞান আমার টনটনই ছিল, কথা বলতে পারছিলাম না শ্বাসকষ্টের জন্যে। মৈত্রী মশাই ভালোই ভালোই কাগজটা ফেরত দিন, নইলে আপনার আশ্রম বাড়ি ঘর দোর সব আমি আগুন লাগিয়ে দেব।
2: কি বটে, এত বড় আস্পর্ধা তোমার, এখানে এসে মিচি মিচি একজন সাধু মানুষকে চোখ রাঙানো হচ্ছে, আগুন দেবে? দে দে দেখি বুড়ো।
0: আপনি চুপ করুন মা ঠাকুরন, কাগজটা ফেরত দেবেন কিনা মৈত্রী মশাই বলেন।
1: কাগজ আমার কাছে নেই, আমি কিচ্ছু জানি না।
0: কোর্টের স্ট্যাম্প পেপারে আমার আঙুলের ছাপ নেননি?
1: না না, চাঁচামেচি করিস নে আদি, যা যা যা যা এখান থেকে যা।
0: ও সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, আচ্ছা দেখি ওই কাগজ আমি উদ্ধার করতে পারি কিনা। আমার নাম আদি সামন্ত, আমার নাম শুনলে মায়ের গর্ভের বাচ্চাও কেঁদে ওঠে, আমাকে ঠকানো দেখে নেব আপনি কত বড় সাধু হয়েছেন। চললাম চললাম আমি।
2: যা যা থানা দেখাচ্ছে।
1: হ্যাঁ থানায় যাচ্ছি, ঘর সার্চ করবে। ওরে ছাগল, নীলমাধব কাঁচা কাজ করে না, ঝাঁকে ঝাঁকে দারোগা পুলিশ এলেও সার্চ করে পাবে কাঁচকলা।
2: কাঁচকলা ওই আদি বুড়ো তোমাকে খাওয়া।
1: আরে রাখো রাখো, আশ্রমের চৌহদ্দির মধ্যে ওই কাগজের একটা টুকরো বার করতে পারবে?
2: কিন্তু আদি সামন্তের মুখ চাপা দিতে পারবে না, বুঝলে? দু একদিনের ভেতরে 2-10 মাইলের মধ্যে ঘটনাটা ছড়িয়ে পড়বে, তখন এতদিনকার গুরুগিরি ভক্তি সম্মান সব যাবে।
1: সেটাও ঠিক, কলঙ্ক হলো ওই বসেকের মেঘ, একবার দেখা দিলে চোখের নিমেষে সারা আকাশ ছেয়ে ফেলে। ভাববার কথা ভাববার কথা,
2: ওঝার মরণ ভূতের হাতে, বুঝলে? ওই টিপ ছাপ নাও, শাশুটা রুখির আঙুলের ছাপ নিয়ে মিথ্যে দলিল বানাও, এবার জেলে গিয়ে ঘানি টানো।
1: যমুবতী, কথাটা 5 কান হলে শুধু আমি বিপদে পড়বো না, তোমাদের নিস্তার নেই, ঠান্ডা মাথায় বেত্তান্তটা বিচার করতে হবে, উল্টো হাওয়া বাওয়াতে হবে, তবেই এ মেঘ কাটবে।
2: ও মেঘ আর কাটবে না, বুঝলে? মাথায় বজ পড়বে, তুমি মরো ক্ষতি নেই, কিন্তু আমার ছেলে দুটো যে ভিকরি হয়ে যাবে, চোরের মতো মুখ লুকিয়ে

0: চুপ করো, যুগপতি কেঁদো না, চুপ করবো
1: কি গো, এত বড় সর্বনাশ করলে আমাদের। আমি জানতাম একটা কিছু ঘটবে। কদিন ধরে আমার ডান চোখের ওপরটা নাচছে গো।
2: কি
1: রে কানু,
2: খেয়াঘাটে আদিনাথ লোকজন জড়ো করে বাবার নামে অকথ্য ভাষায় গালমন্দ করছে মা, বলছে ভণ্ড জোচ্চোর।
1: হয়ে গেল হয়ে গেল, নাও এখন সামলাও। পাঁচ কান কেন, এখন তো হাটে সব লোক জানছে। কি চুপ করে আছো কেন, কথা বলো, একটা উপায় টুপায় বলো কিছু। শেষে তো ঢাকি শুদ্ধ বিসর্জন দিতে হবে। কি হলো, আরে বাবা কথা বলছো না কেন, কথা বলো না।
0: কি বলবো, কথা বললেই তো কথা বাড়ে, গালমন্দ করবে, তার চেয়ে মুখ সেলাই করে থাকি। বোবার শত্রুর নেই।
2: ঠিক বলেছো বাবা, বোবার শত্রুর নেই। তুমি বলো দু চার মাস মৌনী বাবা হয়ে যাও না।
1: তোর বাবা মৌনী হলে কি আদি বুড়ো মৌনী হবে? উফ, কি বুদ্ধি ছেলের আমার, যেমন বাপ তার তেমনি বেটা। আদি বুড়ো মুখ চাপা দিতে পারবি?
0: আরে কানু, ওই ভিড়ের মধ্যে ভগীরথকে দেখলি?
2: কই না তো বাবা,
0: এই সময় ওই ভগীরথটা থাকলে।
1: ওই ভগীরথ গঙ্গা ব্রহ্মপুত্র, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কতদিন তো আমি বলেছি, আমার কথা শুনবে? আমার কথা শুনবে কেন, শুনলে যে তোমার ভালো হবে, উন্নতি হবে। কিছু বলতে গেলি অমনি উনি বলবেন, মেয়ে মানুষের বুদ্ধি তো এখন দেখতে পাচ্ছ, মেয়ে মানুষের কথা বাসি হলে কাটে।
0: যোগবতী, ও কানু, তোর মাকে একটু থামতে বল না।
2: চুপ করো না মা।
1: কেন কেন চুপ করবো শুনি, এবার তো তোরা, এবার তো সবাই মরবি।
0: মরাটা কি অতই সোজা, ভাবতে দাও ভাবতে দাও, খালি ঝগড়া করছে।
1: বলি ঝগড়া করি কি সাথে নাকি, এখন তো মান সম্মান সব গেল, আমার মরে যেতে ইচ্ছে করছে।
2: মা মা গো, এখন কান্নাকাটি না করে বাঁচার কথা ভাবো না।
1: আর দূর বাপু, আমার কি মাথা ঠিক আছে নাকি, আমি আর পাচ্ছি না।
0: আমার এসেছে, আমার এসেছে জগবতী, আমার মাথা এসেছে। এক এক গো, এক ঢিলে দুই পাখি মারবো, কলঙ্ক মুক্ত, সেই সঙ্গে সঙ্গে হাজার হাজার টাকা, বুঝলি কানু?
2: কি করে বাবা কি করে?
0: প্ল্যানটা অনেক দিন ধরেই আমার মাথায় ছিল, তোদের বলিনি, আজ সময় এসেছে বলছি।
1: তাই নাকি, তা বল কার মাথায় কাঁটালে ভাঙবে?
0: নিজের মাথায়। সবাইকে সবাইকে মৃত্যুর দিন জানিয়ে আমি যোগ সমাধিতে বসবো।
1: তুমি সমাধিতে বসলে লোকে যে হাসবে গো।
0: হাসবে না, কাঁদবে, হাজার হাজার শিষ্য ভক্ত আসবে, প্রণামী কুড়িয়ে উঠতে পারবি না, টাকার বৃষ্টি হবে কানু।
2: হবে বাবা, টাকার বৃষ্টি হবে?
0: নিশ্চয় নিশ্চয়ই হবে, দেশ থেকে তো এখনো ধম্ম উঠে যায়নি। আমার 15,000 শিষ্য, প্রত্যেকে যদি 2-4 টাকা করেও দেয়, হিসেব কর কেন, কত হবে
2: বাবা? এই সে তো 30-40 হাজার টাকা, এত টাকা বাবা, হাজার টাকা।
1: গাছে কাঁটাল আর গোপে তেল, সমাধি কি সোজা কথা বললেই হলো?
0: হ্যাঁ হ্যাঁ, বললেই হলো, তার জন্যে দাওয়াই আছে।
1: দাওয়াই?
0: হ্যাঁ গো, ঘুমের ওষুধ, দু চারটে খেলেই ব্যাস, আপনি ঢলে পড়বো। আর তাতেও যদি না হয় তো একটা গিলাসে কয়েকটা বড়ি জলে গুলে আমার সামনে রেখে দিও, মাঝে মাঝে ডুকু ডুকু খাবো, আর সশরীরে বৈকুণ্ঠে যাবো।
1: মা, কত ওষুধ খেলে তো মরে যাবে গো।
0: পাগল নাকি, মরবো কেন, তোমরা আমাকে মরতে দেবে কেন? অজ্ঞান হয়ে যখন পড়বো, তখন তখন আমার পায়ের উপর মাথা রেখে তোমরা কাঁদতে কাঁদতে বলবে, ওগো আর কটা দিন থেকে যাও গো, আমাদের অনাথ করে চলে যেও না গো। তোমাদের কান্নাকাটি দেখে শিষ্যরাও কাঁদতে শুরু করবে, চারিদিক থেকে টাকার বৃষ্টি হবে, ফল মূলের পাহাড় হবে। কয়েক ঘন্টা পর আবার আবার আমার ঘুম ভাঙলে আমিও গর্ত থেকে বেরিয়ে আসবো। হ্যাঁ, এতে এতে

0: আদি মরবে কিন্তু আমি বাঁচব, বাঁচতে আমাদের হবে জগবতী।
1: আর এর মধ্যে আদিনাথ যদি পুলিশ নিয়ে আসে?
2: আরে যা,
0: পুলিশ আর আসবে না, এলে অনেক আগেই আসতো। আরে আদিনাথেরও তো সর্বাঙ্গে ছাঁদা, ও নিজেরও তো ভয় আছে।
1: আর ওষুধ খেয়ে যদি ঘুম তোমার না ভাঙে?
0: তুমি বেধবা হবে,
1: মরণ আর কি।
3: তুমি মা বড্ড সব অলক্ষণে কথা বলো, ঘুম বাবার ভাঙবেই, আমরাই ঘুম ভাঙিয়ে দেবো।
0: জগবতী, এ ছাড়া বাঁচার আর পথ নেই। শোন শোন কানু, তুই আর বলাই দুই ভাই মিলে, হ্যাঁ দুই ভাই মিলে আমার ভক্তদের অন্তত 50টা করে চিঠি ছাড়তে শুরু কর।
3: আচ্ছা,
0: তাতে লিখবি যে আদিনাথের মিথ্যা উৎসা রটনার প্রতিবাদে আগামী মহালয়ের দিন শ্রীমদ গুরু নীলিমাধব বাবাজি দেহ রাখবেন। আর শিষ্যদের আমি বলে দিচ্ছি, তারাও যেন কাল থেকে প্রচার শুরু করে দেয়।
1: বাহ, তুমি বললেও তোমার সুনামটা বাঁচিয়ে রাখতেই হবে, ছেলেরা অন্তত দুমুটো খেতে পাবে তো, বেঁচে থাকতে হবে তো।
0: তা আমার বাঁচার কোনো দরকার নেই, কি বলছো জগবতী?
3: মার কথা বাদ দাও তো বাবা।
0: শোন শোন কানু, শোন, আমার এই বসার ঘরে মেঝেতে সমাধির জন্য 4x5 হাত গর্ত করবি, 3 হাত গভীর, আর গর্তটা নুন দিয়ে ভর্তি করে ভালো করে কাঠ দিয়ে চাপা দিবি। সেই কাঠটাই হবে আমার আসন, তার উপর আমি সমাধি হব। আর শোন, গর্তর মধ্যে দিয়ে 1 ইঞ্চি গোল করে ফুটো করে পেছনের দেয়ালের ভেতর দিয়ে একটা রবারের পাইপ বার করে রাখবি।
3: আচ্ছা নুন কেন বাবা?
0: নুন হাত ভাগা, নুন গলবে আর আমিও আস্তে আস্তে গর্তের ভেতর ঢুকবো।
3: লোকে দেখে অবাক হয়ে যাবে, বাবা সমাধি হচ্ছে।
0: আর গর্তের সামনে একটা বড় তালায় খাবার দাবার রাখবি, 1 গ্লাস ঘুমের ওষুধ গোলা জল আর 1 গ্লাস ঠান্ডা পরিষ্কার জল, চারপাশে নামগান হবে।
3: শিষ্যরা যদি সত্যি সত্যি তোমাকে মাটি চাপা দেয়, তুমি তো দমাটকে মারা যাবে বাবা।
0: তুই একটি ছাগল। আরে মাটি চাপা দিলেও ওই রবারের নল দিয়ে শ্বাস প্রশ্বাস নেব, আর সেরকম অবস্থা হলে একেবারে একবার ঝাঁপিয়ে পড়বি আমার উপর, হ্যাঁ মুখটা মাখিয়ে রাখবি, কাঁদতে কাঁদতে বলবি বাবা বাবা আদির পাপ আমরা সবাই ভাগ করে নেব বাবা, তুমি দেহ ত্যাগ করো না। সঙ্গে সঙ্গে শিষ্যরাও মাটি দেওয়া বন্ধ করে দিয়ে কাঁদতে কাঁদতে গর্ত থেকে আমাকে টেনে তুলবে। মরণ কি এত সহজ রে বাবা।
1: বাপ রে বাপ, ওরে বাবা, এ তো একবারে লোকে লোকার অন্ন। হ্যাঁ, বাসের ছাদে বসে ঝুলন্ত লোক, আসছে তো আসছে, এত লোক কোথা থেকে আসছে? আমি ভাবতেও পারছি না। কি গো, দুটো বড়ি খেয়ে কি ঘুমিয়ে পড়লি নাকি? শুনছ গো, শুনছ
4: কানুরে বলো, রবারের পাইপটা লাগাতে যেন ভুলে না যায়।
1: তোমার খাতি এখন তুঙ্গে, এটাকে বাঁচিয়ে রাখতে পারলে তোমার পয়সা খায় কি গো? ওগো শুনছ,
3: বাবা যা যা বলেছিল না সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মা। কিলো কিলো একেবারে গিজ গিজ করছে, আর প্রণামীর অত বড় থালা প্রায় ভরে এসেছে, মুড়ি মুড়কির মতো লোকে টাকা পয়সা দিচ্ছে।
1: আর শোন
3: বলো,
1: প্রণামীর থালা ওটার কাছে বসে থাকিস, নজর রাখিস কেউ যেন।
3: হ্যাঁ হ্যাঁ, সে আর তোমায় বলতে হবে না।
1: জয় মা ভবানী, মা গো, মা মুখ রক্ষা করিস মা, এই কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিস মা। ট্যাঙ্কিটা খাটের তলা থেকে বের করে

দেখি, মৈত্রী যা ঘাগি লোক, ওকে বিষয় সম্পত্তি সব দলিল এই টাঙ্কে রেখেছে, কিন্তু ঠাকুরের যদি সত্যি জ্ঞান না ফেরে তাহলে আছে একটা খালি স্ট্যাম্পও কাগজে ওর আঙুলের ছাপ নিয়ে রাখে, তারপর ওই ঠাকুরের মতো সময় করে একদিন সেটার উপরে সম্পত্তি দানের কথা টথাগুলো লিখে নিলেই চলবে। হ্যাঁ, সেইটাই হবে আমাদের জন্য ঠাকুরের রুই। তখন ঠাকুর মরলেও তো আমরা বেঁচে যাব। হেতু হেতু প্যাটা বেঁচে না, আগে দেখি। শুনছো ওগো, শুনছো? না, কোনো সাড়া নেই। এ যে একেবারে শুয়ে পড়েছে, বুড়ো রাঙুলটায় ভালো করে কালিমা খেয়ে নি। দেখি এইবার এই কাগজটার নিচে এই একটা একটা ছাপ, হ্যাঁ হয়েছে, আরেকটা আরেকটা ছাপ দিতে হবে এখানে এখানে, আরেকটা আরো দুটো আরো দুটো ছাপ নিয়ে রাখি, এই একটা এই একটা। এবার তোমার ঘুম ভাঙুক আর নাই ভাঙুক, আমরা তো বেঁচে গেলাম। আর একবার মন্ত্রমশাকে দেখি। হেজে ওগো, শুনছো? এই শুনছো? না, শ্বাস পড়ছে না। তলার রবাটের পায়ের ওদিকে সরে গেছে। কই গো বাবারা, এদিকে এসো বাবারা, এদিকে এসো, ঠাকুরের পূর্ণ সমাধি রয়েছে, তোমরা জোরে জোরে কীর্তন করো গো, জোরে জোরে।

বেঁচে থাকা নাটকটি এখানেই শেষ হল। রচনা জ্যোতির্ময় ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সন্তু বসু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ললিতা, অরুন্ধতী সেন, কানু, সঞ্জিত হাজরা, আদিনাথ, সত্যনারায়ণ ঘোষ, ভগীরথ, অমিতাভ চট্টোপাধ্যায়, উমাপতি, শুভাশিস মুখোপাধ্যায়, যোগবতী, কেতকী দত্ত ও নীলমাধব, অমর গঙ্গোপাধ্যায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন নির্মল গুহ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এতক্ষণ শুনছিলেন নাটকের দুপুর, এখন আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

শুনলেন মনুশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই গানটি। আবহাওয়া সম্পর্কে কিছু বিজ্ঞপ্তি। আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার কিছু কিছু স্থানে আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা ও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনছেন এফএম রেইনবো, এখনকার শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: যেখানে
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি রিনিট ইউজি 2026 পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়েছে। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা আগে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটের ছিল, যা এখন 3 ঘন্টা 15 মিনিট বা 195 মিনিট করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই করা, পরিচয় যাচাই এবং পরীক্ষকের অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিএসএফ এর জন্য জমি হস্তান্তর এবং কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সব জমি সরকারের মালিকানাধীন নয়, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে তা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারও তাদের জন্য কয়েকটি প্রকল্প চালু করবে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ফুটপাত বা সাধারণ মানুষের চলাচলের রাস্তায় হকার বসতে দেওয়া হবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট, ফলে তার জেল মুক্তি হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এই মামলার মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। প্রসন্ন কুমার রায়ও সিবিআই এর মামলায় আগে জামিন পেয়েছিলেন। এবার ইডির 2 মামলাতেও তার জামিন মঞ্জুর হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন আধুনিক অসমীয়া মঞ্চশিল্পের রূপকার শ্রী নুরুদ্দিন আহমেদ। থিয়েটার এবং ভাস্কর্য শিল্পে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর জন্য তিনি দেশজুড়ে বিশেষভাবে পরিচিত। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরেন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
2: এ লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। 2014 সালের পর থেকে এটি ফ্রান্সে তার সপ্তম সরকারি সফর। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও ফ্রান্সের সম্পর্ক স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এটি তার প্রথম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হতে চলেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি রিনিট ইউজি 2026 পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়েছে। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা আগে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটের ছিল, যা এখন 3 ঘন্টা 15 মিনিট বা 195 মিনিট করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে দুপুর 2 থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সই করা, পরিচয় যাচাই এবং পরীক্ষা কক্ষের অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিএসএফ এর জন্য জমি হস্তান্তর এবং কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সব জমি সরকারের মালিকানাধীন নয়, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে তা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারও তাদের জন্য কয়েকটি প্রকল্প চালু করবে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ফুটপাথ বা সাধারণ মানুষের চলাচলের রাস্তায় হকার বসতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল DHRU MA ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। ভারতের শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী জসপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 49 বছর। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: 0 বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: You're listening to 107 FM Rainbow, and the forecast for Kolkata is maximum temperature is 34.7 degrees Celsius. It's higher than 0.2%, and minimum temperature is 25.0. It's a bit cooler because kalke jokhon amra khelar dekhte boshechilam tokhon dakshin Africa mane South Africa ke jokhon Mexico hariye dilo amra just bolechilam u la la.
1: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
2: এক্স্যাক্টলি যেমন মজা ছিল গতকাল সেরকম কিন্তু মজা হতে চলেছে আজকেও তবে আমি জানি না মহুয়া
0: বলো
2: আমি কথা বলছি মহুয়ার সঙ্গে বাই দ্য ওয়ে আমি রাজীব আর রয়েছে মহুয়া আমরা দুজন নিজেদের ইন্ট্রোডাকশন আমরা এইভাবেই দিলাম আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে যে গতকাল তো হাড্ডাহাড্ডি ম্যাচ হলো এবং আমরা দেখলাম যে দুপক্ষ জিতলো দুপক্ষ হারলো আর কি মানে দুটো ম্যাচ ছিল
0: দুটো ম্যাচ ছিল
2: যারা জেতার তারা জিতেছে এবং যারা হারার তারা হেরেছে এবার আলাদা করে কিছু বলছে না কিন্তু সমস্যা
0: তুমি সমস্যার কথা বলো
2: যেটা বক্তব্য সেটা হচ্ছে এবার দেখতে গিয়ে যে ল্যাগিং হ্যাঁ দেখতে গিয়ে যে প্যাকেট লস বলে টেকনিক্যাল ভাষায় এবার সেই প্যাকেট লস হওয়ার পেছনে বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে দায়ী করছে যে আমরা এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলাম
0: তারপরে জাস্ট ব্যাপারটা না হ্যাঁ রসগোল্লা হয়ে গেল
2: আর এরকম একটা ব্র্যান্ডের থেকে এরকম হলো
0: এক্স্যাক্টলি সো কিন্তু স্কোর বোর্ডে যারা নাম তুললেন তারা হচ্ছেন রাউল ডিমেনেজ এবং জুলিয়ান কিওনেস ইয়েস ইয়েস এবং তারপরে তাদের এই গোলগুলো যখন আমরা আমাদের ফেভারিট ইউটিউব চ্যানেলগুলোতে বারবার করে দেখছি ইটস ফেনোমিনাল একটা তুমি ভাবো একটা প্রায় যখন খেলাটা শুরু হয়েছে 7 মিনিটের মাথায় একটা গোল এবং তারপরে 67 মিনিটে আরও একটা গোল কি ভাবছো মহিলারা ফুটবল দেখে না একদমই সেটা ভুল কথা কারণ আমার ক্রিকেট ফুটবল অ্যান্ড এভরি অ্যাথলিট মানে যারা এই অ্যাথলিটের সাথে যুক্ত রয়েছেন ধরো এশিয়ান গেমস হলেও আমার সেগুলো শুনতে এবং দেখতে ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে আমি জীবনে একটাও প্রাইজ পাইনি বিশ্বাস করো রাজীব জীবনে কখনো প্রাইজ পাইনি বাট এটা মনে হয়েছে যে যারা খেলেন তারা সাংঘাতিকভাবে এই খেলার উত্তেজনাটাকে বজায় রাখেন এবার উত্তেজনার কথা যদি বলতেই হয় রাজীব তুমি ভাবো প্রথম ম্যাচ ওপেনিং ম্যাচ যেটা হচ্ছে সাউথ আফ্রিকা এবং মেক্সিকোর মধ্যে সেখানে তিনটে রেড কার্ড
2: এক্স্যাক্টলি আমি সবে বলতে যাচ্ছিলাম যে খেলার মধ্যে যদি ক্রুশাল কিছু থাকে তো তিনটে ক্রুশাল মোমেন্ট সেটা হচ্ছে তিনটে লাল কার্ড এবং প্রথম ম্যাচে যদি এরকম হয় পরের ম্যাচে কি হবে কিন্তু পরের ম্যাচ একটা ডেফিনেটলি এশিয়াবাসী হিসেবে ভীষণ ভালো খবর খেলাটা হয়েছিল চেকোস্লোভাকিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে
0: সাউথ কোরিয়া

0: ইয়েস, যারা মোটামুটি কোরিয়ান মেকআপ নিয়ে ভীষণ রকম ভাবে অবসেসড, তাদের বলবো প্লিজ তাদের খেলাটাও দেখো।
1: এক্স্যাক্টলি, খেলাটাও দেখো, খেলা তো দেখবো, কিন্তু আপাতত একটা গান শুনবো, গানের পর ফিরবো, কারণ আজকে শুক্রবার, আর শুক্রবার মানে উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোর স্পিকারে।
0: ইয়েস, 3 মিনিট 27 জুবিন গার্গের ম্যাজিক, প্লিজ এনজয়। এই গানটা তোমাকে আরো একবার ওই সকার এবং সেই সাথে সাথে তার অ্যাড্রিনালিন রাশ সবটাই তোমাকে দেবে। 107 FM রেইনবোতে মহুয়া আর রাজীব এন্টারটেইনিং ইউ।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মুয়া যেটা হয়, এই ধরনের গান যখন আমরা শুনি তখন কিন্তু আমরা কিছু না হলেও আমাদের সেই ছোটবেলায় ফিরে যাই, এবং তখন দেখতাম যে এই আমাদের পাশেই ময়দান মার্কেট, এখান দিয়ে শুরু করি আলোচনাটা। এখন মোটামুটি উত্তেজনা, মোটামুটি ফুটবল খেলা যেই মানে অ্যারাইভ হলো আর কি, যে ফুটবল খেলা শুরু হয়ে গেছে তখন এবং কয়েকদিন আগে থেকে মোটামুটি এখন ময়দান মার্কেটে যা হাল হকিকত, মোটামুটি সমস্ত দেশের জার্সি বলো, ফ্ল্যাগ বলো, সমস্ত কিছু বিক্রি হচ্ছে, মার্চেন্ডাইজ যত জিনিসপত্র রয়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন অনেক আগের কথা বলছি, মানে যে সময় মানে একদম সেই ব্রাজিলের একটা স্বপ্নের, এটা বলতো না সাম্বা,
2: মানে
1: পাঁচজন মিলে অ্যাটাক করতে যাচ্ছে এবং দুলে দুলে একটা মানে মানে মনে হচ্ছে মানে সুইং হচ্ছে ব্যাপারটা, তখন কিন্তু এই ফুটবল ওয়ার্ল্ড কাপ আসছে তার এক মাস আগে থেকে প্রস্তুতি হয়ে যেত। সেই প্রস্তুতিটা এখন দেখা যাচ্ছে, দেওয়াল লিখন বলো বা বড় বড় ফ্লেক্স হোর্ডিং সমস্ত ক্লাবে ক্লাবে সাঁটানো হচ্ছে, সেটা কিন্তু এই গত এক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি। আমরা বলতে চাইছি যে বেশ কিছু বছর আগে কিন্তু এই চিত্রটা একেবারে অন্যরকম ছিল, মানে অনেক বড় বড় পতাকা টতাকা সব কিন্তু মানে এক মাস দেড় মাস আগে থেকে সাজো সাজো রব।
2: একটা জিনিস কি তোমার মনে আছে, ধরো একটা পাড়া এবং সেখানে একটা বাড়ি আর একটা বাড়ির মাঝখানে একটা দড়ি, তার মাঝখানে আর্জেন্টিনার একটা বিশাল বড় পতাকা কিংবা একটা ব্রাজিলের বিশাল বড় পতাকা। এবার এই বিশাল বড় পতাকাটা বলার একটাই কারণ, হাওড়াতে বুঝলে কিনা একটা জায়গায় 40 ফুটের একটা বড় দেওয়ালে ব্রাজিল এবং পর্তুগালের পোস্টার আঁকা হয়েছে। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ব্রাজিলের, যদি তুমি রোনাল্ডোর কথা বলো বা রোনাল্ডিনিওর কথা বলো বা ধরো পর্তুগালের ধরো CR7 এর কথা বলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাবা গো, আমি একটু আগে জাস্ট তার কথা বলছিলাম যে এবারে কি তাকে সেই রকম ড্রিবল করতে দেখব। আমি জানি না কারা কোন ভাবে মানে কিভাবে ম্যাচটাকে সাজাচ্ছেন, কিভাবে তারা ডিফেন্স সাজিয়েছেন, কিভাবে তারা ফরওয়ার্ড খেলছেন, সেগুলো আমরা কিচ্ছু জানি না।
1: এবং একটা জিনিস খুব মানে আমরা জানি আমি হার্ডকোর আর্জেন্টিনার ফ্যান এবং মেসির ফ্যান, কিন্তু একটা জিনিস, যেহেতু মেসি পেয়ে গেছে ওয়ার্ল্ড কাপ লিফট করেছে, তো বাকি কে CR7, তো আমরাও চাইছি একটু যে হ্যাঁ চলো
2: একটা, হ্যাঁ মানে এত
1: যে মানুষটা ফুটবলের জন্য এত কিছু দিয়েছে, এত লেজেন্ড তার সম্বন্ধে তৈরি হয়েছে এবং মেসির ক্ষেত্রে সেটা স্ট্যাম্প পড়ে গেছে, CR7 এর ক্ষেত্রে আমরাও চাইছি যে হ্যাঁ মন্দ হয় না হলে এবারে।
2: এবার তুমি ভাবো যে এবারে তো অনেকেরই শেষবারের মতো ফুটবল খেলা, মানে শেষবারের মতো বিশ্বকাপ খেলা, সুতরাং যারা এবারে শেষবারের মতো ফুটবল খেলছেন তাদের জন্য ইয়েস মেক্সিকান ওয়েভ তো আমরা করবই, কারণ আজকের প্রথম ম্যাচটা জিত গেয়া ভাইয়া মেক্সিকো, সুতরাং এর জন্য তো সেলিব্রেশন বানতা হয়। কিন্তু সেলিব্রেশন আরও একটা জায়গায় হয়, সেটা কোথায় বলো তো? 9903652992, তাতে প্রশ্ন আছে।
1: প্রশ্নটা হলো তোমার জন্য, ফাইনালে বিশ্বকাপ ফুটবলে কোন দুটো দল খেলবে? মানে এইবার যে বিশ্বকাপটা শুরু হলো গতকাল থেকে, এই যে মানে মানে প্রচুর মানে পক্ষ বিপক্ষ মারপিট সবকিছু ছাপিয়ে যে দুটো দল ফাইনালে উঠবে, একদম অলরেডি দেখে ফেলেছে, মানে কতগুলো রেড কার্ড যে হবে সেটা তো মানে দেবানা জানন্তি আর কি।
2: তুমি ভাবো একটা রেড কার্ড পাওয়া মানে তো দুটো ম্যাচ থেকে আউট হয়ে গেল, মানে এই প্রথম মানে একেবারে প্রিলিম যে সময়টা সেখানে তো দুটো ম্যাচ থেকে আউট হয়েই গেল। এরপরে তুমি যখন নক আউটে গিয়ে পৌঁছবে তখন জানি না বোধহয় রেড কার্ড দেখলে বোধহয় আরো কয়েকটা মানে এই যে শাস্তিটা শাস্তিমূলক ব্যবস্থা যেটা সেটা আরেকটু বেড়ে যায়, মানে আমার এটা নিয়ে খুব একটা জানা নেই যদিও তবু যারা জানেন।
1: আরো আরো যেটা ইয়ে হয় সেটা হচ্ছে খেলা দেখতে দেখতে আমরা অনেক নিয়ম শিখি, এবারে কি কি নিয়ম আসছে, কারণ সব নিয়ম মনে রাখা বা সব নিয়ম যেটা যারা একেবারে ফুটবল বোদ্ধা তারা সেটা রাখবে, কিন্তু আমরা এজ এ লেম্যান আমরা কিন্তু এনজয় করবো। এবং তোমার কাছে প্রশ্ন রাখছি যে এইবারে ফাইনালে বিশ্বকাপে ফুটবলে কোন দুটো দল খেলবে এবং তোমার প্রিয় ফুটবলার কে?
2: ইয়েস, এই দুটো প্রশ্নের উত্তর তুমি বরঞ্চ আমাদের দিয়ে দিতে পারো, আরেকবার রিপিট করে দাও রাজীব।
1: ফাইনালে বিশ্বকাপ ফুটবলে কোন দুটো দল খেলবে এবং তোমার প্রিয় ফুটবলার কে? 9903652992 is the number.

0: Rainbow Dime Check. Rainbow Dime Check.
1: ওয়েল ঘড়ি বচ্ছে, 4:31 হয়ে গেছে, এরপরে কি থাকছে?
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যালো অ্যান্ড ওয়েলকাম আগেন। তার কারণ হচ্ছে যখনই আমাদের স্কুলে একটা পিরিয়ড শেষ হয়ে যেত, তখন আর একটা পিরিয়ড শুরু হলেই আমরা না একটা সুরে সুরে বলতাম ম্যাডামকে, গুড মর্নিং মিস, বলতে কি না রাজীব?
2: একদম একদম একদম। এবং আমার তো সবচেয়ে বেশি মনে পড়ে যে মানে ধরো বসে আছে সবাই স্কুলে,
1: আমাদের সময় তো আমরা বুঝতেই পারতাম না যে কি বলতে হবে, সেখানে
2: একটা কালেকটিভ ব্যাপার, মানে ঠিক ফুটবল খেলার মতো, মানে সেরকম, মানে আমরা কালেকটিভ মেসেজ আসছে জানো আমাদের কাছে, আনসার অলরেডি।
1: তাই নাকি?
2: অলরেডি।
1: আচ্ছা বেশ, আমরা একটু পর থেকে তো ডেফিনেটলি পড়বো, কিন্তু সেখানে ওই যে একটা একটা বিশেষ রকমের খেলা আছে না, যে খেলাটার মধ্যে আমরা ওই 90 মিনিটে একদম ভেসে যাই এবং তারপরে আরও 5 মিনিট এক্সট্রা দেওয়া হয়, এবং তারপরে যখন অমীমাংসিত থাকে, মানে যখন ডিসাইসিভ কোনো গোল আসে না, তখন সেখানে আরও এক্সট্রা টাইম 30 মিনিটস হয়, মানে 15 মিনিটের গোলার্ধ এদিক, 15 মিনিট গোলার্ধ অধিক, এবং তারপরে ব্যাপারটা সাডেন ডেথে যায়। উফ বাবা, এই এক্সাইটমেন্টটা জাস্ট ধরে রাখা যায় না। এই যে তুমি আর্জেন্টিনা বলছিলে, আমি তো সেই মানে মারাদোনা যদি একজন, আমাদের বাড়িতে যেরকম বাবা দাদা এরা সব মারাদোনার ফ্যান ছিল, আমার ভীষণ ভালো লাগতো বুরুচাকাকে জানো তো, ওই লম্বা লম্বা চুলটা এবং ওই একটা অদ্ভুত রকমের হেয়ার গার্ডার, তখন ওই ওই রকমের গার্ডার
2: পাওয়া যায় বয়সে চাকা নিয়ে বেরোনোর মতো আর কি।
1: সিরিয়াসলি বিউটিফুল বার্ড। যাই হোক, তো ওই যে খেলাটা এবং সেখানে ওই যে ব্রাজিলের স্মল স্মল ছোট্ট ছোট্ট পাস দিয়ে খেলা, এইগুলোকে তো আমাদের মনে রাখতেই হয় বলো। তবে হ্যাঁ, এই যে স্কুলের কথাটা বলছিলাম, সেটার কিন্তু একটা কারণ আছে, কি বলো তো? সেটা হচ্ছে বিশ্বজুড়ে এই যে আমরা এরকম একটা ভুলভাল কথা বলছি যে সবসময়তেই আমরা আমাদের বাচ্চাদের দেখি যে তারা শুধুমাত্র ইন্টারনেট নিয়ে একেবারে ঘাটাঘাটি অবস্থায় বসে রয়েছে, কিন্তু বিশ্বাস করো বিশ্বজুড়ে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে এবং সেটা হচ্ছে সাইলেন্ট রিডিং। একটা ইনফিনিট দুনিয়া, সেইখান থেকে এই যে নোটিফিকেশন একটা টুংটাং, এটা শুনলেই

0: মানুষ একটুখানি উত্তেজিত হয়ে পড়ে, আরে কি এলো কি এলো কি এলো। তো সেইখানে লাইব্রেরির যে পিন ড্রপ সাইলেন্সটা, এটাও কিন্তু জেনজি ভীষণ রকমভাবে এনজয় করছে, এবং সেখানে তারা খুব হালকা গলায় গল্পও করছে এবং সেখানে আড্ডাও দিচ্ছে। এবং এই যে একটা ক্লাব, এই ক্লাব বলছে যে এটা নাকি মস্তিষ্কে ডোপামিন সাইকেলটাকে বাড়িয়ে দেয়। ডোপামিন ইজ আ হ্যাপি হরমোন, সেটা আমাদের বাড়িয়ে দেয়। এবং সেইটা করলে যেটা হয় যে এই যে একটা নতুন মানুষকে চিনলাম বই পড়তে পড়তে, এটা কিন্তু মন বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা বলছেন যে বই পড়ার এই ক্ষমতাটা আমাদের শব্দভান্ডার, মানে আমাদের যে ভোকাবুলারি রয়েছে সেটা তো বাড়াচ্ছে, তার সাথে সাথে কল্পনা শক্তিরও বিকাশ ঘটাচ্ছে। মানে তুমি ভাবো যে কল্পনা করেছিলাম একসময় চাঁদে গিয়ে থাকবো বা চাঁদে কেউ যাবে, সেটার জন্যই তো আজকে মানুষ চাঁদে, মানে 1972 তে প্রথমবার মানুষ চাঁদে পা রেখেছিল।
1: এক্স্যাক্টলি, ঠিক যেমন আমরা টিভির পর্দায় দেখি যে এতগুলো 22টা প্লেয়ার মাঠের এদিক থেকে ওদিকে দৌড়চ্ছে, সেই প্লেয়ারগুলো হয়তো আজকে কোনো একটা বাচ্চা হয়তো বল বইছে, যাদেরকে আমরা বল বয় বলি, সে হয়তো স্বপ্ন দেখছে যে আমি ওই মাঠে খেলবো একদিন। এবং এই যে কল্পনা করা যে আমি হয়তো CR7 এর সাথে খেলবো, সেরকমই কল্পনার মধ্যে দিয়ে কিন্তু বাস্তবতা রূপ পায়। তাই কল্পনার কথা যেরকম বলছিলে, সেই কল্পনাকে বাদ দিয়ে কিছু না, তাই ফুটবলটা পুরোটাই মানে একটা মানসিকভাবে তো গেম আগেই, মানে কোনো টিম যদি আগেই বলে যায় যে যে মানে আমরা হেরে যাব, তাহলে তাদের হার কেউ বাঁচাতে পারবে না। যেমন আমরা MS ধোনিতেও দেখেছিলাম, মনে আছে যখন ইয়ুবরাজ বেরিয়ে যাচ্ছে রান করে, তখন ধোনি বলছিল যে তোমরা হেরে গেলে বা আমরা হেরে গেলাম এই কারণে, আমরা হেরে গেছি মানসিকভাবে, রানটা তো জাস্ট একটা এক্সকিউজ ছিল।
0: একদম। আর এটা বলতে বলতে এই তিতি কাকা, মানে মানে এই যে একটা একটা একটা ছোট্ট ছোট্ট পাস দিয়ে দিয়ে খেলা, সেটার কথা মনে পড়লো। এবং আমি দেখতাম আমাদের থেকে বড় যারা, তারা বলতেন একটা ছোট্ট করে ডান দিকে দে, এই ফরওয়ার্ডকে দে, মানে এমন করে বলছেন যেন উনি যদি মাঠে থাকতেন উনি গোলটা একদম ডেফিনেটলি করে।
1: আবার এরকম হতো খেলার শেষে, বিপর্যয় হয়ে গেছে, খেলাটা হেরে গেছি, তখন আরে পাস দেয় না, একা গোল দেবে, হয় নাকি ফুটবল তো সবাই মিলে খেলা, যেরকম গানটা আমরা সবাই মিলে শুনবো এক্ষুনি।
0: আর যতই আমরা আমাদের ভেতরে একটা দুষ্টু মানুষ থাকুক না কেন, আমরা কিন্তু মোটেই একদম বুড়ে বুড়ে নই, আমরা যেটা করতে পারি সেটা একটা বুড়েদের গান শোনাতে পারি। এটা রবার্ট উলমা এবং সেই সাথে আরশা, তোমাদের
1: উই লাভ দিস ভয়েস
0: অ্যাবসলিউটলি। আর এখানে আমরা যখন দেখছি যে পারফর্ম যারা করছেন তাদের মধ্যে রিতেশ দেশমুখ রয়েছেন আর অভিষেক বচ্চন।

0: FM Rainbow Te Rainbow Flashback Song.
1: Rainbow Flashback Song.
2: একেবারে ভরা নাইনটিজের সময়, সেই সময় যখন এই ফিল্মটা রিলিজ করেনি তখন এই সিনেমাটার নাম রাখা হয়েছিল বাদল। কিন্তু তারপরে আসলে দাদা ভাইয়ের গল্পের মধ্যে এই বাদল কথাটা এসেছিল। একটা সময় ঘোড়ার নাম ছিল, সানি দেওলের ঘোড়ার নাম ছিল বাদল, এবং সেইটাকে মনে রেখে কিন্তু সিনেমার নাম রাখা হয়েছিল বাদল। কিন্তু তারপরে কোনো রকম হয়তো অ্যাস্ট্রোনমি ইত্যাদি ইত্যাদি যা সমস্ত সংখ্যাতত্ত্ব ইত্যাদি রয়েছে সেই সমস্ত কিছু পেরিয়ে নাম হয়ে গিয়েছিল বারসাত।
3: রাইট, এবং এই বারসাতে আমরা দেখেছিলাম টুইঙ্কেল খান্না এবং ববি দেওল, সেই যে বড় বড় চুল এবং এর পেটানো একটা ফিগার।
2: অ্যাবসলিউটলি, এবং সেই সাথে সাথে যে ড্রেসটা পরেছিল, ইট ওয়াজ আ কাইন্ড অফ আ মেক্সিকান ড্রেস, যেখানে মানে কাঁধের দুটো পাশে লেদার ওই ফ্লিপস গুলো ঝুলছিল। এবং আমি বিশ্বাস করো, আমি কোনো হিরো এই রকমের তার চুলটা এত লম্বা হবে এবং সেটা ঝাঁকিয়ে তিনি একটা মানে একটা লগ ছিল, একটা গাছের লগ, সেটাকে উনি জাস্ট ড্রিবল করে এলেন। আমি না মানে আমি জাস্ট ক্রাশ খেয়েছিলাম সেই দৃশ্যটা।
3: এবং এবং বাবা এবং দাদা মানে সানি দেওল এবং ধর্মেন্দ্র যে ইমেজ, যে কমার্শিয়াল ইমেজ থেকে বেরিয়ে একদম একটা লিন ফিগার, এবং মানে মুম্বাই ইন্ডাস্ট্রি এবং আমরা সবাই ববি দেওলকে একেবারে নতুন ভাবে দেখছি, এবং বিশেষ করে বাংলা টাচ মানে
2: তুমি ভাবো যেখানে একটা ট্যাবু ছিল যে ধর্মেন্দ্র এবং সানি দেওল দুজনেই ডান্স করতে পারেন না, ঠিক সেইখানে দেখা গেল যে এই ছেলেটি অদ্ভুত ডান্স করতে পারে, ববি দেওল এন্ড টুইঙ্কেল খান্না। আর এখানে কুমার শানু এন্ড অলকা ইয়াগনিক, জাস্ট ফর ইউ।

0: 90s এর গানগুলো বোধহয় এমন টাই প্রিভিউ ঠিক যতটা বড় প্রায় 1 মিনিট 51 সেকেন্ড ঠিক ততটাই সুন্দর ছিল এর শেষটুকু।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
2: বলা যায় পুরো অফিসিয়ালি নন অফিসিয়ালি বর্ষাটা আমরা এই গানটা দিয়ে শুরু করে দিলাম, কারণ কেরালা থেকে অলরেডি পু ঝিকঝিক করে আমাদের দিকে বর্ষা ইজ কামিং।
0: বেশ, মানে আমরা যখনই আসি সুখবর সঙ্গে নিয়েই আসি। মহুয়া আর রাজীব রয়েছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে, এবং সেখানে আমরা এই যে ফুটবলের মহাযজ্ঞটা শুরু হয়ে গেছে কালকে, এবং সেখানে সাউথ আফ্রিকা এবং মেক্সিকোতে জিতে গেছে, আমরা মেক্সিকান ওয়েভ করেছিলাম, এবং তারপরে যখন আমাদের হাত থেকে চিপসগুলো জাস্ট মাটিতে পড়ে গেছিলো, মা বলেছিল পরিষ্কার নিজে করবি। যাই হোক, ফাইনালে বিশ্বকাপ ফুটবলে কোন দুটো দল খেলবে আর তোমার প্রিয় ফুটবলার কে, এই দুটো প্রশ্ন রেখেছিলাম তোমার কাছে রাজীব।
2: 9903653992 তে তুমি মেসেজ পাঠিয়েছো, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছো, দেখি আস্তে আস্তে আমাদের ফোনটা পুরো একেবারে যাকে বলে ওভার ফ্লাডেড হচ্ছে। ওকে, আমি কয়েকটা মেসেজ একটু পড়ি। হ্যাঁ,
0: ইয়েস অফ কোর্স, ওকে,
2: হোয়াটসঅ্যাপ
0: আচ্ছা, হোয়াটসঅ্যাপ ঠিক আছে, হোয়াটসঅ্যাপ পড়ি।
2: মেঘ যুক্ত রোদ ঝলমলে বৈকালি, মেঘ মুক্ত, পার্ডন পার্ডন পার্ডন,
0: অলরাইট,
2: মেঘ মুক্ত রোদ ঝলমলে বৈকালিক শুভেচ্ছা জানালাম। উইকেন্ড ক্যাফে শুনছি রাজীব দা ও মহুয়া দিদি, এখন আমরা ফুটবল জ্বরে আক্রান্ত, আমি আর্জেন্টিনা সাপোর্টার, তাই আমি চাইবো আর্জেন্টিনা ফাইনালে আসুক, আর অন্য দল ফ্রান্স অথবা উরুগুয়ে কে চাই। অনেকদিন আগে নেহরু কাপে ইডেনে উরুগুয়ের খেলা দেখেছিলাম, তখনই উরুগুয়ের প্রেমে পড়েছিলাম। তবে আমার প্রিয় ফুটবলার এমবাপ্পে, গত বিশ্বকাপে এমবাপ্পের খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বর্তমান বিশ্বে এমবাপ্পেই আমার স্বপ্নের ফুটবলার। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে,
0: মাধাই দা তোমাকেও বলছি,
2: মানে বহুরু থেকে যে ফ্রান্সের যে কানেকশন ভাবা যায়।
0: একদম, তুমি কি বলছো, আমার গত রাত্রিবেলা আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, মানে তখনও মানে সবে মাত্র ইনগ্রেশন সেরিমনিটা শুরু হয়েছে, ঠিক আছে, এবং সেই সময় নাচা গানা হচ্ছে, ওইরকম আতশবাজি শুরু হয়ে গেছে, এবং সেই সময় শাকিরা শাকিরা, ইয়েস, শি ওয়াজ ডান্সিং লাইক ও মাই, শি ওয়াজ অ্যাকচুয়ালি ইজ এ ডিভা। এবং সব থেকে বড় কথা, এই মানুষটা মানে জনকল্যাণে কিরকম কাজ করেন তুমি জাস্ট ভাবতে পারবে না। একটা একটা জাস্ট মানে একটা ওয়ান ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে থাকেন, এবং সেখানে পুরো যা কিছু তিনি রোজগার করেন তার সমস্তটাই প্রায় এই যে রাস্তায় থাকা বাচ্চারা তাদের জন্য তিনি ডেডিকেট করেন বা দিয়ে দেন, এই এই সমস্তগুলো না বেশ একটা ফিল তৈরি হচ্ছিল। এবং যা হয়, যে মুহূর্তে খেলা শুরু হয় বন্ধুদের

0: একটা গ্রুপ তৈরি হয়ে যায় এবং একে অন্যকে সবাই বেশ নিজেদের মতো করে টেক্সট করতে থাকি। হঠাৎ করে শুনতে পারলাম যে হ্যাঁ, স্পেনীয় মানুষজন কথা বলছে।
1: একদম। তো পরের মেসেজটায় যাই। শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, কেমন আছো? তোমাদের শুনছি জিতে গেছে পছন্দের দল, তারপর দেখা যায়, না হলে অত চাপ নেওয়া যায় না। হ্যাঁ, মানে পছন্দের দল জিতলে এটা ঠিক আছে, কিন্তু না জিতলে চাপটা বেড়ে যায়, এটাই বলতে চাইছে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে।
0: আচ্ছা,
1: আর একটা পড়ে একটা গানে যাবো। আমার প্রিয় ফুটবলার এক ও অন্য লিওনেল মেসি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। একদম সুভাষ দা ঠিকই বলেছে আমাদের সবার।
0: এবার আমি একটা আমাদের একটা সিক্রেট রয়েছে, তোমরা নিশ্চয়ই দেবকে পছন্দ করো। দেবদাস তো মানে তোমরা যে মুহূর্তে চুপ কথা শুরু হয়, দেবকে নিয়ে তোমাদের একটা আলাদা রকমের একটা ভালোবাসা আছে। তো সেই দেব আর মহুয়ার একটা কমন ফ্যাক্টর রয়েছে, আমি একটু পরে বরঞ্চ বলবো, আগে আপাতত শান অ্যান্ড মোনালি ঠাকুর অদ্ভুত সুন্দর একটা
1: গন্ডোলা। আমি তো বর্ষায় মানে গত বছরেও শুনেছি, মানে ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে যখন দেখি ভিজে গেছে নিচটা পুরো জল জমা, আমি ভাবি যে গন্ডোলা চড়ছি না, তারপরে ফিল নিচ্ছি
0: অফিসে কি করে পৌঁছবো। তাই তো
1: আমি রবিবারের কথা বলছিলাম।
0: শান আর মোনালি তোমার জন্য।

0: 107 FM রেইনবোতে মহুয়া রাজীব, এবং সেই সঙ্গে জানিয়ে দিই যে 5:02 দুই মক্কেল আরও একবার ফিরে আসবো শুধুমাত্র উইকেন্ড ক্যাফে নিয়ে। এবং এই যে দেবার মহুয়ার কথা বলছিলাম, হ্যাঁ একটা গল্প শুরু করছিলাম, সেটা বরঞ্চ আমরা নেক্সট আওয়ারের একদম প্রথমেই তোমাকে শোনাবো। আপাতত তোমার জন্য থাকছে এই অদ্ভুত সুন্দর গানটা।
1: এবার এবার আমার একটা কিছু বলার আছে, এই গানটা এমন একটা গান, যদি তুমি প্রথম স্কুটি বা বাইক শিখতে যাও তাহলে অবশ্যই গানটা আগে একবার শুনে নাও, পরের ঘন্টায় বলছি মানে কেন বললাম। স্টেপটা ভাবো খালি একবার।
0: তবে স্টেপটা যদি একটু মিস করে যাও তাহলে কিন্তু জাস্ট
1: স্টেপ আউট
0: একদম।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ আজ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস দি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি 2026 পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়েছে। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলা এই পরীক্ষা আগে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটে ছিল, যা এখন 3 ঘন্টা 15 মিনিট বা 195 মিনিটে করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে
3: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: What a wonderful song by, yes, of course, June Banerjee এবং সেই সাথে জুবিন গর্গ। তবে হ্যাঁ, মন তো মানছে না, জাস্ট হাতের রিমোটটা হাতেই রাখতে ইচ্ছে করছে। তার কারণ হচ্ছে বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে। ক্রিকেট অ্যান্ড ফুটবলের মধ্যে ইয়েস ডিফারেন্স তো ইয়েস হতা হ্যায় বস। এক জো ক্রিকেট হ্যায় উসকা হিন্দি নাম আপকো পতা হ্যায় রাজীব?
2: ক্যা বলতা হ্যায় উসকো?
1: আরে বাবা, ভুলে গেলে? গোল গট্টম লকড় পট্টম দে দনাদন খেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এটা কোথা থেকে টুকে দিয়েছি, বুঝতে পেরেছো? হালকা করে এটা যেখান থেকে টুকেছি সেই সিনেমাটার নাম হচ্ছে ভুল ভুলাইয়া, অরিজিনাল ওয়ান। ইয়েস, তো আমরা কোথায় রয়েছি? 107 FM রেইনবোতে। আর তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিশ্বকাপে তুমি ফাইনালি কোন দুটো দলকে দেখতে চাইছো এবং তোমার ফেভারিট ফুটবলার কে। ইয়েস, নাম্বারটা একবার বলে দাও, কিভাবে
2: পাবে? 9903659992 ইজ দ্য নাম্বার। এই নাম্বারে তুমি তোমার আনসারটা পাঠাও, সাথে তোমার নাম এবং লোকেশন লিখে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি ঝটপট দু তিনটে মেসেজ পড়ে ফেলছি। আচ্ছা, আমার কাছে কিন্তু বেশ, মানে দেখা যাচ্ছে উইকেন্ড ক্যাফে চলছে, উইকেন্ডে খাওয়া দাওয়া যাওয়া তো হবে, তো খাওয়া দাওয়ার একটা খবর আছে আমার কাছে,
1: মানে
2: আই হ্যাভ এ রেসিপিস।
1: আমি তো ভাবতেই পারছি না, এই যে মানুষ নিজে চেঞ্জ হয়ে যায়, এই যে পুরুষ মানুষ মাঝে মাঝে।
2: শেফ,
1: ও মাই গড, এটা কিন্তু আমিও প্রথমবার জানলাম রাজীব। তোমার যে কিচেনটা রয়েছে সেখানে তুমি তেল আর কালো জিরের মধ্যে,
2: দ্যাট ইজ কলড নট ক্লাউড কিচেন, দিস ইজ এয়ার কিচেন।
1: রাইট, এয়ার কিচেনে আমরা রয়েছি, মানে মহুয়া এবং রাজীব। তো আজকে উইকেন্ড খানা পিনাতে রাজীব, দ্য শেফ রাজীব, কি রান্না করে রাখাবে আমাদের?
2: আমি বেসিক্যালি এই সময়, দেখো আমি ডালপালা সমেত লিচুর কিছু বলবো না, কারণ ডালপালা কিনতে হচ্ছে। তুমি যেটা পাবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর তুমি আম পাবে, মানে এই সময় হিমসাগর, হিমসাগর আমের। আমি ছোট্ট করে পাঁচটা পদ তোমাকে বলতে চাই, তার আগে দুটো মেসেজ পড়বো না, আগে
1: না, দেখো ব্যাপারটা হচ্ছে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ডেফিনেটলি মস্তিষ্ক, কিন্তু তারই ঠিক নিচেই রয়েছে রসনা। হ্যাঁ, সুতরাং যদি ডোপামিনটাকে বাড়াতে হয়, যদি হ্যাপি হরমোন বাড়াতে হয়, প্লিজ খাবার কথাটা একটু বলো। হ্যাঁ,
2: ওকে, আমি প্রথম রেসিপিটা হচ্ছে আমার আম পাটি সাপটা।
1: আম পাটি সাপটা,
2: ওকে, কিভাবে বানাবে? পাকা আমের শাঁস মিশিয়ে তৈরি করো গাঢ় হলুদ রঙের সুগন্ধি পাটি সাপটা,
1: রাইট?
2: ঠিক আছে, ময়দা সুজি আর দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে দিতে হবে পাকা আমের ঘন শাঁস, নারকেল বা ক্ষীরের পুরে বাড়বে স্বাদ,
1: রাইট?
2: ওকে, আম পাটি সাপটা ইজ ডান। নেক্সট ওয়ান ইজ আমের ভাপা সন্দেশ,
1: রাইট?
2: ছানা, কনডেন্সড মিল্ক ও আমের শাঁস ব্লেন্ড করে ভাপিয়ে নিতে হবে, 15-20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হবে নরম তুলতুলে ভাপা আম সন্দেশ।
1: কেন মানে শোনো, ঘড়ি বলছে 5:11, আর এই রকম ভাবে তুমি এই টর্চারটা কেন করছো?
2: এখনো তিনটে বাকি আছে রেসিপি, এবং রেসিপিগুলো দেখো তোমাকে আমি এক লহমায় বলে দিচ্ছি।
1: বেশ বেশ বেশ, বলো।
2: ওকে, আম কদম্ব এটার নাম। ছানার মন্ডে আমের শাঁস মিশিয়ে বল তৈরি করো, ঠিক আছে, ফুটবল না,
1: ওই রসকদম্ব টাইপ আর কি,
2: ছোট ছোট বল, ভেতরে আম সত্যের পুর, উপর থেকে ঘিয়ে ভাজা, পোস্তদানা মাখিয়ে নিলেই তৈরি হবে আম কদম্ব। আচ্ছা, এবার বিরিয়ানির পরে তুমি এটা ট্রাই করতে পারো, আম ফেরনি। ওকে, হোয়াট ইজ কাইন্ড অফ দিস? সেটা হলো ঘন দুধে রান্না করা ভাঙা চালের ফেরনিতে মেশানো আমের শাঁস, মানে মিশিয়ে ফেলো আমের শাঁস,
1: মানে যেখানে তুমি ওই ক্যাওড়া ওয়াটার দিচ্ছ না, বা তুমি ধরো ওই স্যাফ্রনটা দিচ্ছ না,
2: তার বদলে আমের শাঁস দিয়ে দাও, ফ্রিজে রাখবে, ঠান্ডা করে বার করে খাবে, ব্যাস সুস্বাদু লাগবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমের টক মিষ্টি পপসিকল। সেটা কি? এটা হচ্ছে আমের পিউরি জমিয়ে তৈরি করো পপসিকল, তেঁতুলের চাটনি ও ভাজা মশলা টুইস্টে পাবে অনন্য স্বাদ, উপরে সামান্য ভাজা মশলা আর বিট নুন ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি পপসিকলস। এটা খেয়েছো তুমি কখনো?
1: হ্যাভ ইউ ট্রাইড? নেভার, নেভার এভার। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখো একটা তো টর্চার করার একটা লিমিট থাকে, তুমি ক্রস করে ফেলেছো, পাঁচটা বলে ফেলেছো, ঠিক আছে, এরপরে যে ওই তুমি বললে না যে লোকজন যে সমস্ত বিষয় আসে পাঠিয়েছে সেগুলো তুমি পড়বে, প্লিজ সেগুলো একটু পরে করো।
2: আচ্ছা, এই টর্চারটাকে কি বলে জানো সাধারণ ভাবে?
1: বলো বলো।
2: আম টর্চার,
1: আম টর্চার বলো তো। আর আমি বলছি যে না, আমার একটা গামছা দরকার, আর এই গামছা দিয়ে আমি বরঞ্চ জিভের জলটা মুছে মুছে একদম করে মুছে একদম পরিষ্কার করে চলে আসি, আর তুমি বরঞ্চ এরা গান আছে না, মানে হোয়াইট হোয়াইট ফেস দেখে আমার শুধুমাত্র আমের কথা মনে পড়ে না, আমার অনেক কথা মনে পড়ে যায়, কিন্তু এই গানটা মনে করায় এমন তিনজন আর্টিস্টের কথা যারা প্রথমবার একসাথে কাজ করেছিলেন, অক্ষয় কুমার, সাইফ আলী খান অ্যান্ড করিনা কাপুর ইন আ জিরো সাইজ। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল ট্র্যাক ফ্রম দ্য ফিল্ম দর্শন।
2: আই মিন ওয়াও
1: ইউ ওয়াও।

0: Absolutely, very happy in my heart क्योंकि दिल डांस मार रहा है कारण 9903653992 ते তুমি লিখেছো অনেক কথা
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow তে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
2: ওকে ফাইনালি বিশ্বকাপ ফুটবলে কোন দুটো দল খেলবে এবং তোমার প্রিয় ফুটবলারকে এই দুটো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছিলাম 9903653992 তে এসেছে প্রচুর উত্তর এসেছে একটা একজন লিখেছে সেটা কি লিখেছে
0: দেখি
2: হ্যাঁ এটা তো এত তাড়াতাড়ি বলা সম্ভব না যে ফাইনালে কোন দল খেলবে
0: বাঙালি সব পারে
2: ঠিক ঠিক ঠিক আমার প্রিয় খেলোয়াড় মেসি ও এমবাপে সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে বাঙালি যে আন্দাজ করতে পারে না সেই আন্দাজেই
0: আমরা তো ওই যে বাঙালির যে একটা ইমোশন যেটা আপনি চায়ের দোকানে তো ওয়েস্ট করছেন আমরা জাস্ট বলছিলাম 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে কিন্তু আপনার মনের কথাটা মন কি ভাড়া আসবে নিকাল সকতে এইরকম সুযোগ কিন্তু শুধুমাত্র 107 এই পাওয়া যায় রাইট 9903653592
2: মহুয়াদি রাজীব দা আমাদেরকে দিয়া দা করে দিয়েছে
0: হ্যাঁ অলরাইট ঠিক আছে ওকে
2: খেলার কথা বলা যায় না একটা গোল কোন

0: টিম বা কোনো টিম বা দেশকে জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো করে দেয়।
1: এই যে আপনি ইমোশনটা দেখান না, আমরা শুধুমাত্র দুটো নাম চেয়েছিলাম, অ্যাকচুয়ালি তিনটে নাম চেয়েছিলাম, দুটো দল যারা ফাইনালে যাবে আর তোমার ফেভারিট যে ফুটবলার রয়েছেন তার নাম, সিম্পল অ্যাজ দ্যাট।
0: এগুলোকে বলে আবেগ।
1: আচ্ছা,
0: অপরাজেয় টিম হতে গেলে টিম গেম খেলতে হবে। আমার প্রিয় টিম ব্রাজিল, কিন্তু ইংল্যান্ডের কিলিয়ান এমবাপ্পে ওটা হবে, ইংল্যান্ডের হবে না, ওটা ফ্রান্স হবে। আর হ্যারি কেন অবশ্যই ইংল্যান্ডের হ্যারি কেন হবে, সাথে CR7 আর লিওনেল মেসি, খুবই ভালো লাগে। ফাইনাল দেখতে চাই ইংল্যান্ড আর্জেন্টিনা বা ব্রাজিল আর্জেন্টিনা। উৎপল মাইতি বেহালা থেকে একদম
1: যাই বলো বাপু, আমার কিন্তু লাল হলুদ কালো দলটাকেও ভালো লাগে।
0: বাপুর সাথে এমবাপ্পে কেন আমরা মিলে যাচ্ছে না
1: ব্যাপারটা? একদমই তাই, আমরা ছন্দে ছন্দে অনুপ্রাসে কথা বলি। আমি অ্যাকচুয়ালি বলছিলাম আমার কিন্তু জার্মানি টিমটাকেও বেশ ভালো লাগে।
0: আমি ব্রাজিলের সাপোর্টার, আমার প্রিয় ফুটবলার সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার পেলে, তবে ওয়ার্ল্ড কাপ ফুটবল আর ইন্ডিয়ার পার্টিসিপেট না করতে পারার দুঃখ খুব রয়ে যায়, যেখানে আমাদের বেহালার থেকে ছোট, আচ্ছা বেহালার থেকে অনেকটা ছোট দেশ, দেশও ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে লিখছে, আচ্ছা আর একটা স্পেশাল থ্যাংকস জানিয়েছে তোমাকে, থ্যাংক ইউ মহুয়া অ্যান্ড রাজীব ফর, ও আমাকেও, ফর দ্য এক্সেলেন্ট শো। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা, আমি ফাইনাল ম্যাচে ব্রাজিল ও জার্মানিকে দেখতে চাই।
1: আই লাভ ইউ। তার কারণ হচ্ছে এই যে বলে ফেলেছেন না যে এই যে ব্রাজিল এবং জার্মানি এইটা ভালোবাসার কথা, বুঝতে পেরেছেন? তো আমার ভীষণ ভালো লাগে ব্রাজিল। দেখুন না এই যে কালারগুলো রয়েছে না পতাকার, আমরা সেই পতাকার কালারে এই বিশ্বটাকে একটাই কথা বলতে পারি, বসুধৈব কুটুম্বকম, সবাই আমরা এক হয়ে যাই এবং সেই সাথে সাথে আমরা সবাই মিলে রোড করতে থাকি, মেক্সিকান ওয়েভ করতে থাকি, আমরা সেই সাথে সাথে সাম্বা ডান্স করি, সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে এই বিশ্বকাপের এই যে একটা ফুটবলের মহাযোগ্যতাতে আমরা সবাই সামিল হয়ে যাই। থ্যাংক ইউ সো সো মাচ। এবার বরঞ্চ তোমাকে একটা রাজীবের কথায় ভীষণ রকমের একটা বোকা বোকা ন্যাকা ন্যাকা ব্যাপার, তো ঠিক আছে আমরা বরঞ্চ একটুখানি বৃন্দাবন, না না বৃন্দাবন ঘুরবো না, বরঞ্চ আমরা সোনার উপর একটু দরদাম, না না তাও করবো না, বরঞ্চ ওই যে একটুখানি প্রথম প্রথম নিব্বা নিব্বি হলে যেরকম কথা বলে না, তোমার জন্য সব করতে পারি গো, ওই রকম একটা ফিল দিতে চাইছি রাজীব।
0: হ্যাঁ, যা গরম বাইরে, বর্ষাও আসছে না, গরমও যাচ্ছে না, সুইমিং পুলের জলও শুকোচ্ছে না, কি দেয় বেশ, সে নীল নীল হয়ে যায়।
1: হ্যাঁ, ওখানে একটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্লোরিন দেওয়া।
0: হ্যাঁ ঠিক, ওই ক্লোরিনের জন্য আমার স্কিন ট্যান পড়ে গেছে
1: বাবা গো।
0: ফিল

0: 107 FM রেইনবোতে এই যে একটা ঝিনঝাক ঝিনঝাক ঝিনঝাক ব্যাপার হলো, এটার জন্য কারা দায়ী বলো তো? মহুয়া অ্যান্ড রাজীব, ইউ আর লিসনিং টু উইকেন্ড ক্যাফে। আর ইয়েস, তোমার এই যে সময়টা যেখানে তোমাকে বলে দিয়েছিলাম ফাইনাল বিশ্বকাপ ফুটবলে কোন কোন দুটো দল খেলবে সেটা তুমি জানিও, আর সেই সাথে তোমার প্রিয় ফুটবলারের নাম দুটো পাঠিও। ইয়েস, আমরা পেয়েছি বোধ হয় কাউকে, না?
1: এক্স্যাক্টলি, আমি বিদেশি ফুটবল দেখতে ভালোবাসি, কোন দেশকে সাপোর্ট কোনো দেশকে সাপোর্ট করি না, তবে ইন্ডিয়া হলে কথাটা অন্য হতো। রূপকুমার হাওড়া, একটু সিরিয়াস
0: সিরিয়াস হয়ে গেছে, ডোন্ট বি সিরিয়াস, যখন মহুয়া এবং রাজীব থাকছে ডোন্ট গেট সিরিয়াস, রাইট? আচ্ছা, এর পরে যেটা বলবো সেটা হচ্ছে ইয়েস, আর কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য তিনটে ব্যাক টু ব্যাক গান থাকবে, এবং সেই সাথে তোমাকে এটাও মনে করিয়ে দেব যে আমি যেটা বলছিলাম দেব এবং মহুয়া, হ্যাঁ, কানেকশনটা কোথায় সেটা হচ্ছে যে ইয়েস, আমার বার্থডে জুলাই মাসে এবং দেবের বার্থডেও জুলাই মাসে, এবং সেখানে 7 এবং 10, এই দুটো হচ্ছে খুব কমন ব্যাপার,
1: মানে সবই বৃষ্টি,
0: একদম সবই বৃষ্টি, এবং সেখানে আমি দেবকে LM10 বলে ডাকি আর আমাকে দেব CR7 বলে ডাকে। ইয়েস,
1: পুরো ব্যাপারটা কি বলে এটাকে,
0: এটাকে বলা হয়, আর এটাকে বলা হয় খেলোয়াড়,
1: সকার,
0: একেবারে সকারের ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি আমেরিকানরা সকার বলেন, আমরা ফুটবল বলি, কিন্তু ওদের কাছে কিন্তু বল মানে ফুটবল খেলাটা কিন্তু একদম অন্য রকমের। সেখানে অবশ্য যদি খুব স্পিডের খেলা বলো তাহলে সেখানে রাগবির কথা বলা যেতেই পারে, তবে হ্যাঁ, এই সমস্ত কথাকে কোথায় রাখবি, একটু আলাদা করে রাখবি, তার কারণ চলে এসেছে বিশ্বকাপ ফুটবল, এবং তাই নিয়ে আজকে মোটামুটি নির্ঘণ্ট আমরা সাজিয়ে ফেলেছি, কত ঘঙে কখন এই নেক্সট খেলাটা হচ্ছে সেটা আর একটু পরেই তোমাকে জানিয়ে দেবো। অ্যান্ড অফকোর্স রাজীব আর মহুয়া তোমার কাছে ফিরে তো আসবেই, কিন্তু তার আগে তোমার জন্য থাকছে অনুপম রয়ের অনবদ্য গান, যেটা মোটামুটি কলেজ প্রেম প্রেমকে তোমাকে মনে করিয়ে দেবে। প্লিজ এনজয়, তারপরে থাকবে একটা অ্যাড ব্রেক, তারপর ফিরে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: तुमी सुनछो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।
4: ছড়া কাটিং এর সময় এসেছে। রাজীব মহা রয়েছে তোমার কাছে, মানে তোমার সাথে, তোমার রেডিও সেটে ছড়া কাটিং। আজকে আমরা ঠিক করেছি দুটো লাইন, বাকি দুটো লাইন তোমাকে পাঠাতে হবে নিজের নাম এবং লোকেশন দিয়ে। লাইন দুটো কি? লাইন দুটো হলো, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে।
5: আরেকবার বলে দিই, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে। আরেকবার বলি, ইয়েস, ইউ নো না আই এম ভেরি মাচ ফিল্মি। অলরাইট, চলো আরেকবার বলে দিই, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে। ইয়েস, এটা তুমি কোথায় কিভাবে পাঠাবে রাজীব, প্লিজ একটুখানি?
4: এটা তুমি নিজের নাম এবং লোকেশন লিখে 9903653992 তে ঝটপট আমাদের পাঠিয়ে দাও। টিভি রিমোট থাকলে থাকবে কাছে, খেলা দেখবো রাতে। তারপর দুটো কি তিনটে বড় জোর ছাড় দিলাম, তিনটে কেন বললাম,
5: না না না, বরঞ্চ দুটো লাইন। হ্যাঁ দেখো, অনেক মানুষ ব্যস্ত, ঠিক আছে, জাস্ট দুটো লাইন দিলেই ছড়াটা কমপ্লিট হয়ে যায়। প্লিজ দুটো লাইন, মানে জাস্ট এটার সাথে অ্যাড করে দিয়ে আমাদের পাঠিয়ে দিও।
4: আমি একটু পরের চ্যাপ্টারটা আগে বলে ফেলেছি সেই জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা এখন তিনটে গানের একটু সফরে বেরোবো।
5: রাইট,
3: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়াস, 107 FM রেইনবোতে এই তিনটে গানের পরে, মানে যে ব্লকবাস্টার একেবারে 90s থেকে বলা যেতে পারে রাজীব একদম চুন চুন কে লে আয়া থা। তো এই গানগুলো পরপর শুনে তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই তুমি আমাদের জানাবে, এবং সেই সাথে আমরা আর কি বলতে পারি,
2: আমরা বলতে পারি ছড়া কাটিং টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখব রাতে।
1: খামোস, ফির সে বলো।
2: টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখব রাতে।
1: ইয়েস, তো এর পরের জাস্ট দুটো লাইন, কারণ তুমি জানো মহুয়া কিন্তু দুটো লাইনের অপেক্ষা করে থাকে, বেশি লাইন দিলেই কিন্তু আমি জাস্ট একটা ইরেজার নিয়ে মুছে দিই। তো এই যে ছড়া কাটিংটা তুমি শুনে নিয়েছো, এরপরে তোমাকে আরও একটা জানিয়ে দিই যে এই সপ্তাহে কিন্তু অনেকগুলো ওটিটি রিলিজ রয়েছে, তার মধ্যে ধৃধাম রয়েছে, হ্যাঁ, সেই সাথে সাথে রয়েছে শেল্টার। শেল্টারের পরে যার কথা বলতে হবে সেটা হচ্ছে ম্যাটারনাল ইনস্টিংক্ট। এটা কিন্তু দারুণ একটা মজার সিনেমা, এটা কিন্তু দেখতেই পারো, আর তার সাথে রাখ দেখতে পারো। অ্যান্ড দিস ইজ 1972 ওরিয়েন্টেড একটা গল্প, এটা একটা সত্যিকারের ইভেন্ট নিয়ে গল্পটা তৈরি হয়েছে, সুতরাং আলী ফ্যাজেলকে তুমি এখানে জয়প্রকাশ হিসেবে দেখতে পাবে, সুতরাং এই সিনেমাটা দেখতে কিন্তু ভুলো না। আর একটা আছে পলিগ্যামিস্ট, সেটাও কিন্তু তুমি দেখে নিতে পারো, কারণ এই সমাজটা এক্স্যাক্টলি কাদের দেখে এবং কি চোখে দেখে সেটা জানারও কিন্তু আমাদের দরকার রয়েছে, তার কারণ এইভাবেই বোধ হয় খানিকটা আমরা অ্যাওয়ারনেস এবং সেই সাথে সাথে এই যে আমাদের নিজেদের একটা আলাদা ব্যক্তিত্ব থাকে সেটা কিন্তু নিজেদের কাছ থেকে লুকোতে চাইব না।
2: রাইট, আমরা কিছুই লুকোবো না, যা যা মেসেজ এসছে, ছড়া কাটিং এসছে, সব কিছু উজাড় করে
1: তুমি কি সেটাও পেয়ে গেছো
2: বলবো। হ্যাঁ, প্রচুর এসছে, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি পটপট কয়েকটা পড়ে ফেলি, কারণ আমাদের দ্বিতীয় ঘন্টাটাও শেষ হতে যায়।
1: রাইট রাইট রাইট,
2: তাহলে শেষ করা যাবে না। ওকে, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে।
1: রাইট,
2: বন্ধুরা আমার ঠিকানায় চলে এসো, খেলা দেখবো একসাথে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সবাই একটু রেডি হয়ে যাই। খেলা দেখবো রাতে, সারা রাত জেগে পরের দিন শরীর ক্লান্ত লাগলে কি তাতে,
1: ব্যারাকপুর
2: ঘুষিপাড়া থেকে সুমিত সেন,
1: তোমার জন্য। ভাই আজকে তোর গ্লুকোজ খাসনি, এত আলতো করে কি বাজাচ্ছিস? হ্যাঁ,
2: শাউন বারাসাত থেকে লিখছে, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, জাগবো আমরা প্যাঁচার মতো, ঘুম যাবে পেনশন নিতে।
1: আরে বাবা,

0: একদিনের যদি পেনশন থাকতো সিরিয়াসলি বলো,
1: একদম লাস্ট একটা পড়ি তারপর আবার একটু একটু গানে ভাসবো না, সেটা হতে পারে। ওকে, টিভি রিমোট থাকবে সাথে, খেলা দেখবো রাতে, যে চোখ তোমার স্বপ্ন দেখে তুমি তখন খেলার মাঠে, শুয়ে শুয়ে দেখানো খেলা ওই দুটি চোখ তোমাকে দেবে ফাঁকি। কুমার হাওড়া,
0: আসলে না আমি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু মানে বলতে পারলাম না, তার কারণ আমি খুব মজার দুটো লাইন, এবং যারা আমাদের শোনো তারা জানো যে আমরা যেই ছড়াকাটিংটা তৈরি করি জাস্ট ফান থাকে, এবং তার মধ্যে দুটো লাইন ভীষণ রকমের একটা মোচড় দেওয়া থাকে, এবং যার মধ্যে এই
1: মানে মন আনচান ব্যাপারটা থাকে,
0: এত দুঃখ টুক্ষ পাঠালে কিন্তু আমরা ভীষণ দুঃখ পেয়ে যাই। সুতরাং এই দুঃখটা আমাদের দেবেন না, এবং যেটা করবেন সেটা হচ্ছে যে টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, এটা প্লিজ এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা করতে পারো সেটা হচ্ছে, হ্যাঁ, আরেকটু মন দিয়ে বসে থাকো, তার কারণ হচ্ছে যে আবার কিন্তু আমরা 6:02 মানে যখন 6:02 একদম 6:02 হবে তখনই কিন্তু আমরা দুজন মানে রাজীব আর মহু আর একবার ফিরে আসবে, এবং সেই সাথে সাথে প্রচুর খবরাখবর তো থাকবেই, আর সঙ্গে থাকবে ইয়েস এই যে ছড়া কাটিংটা, আজ সঙ্গে এই মুহূর্তে তোমার জন্য রাখবো কাকে, আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট অফকোর্স অরিজিৎ সিং, এবং সেই সাথে মধুমন্তী বাগচি। ইয়েস, আমরা জানি না আমাদের হাত ধরে কত দূর আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু বন্ধুর হাত ধরে থাকলে মনে হয় সত্যি অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর এই যে রাজীব, একটু আগে আমাকে একটা দুর্দান্ত গিফট দিয়েছে, এবং সেই গিফটটার কথা কিন্তু একদম 6:02 তোমাকে রিভিল করব যে ও এক্স্যাক্টলি আমার জন্য কি নিয়ে এসেছে।
1: হ্যাঁ, আমি নিয়ে এসেছি, কিন্তু তার বিনিময়ে জলের বোতলটা একটু

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আজ শ্রী শাহ সভাপতিত্ব করেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস দি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালানো হচ্ছে তাতে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে মন্ত্রক। বায়ুশক্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে গোয়ায় আগামী সোমবার 15 জুন এবছরের বিশ্ব বায়ু দিবস সম্মেলন হতে চলেছে। এবছর সম্মেলনের মূল ভাবনা বায়ুশক্তি উচ্চাকাঙ্ক্ষা থেকে গতি সঞ্চার। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতায় মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: ইয়েস অফকোর্স, তোমাকে হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। সেই কারণেই তো 6:02 আরো একবার ফিরে এসেছে মহুয়ার রাজীব।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আসলে কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় চলে যায় আমি বুঝতে পারি না, মানে ডান দিক বাঁ দিক সামনে দিয়ে
0: আসলে একটা রং রুটে চলে যায়।
2: হ্যাঁ, মানে চুলের মাঝখান থেকে হাওয়ার মধ্যে দিয়ে সময়গুলো কিভাবে মানে মলিকিউল হয়ে হ্যাঁ উড়ে চলে যাচ্ছে, মানে সেটাকে ভাবা মানে ভাবা তো দূরস্থ। মানে এই যে যখন একটা ভালো শো হয়, যখন আমরা সবাই এনজয় করি, তখন কিন্তু মানে আমাদের কি বলবো ছন্দে ছন্দে ছড়াতে ছড়াতে ভরে ওঠে পুরো শোটা।
0: আসলে ব্যাপারটা হচ্ছে ছন্দে ছন্দে আমরা দুলি আনন্দ, তার কারণ হচ্ছে এই যে ছড়াকাটিংটা আমি তোমাকে দিয়েছি, টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, এরপরে মানুষজন একেবারে উজাড় করে নিজেদের এই যে মোশনটা রয়েছে পাঠিয়ে দিয়েছে 9903653992 তে রাজীবের কাছে।
2: আজকের ছড়াকাটিং এর বিষয়টা হলো, হ্যাঁ বিষয়টা আমরা তো বলেইছি, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, মজায় মজায় কাটবে সময়, দারুণ জমেছে আড্ডাতে, সকাল 8টায় উঠে একবারে বেডটি হাতে, বিষ্ণুপুর বীরভূম বঙ্কিম দাস। ভাবা যায়
0: এমন হাততালি যেন বীরভূম পর্যন্ত পৌঁছে যায়। ইয়েস, 107 FM রেনবোতে। এই যে সময়টা, এই সময়টা তোমাকে আরও একটা বিষয় জানিয়ে দিই, যে আমি কিছুক্ষণ আগে আমি দেখে এলাম সেই সিনেমাটার নাম হচ্ছে গভর্নর। তো এই যে গভর্নর ফিল্মটা নিয়ে আমি রিভিউটা করলাম, তার মধ্যে তোমাকে এতটুকু বলে দিতে পারি, যদি উইকেন্ডের জন্য কোনো সিনেমা ভেবে রেখে থাকো তাহলে কিন্তু এই সিনেমাটা মাস্টার। কেউ যদি তোমাকে বলে যে তুমি কি গভর্নর দেখতে যাচ্ছ, তখন বলবে যে না, আমি যাচ্ছি গভর্নর দ্য সাইলেন্ট সার্ভাইভার দেখতে। অ্যাকচুয়ালি গভর্নর কে? আরবিআই এর গভর্নর, এবং সেই সময় 90-এর দশকে একটা যে বিশাল ইকোনমিক্যাল ফ্লাকচুয়েশন হয়েছিল তাই নিয়ে একটা অসম্ভব সুন্দর সিনেমা, এবং সেখানে প্রোটাগনিস্ট হিসেবে আমরা দেখেছি মনোজ বাজপেয়ীকে। জাস্ট এই মানুষটা ফ্যামিলি ম্যান থেকে কিভাবে, মানে আমি খালি ট্রানজিটটা দেখি, এই মানুষটা জাস্ট নিজেকে পাল্টে ফেলেন। আ মাস্ট ওয়াচ মুভি গভর্নর দ্য সাইলেন্ট সার্ভাইভার। এ নিয়ে কালকে ডেফিনেটলি কথা হচ্ছে তোমার সাথে।
2: একটা ছোট্ট কিউরিওসিটি আছে, যে তুমি বলে যে 90s এ একটা বিশাল একটা টারময়েল সৃষ্টি হয়েছিল ভারতে, এবং সেটা কি কোথাও গিয়ে সেই ওই আমরা বলি না যে একটা ফিনান্সিয়াল স্ক্যাম,
0: অ্যাবসলিউটলি,
2: এবং সেটা কি ইঙ্গিত বহন করে এই ছবিটার সাথে কানেক্টেড কোথাও?
0: একদম, কি বলতো, এই সময় যদি বলিউডের ফিল্মগুলো তুমি দেখো তাহলে দেখবে যে রিয়েল টাইম স্টোরি গুলো, যেগুলো রিয়েল ইভেন্ট গুলো, যেগুলো হয়ে গেছে, যেগুলো আমরা জানি অলরেডি ইতিহাসের পাতায় যেগুলো স্থান নিয়ে ফেলেছে, সেই রিয়েল স্টোরি নিয়েই কিন্তু এখন বলিউডে প্রচুর সিনেমা তৈরি হচ্ছে। তো সেখানে মনোজ বাজপেয়ী এই যে প্রোটাগনিস্ট, এই যে একটা সিলেকশন, আমি বলবো যে এটা মানে বিশ্বাস করো এই মানুষটা খুব নজর কেড়েছিলেন, যেমন ভিকু মাত্রে হিসেবে, ঠিক তেমনই আমরা যখন কন এই ফিল্মটা যখন দেখেছি, একজন ভয় পেয়ে যাওয়া মানুষ, খানিকটা মেন্টাল পেশেন্ট, তো সেই সমস্ত কিছু নিয়ে এই মানুষটাকে বারবার চমক দিতে
2: রাখতে হয়,
0: আলাদা করে রাখতে হয়।
2: মনে আছে তোমার স্পেশাল 26?
0: ওরে বাবা,
2: যখন দৌড়তে দৌড়তে পেলো না, ভদ্রলোক পালালো আর কি অক্ষয় কুমার, তখন ওই যে কোমরে হাত দিয়ে মানে হাঁপাতে হাঁপাতে দাঁড়ানোটা এবং ক্যামেরায় লুকটা দেওয়া, ওফ হোয়াট ইজ অ্যাক্টিং, মানে দিস ইজ অ্যাক্টিং।
0: ইয়েস, আমাদের মতো ফিল্ম বাফ ডেফিনেটলি তোমাকে শনিবার দিন কেও এন্টারটেইন করবে 9:02 থেকে, ফিল্মি ফিভার শুনতে ডেফিনেটলি ভুলো না।
2: ওকে, হাওড়া থেকে রীতা লিখছে, টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, ঘুম যাতে না পায় রাখবো কফির কাপ হাতে।
0: এই জন্যই তো ভালোবাসি তোমাকে, তার কারণ হচ্ছে এই যে মনের ভাবটা, এটা একমাত্র 107 FM রেইনবোই তো তোমাকে সুযোগ করে দেয়, মনের এই যে ইতিউতি ভাবো যে হ্যাঁ দুকলি লিখলেই পারতাম, তো সে এই যে পারতাম ব্যাপারটা, সেটাকেই তো আমরা এনক্যাশ করে নিই, অ্যাকচুয়ালি এনক্যাশ করি না, এনরিচ করি, এবং সেই সাথে সাথে নিজেদের বলি যে হ্যাঁ আমরাও ইন্ডিপেন্ডেন্টলি অনেক কথা লিখতে পারি, বলতে পারি, রাইট? টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে।
2: ওকে, তার সাথে আমি যোগ করি, সারা রাত জেগে পরে দিন শরীর ক্লান্ত লাগে কি তাতে, ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে সুমিত সেন।
0: এই যে ভালোবাসার মানুষগুলো একটুখানি সময় বার করে আমাদেরকে এত ছড়াকাটিং পাঠান, তার জন্য কিন্তু ওয়ান্স অ্যাগেন সকলের জন্য, বিশ্বাস করুন। আসলে মানুষের কাছে এতটুকু সময় নেই, অথচ রাজীব আর মহুয়াকে আপনি সময় দিচ্ছেন, এবং দুটো দুরন্ত দারুণ দুর্ধর্ষ অনবদ্য ছড়ার লাইন পাঠাচ্ছেন। থ্যাংক ইউ,
2: দুদুল্যমান যাকে বলে। আচ্ছা, রঞ্জন অধিকারী রায়পুর ছত্তিশগড় থেকে লিখছে, রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, দেখতে দেখতে খেলা হাত লাগাবো না ভাতে, মানে না খেয়ে খেলা দেখা।
0: মানে তুমি ভাবো, জাস্ট ভাবো, 12:30 খেলা শুরু হচ্ছে, তখন উনি ভাতে হাত দেবে না? আরে বাবা, 3:30 পর্যন্ত উনি কি করবেন দাদা? যাই হোক না কেন, হাত তালি তো মানতে হয়
2: পাতে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, একদম আমিও একমত।
0: আসলে রাজীব এবং এই রজত, এরা দুজনেই নিশ্চয়ই এই নানান রকমের অ্যাপ থেকে রাত্রিবেলা খাবার ডেলিভারি নিশ্চয়ই নেয়, সেই কারণে রাত্রির বেলাতেও এরা খাবার পেয়ে যাবে। এই
2: অ্যাপ থেকে কথাটা তো বলো, এবং বিভিন্ন মানুষ আমার মতো যারা আর কি সাবস্ক্রিপশন নেয়নি বিশেষ অ্যাপের, তারা কিন্তু বিভিন্ন অ্যাপ থেকে ট্রাই করছে খেলা দেখার।
0: আমি ইনফ্যাক্ট আমরা যখন
2: প্রত্যেক জায়গায় গিয়ে দেখছি, ওই প্লাস্টিক যে হয়গুলো হয় না, ভিডিও গেম চলছে, সেগুলোই চলছে।
0: ইনফ্যাক্ট এরকম হয়েছে, আমি জাস্ট দেখছিলাম, আমরা যখন গান শুনছিলাম, আমি দেখছি সমস্ত সোশ্যাল মিডিয়ায় একটাই বিষয় ট্রেন্ডিং চলছে, কি বলতো?
2: কি বলতো?
0: সেটা হচ্ছে বিনামূল্যে কি করে বিশ্বকাপ দেখা যায়।
2: অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে বিনামূল্যে খেলা দেখে অভ্যস্ত,
0: একদমই তাই, বিনামূল্যে, তারপরে পিঠেও পড়তো। যাই হোক না কেন, সমস্ত বিনামূল্যের বদলে আমি বরঞ্চ এমন একটা মূল্যবান গান তোমাকে শোনাবো, যেটা তোমাকে 4.5 মিনিট, না না 5.5 মিনিট, জাস্ট পিওর আনন্দ দেবে। লিসেন টু দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক।

0: আরে থামো থামো থামো, প্রিটি ওম্যান বলেছে এখানে, হ্যান্ডসাম বয় তো বলেনি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: এই জন্য মানুষটাকে না এত ভালো লাগে, দেখেছো? প্রিটি ওম্যান, এনি টাইম মহিলাদের জন্য শাহরুখ খানের এই যে একটা সম্মান করার ব্যাপার, এই যে নেম কার্ডে নিজের নামের আগে নায়িকার নামটা দেওয়া, সারা বছর উনি উইমেন্স ডে পালন করেন, বুঝেছো?
2: একদম একদম, যেরকম আমরা মোটামুটি দুজনের শো করলেই ছড়া কাটিং ইজ মাস্ট, সেরকম আজকে আমাদের ছড়া কাটিং এ যে লাইনটা আমরা দিয়েছি যে টিভি রিমোট থাকবে সাথে, খেলা দেখবো রাতে, তারপর কি লিখেছে, ঘুম এলে একটু কফি দিও, দুটো বিস্কুট দিও সাথে, রূপকুমার হাওড়া থেকে।
0: এই তো, এটাই তো চাইছিলাম রূপকুমার, আপনি এত আবেগে ভেসে যাবেন না দাদা, শুধুমাত্র চা কফি এবং সেই সাথে অফকোর্স ফুটবল।
2: ওকে, ছড়া কাটিং হচ্ছে মনের মতো, টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, ফুটবলে প্রেমী বহু যুগে বাঙালি, ও সরি, ফুটবল প্রেমী হুজুগে বাঙালি, সাজিয়েছে শহর থেকে শহর তুলি বিভিন্ন দেশের পতাকাতে, মাধাই দাস বহুরু ঘোষপাড়া।
0: হালকা করে, হ্যাঁ আসলে একটু প্র্যাকটিস করতে হবে, বিষয়টা হচ্ছে ছন্দ মেলানোর একটা অন্তমিলের একটা জায়গা বিশেষ রূপে রয়েছে ছড়াতে, তো ছড়া যারা ছড়িয়ে ফেলেন তাদের আমি বলবো নিশ্চয়ই তারা চেষ্টা করে যান, কোনো না কোনো দিন তো আমি এই ছড়া কাটিং একটা ডাবল করে, বিশাল করে, ধামাকা করে হাততালি বাজাবো।
2: একদম সেই ধামাকা মতো একটা মেসেজ এসছে আমাদের কাছে, গুড ইভিনিং দাদা ভাই আর দিদি ভাই, আমি তিথি নস্কর ফ্রম সাউথ 24 পরগনা, অনুষ্ঠান খুব খুব ভালো হচ্ছে আর গানগুলো খুব খুব ভালো, এবার ছড়া কাটিং এ আসি, রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, হাতে থাকবে পপকর্ন, মনে থাকবে অনেক উত্তেজনা, আর প্রিয় দল জিতলে নাচবো আমি তখন, সত্যি বলতে আমি খেলা দেখি না, আসলে আমি খেলা বিষয়ে তেমন কিছু জানি না।
0: আসলে এটা হালকা করে হাততালি এই জন্য দিলাম, আমিও খেলা বিশেষ কিছু জানি না, ব্যাপারটাই তাই, তো সেখানে আমি যেটা বলেছিলাম একদম মানে আমাদের এই অনুষ্ঠানের একদম শুরুতে, শো এর শুরুতে আমি বলেছিলাম আসলে আমি খেলা দেখি না, খেলোয়াড়দের দেখি, হ্যাঁ তাদের এই যে জেস্চারটা, তারা যেভাবে মানে বল পাস করেন, তারা যে যে তাদের একটা মানে কি বলবো একটা শরীরে ভঙ্গিমা থাকে না, যখন বলটা নিয়ে তারা জাস্ট সেন্টার ফরওয়ার্ড এগিয়ে যাচ্ছেন গোলের দিকে, এবং তারপরে যখন সেই বলটাকে ওই গোলে জড়িয়ে দিলেন, মানে জালেরটা জড়িয়ে দিলেন, ঠিক সেই সময় না এরা আলাদা রকম ফিল হয় জানো তো, তখন মনে হয় যে দেশ টেশ গুলি মারো, দারুণ গোলটা হয়েছে,
2: মানে সত্যি, মানে মানে মাঝে মাঝে তো এরকম পাবলিকরা এরকম করে যে মানে রিপ্লে দেখে হাততালি দিয়ে ওঠে, মানে খেলা দেখবো রাতে, যদি খেলা দেখতাম আপনাদের সাথে অনুষ্ঠান, ও যদি এখানেই শেষ, হ্যাঁ যদি দেখতাম আপনাদের সাথে, ওখানেই মিলিয়ে দিয়েছে, হ্যাঁ আচ্ছা অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, শেখ ইলিয়াস বজবজ চড়িয়াল থেকে,
0: থ্যাংক ইউ ইলিয়াস, থ্যাংক ইউ সো সো মাচ, অ্যাকচুয়ালি তোমাদের এন্টারটেইনমেন্ট করাই তো আমাদের পরম ধর্ম, 107 FM রেইনবোতে আমরা তো সেটাই করতে আসি, অলরাইট। ওকে,
2: আবির জানা বারুইপুর থেকে লিখছে, টিভির রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, একজন ফুটবল প্রেমী হিসেবে আমি জীবন সাথীর সাথে আচ্ছা খেলা দেখতে মজা করিব, ওরা জিতলে আমি
0: আচ্ছা শোনো না বিষয়টা না
2: ডান্স করব,
0: আচ্ছা
2: আচ্ছা কিছু একটা লিখেছে,
0: হ্যাঁ কিছু একটা লিখেছে যেটার আমরা মোটামুটি আদি অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না, এবং সেখানে ছেদ যদি চিহ্ন নিশ্চয়ই প্রয়োগ হয়নি, তাই না রাজীব? তো আমরা আমি যেটা বলে থাকি আসলে এটা আমার একটা দোষ, বন্ধুদের ভুলটা তো বন্ধুরাই ধরিয়ে দেয়, হার এক দোস্ত না ওটা হয় না, তো সেই কারণে আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে যে একটুখানি ছেদ যদি চিহ্ন প্রয়োগ করো, আমি জানি তুমি
2: নাম লেখেনি পরের মেসেজটায়,
0: ও মা লিখেছে
2: টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাজ্যকে, খেলার শেষে পাখি হয়ে ডাকবো আমি গাছে গাছে,
0: ও মাই গড,
2: শেষে আরো খুব ইন্টারেস্টিং হয়েছে, গুড বাই স্যার, এখানে ম্যামও আছে,
0: আচ্ছা আচ্ছা শোনো না গুড বাই এবং এই যা যা কিছু বলে বুঝতে পেরেছি,
2: জাস্ট রিপিট করতে ইচ্ছে করছে মেসেজটা,
0: প্লিজ আরেকবার পড়ো,
2: টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো জেগে রাতে, খেলার শেষে পাখি হয়ে ডাকবো আমি গাছে গাছে, দিস ইজ দ্য বেস্ট মেসেজ আই হ্যাভ এভার রিড,
0: একদম একদম, এটা আমরা একটুখানি এই সবাই তালি বাজাও, এই কি কথা, ঘুমিয়ে পড়ো না বন্ধু, তার কারণ হচ্ছে তালি বাজানোর লোকজনকে আমরা এরপরে এগরোল খাওয়াবো।
2: আচ্ছা, দেবদাস মুখার্জি লিখেছে টিভি রিমোট থাকবে সাথে খেলা দেখবো রাতে, তাই তো বলি খেলা দেখতে দেখতে আম নিয়ে পাতে। আচ্ছা, আম নিয়ে পাতে।
0: আচ্ছা, রাত্রি 12:30টার সময় কোন বাঙালি আম খেতে বসে?
2: তোমরা ভালো থেকো দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখেছে।
0: মানে এটার মানে

0: বলতো, সেটা হচ্ছে যে মহুয়া বলেছে ছড়া কাটিং এ মানে মারাত্মক রকম হাসির কিছু যোগ করতে হবে। তো এই যে আপনার ট্রু স্পিরিট, আপনার এই স্পোর্টসম্যান স্পিরিটের জন্য ইয়েস, থ্যাংক সো মাচ। অল রাইট, টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, এরপরে
1: চকলেট বয় রাজীব কমিক হানি। আচ্ছা, লিখেছে মহুয়া, উইকেন্ড ক্যাফে ওয়েলকাম রাজীব, অনেকদিন পর কোনো কিছু ছিল। আমার মনে হয় পর্তুগাল আর্জেন্টিনা বেস্ট প্লেয়ার মেসি। অ্যান্ডি লিখেছে, বিলম্বিত ভাবে,
0: বিলম্বিত লয় চলে ওর জীবনে। তো আমাদের আগে যে আমরা প্রশ্নটা করেছিলাম, বাট ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তার কারণ তুমি যেহেতু প্রোগ্রামটা শুনেছো এবং তুমি এই উত্তরটা পাঠিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, কারণ প্রত্যেকে আমরা ব্যস্ত কিন্তু তারই মধ্যে। ইয়েস, আর কিন্তু সময় না,
1: আমি একটা লাস্ট মেসেজ পড়ে দিচ্ছি, সেটা হলো টিভি রিমোট থাকবে কাছে, খেলা দেখবো রাতে, রাজীব মহুয়া তোমরাও চলে এসো, খেলা দেখবো আমি তোমাদের সাথে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে,
0: মেদিনীপুর নাও রকিং। হ্যাঁ, তো এরপরে 107 FM রেইনবোতে ডেফিনেটলি তুমি হেড ব্যাং করার জন্য ইয়েস থেকো, এবং সেখানে সিনেমা ম্যাজিক নিয়ে ইয়েস আমাদের মানে ওয়েস্টার্ন মিউজিক থেকে ডেফিনেটলি তোমাকে অনেক অনেক হেড ব্যাং করার মতো গান তো শোনানোই হবে, এবং সেখানে আজকে তোমাকে এন্টারটেইন করার জন্য ইয়েস থাকছে সিসিলিয়া ব্যানার্জি। অ্যান্ড অফকোর্স যদি রাতের পাখি হয়ে থাকো তাহলে আজকে তো ইয়েস লাভ জাংশন থাকছে, এবং সেখানে শ্রেয়া আর লাভেবল শমি থাকছে তোমার জন্য, এবং তোমার জন্য
1: ওখানে লাভ শর্টসও থাকবে,
0: লাভ শর্টস তো থাকবে,
1: আমার গলাও থাকবে, ওটাও প্রমোট করে দাও।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজীব মানেই হচ্ছে একরাশ রোম্যান্স, আর রাজীব এবং যারা এই পৃথিবীতে সব থেকে বেশি রোম্যান্স নিয়ে বসবাস করো তাদের জন্য একটা ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক রেখে দিয়েছি, এটা রাজীব তোমার জন্য রাখলাম টিজার।
1: ওকে, আর আমি রাখলাম তোমার জন্য এবং বাকি আমাদের সমস্ত শ্রোতা কুলের জন্য।
0: ইয়েস, 16th তোমার সাথে দেখা হচ্ছে রাজীব, কবে আসছো?
1: আমি আসছি খুব তাড়াতাড়ি।
0: অলরাইট, চলো তোমাকে এই গানটা শুনিয়ে দিয়ে দেশু 7, আই রিয়েলি ওয়ান্ডার এদের সিনেমাটা ঠিক এক্স্যাক্টলি কেমন হবে। দেব, শুভশ্রী আরো একবার, ভাই ধূমকেতু একটা ছিল, আরো আরো কিছু আসতে চলেছে, প্লিজ গানটা শোনো। টাটা বাই,
1: টাটা বাই বাই,
0: টাটা বাই বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছেন বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে টরেন্টো স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 12:30। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

0: Lloyd Super Hits. पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, छायालोक, छायालोक।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA রি নিট UG পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়েছে। আগামী 21 জুন হতে চলা এই পরীক্ষা এখন 3 ঘন্টা 15 মিনিট বা 195 মিনিটের করা হয়েছে। পরীক্ষা হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। ইন্ডিয়া AI মিশন প্রকল্পের আওতায় আজ ভারিয়া নামে একটি ডিজিটাল ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। AI প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যেই এই মডেলটি তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ পৌরোহিত্য করেন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। আগামী 17 জুন মামলার পরবর্তী শুনানি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: लव सॉन्ग के साथ पॉपी को दीजिए इजाजत, फिर मुलाकात होगी आपके साथ बहुत जल्द, तब तक के लिए नमस्कार।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজা তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জিরাম জি প্রকল্প চালু হচ্ছে, এজন্য রাজ্যকে ৮৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ২০ তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ী দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে

0: উপস্থিত থাকতে পারতেন। পরে ফের সিআইডির তদন্তকারীরা সেখানে গিয়ে সমন দিয়ে আসেন। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত সন্ধে পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন 14 বছরের কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনা তদন্ত চলেছে। গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। পুরুলিয়ার কিছু অংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব একটা শক্তিশালী না হওয়ায় আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে কানাডা আজ বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: একটা রাত, একটা অপেক্ষা, আর কতগুলো মানুষ। এই অপেক্ষাটা তখনই সফল হয় যখন কতগুলো মানুষ একসাথে জুড়ে যায় শুধু এবং শুধুমাত্র ভালোবাসার বন্ধনে। আর সেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে যাওয়ার ঠিকানাটা একটাই, লাভ জাংশন। শুনছ 107 FM রেনবো, আর তোমার সঙ্গে লাভ জাংশনে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে সৌমি। আর তোমাদের জন্য আমরা দুজন থাকব একদম রাত 12টা পর্যন্ত। হ্যাঁ জানি যে তুমি জানো, কিন্তু তাও একটু মনে করিয়ে দিই। লাভ জাংশনে আমরা তোমাদের লাইফের লাভ নিয়ে, ভালোবাসা নিয়ে যত রকমের সমস্যা আছে সেই সব সমস্যাগুলোর একটা কিনারা করার চেষ্টা করি। আমরা একা করি না, তোমরা এবং আমরা একসাথে মিলেই কিন্তু সেই চেষ্টা করি। আর সেই চেষ্টা করার একটা ঠিকানা আছে, 9903649992, 9903659992 এই নাম্বার, এবং সেটা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, মেসেজও করতে পারো।
1: ভালোবাসা শব্দটার মধ্যেই এত সুন্দর একটা অনুভূতি লুকিয়ে আছে যে বললেই মনে হয় যে চারপাশটা ভীষণ সুন্দর হয়ে গেল। ভালোবাসা সত্যিই তো এমন একটা আশ্রয়, এমন এক বাসা, এমন এক বাড়ি যেখানে ভীষণ একটা নিরাপত্তা রয়েছে, যেখানে এলেই মনে হয় দুদণ্ড শান্তি। কিন্তু ভালোবাসা নামক ওই সুন্দর বাড়িটায় মাঝে মাঝে তো একটুখানি এলোমেলো হওয়ার বিষয়ও ঘটে, তাই না? বিশেষ করে আমাদের এখন যে পরিমাণ ফার্স্ট লাইফ, আমরা যেভাবে দৌড়ে চলেছি সেখানে ভালোবাসাও তার রং রূপ সবটাই আগের থেকে অনেকটা বদলে পাল্টে এলোমেলো করে নিয়েছে। তো সেই সময়ে দাঁড়িয়ে সময়ের সঙ্গে এগিয়ে চলার জন্য, যুগোপযোগী হওয়ার জন্য ভালোবাসারও তো কিছু পরিবর্তন হয়েছে। জানি হয়তো তুমি সেই কোনো এক 90s সময়ের ভালোবাসায় এখনও বিশ্বাস করো, অথচ তোমার লাভ লাইফটা ভীষণ রকম এখনকার দিনের, আজকে জামানেকে ভালোবাসার মতো করে এগোচ্ছে। 9903659992 নাম্বারটা রয়েছে তোমার জন্য, রয়েছি শ্রেয়া, সৌমি আর তুমি। 9903659992 জানি অনেকগুলো মেসেজ অলরেডি আসা শুরু হয়েছে, কিন্তু পড়ব নিশ্চয় একটা গান, চক্রপাণী দেবের গাওয়া রইল তোমার জন্য শুনতে শুনতে। টাইপ করতে থাকো 9903659992 নম্বরে তোমার ভালোবাসার কথাগুলো, সমস্যা, কনফেশন, যাই হোক না কেন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার ভালোবাসার দ্য ওয়ান অ্যান্ড ওনলি ডেস্টিনেশন শুক্রবারের এই রাতটা জানি তোমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তার কারণ মনের কথা বলার বা ভালোবাসার কথা মন খুলে বলার একটা প্ল্যাটফর্ম আমরা চট করে পাই না। বন্ধুকে বললেও বন্ধু অনেক সময় বলে যে তোরও সমস্যা আমারও বিশাল সমস্যা বলে তার সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে শুরু করে দেয়। তার লাভ লাইফে কী ঘটছে না ঘটছে সেখান থেকে অনেক রকম আমাদের কাছে অ্যাডভাইস আসে, আবার আমরাও আমাদের সমস্যাগুলো নিয়ে এত ঘেঁটে থাকি যে আমরাও হয়তো কিছু একটা অ্যাডভাইস দিয়ে ফেলি। তো বন্ধুর কাছে অনেক কিছু বলা যায় ঠিকই, কিন্তু লাভ জাংশন হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে তোমার কথাগুলো আরও অনেকে শুনবে, একজন দুজন নয়, আরও অনেকের কাছে তুমি তোমার কথা পৌঁছে দাও। তোমার ভালোবাসা এখন কেমন আছে, যদি কোনো সমস্যা লাভ লাইফে এই মুহূর্তে তোমাকে ভীষণ রকম ডিস্টার্ব করে থাকে, তাহলে সেখান থেকে বেরোনোর একটা পথ লাভ জাংশন। 9903659292 এই নাম্বার, সঙ্গে রয়েছে শ্রেয়া সৌমিয়া। শ্রেয়া, এখন লাভ একটা মেসেজ নিয়ে রয়েছে।
2: হ্যাঁ, মেসেজ তো পড়বো, কিন্তু তার আগে তুমি একটা কথা বলো। এই যে তুমি বললে বন্ধুদের মধ্যে যখন আমরা কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করি অনেক সময় সেখান থেকে একটা সমাধান বেরিয়ে আসে, এটা কি তোমার সাথে ঘটেছে?
1: দেখো, বন্ধুরা সবসময় ভীষণ ব্রুটাল মুখের ওপর বলে। আমার মনে হয় যারা খুব প্রকৃত বন্ধু হয় তারা তো মন ভোলানো কথা ঠিক বলতে পারে না, বা মন ভোলানো কথা যারা বলবে তারা আসলে হয়তো তোমার মনটা ভোলাতেই চাইছে সাময়িক, বা তোমাকে এমন কিছু একটা বলতে চাইছে যাতে তোমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু আদতে সেটার মধ্যে কোনো সত্যতা নেই, বা আদতে সেটা তোমার খুব একটা লাইফে উপকারে লাগবে না। তো আমার মনে হয় যে যারা প্রকৃত বন্ধু হন তারা অ্যাকচুয়ালি ভীষণ মুভফাট হন, বা ঠোঁট কাটা হন, বা আরও ভালো করে বললে ব্রুটাল, যেটা বললাম। তো হ্যাঁ, বন্ধুরা তো বলে, অ্যাপ্লাই করার চেষ্টা করলেও দেখবে একটা কথা, আমি জানি যে শ্রেয়াও হয়তো আমার সাথে এই ব্যাপারটায় তুমি এগ্রি করবে, যে আমরা না যখন যে কোনো মানুষ যখন প্রেমে পড়ে ভালোবাসায় থাকে ভীষণ রকম, তখন যুক্তি তর্ক কোনো কিছুই না সেইভাবে খাটে না। তখন বন্ধু যখন ভীষণ মুখের ওপর কিছু একটা বললো যে এটা তুই ঠিক করছিস না, এখান থেকে তোর বেরোনো দরকার, বা এটা একদম ঠিক নয়, এটা কিন্তু সঠিক পথ নয়, ওই পথে তুমি যেও না, তখন সেটা ভালো লাগে না শুনতে সত্যি কথা বলতে কি। তো নিজের কাছে প্রেমের মুহূর্তগুলো মানুষের প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ স্পেশাল হয়, তাই বন্ধুদের অ্যাডভাইস আমরা যতই ফলো করার চেষ্টা করি, মন অনেক সময়ই মন যাকে চায় মন যেমনটা চায় তেমনটাই অজান্তেই কিন্তু করে ফেলে।
2: রাইট, একদম তুমি যা বলেছো এটা তো আমাদের সঙ্গে ঘটেই, এবং একটা উল্টো পিঠ আমি দেখাই, মানে যে কোনো কিছুরই তো দুটো দিক হয়। আরেকটা ব্যাপার হয় কি জানো তো, ধরো কিছু ক্ষেত্রে বন্ধুরা কি বলে, বন্ধুদের কাছে গিয়ে তুমি বললে যে দেখ আমার বয়ফ্রেন্ড এরকম এরকম বলেছে, দুম করে বলে দিল আরে ছেলেরা ওরকমই হয়। এই যে বিষয়টা, এইটা কিন্তু সকলের সাথেই ঘটে, বা ধরো একটা ছেলে গিয়ে বলছে তাকেও হয়তো বলে দিল মেয়েরা এরকমই হয় রে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। এইগুলো যখন ঘটছে তখন তোমাকে একটু সাবধান হতে হবে, কারণ যখন তুমি কাউকে গিয়ে বলছো তার হয়তো এক্সপিরিয়েন্স একটা রয়েছে, সে সেটার সঙ্গে একেবারে মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিয়ে একটা বক্তব্য রেখে ফেলছে, কিন্তু সেইখানে স্টিক করা যাবে না। কারণ আমরা যখন প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকি আমাদের না সেই মোমেন্টে কোনো ডিসিশন নেওয়াটা বোধহয় উচিত নয়, যে হ্যাঁ ঠিকই বলছে, একদমই ঠিক বলছে। হয়তো একটু তখন তুমি রেগে যাচ্ছ বা তোমার কষ্ট হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে, রাইট, ছেলেরা সত্যিই এরকম, আমার বয়ফ্রেন্ড তো সত্যিই এরকম, আরও অনেককে দেখেছি সবাই এরকম। তাই একটু সেই সময়টাতে ডিসিশন নেওয়ার আগে কয়েকটা সেকেন্ড পজ নিও। এবার তোমার মেসেজ যেগুলো আমার হাতে রয়েছে, আমাদের অনেকক্ষণ থেকেই মেসেজগুলো অলরেডি ঢুকছে, তো তোমাদের একবার নাম্বারটা একটু বলে দিই, 9903659292 এই নাম্বারে তুমি তোমার মনের কথা, তোমার ভালোবাসার কথা লিখে পাঠাও। পায়েল, আচ্ছা না পায়েল নয়, মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা বলছে আমাদেরকে, ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে টাটা করি, রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে উপরওয়ালাকে বলি ওকে ভালো করে দিতে, অপরিচিত ভিখিরির অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায়, আমার প্রিয় খাবার আমি ভাগ করে খাই, ঘড়ির

0: কে তাকিয়ে বসে থাকি ঠিক 12টা বাজলে জন্মদিনের উইশ করব বলে। কারো সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনে কি চলছে শুনি, যাতে তারা তাদের ভিতরের সমস্যাগুলো ভেন্ট আউট করতে পারে। আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি খুঁজে চলেছি। হাই প্রিয় লাভ জাংশন, কেমন আছো তুমি? প্রিয় দিদিরা তোমরা কেমন আছো? আমাদের জন্য বেশ কেয়ার করে ও, তাই সেটাও বলেছে যে তোমরা খেয়ে নিও ঠিক সময়। প্রিয় এগুলোও বলেছে।
1: মিষ্টি মেয়ের মিষ্টি কথা প্রিয়াঙ্কা, আমাদের রেগুলার লিসনার, তোমার মেসেজ পাই, আজকেও পেলাম, কিন্তু আজকের মেসেজটা সত্যি বোধ হয় একটু অন্যরকম। আমরা নিজেদের জীবনে প্রত্যেক মুহূর্তে ভালোবাসা খুঁজি, কিন্তু কারুর জীবনে ভালোবাসা হয়ে ওঠা বা শুধুমাত্র নিজের জন্যই নিজের জীবনে ভালোবাসা হয়ে ওঠা, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কালকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছিলাম যেটার সাথে আমি কোথাও না কোথাও গিয়ে এগ্রি করছিলাম, আজকে খুব শেয়ার করতে ইচ্ছে করছে লাভ জাংশনে এসে। এখানে বলছেন যে এমন অনেক মানুষ থাকেন যারা নিজেদের বিষয় না ভীষণ খুঁতখুঁতে বা নিজেদের যত্ন নিতে খুব ভালোবাসে। দেখবে তারা পরিপাটি করে চুল আঁচড়ায়, সুন্দর একটা জামা পরে, সুন্দর একটা পারফিউম ইউজ করে কোথাও বেরোনোর সময়, তারপর রাতে এসে সুন্দর করে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মেকআপটা তুলে সুন্দর করে চুলটা বেঁধে, তারপরে তারা নাইট টাইম যা যা স্কিন কেয়ার আছে সমস্ত কিছু করে তারপর তারা শুতে যায়, আবার সকালবেলায় কিছু একটা হেলদি হ্যাবিটসের মধ্যে দিয়ে সেই মানুষটা দিন শুরু করে। মানে নিজের যত্ন নেওয়া, নিজের ভালো থাকাকে কোথাও গিয়ে আমি একটু হলেও যদি এগিয়ে রাখতে পারি, তাহলে আমার জীবনে যারা আসবে, যেই মানুষগুলোকে আমি জায়গা দেব, তাদের প্রতিও ওই যত্ন, ওই ভালোবাসা কিন্তু আমার দিক থেকে যাবে, পৌঁছবে তার কাছে। এটা না একটা প্রসেসের মতো, এটা না একটা নিয়ম বা একটা অভ্যাসের মতো, যে অভ্যাসটা একটু একটু করে তুমি চাইলেই তোমার মধ্যে তৈরি করতে পারো। তুমি যখন নিজের প্রতি যত্নশীল হবে, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে শুরু করবে, তখন দেখবে তোমার আশেপাশের মানুষগুলোর প্রতিও তুমি একই রকমভাবে যত্নশীল হচ্ছ, একই রকমভাবে তাদের তুমি ভালোবাসতে পারছো। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
0: একদম সত্যি কথা, আমি একদম এগ্রি করি তোমার সাথে। সত্যি তো, একটা মানুষ যে নিজের যত্ন করতে পারছে না, সে কী করে আরেকটা মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়ে তার দায়িত্ব নেবে? দায়িত্ব মানে কিন্তু শুধু সেটা বাহ্যিক নয়, দায়িত্ব মানে অবশ্যই সেখানে মনটাও জুড়ে থাকে। তাই মনের জুড়ে যাওয়ার সঙ্গে আমাদের তো একটা ভীষণ বড় সম্পর্ক রয়েছে। শ্রেয়া আর সৌমি এই মুহূর্তে তোমার মনের সঙ্গে জুড়ে গিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকবে 9903653922। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
2: সময় চলে এসেছে, বুঝতেই পারছো কিসের সময়। আর আজকের লাভ মিটারে যে টপিকটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত একটা টপিক। মানে সৌমির মাথার থেকে এরকম সমস্ত ইউনিক আইডিয়াগুলো আসে।
3: আচ্ছা,
2: এবং এই ইউনিক আইডিয়ায় আমি একমত। এবার তোমাদের মত জানতে চাই, প্লিজ আজকে টপিকটা বলে দাও। লাভ মিটার,
3: আজকে লাভ মিটার টপিকটা বলার আগে বলি যে শুধু লাভ লাইফে সমস্যা নয়, এই মুহূর্তে কিন্তু যা নিউজ পাচ্ছি তাতে মেটা ওয়ার্ল্ডেও একটা প্রবলেম চলছে। আর সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো এই মুহূর্তে আমরা ইউজ করি সেটা ঠিক আগের মতো করে ইউজ এই মুহূর্তে করতে পাচ্ছি না, একটু প্রবলেম হচ্ছে বলেই নিউজে পাওয়া যাচ্ছে। তাই আজকে লাভ মিটারের টপিকটা কিন্তু ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা নেই। ইনস্টাগ্রামে আপাতত যদি সমস্যা মিটে যায় তাহলে পরবর্তীকালে পোস্ট হতেও পারে, কিন্তু আপাতত ইনস্টাগ্রামে আজকে আমরা লাভ মিটার করছি না। আজকে লাভ মিটার তোমার সঙ্গে SMS আর হোয়াটসঅ্যাপেই হবে, যেখানে তুমি ইন জেনারেল মেসেজ পাঠাচ্ছ, আমাদের সাথে কথা বলছো। 9903653992 এই নাম্বারেই তুমি কিন্তু আজকে লাভ মিটারের টপিকের ওপরে তোমার যা মনে হয় সেটা বলবে, তবে সঙ্গে একটা ইয়েস অথবা নো যদি লিখে দাও তাহলে আমরা ওই ইয়েসগুলোকে কাউন্ট

0: করতে পারি
1: বা সেটা কেন তা লিখে দিলেই হবে, কেন ইয়েস বা কেন নো সেটা একটু বলে দেবে।
0: হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে ইয়েস এর দিকে পাল্লা ভারী নাকি নো এর দিকে পাল্লা ভারী। তো এবার টপিকে আসি, যে টপিকটা আমরা তো এগ্রি করছি, তুমি এগ্রি করছো কিনা সেটা তুমি লিখবে ডেফিনেটলি 9903659992 নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করবে নিজের নাম শর্ট লোকেশন সমেত। সেটা হলো যে দেখো, আমাদের জীবনে একজন কাউকে তো আমাদের জীবনসঙ্গী বেছে নিতেই হয়, সেটা অনেক সময় লাভ ম্যারেজ হিসেবেই হয়, অনেক সময় আবার পরিবার ঠিক করে দেয় বা দেখাশোনা করে বিয়ে যেটাকে বলে অ্যারেঞ্জড হওয়া সেটা হয়। কিন্তু টুইস্টটা হচ্ছে ওই লাভ ম্যারেজের ক্ষেত্রেও যদি সেই মানুষটা তোমার অনেক দিনের প্রিয় বন্ধু বা যাকে বলে একদম দ্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, আর তাকেই যদি তুমি বিয়ে করো তোমার জীবনসঙ্গী হিসেবে পাও, তাহলে কি বিবাহিত জীবনটা একটু বেশি সুন্দর কাটে? মানে বিবাহিত জীবন তাহলে কি অনেক বেশি ভালো হয়ে যায়, যেটা ইন জেনারেল যদি আমরা অন্য কাউকে জীবনসঙ্গী বাছি তার থেকে যদি বেস্ট ফ্রেন্ডকেই পরবর্তীকালে আমরা জীবনসঙ্গী হিসেবে পাই, তাহলে কি জীবনটা একটু বেশি সুন্দর হয় পরবর্তীকালে বিয়ের পর? কি মনে করো তুমি?
1: হ্যাঁ, আর তুমি যেটা মনে করো সেটা জানাবে 9903659992 এই নম্বরে। আর এখন এই নম্বরে তুমি কি জানিয়েছো সেটা পড়ে ফেলার সময় এসে গেছে। হাই লাভ জাংশন, তোমার হৃদয়ের হৃদয়ে ঝরেছে আমার রঙিন ফুলের মতো, তোমার হাসিতে ঢেকে যায় আমার দুঃখ যত, হৃদয় আজ শান্ত নীরে তোমার কথাই ভাবে, কবে সে তোমার মনের পারিজাত খুঁজে পাবে, নয়নে তাই বর্ষা নামে হৃদয়ে শুধু শুধুই তৃষ্ণা, এই যে আমার ক্রন্দনরত সুর, এই যে পাখির ডাক না। আচ্ছা, এই পর্যন্তই তুমি লিখেছ, এবং কে লিখেছ সে হলো আমাদের রেগুলার লিসনার পায়েল ব্যানার্জি। থ্যাংক ইউ পায়েল। এই এটা সম্ভবত তুমি যার জন্য লিখেছ তাকে নিয়ে তুমি প্রচুর আমাদের কাছে মেসেজ করো। লাভ জাংশনে তোমার মেসেজ আমরা প্রায়ই পাই, এবং তুমি তোমার সেই ভালোবাসার মানুষ যাকে যার কাছে এটা পৌঁছে দিতে চাইছ, আশা করছি আমাদের মধ্যে দিয়ে কিন্তু সেটা পৌঁছে গিয়েছে।
0: হ্যাঁ, এটাই আমার মনে হয় যে আজকের যে লাভ মিটারের টপিকটা সেটা পায়েলের কিছু না কিছু তো বলা উচিত, কারণ পায়েল ব্যানার্জি আমাদের যখনই মেসেজ করে আমার যেটুকু মনে পড়ছে ওর লেখাগুলোর থেকে মনে হয় যে ওর হাজব্যান্ড হয়তো ওর খুব ভালো বন্ধু, এটা আমার মনে হয়, বা ওর সঙ্গে এখন যে আছে আমি জানি না হাজব্যান্ড কিনা, বোধ হয় হাজব্যান্ডই, তো মনে তো হয় যে
1: একটি মানুষ যাকেও ভালোবাসে
0: ভালোবাসে, তো আমার মনে হয় যে সে নিশ্চয়ই তোমার ভালো বন্ধু। তো আজকে টপিকটা লাভ মিটারের একবার মনে করিয়ে দিই, যেটা হোয়াটসঅ্যাপ বা টেক্সটে এসএমএসে তুমি পাঠাচ্ছ আমাদের তোমার ইয়েস অথবা নো, সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড যদি পরবর্তীকালে জীবনসঙ্গী হয় তাহলে জীবনটা একটু বেশি, বিবাহিত জীবনটা একটু বেশি ভালো কাটে ইয়েস যদি মনে করো, তাহলে সেটা ইয়েস লিখবে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সটে সঙ্গে তোমার কেন ইয়েস মনে হয় সেটা, আর নো হলে নো লিখবে সঙ্গে কেন তুমি এগ্রি করছো না, কেন তুমি এটার বিরোধে কথা বলছো সেটাও তুমি লিখবে। আর এমনিই তো আমাদের কাছে লাভ মেসেজেস রয়েছে, তো সময়টা এখন 9:30 অলমোস্ট, আমরা একটা গান শুনবো, একটা গান তোমার জন্য, যেহেতু এখন বেস্ট ফ্রেন্ডের কথা হচ্ছে, জানে তুই আর জানে না সাউন্ড ট্র্যাকটা রইল তোমার জন্য কবি কবি আদিতিয়া, তারপর ডিরেক্টলি আজকের লাভ শর্টসটা তোমার জন্য প্রথমবার শুনছো 107 FM রেনবো, চলছে লাভ জাংশন, সঙ্গে শ্রেয়া আর সৌমি।

0: Shorts. Love Shorts. Love Shorts.
1: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে অর্ণব, বিহু, রাজীব, সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস, ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড।
2: জয় জয় মোহন বাগান, জয় জয় মোহন বাগান,
3: জয় জয় মোহন বাগান।
4: কলকাতায় ফুটবল কখনো শুধু ফুটবল ছিল না, আর তার উপর যদি বাঙালিদের কথা বলো তাহলে বলি যে আমরা জন্মের পর প্রথম যে রং চিনতে শিখি সেটা স্কুলের ইউনিফর্মের রং নয়, ক্লাবের রং। কেউ লাল হলুদ, কেউ সবুজ মেরুন, আর সেই রং নিয়ে বড় হয়ে ওঠে আমাদের বন্ধুত্ব, পরিবার, মান অভিমান, এমনকি কখনো কখনো প্রেম।
2: জয় মোহন বাগান।
4: এই যে একটা বিক্ষিপ্ত সাইকেলের বেল শুনতে পাচ্ছ, এটা হলো ঋদ্ধির সাইকেল।
5: একটা আদা চা দে তো ফুচকে, সকাল থেকে মাথাটা ধরে আছে।
6: এই ফুচকে একটা এলাচা দে তো।
5: কি ব্যাপার ফুচকে, আজ আমাদের ইস্ট বেঙ্গল শাখাতে সবুজ মেরুন মেম্বার।
6: ফুচকে আমি চা খেতে এসেছি, মেম্বারশিপ নিতে না।
5: দেখিস ফুচকে, বেশি এলাচ দিস না, তাহলে আবার সেলিব্রেশনের নেশায় মানুষের নিজের উপর যেটুকু কন্ট্রোল আছে সেটাও থাকবে না।
6: জানিস তো ফুচকে, আমার বাবা ঠিকই বলে, ইস্ট বেঙ্গল সাপোর্টার হতে গেলে আলাদাই মেন্টাল স্ট্রেংথ লাগে।
5: তাহলে ওই পাড়ায় এখনও কিছু বুদ্ধিমান লোক বাস করে, কি বল ফুচকে, যারা টেম্পোরারি এক্সাইটমেন্টের থেকেও পার্মানেন্ট এফর্টে বেশি ফোকাস করে।
6: থ্যাংক ইউ। কোনো একটা সিজনে নিশ্চয়ই ইতিহাস লিখবে।
5: আশা না থাকলে ফুটবল সাপোর্ট করা যায় নাকি? আর তাছাড়া সব কিছু কি ক্লাব দেখে চুজ করা যায়?
7: নিশিগন্ধা ম্যাডাম দেখছি ভাইরাল ক্যাম্পের চা অ্যাপ্রুভ করছে। তবে একটা কথা মানতেই হবে ঋদ্ধি, তোদের লয়্যালটি আছে বস, এত হার্ট ব্রেকের পরেও তোরা ইজি না।
5: কিছু কিছু জিনিস ছাড়া যায় না।
6: এই শোন, আমি এবার উঠি, মেট্রো ধরবো। ফুচকে টাকাটা রাখলাম এখানে।

0: এই চল আমি ড্রপ করে দিচ্ছি।
1: যাবি? ওকে চল তাহলে।
2: আশিরে ঋদ্ধি।
3: পুরো দম বন্ধ করা ম্যাচ চলছিল এতক্ষণ। একদিকে ডার্বির উল্লাস, আর একদিকে ওরা তিনজনে একই ক্লাসে পড়ত। তারপর কবে যে ক্লাবের রঙগুলো মনের রঙের সাথে মিশে গেছে সেটা বোধ হয় ওরাও বুঝতে পারেনি। এরা সামনাসামনি হলেই যুদ্ধ, যুদ্ধ জারি ছিল, কিন্তু যুদ্ধের ফাঁকেই একটা করে বছর আসে আর একটা করে বছর যায়। আর ঠিক সেই রকমই শহরের বাতাসে তখন বসন্ত উপস্থিত।
4: রঙ বরসে ভিগে, রঙ বরসে।
0: এই তুই এখানে কি করছিস? সব জায়গায় ঢুকে পড়তে হবে না তোদের? হ্যাঁ
5: ভুল করছিস, আমি এখানেই ছিলাম, তোরা রং খেলতে খেলতে এখানে চলে এসেছিস।
0: কেন, রাস্তায় কি তোর একান নাকি?
5: ঠিক এই কথাটাই তোকে বলতে চাইছিলাম।
0: খুব দিমাগ বেড়েছে না তোর? কি ভেবেছিস, আজীবন হারবি আর পার্মানেন্ট রিকভারি ক্যাম্পের মাশুল দেবো আমি?
5: আমি কোনোদিনই কনসোলেশন প্রাইজের জন্য অপেক্ষায় থাকিনি, তবে তোর মতো জোর করে একটা মানুষকে জয় করার কোনো ইচ্ছে আমার নেই।
0: তাই নাকি? দেখা তাহলে আজ তোর কত ক্ষমতা। আজকে তোর চোখের সামনে আমি নিশাকে রং মাখাবো, দেখি তুই কি করতে পারিস।
5: ক্ষমতা দেখিয়ে ভালোবাসা যায় না বেদ, তুই তো নিশিগন্ধার এত ভালো বন্ধু, তাহলে এত বছরে ওকে বোঝাতে পারলি না কেন? কারণ তুই ওকে ভালোবাসিস না, ওকে তুই জিততে চাস।
0: এই নিজের অকাতে কথা বল, আজকে তোকে আমি
3: এক ধাক্কায় ঋদ্ধিকে মাটিতে ফেলে দেয় বেদ। দুজনের চোখে তখন ফুটবল মাঠের মতোই আগুন। ঋদ্ধিও সমস্ত জ্ঞান হারিয়ে বেদের মুখের সামনে গিয়ে খুব জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে দাঁতে দাঁত চেপে বলে,
5: চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
0: আর যদি হেরে যাস?
5: তুই যা বলবি তাই হবে।
0: নিশা, এই নিশা, নিশা
1: কি হয়েছে, এত চিৎকার করছিস কেন?
0: আরে বাড়িতে বসে কি করছিস, আজকে চল আমাদের সঙ্গে খেলবি, নিচে আয়।
1: বেদ, তুই তো জানিস আমি রং খেলি না।
0: খেলতে হবে না, চল শুধু একটু আবির ছোঁয়াবো।
1: বেদ, এখানে কেন নিয়ে এলি, এত লোক, এত রং, এই এই তুই তুই আমাকে প্লিজ বাড়িতে ড্রপ কর।
3: বেদ কোনো কথা শোনে না, নিশিগন্ধার হাত ধরে প্রায় জোর করেই ওকে নিয়ে যায় ওই ভিড়ের মধ্যে যেখানে পাড়ার সবাই রং খেলছে।
1: বেদ না, আমি আমি বললাম তো, বেদ প্লিজ, বেদ বেদ নো, প্লিজ রং দিস না।
3: বেদের চোখের আগুনটা তখন ঠান্ডা হয়ে গেছে, নিশিগন্ধার হাতটা খুব আস্তে করে ধরে আছে সে। ওর চোখে চোখ রাখতেই নিশিগন্ধা নিজের হাতটা ছাড়িয়ে নিতে যায়। বেদ হ্যাচকা টান মেরে নিশিগন্ধাকে নিয়ে প্রায় পড়ে যায়, কারণ উল্টো দিক থেকে কারা যেন নিশিগন্ধাকে রং মাখাতে ছুটে আসছিল। বেদের ভেতরে এখন জয়ের আগুন চলছে। বন্ধুর এই আচরণে খুব কষ্ট পেয়ে ভিড়ের মধ্যে এক ছুটতে পালিয়ে গেল নিশিগন্ধা। কিছুক্ষণ পরেই আবার ছুটে আসে, ওর ইচ্ছে হয় যে আজ বেদকে একটা শিক্ষা দিতে, কিন্তু ও এসে যা দেখল সেটা ওর কল্পনার বাইরে ছিল।
0: আর নিবি আমার সঙ্গে চ্যালেঞ্জ?
5: কি করতে হবে বল।
0: চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাক।
3: ঋদ্ধি তখন এতটাই ভারাক্রান্ত যে বেদের ধাক্কায় সোজা গিয়ে পড়ে, আর যেখানে পড়ে সেখানে আর কেউ নয়, নিশিগন্ধা দাঁড়িয়ে আছে।
1: ঋদ্ধি, তুই তুইও খুব বড় ফুটবল প্রেমী তোরা, তাই না? আর বেদ ফাউল, একটা

0: নোংরা ফাউল। আর এর জন্য তোদের দুজনকেই রেফারি একদিন না একদিন কার্ড দেখাবে, দেখে নিস।
1: বসন্ত পেরিয়ে গেছে, দোলের সেই রং অনেক আগেই ধুয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে এসে গেছে 2026 সালের মে মাস। 22 বছর ধরে পরের বছর বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া একটা ক্লাব, একটা শহর আর কয়েক প্রজন্মের সমর্থক আজ আবার টিভির সামনে বসেছে। কারণ আজ শুধু একটা ম্যাচ না, আজ হয়তো 22 বছরের অপেক্ষার একটা বিচার।
2: কোচকে একটা আদা চা দিতে তাড়াতাড়ি।
3: যদিও আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, তবুও এক কাপ কফি বানিয়ে দে তো ফোচকে।
1: টান টান উত্তেজনা নিয়ে খেলা চলছে, আর ঠিক তারপরেই হঠাৎ চিৎকার, একটা গোলের মধ্যে যেন উবে গেল 22টা বছরের যন্ত্রণা।
2: 22 বছরের অভিশাপ মুক্ত করলাম আজ আমরা। আমাদের শিরায় শিরায় ধমনিতে ধমনিতে লাল হলুদ রক্ত, আমাদের অপেক্ষা কোনোদিন বিফলে যায়নি, যাবে না। জয় ইস্ট বেঙ্গল! যারা বলেছিল নেক্সট সিজন তারা কোথায়, কোথায় তারা? জয় ইস্ট বেঙ্গল!
4: জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল!
1: কি ভাবছো, গল্প শেষ? সব জয় তো আবার ট্রফি দিয়ে যেতে হয় না। লাল হলুদ আবিরে ঢেকে যাওয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো বাইক। বাইকের সামনের চাকাটা ঋদ্ধির দিকে যেন বন্দুকের মতো তাক করে একটা চটকদার হাসি হেসে বেদ বলে,
5: খেলা এখনো শেষ হয়নি, হিসেবটা বাকি আছে।
2: হিসেব? ও হ্যাঁ, তোর তো লড়াই এখনো শেষ হয়নি আমাদের সাথে।
3: তোদের নয়, তোর সাথে। কি ভেবেছিলি আমাকে হারাবি?
1: বেদের বাইকের পেছনের সিট থেকে ধীরে ধীরে নেমে আসে একজন, সাদা কুর্তি, সবুজ প্লাজো, চোখে কালো সানগ্লাস, আর বাদামি চুলের ওপর হালকা আবির উড়ে এসে পড়ছে আশেপাশ থেকে। সানগ্লাসটা খুলে মাথার উপর তোলে,
6: নিশিগন্ধা, এটা কি করে সম্ভব? তাহলে কি এ পাড়ার প্রেমটাও ক্লাবের রং দেখে রহিন হল? মুহূর্তের জন্য ঋদ্ধির সবটুকু থমকে যায়। ওর চোখ পাথরের মতো স্থির। ঋদ্ধির বন্ধুরাও অবাক, এটাই কি ভবিতব্য ছিল? নিশিগন্ধা আত্মবিশ্বাসে ভরা দৃষ্টি নিয়ে ঋদ্ধির দিকে এগিয়ে গিয়ে ডান হাতের তর্জনীটা আলতো করে ওর নাকের ডগায় ছুঁয়ে চোখ থেকে নেমে আসা চশমাটা ঠিক করে দেয়।
7: সব ম্যাচ যেমন ট্রফি দিয়ে মাপা যায় না, ঠিক তেমনি কিছু ম্যাচে রেজাল্ট স্কোরবোর্ডে ওঠে না,
3: আর কিছু গোল অনেক দেরিতে কাউন্ট হয়। কি হলো, তোরা সেলিব্রেশন থামালি কেন?
1: ঋদ্ধির মনে হলো যে কেউ যেন ম্যাচের শেষ মিনিটে তার জালে বল জড়ি দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে বলল,
2: আমি রেফারির ডিসিশনকে কোনোদিন অগ্রাহ্য করিনি, করবো না, আর বলপূর্বক ট্রফি জেতার মতো মূর্খ আমি না।
1: নিশিগন্ধা কিছুক্ষণ চুপ করে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ঋদ্ধির সামনে।
7: আসলে কি বলতো, কেউ কেউ বুঝতেই পারে না গোল পোস্টটা আসলে কোন দিকে।
1: ঋদ্ধি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই নিশিগন্ধা এক ঝটকায় বাহাতুর পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলে,
7: সব সময় রেফারির হুইসেলের অপেক্ষা করলে ম্যাচ জেতা যায় না মিস্টার লয়্যালটি, কখনো কখনো নিজের বলের দিকেও দৌড়তে হয়।
2: আমি গোল পোস্ট খুঁজছিলাম না তো, শুধু শিওর হতে চাইছিলাম সামনের মানুষটা সত্যিই তাকে পাসটা দিতে চাইছে কিনা।
7: এই শুন, আর একটা কথা বলে না, ক্লাস ইলেভেনের মতো একটা সলিড ঘুষি খাবি। সেই ফোর্থ মাস দলছিল আর আজকে মে মাস, এতগুলো দিন চলে গেল, অথচ তুই একবার আমাকে সত্যিটা বলতে পারলি না।
8: আমি তোর চোখে দ্বিধা দেখতে চাইনি।
7: গাধা গাধা গাধা, তুই আমার মতোই গাধা। আজ পেদ আমাকে সবটা না বললে?
3: তোদের কনফেশন শুনতে শুনতে পরের সেশন শুরু হয়ে যাবে। নে ধর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড।
2: তোর বাইকের চাবি?
3: হ্যাঁ, হেলমেট দুটো ধর, আর তোর সাইকেলের চাবিটা আমাকে দে।
7: আমি তোর পিছনে বসলে মন দিয়ে বাইক চালাতে পারবি তো ঋদ্ধি?
8: তুই সাথে থাকলে আমি সব শিখে নেব।
3: তবে একটা কন্ডিশন আছে, রাত 12টার আগে ফিরবি না।
8: বেদ,
3: আরে আরে কি করছিস? অপোনেন্টকে জড়িয়ে ধরার ফল কিন্তু ভালো না, ছাড় আগে ছাড়। আরে দেখো অবস্থা।
6: ঋদ্ধি একেবারে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে বেদকে জড়িয়ে ধরে। নিশিগন্ধাও আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে সেও দুই বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
3: আর ভাই, তোরা সবাই এবার 90s এর বলিউড মুভির হ্যাপি এন্ডিং এর গানগুলো বাজাতে শুরু কর। আর তোরা দুজন এবার মাঠ খালি করতো, চল ফোট। এই বুগাই, আজ ঋদ্ধির ভাগের মাংস ভাতটা আমি খাবো তোদের ক্লাবে বসে।
8: পেদ, আমার লাইসেন্স নেই।
7: আমি আছি কি করতে? চল ওঠ, আর শোন, আমাকে ভালো করে ধরে বস। তোর লাইসেন্স হয়ে গেলে আমাকে কিন্তু লং ড্রাইভে নিয়ে যেতে হবে, কেমন?
8: নিয়ে যাব।
3: এই যে চ্যাম্পিয়ন টিম, ট্রিটটা পাওনা রইলো।

0: লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের ন্যারেশনে অরিজিৎ, ঋষি, অর্ণব, নিশিগন্ধা, বিহু, বেদ, রাজীব, ফোচকে, সৌমিক।
1: Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: 9:54 হয়ে স্টুডিও ক্লক এখন 7 সেকেন্ড 8 সেকেন্ড করে এগিয়ে চলেছে। শ্রেয়া সৌমির সাথে তুমি আছো লাভ জাংশনে। আর একটু আগে শুনছিলে আজকের লাভ শর্টসটা, প্রথমবারের জন্যে ডার্বি প্রেম আর স্কোরবোর্ড, যেটা শ্রেয়ার লেখা। আর গল্পটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই 9903659992 আমাদের সেই নাম্বার, চেনা নাম্বার, সেখানে মেসেজ করে লিখতে ভুলো না। আরেকটা খুশির খবর হচ্ছে যে যে মেটা গ্লিচটা হয়েছিল, যে একটা সোশ্যাল মিডিয়ার ডাউন চলছিল, সেটা আপাতত প্রবলেম মিটে গেছে, কেস সলভ হয়ে গেছে। তাই সেই জন্য আমাদের লাভ মিটারটা কিন্তু আমরা অলরেডি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতায় পোস্ট করে দিয়েছি আজকের টপিকটা। তাই সেখানে গিয়ে তোমার কমেন্টস, তোমার ওপিনিয়ন যা আছে সেটা দাও। তবে হ্যাঁ, আমাদের কাছে অলরেডি লাভ মিটার রিলেটেড যা যা এসেছে, মেসেজ হিসেবে এসেছে, সেগুলো আমরা পড়বো। তবে পড়ার আগে লাভ মিটার পরে করবো, আপাতত তোমার লাভ রিলেটেড একটা প্রবলেম রয়েছে 9903659992 তুমি ভালোবাসার আঘাত নিয়ে কথা বলছো আমাদের সাথে।
2: একটা নয়, অনেক কিছু বলেছো তুমি, আর তোমার কথাগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। দেখি তুমি কি লিখেছ। হাই দিদি, আমি রিয়াজুল, সোনামুখী থেকে। আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে এখন ছেড়ে চলে গিয়ে অন্য কারোর হয়ে গিয়েছে। আমাদের 4 বছরের সম্পর্ক ছিল, এই 1 বছর 6 মাস হলো সে চলে গিয়েছে, কিন্তু এখন মাঝে মাঝে ফোন করে কথা বলে। ওদের সম্পর্ক যেন সুন্দর থাকে তার জন্য আমার কাছ থেকে আশীর্বাদ খোঁজে। আমি মন ভরে আশীর্বাদ করি, কিন্তু ওর সাথে যখন কথা বলি তখন মনের ভেতরটা কেমন ছটফট করে ওঠে। আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু আমি কিছু বলতে পারি না, শুধু ওর খুশিটাই দেখতে চাই। সবশেষে বলি ওরা যেন খুব ভালো থাকে, আশীর্বাদ করি। আমার একটু কষ্ট হলেও হোক, তবু ওরা যেন সুখী হয়। দিদিরা তোমরা ভালো থেকো, সাবধানে বাড়ি যেও।
1: রিয়াজুলের মেসেজ ছিল। রিয়াজুল কি বলি বলো তোমাকে, এটা খুব কমন আমাদের জীবনে, বোধ হয় হামেশাই দেখবে 10 জনের মধ্যে হয়তো 6-7 জনের জীবনেই কখনো না কখনো ওই মুহূর্তটা আসে যাকে আমরা জীবনে ভীষণ রকম চেয়েছিলাম যে সে মানুষটা থেকে যাক না, আর 1 বছর, আর 2 বছর, আর একটু থাকতে পারলো না, আর একটু হাতটা ধরে রাখতে পারলো না, আর একটু বিশ্বাস, আর একটু বন্ধুত্ব, সবটা থাকলে তো আমাদের একসাথে একটা পৃথিবী হতে পারতো। কিন্তু মাঝপথে সে ছেড়ে চলে যায়, আর সেই মুহূর্তটা যে কোনো মানুষের কাছে, জানি তুমি যে কথাগুলো লিখেছো অনেক কষ্ট থেকে লিখেছো, তুমি যে নিজে নিজে বিষয়টাকে নিজের মনকে মানিয়ে নিতে পেরেছো, অ্যাকসেপ্ট করে নিতে পেরেছো যে এটাই বাস্তব,

বাস্তব, এটাই তো আমার সাথে হয়েছে এবং এটাকে মেনে না নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই, সেটা সেই পর্যন্ত পৌঁছতে গিয়েও তোমাকে অনেক কষ্টের পাহাড় কিন্তু পেরোতে হয়েছে। সেটা সবার ক্ষেত্রেই হয়, তোমার ক্ষেত্রেও হয়েছে। আমরা লাভ জাংশনে বসে তোমার মেসেজটা পড়তে পড়তে রিলেট করতে পারছি, কিন্তু দিনের শেষে তুমি যে ভীষণ স্ট্রং, তুমি যে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছো, তুমি যে ভালোটুকু দেখতে পেরেছো, আর যা যা অন্ধকার ছিল, যা যা নেগেটিভিটি ছিল, সেটাকে পাশ কাটাতে পেরেছো, এটাই তোমার ক্রেডিট। এবং তোমার এই গল্পটা আরও অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকুক আজকে, যারা মন ভাঙার মধ্যে দিয়ে এখন যাচ্ছ, জেনো যে এই মন ভাঙার প্যাসেজটা দিয়ে যেতে যেতে যেতে যেতে যত ঝড় ঝাপটা সহ্য করবে, ডেস্টিনেশনে যখন পৌঁছবে তখন রিয়াজুলের মতো ওই শান্ত হয়ে যাবে, রিয়াজুলের মতোই তখন মনকে মানিয়ে নিতে পারবে আর মানতে পারবে যে যেটা বাস্তব সেটা হয়, সেটার ওপরে আমরা কখনোই উঠতে পারি না। 9903652992 মেসেজ করছো হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট, আর শেয়ার করছো তোমার আঘাত পাওয়ার গল্প অথবা এইভাবেই রিয়াজুলের মতোই আঘাতকে জয় করার গল্প। আর এছাড়াও মিষ্টি প্রেম সে তো আমাদের জীবনের সঙ্গে রয়েইছে, তাই কনফেশন যদি কাউকে আজকে মন খুলে করার থাকে, আজকে এই শুক্রবারের রাতে শ্রেয়া সৌমিকে এবং লাভ জাংশন যারা যারা করছে সবার সামনে বলার থাকে যে ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যে দিয়েই এখন সুখে আছি, তাহলে সেই কথাও নিশ্চয়ই জানিও 9903659992 আমাদের সময়টা কিন্তু 10টার দিকে ক্রমশ এগিয়ে চলেছে। অরিজিৎ সিং, নীতিমোহন তোমার জন্যে, ঘন্টা পাল্টাবে, সময় পাল্টাবে, কিন্তু আমরা থাকবো লাভ জাংশন নিয়ে, তাই তুমিও থেকো, কোথাও যেও না।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
3: FM Rainbow Day, Indie Pop Playlist, Indie Pop Playlist।

0: FM 렌보티 인디 팝 플레이리스트 인디 팝 플레이리스트 인디 팝 플레이리스트
1: তুমি শুনছো Love Junction Love Junction ভালোবাসার only destination Love Junction 107 FM Rainbow-তে
2: ঘড়ির কাঁটা বলছে এখন একদম 10:07। তোমার সঙ্গে ভালোবাসার এই সফরে প্রায় একটা ঘন্টা না হলেও বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। সময় তো দেখতে দেখতে চলেই যায়, কিন্তু এই যে তুমি আমাদের হাত ছাড়নি কখনো, আর আমরাও তোমায় ছেড়ে কখনো যাইনি। সেই জন্যেই তো আমাদের এই জুড়িটা এত এত পপুলার। সেটা কোনটা? 107 FM রেইনবোতে লাভ জাংশনে তুমি এবং আমরা দুজন, আর যে সৌমি এবং আর যে শ্রেয়া।
3: তোমার মেসেজ নিয়ে আছি, তোমার মন খারাপের কথাগুলো, অথবা এমন কিছু কথা যেই কথাটা খুব কাছের মানুষকেও আমরা সচরাচর হয়তো বলতে পারি না। ভালোবাসা এমন একটা অধ্যায় থাকে আমাদের প্রত্যেকের জীবনে, যেখানে কিছু ডায়েরির ভাঁজে লুকোনো গোলাপের মতোই না দেখা না জানা চ্যাপ্টার থাকে, আর সেই চ্যাপ্টারগুলো সবার সামনে ওপেন করা যায় না সহজে। কিন্তু 9903653992 এই নাম্বারটা তোমাকে একটা অপশন দিচ্ছে আজ, এবং দিয়েই আসে প্রত্যেক শুক্রবার রাত 9টা থেকে 12টার সময়টায়, যে তোমার লাভ রিলেটেড প্রবলেম হোক বা কাউকে মন খুলে খুব ভালোবাসি বলার কথাগুলো, হ্যাঁ ভালোবাসি কনফেশন, সবটাই তুমি শেয়ার করতে পারো। তোমার নাম তুমি সেখানে নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা তোমার নাম ছাড়াই শুধুমাত্র তোমার কথাগুলোই পড়ব। যদি তোমার মনে হয় তুমি নাম প্রকাশ করতে চাও না, কোনো সমস্যা আছে, তাহলে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 9903653992 হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট করছো আর জানাচ্ছ যে এই মুহূর্তে তোমার লাভ লাইফের ট্র্যাকটা কতখানি সঠিকভাবে এগিয়ে চলেছে।
2: আমাদের কাছে শুধুমাত্র আমাদের এরিয়া বা আমাদের কলকাতা শহর শুধু নয়, তার থেকে অনেক দূর দূর জায়গা থেকেও আমাদের কাছে প্রচুর মেসেজ আসে। এই মুহূর্তে আমাদের হাতে তামিলনাড়ু থেকে একজনের মেসেজ রয়েছে, তার নাম অর্জুন সিং। তিনি বলছেন, আমি ব্লক করেছিলাম, তবে কেন আবারও তোমার কল এলো। আমি চাই না তোমার আর কোনো রকমের মিথ্যে অভিনয় আমি মাথা নত করতে চাই না তার কাছে, শুধু বলি তুমি ভালো থেকো, আমি আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি।
3: খুব পাওয়ারফুল না শেষের কথাটা, যে আমি আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি। এই ফরগেট অ্যান্ড ফরগিভ দুটোই তোমার এই শেষ দুটো লাইনের মধ্যে রয়েছে, যে তুমি ক্ষমা করে দিয়েছো, সেখানে ফরগিভনেস রয়েছে, আর তুমি বলছো যে আমিও আমার মতো করে কিন্তু ভালো থাকতে শিখে গেছি। মানে সেখানে এই চ্যাপ্টারটাকে তুমি ক্লোজ করছো এবং ভুলে যাচ্ছ, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, তাই না?
2: একদমই সত্যি, মুভ অন করা সত্যি ইজি নয়, কিন্তু মুভ অন করা মানে সবসময় নেগেটিভলি করতে হবে তার কোনো মানে নেই। অনেকেই ভাবে মুভ অন করতে গেলে আমাকে তাকে একদম ভুলে যেতে হবে, সবটুকু ভুলে যেতে হবে, না ভোলা যায় না, একদম ভোলা যায় না। এবং মুভ অন করতে হলে তোমাকে সেই সম্পর্কের সবটুকু তো আর মিথ্যে হতে পারে না, তাই যেটুকু সত্যি, যেটুকু তোমার জীবনে একটা অন্যরকম এক্সিস্টেন্স এনে দেয়, সেটুকুকে যত্ন করে রেখে দিও। ঠিক যেমন করে আমাদের সঙ্গে এই যে তোমরা যারা জুড়ে আছো তাদের মধ্যে অনেকেই এই কাজটা করে। কেমন আছেন আপনারা? শ্রেয়া ম্যামের কাছে একটা রিকোয়েস্ট, আপনার শোয়ের টাইমটা একটু আগে থেকে বলে রাখলে ভালো হতো, থ্যাংক ইউ। এটা এগুলো আমাদের কাছে একদম চার্জার, পসিবল হলে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবেন, ভালো থাকবেন আপনারা। ঘাটাল থেকে বলছি। আচ্ছা তুমি এই নামটা লেখনি, তবে তোমার নামটা আমরা জানি, তবে বলছি না, লেখনি বলে আমরা বলছি না। আমাদের শোয়ের টাইমিংগুলো তো একদম ফিক্স থাকে তোমরা জানোই, কিন্তু আমরা কবে কে শো করছি সেটা আমরা আগের থেকে বলি না, কারণ আমরা চাই তোমাদেরকে সারপ্রাইজ দিতে, আর আমরা চাই তোমাদের ওই যে অধীর আগ্রহের ওই অপেক্ষাটা, ওইটা যখন সফল হয়, এমন অনেক দিন হয় না যে তুমি এক্সপেক্ট করে বসে আছো আজকে এই আস।

0: আজকে সেই আসবে। এবার যখন মিলে যায় তখন যে কী হয় সেই মেসেজগুলো কিন্তু আমরা পাই, তাই আমাদেরও ইচ্ছা হয় এমনটা ঘটুক তোমাদের সাথে বারবার। আর থ্যাংক ইউ যেভাবে তুমি লিখেছো, এটা আমার কাছে খুব মিনিংফুল।
1: না আমি একটা কথা বলি এখানে, শ্রেয়া ওর একটা টাইমিং তো জানিয়ে দিতেই পারে, সেটা ও না জানালেও আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজ রাত 12টা, যেখানে যেখানে তুমি চুপ কথাতেও শ্রেয়ার সাথে রাত জাগবে। আর সঙ্গে কে থাকবে সেটা আমি আপাতত বলছি না, সেটা কোনো স্যার না কোনো ম্যাম, তুমি কিপ গেসিং, তুমি গেস করতে থাকো, ঠিক আছে? কিন্তু 9903653992 নম্বরে মেসেজ করছো, তোমার ভালোবাসার কথাগুলো আমরা কিন্তু পড়ছি।
0: হাই দিদিরা, জীবনটা আসলে কত কিছুর পেছনে ছুটে চলার এক অদ্ভুত গল্প, যেখানে আমরা ভাবি সাফল্য পেলেই বুঝি সব পূর্ণ হয়ে যাবে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর লাইনটি আমাদের এক পরম সত্য মনে করিয়ে দেয়, পেয়েছি যাহাই তাহাই মিঠা, যদি না পেয়ে থাকিস ভালোবাসা। সত্যি তো দিনের শেষে যদি এমন কোনো চেনা মানুষ না থাকে যার কাছে মন উজাড় করে একটু হাসা যায়, তবে পৃথিবীর সব প্রাপ্তি বড্ড ফিকে আর প্রাণহীন মনে হয়। আসলে মনের কোণে একটুখানি খাঁটি প্রেম আর এক চিলতে শান্তির ছোঁয়া থাকলেই এই ছোট্ট জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। অয়ন হালদার লিখেছে ডায়মন্ড হারবার থেকে।
1: ভেরি ট্রু অয়ন, খুব সুন্দর। আমরা শান্তির খোঁজেই তো যে কোনো সময় থাকি, তাই না? আর ভালোবাসা যখন কমফর্ট জোন হয়ে যায়, ভালোবাসা যখন ওই আলু ভাতে ভাত সেদ্ধর মতন একটা ভীষণ নিরাপদ জায়গা হয়ে যায়, ভীষণ যে কোনো সময়ের আরাম হয়ে যায়, তখন তার থেকে ভালো আর কী বা এক্সপেক্ট করতে পারি? আজকে লাভ মিটারের টপিকটাও কিন্তু এরকমই একটা আরাম, এরকমই একটা কমফর্ট জোনকে ঘিরেই। লাভ মিটার অলরেডি পোস্টেড আছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 107FM রেইনবো কলকাতা, সেখানে গিয়ে তুমি অবশ্যই আমাদের লাভ মিটারে কমেন্ট করতে পারো, সেখানে ভোট করতে পারো। টপিকটা বেস্ট ফ্রেন্ড যদি পরবর্তীকালে তোমার জীবনসঙ্গী হয় তাহলে কি বিবাহিত জীবন একটু বেশি সুন্দর কাটে, ডিটেইলড কথা তো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আর কি কোনো মেসেজ আছে শ্রেয়া?
0: ইয়েস, আচ্ছা তোমাকে থ্যাংক ইউ জানিয়েছে যেহেতু তুমি চুপ করার টাইমিংটা জানিয়ে দিয়েছ।
1: হ্যাঁ,
0: মেসেজ তো অনেক আছে, আমরা পড়বো এক এক করে মেসেজগুলো। আসলে একটা ব্যাপার হয়েছিল, একটা গ্লিচ হয়েছিল তো ইনস্টাগ্রামে, সেটা আমরা পেরিয়ে গিয়েছি, সেখানে আর কোনো সমস্যা নেই। তাই তোমরা যারা অনেকে সেই ইনস্টাগ্রামের লাভ মিটারের মেসেজগুলো এখানে করেছো, সেটা আমরা পড়ছি না, এক্ষুনি পড়ছি না, তোমাদের একটু সময় দিচ্ছি, যদি তোমরা ওখানে কমেন্ট করে দাও তাহলে আমরা ওখানেই পড়বো, তাই সেই সময়টুকু একটু তোমাদের দিলাম।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter,
2: ভালোবাসায় আমরা কিন্তু বন্ধুত্ব খুঁজি, এটা ভীষণ সত্যি কথা। অন্তত আমার তো তাই মনে হয় যে একটা রিলেশনশিপে যখন যাই তখন সেই রিলেশনশিপে কি শুধুই ফর্মালিটি থাকবে, শুধুই কি দায়িত্ব কর্তব্য থাকবে, সেখানে মন খুলে কথা বলার মতন একটা স্পেস থাকবে না, সেখানে একে অপরকে একটু টিজ করার মতো, একটু পিছনে লাগার মতো, একটু একে অপরের খুঁতগুলোকেও সামনে দেওয়ার মতো, একটু মিষ্টি মিষ্টি ঝগড়া করার মতো, খুনসুটি করার মতো টুইস্টগুলো থাকবে না? মানে বেসিক্যালি বন্ধুর সঙ্গে যেটা করা যায়, যে কমফর্ট জোনটা থাকে, বন্ধুর সঙ্গে যেভাবে কোনো রকম আগল ছাড়া, কোনো রকম পর্দা ছাড়া তার সঙ্গে মেশা যায়, ঠিক সেটাই যদি পরবর্তীকালে বিবাহিত জীবনের ইকুয়েশন হয়, সমীকরণ হয়, কেমন হয় বলতো? আজকের লাভ মিটারের টপিকটা কিন্তু সেটাই। তবে শুধু বন্ধু নয়, একেবারে বেস্ট ফ্রেন্ডের কথা বলেছি, যে বেস্ট ফ্রেন্ড যদি পরবর্তীকালে তোমার জীবনসঙ্গী হয় তাহলে কি বিবাহিত জীবন একটু সুন্দর কাটে? সত্যি কি তাই? ইয়েস হলে ভোট করবে ইয়েসে, আর নো হলে ভোট করবে নোতে। 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেটা তুমি ফলো করো। সেখানে কিন্তু অলরেডি আজকের লাভ মিটারের এই টপিকটা পোস্ট করা আছে। তার নিচে গিয়ে, ওই যে পোস্ট করা আছে যে বিষয়টা, তার নিচে গিয়ে তুমি ইয়েস বা নোতে ভোট করতে পারো, সঙ্গে করে কেন মনে করছো সেটা কমেন্ট করে কিন্তু জানিও। কমেন্টস আমি শ্রেয়ার দিকে হ্যান্ডওভার করবো, তবে তার আগে জাস্ট একটু বলে দিই যে এখনও পর্যন্ত 77% তোমরা বলছো যে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড জীবনসঙ্গী হলে বিবাহিত জীবনটা একটু বেশি সুন্দর কাটে, আর নোতে কিন্তু কিছু মানুষ হলেও ভোট দিয়েছো। 23% বলছো যে না, বিষয়টা একদমই সেই রকম নয়। তো শ্রেয়া, কমেন্টসও কিন্তু রয়েছে।
3: ওকে, আমাদের প্রথম কমেন্টটা যার রয়েছে সেটা হলো অয়ন। অয়ন কি বলছে, সবচেয়ে ভালো বন্ধুটা যখন জীবনসঙ্গী হয় তখন জীবনটা এমনিতেই একটু বেশি শান্তিপূর্ণ হয়ে ওঠে, কারণ তার সামনে কোনো মুখোশ পরতে হয় না, গুছিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না, যেখানে অধিকার খাটানোর আগে এক রাশ ছবির মতো পরিষ্কার বোঝাপড়া থাকে, আর ভালোবাসার মাঝে মিশে থাকে নিখাদ বন্ধুত্ব, সেখানে জীবন সত্যিই এক প্রশান্তির নীর। যে মানুষটা আমার পাগলামিগুলো হাসি মুখে সহ্য করতে পারে, তার হাত ধরে বাকিটা জীবন পার করার চেয়ে বড় কোনো সুখ আর হতেই পারে না। আমাদের এই বন্ধুত্বের ভালোবাসা সারা জীবন এমন মিষ্টি আর শান্তিতে ভরা থাকুক। এটা অয়নের ফিলিংস, ভীষণ সুন্দর একটা ফিলিংস। ওর যেভাবে আমাদেরকে বলেছে, ঠিক মনে হলো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। সত্যিই তো, যারা নিজের বেস্ট ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসাবে পায়, সেখানে সত্যি অনেক অনেক এক্সট্রা কিছু, মানে লাইফে কিছু এক্সট্রা শর্টস যেগুলো আমাদের থাকে, সেই যে আনন্দটা তারা পায় সেটা কিন্তু সত্যি সত্যি সবার পক্ষে বোঝা সম্ভব না। না, আমি মোটেও এমনটা বলছি না যে যাদের মধ্যে অনেক এজ গ্যাপ থাকে তাদের মধ্যে একটা ব্যাপার আছে, এটা ম্যাজিক আছে, কিন্তু ওই যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, মানে বেস্ট ফ্রেন্ড যখন জীবনসঙ্গী হয়ে যায় না, সেখানে অদ্ভুত কিছু জিনিস হয় সৌমি। যেমন ধরো, এই বন্ধুত্বের মধ্যে কোনো একটা মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে ইচ্ছে হতে পারে একটু ছাদে ঘুরতে যাব, চল। এই যে এটা যদি ধরো এমন কোনো মানুষ হতো যে না এখন যাওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার হতো, সে একটু একটু সিনিয়র বা একটু শাসনে রাখতে চায় হয়তো, এরকম জায়গা হতো, তখন কী হতো, একটু মনটা ভেঙে যেত। কিন্তু বেস্ট ফ্রেন্ড হলে বলা যেত তোকে যেতে হবে, অপশন নেই, উঠে পড়, চল।
2: একদম,
3: এই এক্সট্রা শর্টস এইগুলো কিন্তু খুবই কিউট লাইফে। তবে হ্যাঁ, যারা যারা না বলছো তাদের কারণটাও তো জানতে চাই, তারা তো এখনো কিছু কমেন্ট করোনি, একটু করে ফেলো না, অপেক্ষায় আছি তো।
2: আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই কমেন্ট করার জায়গা। কমেন্ট করতে হবে 107 FM রেইনবো কলকাতাকে তোমায় ফলো করতে হবে, আর ফলো করলেই তুমি দেখতে পাবে আজকের লাভ মিটারের টপিকটা কিন্তু পোস্ট করা আছে, তার নিচে গিয়ে অবশ্যই লিখো যে কেন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ জীবনসঙ্গী বেস্ট ফ্রেন্ড যদি হয়ে যায়, মানে বেস্ট ফ্রেন্ড যদি জীবনসঙ্গী হয়ে যায় তাহলে সম্পর্ক ভীষণ স্মুথলি বিবাহিত জীবনটা কাটতে থাকে, আর যদি সেটা তুমি মনে করো যে না এরকম কোনো ব্যাপার নেই তাহলে ঠিক আছে। তবে আমি মনে করি বেস্ট ফ্রেন্ড তো পার্টনার ইন ক্রাইম, তাই তার সঙ্গে যেটা করা যায় সেটা মনে হয় একটা অন্য সম্পর্কের ক্ষেত্রে একটু ইতস্তত বোধ আসে, একটু বাধা আসে, বলবো কিছু মনে করবে না তো, কিন্তু বন্ধুত্বর ক্ষেত্রে বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে যায় যে মনে করলে করবে আবার ঠিক হয়ে যাবে, একটা কোথাও ভীষণ স্ট্রং না বিশ্বাসের জায়গা থাকে যে আমি ওর উপর জোর করতে পারি, আবার ওকে বকতেও পারি, আবার ওকে ভালোও বাসতে পারি, এই যে একটা সব রকম মশলা মিশিয়ে একটা ডিশ তৈরি হয় ভালোবাসার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে, সেটা পরবর্তীকালে মনে হয় অনেক কমিউনিকেশন গ্যাপগুলোকে হতে দেয় না। যে কমিউনিকেশন গ্যাপ অনেক সময় একটা ম্যারিটাল লাইফে, মানে বিবাহিত জীবনে একটা প্রবলেমের জায়গা, বা যে কোনো রিলেশনশিপে না একটা প্রবলেমের জায়গা, যে আমি বলবো কি বলবো না, বলতে পারবো না পারবো না, এই যে একটা দোনামনার জায়গা থাকে না, এতে দেখবে অনেক সময় অনেক ঝগড়া হলে আমরা মুখ গোমড়া করে বসে থাকি, একে অপরের সাথে কথাই বলি না, কমিউনিকেটই করি না। কিন্তু বেস্ট ফ্রেন্ড যদি লাইফ পার্টনার হয় দেখবে তাকে ছাড়া তোমার বলার আর লোক নেই, মানে তোমাকে তো তাকেই বলতে হবে, তুমি এতদিন তোমার সব কথা তাকেই বলে এসেছো, তাই তোমার যখন তোমার হাজবেন্ডের সঙ্গে, মানে মেয়ে হিসাবে বলছি, তোমার যখন তোমার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হবে তখন তোমাকে সেটা তোমার হাজবেন্ডকেই বলতে হবে, কারণ সেই তোমার প্রিয় বন্ধু, সেই তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে আর কোনো অপশান নেই। সো কমিউনিকেশন গ্যাপটা তৈরিই হয় না সেই ক্ষেত্রে। দেখো, আর তোমার যদি অন্য কিছু মনে হয়, তোমার যদি মনে হয় যে শ্রেয়া সৌমির সাথে তুমি এগ্রি করছো না, কেন করছো না, নিশ্চয়ই লিখবে 107 FM রেইনবো কলকাতা ফলো করে। সাউন্ড ট্র্যাক রইল তোমার জন্য, আর 10:26:24 স্টুডিও ক্লক বলছে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে অর্ণব, বিহু, রাজীব, সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস, ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড।
2: জয় জয় মোহন বাগান, জয় জয় মোহন বাগান,
3: জয় জয় মোহন বাগান।
4: কলকাতায় ফুটবল কখনো শুধু ফুটবল ছিল না, আর তার উপর যদি বাঙালিদের কথা বলো তাহলে বলি যে আমরা জন্মের পর প্রথম যে রং চিনতে শিখি সেটা স্কুলের ইউনিফর্মের রং নয়, ক্লাবের রং। কেউ লাল হলুদ, কেউ সবুজ মেরুন, আর সেই রং নিয়েই বড় হয়ে ওঠে আমাদের বন্ধুত্ব, পরিবার, মান অভিমান, এমনকি কখনো কখনো প্রেম।
2: জয় মোহন বাগান।
4: এই যে একটা বিক্ষিপ্ত সাইকেলের বেল শুনতে পাচ্ছ, এটা হলো ঋদ্ধির সাইকেল।
5: একটা আদা চা দে তো ফুচকে, সকাল থেকে মাথাটা ধরে আছে।
6: এই ফুচকে, একটা এলাচা দে তো।
5: কি ব্যাপার ফুচকে, আজ আমাদের ইস্ট বেঙ্গল শাখাতে সবুজ মেরুন মেম্বার।
6: ফুচকে, আমি চা খেতে এসেছি, মেম্বারশিপ নিতে না।
5: দেখিস ফুচকে, বেশি এলাচ দিস না, তাহলে আবার সেলিব্রেশনের নেশায় মানুষের নিজের উপর যেটুকু কন্ট্রোল আছে সেটাও থাকবে না।
6: জানিস তো ফুচকে, আমার বাবা ঠিকই বলে, ইস্ট বেঙ্গল সাপোর্টার হতে গেলে আলাদাই মেন্টাল স্ট্রেংথ লাগে।
5: তাহলে ওই পাড়ায় এখনও কিছু বুদ্ধিমান লোক বাস করে, কি বল ফুচকে, যারা টেম্পোরারি এক্সাইটমেন্টের থেকেও পার্মানেন্ট এফোর্টে বেশি ফোকাস করে।
6: থ্যাংক ইউ। কোনো একটা সিজনে নিশ্চয়ই ইতিহাস লিখবে।
5: আশা না থাকলে ফুটবল সাপোর্ট করা যায় নাকি? আর তাছাড়া সব কিছু কি ক্লাব দেখে চুজ করা যায়?
7: নিশিগন্ধা ম্যাডাম দেখছি ভাইরাল ক্যাম্পের চা অ্যাপ্রুভ করছে। তবে একটা কথা মানতেই হবে ঋদ্ধি, তোদের লয়্যালটি আছে বস, এত হার্ট ব্রেকের পরেও তোরা ইজি না।
5: কিছু কিছু জিনিস ছাড়া যায় না।
6: এই শোন, আমি এবার উঠি, মেট্রো ধরবো। ফুচকে, টাকাটা রাখলাম এখানে।
7: এই চল, আমি ড্রপ করে দিচ্ছি।
6: চাবি? ওকে চল তাহলে।
7: আসি রে ঋদ্ধি।
4: পুরো দম বন্ধ করা ম্যাচ চলছিল এতক্ষণ।

0: একদিকে ডার্বির উল্লাস আর একদিকে ওরা তিনজনে একই ক্লাসে পড়তো। তারপর কবে যে ক্লাবের রঙগুলো মনের রঙের সাথে মিশে গেছে সেটা বোধ হয় ওরাও বুঝতে পারেনি। এরা সামনাসামনি হলেই যুদ্ধ, যুদ্ধ জারি ছিল, কিন্তু যুদ্ধের ফাঁকেই একটা করে বছর আসে আর একটা করে বছর যায়। আর ঠিক সেই রকমই শহরের বাতাসে তখন বসন্ত উপস্থিত।
1: রঙ বরসে ভিগে, রঙ বরসে। এই তুই এখানে কি করছিস? সব জায়গায় ঢুকে পড়তে হবে না তোদের? হ্যাঁ
2: ভুল করছিস, আমি এখানেই ছিলাম, তোরা রং খেলতে খেলতে এখানে চলে এসেছিস।
1: কেন, রাস্তা কি তোর একান নাকি?
2: ঠিক এই কথাটাই তোকে বলতে চাইছিলাম।
1: খুব দিমাগ বেড়েছে না তোর? কি ভেবেছিস, আজীবন হারবি আর পার্মানেন্ট রিকভারি ক্যাম্পের মাসুল দেবো আমি?
2: আমি কোনোদিনই কনসোলেশন প্রাইজের জন্য অপেক্ষায় থাকিনি, তবে তোর মতো জোর করে একটা মানুষকে জয় করার কোনো ইচ্ছে আমার নেই।
1: তাই নাকি? দেখা তাহলে আজ তোর কত ক্ষমতা। আজকে তোর চোখের সামনে আমি নিশাকে রং মাখাবো, দেখি তুই কি করতে পারিস।
2: ক্ষমতা দেখিয়ে ভালোবাসা যায় না বেদ, তুই তো নিশিগন্ধার এত ভালো বন্ধু, তাহলে এত বছরে ওকে বোঝাতে পারলি না কেন? কারণ তুই ওকে ভালোবাসিস না, ওকে তুই জিততে চাস।
1: এই নিজের অকাতে কথা বল, আজকে তোকে আমি
0: এক ধাক্কায় ঋদ্ধিকে মাটিতে ফেলে দেয় বেদ। দুজনের চোখে তখন ফুটবল মাঠের মতোই আগুন। ঋদ্ধিও সমস্ত জ্ঞান হারিয়ে বেদের মুখের সামনে গিয়ে খুব জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে দাঁতে দাঁত চেপে বলে,
2: চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
1: আর যদি হেরে যাস?
2: তুই যা বলবি তাই হবে।
1: নিশা, এই নিশা, নিশা
3: কি হয়েছে, এত চিৎকার করছিস কেন?
1: আরে বাড়িতে বসে কি করছিস, আজকে চল আমাদের সঙ্গে খেলবি, নিচে আয়।
3: বেশ, তুই তো জানিস আমি রং খেলি না।
1: খেলতে হবে না, চল শুধু একটু আবির ছোঁয়াবো।
3: বেদ, এখানে কেন নিয়ে এলি, এত লোক, এত রং। এই এই তুই তুই আমাকে প্লিজ বাড়িতে ড্রপ কর।
0: বেদ কোনো কথা শোনে না, নিশিগন্ধার হাত ধরে প্রায় জোর করেই ওকে নিয়ে যায় ওই ভিড়ের মধ্যে যেখানে পাড়ার সবাই রং খেলছে।
3: বেদ না, আমি আমি বললাম তো, বেদ প্লিজ, বেদ বেদ নো, প্লিজ রং দিস না।
0: বেদের চোখের আগুনটা তখন ঠান্ডা হয়ে গেছে, নিশিগন্ধার হাতটা খুব আস্তে করে ধরে আছে সে। ওর চোখে চোখ রাখতেই নিশিগন্ধা নিজের হাতটা ছাড়িয়ে নিতে যায়। বেদ হ্যাচকা টান মেরে নিশিগন্ধাকে নিয়ে প্রায় পড়ে যায়, কারণ উল্টো দিক থেকে কারা যেন নিশিগন্ধাকে রং মাখাতে ছুটে আসছিল। বেদের ভেতরে এখন জয়ের আগুন চলছে। বন্ধুর এই আচরণে খুব কষ্ট পেয়ে ভিড়ের মধ্যে এক ছুটতে পালিয়ে গেল নিশিগন্ধা। কিছুক্ষণ পরেই আবার ছুটে আসে, ওর ইচ্ছে হয় যে আজ বেদকে একটা শিক্ষা দিতে, কিন্তু ও এসে যা দেখল সেটা ওর কল্পনার বাইরে ছিল।
1: আর নিবি আমার সঙ্গে চ্যালেঞ্জ?
2: কি করতে হবে বল।
1: চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাক।
0: ঋদ্ধি তখন এতটাই ভারাক্রান্ত যে বেদের ধাক্কায় সোজা গিয়ে পড়ে, আর যেখানে পড়ে সেখানে আর কেউ নয়, নিশিগন্ধা দাঁড়িয়ে আছে।
3: ঋদ্ধি তুই, তুইও খুব বড় ফুটবল প্রেমী তোরা, তাই না? আর বেদ ফাউল, একটা নোংরা ফাউল, আর এর জন্য তোদের দুজনকেই রেফারি একদিন না একদিন কার্ড দেখাবে, দেখে নিস।
0: বসন্ত পেরিয়ে গেছে, দোলের সেই রং

0: অনেক আগেই ধুয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে এসে গেছে 2026 সালের মে মাস। 22 বছর ধরে পরের বছর বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া একটা ক্লাব, একটা শহর আর কয়েক প্রজন্মের সমর্থক আজ আবার টিভির সামনে বসেছে। কারণ আজ শুধু একটা ম্যাচ না, আজ হয়তো 22 বছরের অপেক্ষার একটা বিচার।
1: ফুচকে একটা আদা চাতি তাড়াতাড়ি।
2: যদিও আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, তবুও এক কাপ কফি বানিয়ে দে তো ফুচকে।
0: টান টান উত্তেজনা নিয়ে খেলা চলছে, আর ঠিক তারপরেই হঠাৎ চিৎকার, একটা গোলের মধ্যে যেন উবে গেল 22টা বছরের যন্ত্রণা।
1: 22 বছরের অভিশাপ মুক্ত করলাম আজ আমরা, আমাদের শিরায় শিরায় ধমনীতে ধমনীতে লাল হলুদ রক্ত, আমাদের অপেক্ষা কোনোদিন বিফলে যায়নি, যাবে না। জয় ইস্ট বেঙ্গল! যারা বলেছিল নেক্সট সিজন তারা কোথায়, কোথায় তারা? জয় ইস্ট বেঙ্গল!
3: জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল!
0: কি ভাবছো, গল্প শেষ? সব জয় তো আবার ট্রফি দিয়ে যেতে হয় না। লাল হলুদ আবিরে ঢেকে যাওয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো বাইক। বাইকের সামনের চাকাটা ঋদ্ধির দিকে যেন বন্দুকের মতো তাক করে একটা চটকদার হাসি হেসে বেদ বলে,
4: খেলা এখনো শেষ হয়নি, হিসেবটা বাকি আছে।
1: হিসেব? ও হ্যাঁ, তোর তো লড়াই এখনো শেষ হয়নি আমাদের সাথে।
2: তোদের নয়, তোর সাথে। কি ভেবেছিলি আমাকে হারাবি?
0: বেদের বাইকের পেছনের সিট থেকে ধীরে ধীরে নেমে আসে একজন, সাদা কুর্তি, সবুজ প্লাজো, চোখে কালো সানগ্লাস, আর বাদামি চুলের ওপর হালকা আবির উড়ে এসে পড়ছে আশেপাশ থেকে। সানগ্লাসটা খুলে মাথার ওপর তোলে।
5: নিশিগন্ধা, এটা কি করে সম্ভব? তাহলে কি এ পাড়ার প্রেমটাও ক্লাবের রং দেখে রঙিন হল? মুহূর্তের জন্য ঋদ্ধির সবটুকু থমকে যায়। ওর চোখ পাথরের মতো স্থির। ঋদ্ধির বন্ধুরাও অবাক, এটাই কি ভবিতব্য ছিল? নিশিগন্ধা আত্মবিশ্বাসে ভরা দৃষ্টি নিয়ে ঋদ্ধির দিকে এগিয়ে গিয়ে ডান হাতের তর্জনীটা আলতো করে ওর নাকের ডগায় ছুঁয়ে চোখ থেকে নেমে আসা চশমাটা ঠিক করে দেয়।
6: সব ম্যাচ যেমন ট্রফি দিয়ে মাপা যায় না, ঠিক তেমনি কিছু ম্যাচে রেজাল্ট স্কোরবোর্ডেও ওঠে না,
2: আর কিছু গোল অনেক দেরিতে কাউন্ট হয়। কি হলো, তোরা সেলিব্রেশন থামালি কেন?
0: ঋদ্ধির মনে হলো যে কেউ যেন ম্যাচের শেষ মিনিটে তার জালে বল জড়ি দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে বলল,
1: আমি রেফারির ডিসিশনকে কোনোদিন অগ্রাহ্য করিনি, করবো না, আর বলপূর্বক ট্রফি জেতার মতো মূর্খ আমি না।
0: ঋষিগন্ধা কিছুক্ষণ চুপ করে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ঋদ্ধির সামনে।
6: আসলে কি বলতো, কেউ কেউ বুঝতেই পারে না গোল পোস্টটা আসলে কোন দিকে।
0: ঋদ্ধি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঋষিগন্ধা এক ঝটকায় বাহাতুর পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলে,
6: সব সময় রেফারির হুইসেলের অপেক্ষা করলে ম্যাচ জেতা যায় না মিস্টার লয়্যালটি, কখনো কখনো নিজের বলের দিকেও দৌড়তে হয়।
1: আমি গোল পোস্ট খুঁজছিলাম না তো, শুধু শিওর হতে চাইছিলাম সামনের মানুষটা সত্যিই তাকে পাসটা দিতে চাইছে কিনা।
6: এই শুন, আর একটা কথা বলে না, ক্লাস ইলেভেনের মতো একটা সলিড ঘুষি খাবি। সেই ফোর্থ মাস দলছিল আর আজকে মে মাস, এতগুলো দিন চলে গেল, অথচ তুই একবার আমাকে সত্যিটা বলতে পারলি না।
1: আমি তোর চোখে দ্বিধা দেখতে চাইনি।
6: গাধা গাধা গাধা, তুই আমার মতোই গাধা। আজ বেদ আমাকে সবটা না বললে?
2: তোদের কনফেশন শুনতে শুনতে পরের সেশন শুরু হয়ে যাবে। নে ধর আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড।

0: তোর বাইকের চাবি?
1: হ্যাঁ, হেলমেট দুটো ধর, আর তোর সাইকেলের চাবিটা আমাকে দে।
2: আমি তোর পিছনে বসলে মন দিয়ে বাইক চালাতে পারবি তো ঋদ্ধি?
3: তুই সাথে থাকলে আমি সব শিখে নেব।
1: তবে একটা কন্ডিশন আছে, রাত 12টার আগে ফিরবি না। আরে আরে, কি করছিস? অপোনেন্টকে জড়িয়ে ধরার ফল কিন্তু ভালো না। ছাড়, আগে ছাড়। আরে দেখো অবস্থা।
4: ঋদ্ধি একেবারে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে বেদকে জড়িয়ে ধরে। নিশিগন্ধাও আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে সেও দুই বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
1: আর ভাই, তোরা সবাই এবার 90s এর বলিউড মুভির হ্যাপি এন্ডিং এর গানগুলো বাজাতে শুরু কর। আর তোরা দুজন এবার মাঠ খালি কর তো, চল ফোট। এই বুগাই, আজ ঋদ্ধির ভাগের মাংস ভাতটা আমি খাবো তোদের ক্লাবে বসে।
3: পেদ, আমার লাইসেন্স নেই।
2: আমি আছি কি করতে? চল ওট। আর শোন, আমাকে ভালো করে ধরে বস। তোর লাইসেন্স হয়ে গেলে আমাকে কিন্তু লং ড্রাইভে নিয়ে যেতে হবে, কেমন?
3: নিয়ে যাব।
1: এই যে চ্যাম্পিয়ন টিম, ট্রিটটা পাওনা রইলো।

0: লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের ন্যারেশনে অরিজিৎ, ঋষি অর্ণব, নিশিগন্ধা বিহু, বেদ রাজীব, ফোচকে সৌমিক।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: একটা প্রেমের গান নয়, অনেক প্রেমের গান, অনেক প্রেমের গল্প নিয়ে লাভ জাংশন আজকে শুক্রবারের রাতে। সঙ্গে আছি শ্রেয়া আর সৌমি। 10:54 হয়ে 12 সেকেন্ডে। জিৎ গাঙ্গুলির গান তো শুনছিলে, তবে তোমার মেসেজ রয়েছে, তোমার লাভ রিলেটেড যা যা কথা রয়েছে জমে আছে আমাদের ইনবক্সে, সেগুলো এক এক করে পড়ব। জানি এটা একটু লেট নাইটের দিকে আমরা এগোচ্ছি, এখন ডিনারটাও হয়ে গেছে তোমার, তুমি হয়তো খুব রিল্যাক্স করে একটুখানি কানে হেডফোন দিয়ে অপেক্ষা করছো কখন তোমার মেসেজটা পড়া হবে। সেই সময়টা কিন্তু চলে এসেছে। 9903653992 এই নাম্বারে তুমি তোমার ভালোবাসায় পাওয়া আঘাতের কথা বলছো, অথবা মন খুলে শুধু কনফেস করছো যে হ্যাঁ, তুমি কাউকে ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসো।
2: আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমার জীবনে ভালোবাসা বলতে একটাই নাম, শতাব্দী। আজ 9 বছর হলো ওর সাথে সেরকম যোগাযোগ নেই। ও আমাকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করত, ভুলটা ছিল আমারই, তাই আমি নিজেকে ওর থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। কোচবিহার থেকে কৃষ্ণনগরে চলে আসি। শতাব্দীর প্রতি আমার ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। আমি কোনোদিনই ওকে পাওয়ার আশায় ভালোবাসিনি। আমি কোথাও যেন ওর মধ্যে ভগবান খুঁজে পেয়েছিলাম, যাকে সামনে বসিয়ে পুজো করতে ইচ্ছে করে। ওর থেকে দূরে সরে আসার পরও অনেকবারই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমি সাড়া দিইনি, কারণ আমি জানি ওর সঙ্গে আমার যোগাযোগ থাকলে সেটা ওর জন্য ক্ষতিকারক হতো। যদিও আমি এখনও মাঝে মাঝে আমার একটা অন্য নম্বর থেকে ওকে কল করি, একবার শুধু ওর ভয়েসটা শোনার জন্য। ও একবার হ্যালো বলার পর আমি কেটে দিই।

0: সাড়া দিইনি, কারণ আমি জানি ওর সঙ্গে আমার যোগাযোগ থাকলে সেটা ওর জন্য ক্ষতিকারক হতো। যদিও আমি এখনও মাঝে মাঝে আমার একটা অন্য নম্বর থেকে ওকে কল করি, একবার শুধু ওর ভয়েসটা শোনার জন্য। ও একবার হ্যালো বলার পর আমি কেটে দিই।
1: দীপজ্যোতির, হ্যাঁ দীপজ্যোতির এই মেসেজটা আগে পেয়েছি, লাভ জাংশন অন্য সময়ও দীপজ্যোতির এই মেসেজটা কিন্তু পেয়েছি।

0: 5992 নাম্বারটাও ওয়েট করবে, যে তোমার সেই সফলতার গল্পটা, তোমার সেই ভালো থাকার গল্পটা তুমি কবে পাঠাবে। আমরা জানি কিছুটা সময় তোমাকে দিলাম, একটা সময়ের পর তুমি নিজেই নিজে এই বিষয়টা থেকে মুভ অন করতে পারবে বলে আমাদের বিশ্বাস। দীপজ্যোতির মতো কেন, আর যারা যারা আছো যাদের সত্যি মনে হয় যে এই মুহূর্তে এরকমই কিছু গোপন ভালো লাগার মুহূর্ত তৈরি হয়ে আছে, নিশ্চয়ই শেয়ার করতে পারো। আর লাভ রিলেটেড প্রবলেম তো আছেই, সেটা সলিউশন আমরা আমাদের মতো করে করার চেষ্টা করছি। 9903659992 নাম্বার হোয়াটসঅ্যাপ আসছে, আসছে টেক্সট মেসেজ।
1: উৎপল মাইতি বেহালা থেকে বলছে, হাই, বিয়ের পর বন্ধুত্ব আর বন্ধুত্বের পর বিয়ে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে।
0: আচ্ছা, তাহলে যখন আমরা হালকা করে একটুখানি ঢুকলামই আমাদের লাভ মিটারে, তাহলে অ্যানাউন্সমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি যাই বলো না কেন।
2: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
0: লাভ মিটারে অনেকগুলো মেসেজ মেসেজ হিসেবে এসে রয়েছে, মানে হোয়াটসঅ্যাপ বা টেক্সটে লাভ মিটার এসে রয়েছে। আজকে যে টপিকটা দেওয়া রয়েছে, যে বেস্ট ফ্রেন্ড যদি পরবর্তীকালে জীবনসঙ্গী হয় তাহলে কি বিবাহিত জীবন একটু বেশি সুন্দর কাটে, সেটা নিয়ে হোয়াটসঅ্যাপ বা টেক্সটে আগে থেকে অনেক মেসেজ জমা হয়ে আছে। তবে এখন যারা যারা শুনছো, টিউন করে আছো, তাদের বলি এই টপিকটা লাভ মিটারের টপিক, আর লাভ মিটার কিন্তু পোস্ট পরবর্তীকালে আমরা করে দিয়েছি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। তাই তুমি যদি ফলো না করো, তোমার দুটো কাজ, একটা হচ্ছে ফলো করা এই চ্যানেলটাকে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে, আর তারপর লাভ মিটারের টপিকটা ওখানে রয়েছে, তুমি দেখতেই পাবে, ফলো করলে সেখানে গিয়ে তুমি তোমার যেটা মনে হয় ইয়েস বা নোতে ভোট করবে এবং অবশ্যই নিচে কমেন্ট করবে।
1: আর যারা যারা কমেন্ট করেছো তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাদেরকে মেসেজও পাঠিয়েছো, তাও এখানে একটু তাদের কমেন্ট পড়েই ফেলি। প্রশান্ত বলছে, হ্যাঁ প্রশান্ত এটাতেই একমত যে বেস্ট ফ্রেন্ড যদি জীবনসঙ্গী হয় তাহলে ব্যাপারটা দারুণ হবে। তার কারণ বলছে, দুজন দুজনকে জানবে এবং বুঝবে, তাই জীবন খুব সুখের হবে। আর প্রীতি বলেছে, বেস্ট ফ্রেন্ডই খুব ভালো জীবনসঙ্গী হয়, অফিসিয়াল মিষ্টিমেয় এটাকে সাপোর্ট করেছে তবে ব্যাখ্যা করেনি। আচ্ছা মৃণাল বলছে, আমার মনে হয় ভালো বন্ধু মানেই যে ভালো জীবনসঙ্গিনী হবে, এমনটা কিন্তু নয়। আমার দেখা এমন অনেকেই আছে যাদের দাম্পত্য জীবন সুখের হয় না। এক্সাম্পল, ভালো টিচার হলেই যেমন ভালো টিচিং করতে পারবে সেরকম নয়, সব সম্পর্কেরই একটা আলাদা আলাদা জায়গা থাকে।

0: 107 FM রেইনবো কলকাতা।
1: হাই, বন্ধুত্ব, আচ্ছা হ্যাঁ, বন্ধুত্ব একটা সম্পর্ককে আরও শক্তিশালী করে, কারণ একটা ভালোবাসার সম্পর্ক মানে বুক ভরা নিঃশ্বাস যা রাতে শান্তির একটা ঘুম উপহার দিয়ে যায়। আর বন্ধুত্ব সেই নিঃশ্বাস নেওয়ার জায়গাটা ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমানো যায়। এটা পায়েল বলেছে, হ্যাঁ পায়েলের থেকে কিন্তু সৌমি সত্যি জানতে
0: চেয়েছিলাম,
1: পায়েল আমাদের জানিয়েছে, থ্যাংক ইউ পায়েল। হাই দিদি, আমি অঙ্কন সামন্ত। আচ্ছা অঙ্কন ইয়েসে ভোট দিয়েছে এবং বলেছে, আমি যদি নিজের বেস্ট ফ্রেন্ডকে লাইফ পার্টনার হিসেবে পাই তাহলে সত্যিই খুব ভালো হবে। আমার মতে সে আমাকে যত ভালো করে চিনবে আমিও তাকে তত ভালো করে জানবো, লাইফটা খুব স্মুথলি চলবে বলেই আমার মনে হয়। ওকে, আরও ইয়েসে ভোট রয়েছে। সন্তু বলছে বেলগুড়িয়া থেকে, ইয়েস বিকজ ভালোবাসা ছাড়া তবুও বাঁচা যায়, বাট আফটার ম্যারেজ ইন ফিউচার বন্ধুত্ব খুব দরকার। ভালোবাসা একদিন কমে যায় বাট ভালো বন্ধুত্ব কোনো দিনও কমে না। একদম একমত,
0: ঠিক কথা। এই কথাটা আমি সম্প্রতি একজন সেলিব্রিটির মুখেও শুনলাম, তিনি বলছেন যে বন্ধুত্ব

0: ব্যাপারটি না থাকে তাহলে তুমি এগিয়ে নিয়ে যাবে কি? কারণ ভালোবাসা বিষয়টাই কি, সেটার মধ্যে কিন্তু ওই ভালোবাসা নামক সুন্দর দেশ যেটা একটা বিষয়, সেটার মধ্যে কিন্তু বন্ধুত্ব একটা ভীষণ ইম্পর্ট্যান্ট উপকরণ। যেমন রান্নাতে বা তরকারিতে নুন ছাড়া সেটার স্বাদ হয় না, ঠিক সেই রকমই একটা সম্পর্ক বা ভালোবাসা নামক একটা পদ, সেখানেও কিন্তু বন্ধুত্ব নামক নুনটা না থাকলে তার আলটিমেট স্বাদটা বা টেস্টটা কিন্তু আমরা পাবোই না কোনোদিন।
1: আরও অনেকেই হ্যাঁতে ভোট দিয়েছে, বলছে হ্যাঁ কারণ জীবনসঙ্গী যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে জীবন সুখী হবে বলে আমার মনে হয়, কারণ বউয়ের আগে তাদের সম্পর্ক একজন ভালো বন্ধু। আচ্ছা, যে লিখেছে বউ না হয় আগে সে বন্ধু। হাই, আমি স্নিগ্ধা, তিনটে পর্যন্ত আছি, তোমাদের শুনতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ
0: স্নিগ্ধা, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের ইনবক্স কিন্তু এই মুহূর্তে ফুল, আর 9903652992 তুমিও মেসেজ করতে থাকো। জানি তোমারও অনেক কিছু বলার আছে, তোমার শেয়ার করার আছে এই মুহূর্তে, যে বিবাহিত জীবন সুন্দর হবে যদি বেস্ট ফ্রেন্ড পরবর্তীকালে জীবনসঙ্গী হয়, সেটা বলার জন্য ইয়েস বা নোতে ভোট করার জন্য তোমার ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে শেয়ার করার জন্য রইল আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। মিস করো না কিন্তু লাভ মিটার, তোমার জন্য তো রয়েইছে ইনস্টাগ্রামে, তাই সেখানে তুমি কিন্তু কমেন্ট করতে থাকো, ভোট দিতে থাকো।
2: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: 愁 Love Junction Love Junction ভালোবাসার only destination Love Junction 107 FM Rainbow তে
1: প্রতিদিন যখন একটু একটু করে দিনের আলোটা আবছা হতে থাকে, রাত বাড়তে থাকে, আর রাতের ওই কালো আকাশটা মাঝে মাঝে যেন নিজের মনের কালোগুলোকেও কোথাও আইডেন্টিফাই করায়। মনের ভেতর কালো মেঘ জমে আছে, আর অনেকদিন সেই মেঘ ভেঙে বৃষ্টি হয়নি, আর সেই বৃষ্টির ফোঁটাগুলো তোমায় ভিজিয়ে দেয়নি, তাই জন্যই বোধ হয় আস্ত একটা পাথর জমে রয়েছে তোমার মনে। আর হ্যাঁ, আজকে এই মুহূর্তে 107 FM রেনবোতে লাভ জাংশনে শ্রেয়া আর সৌমি তোমার মনের ওই পাথরটা পুরোপুরি ভাঙতে না পারলেও তার ভেতরে কি জমে আছে তার খোঁজ করার জন্য কিন্তু এখানে রয়েছে। 9903653992 এই নম্বরে তুমি তোমার মনের কথাগুলো আমাদেরকে নিশ্চিন্তে লিখে জানাতে পারো।
2: হাই লাভ জাংশন, আমার মেসেজটা প্লিজ পড়ো। আমি শ্যামনগর থেকে বলছি, আমার নাম পৌশালী দাস, কেমন আছো? আমি আজকে আমার মনের কথা বলবো। আমি একজন না একজনকে কোনো কারণে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমার সাথে কথা বলতো যখন, তখন আমি ওকে বলেছিলাম, কিন্তু ও ওই কথাটা আচ্ছা আমি ওকে বলেছিলাম কিন্তু ওই কথাটা শোনার পর আমার সাথে কদিন পর থেকে কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমি ওকে কল করি, ও ঠিক করে কথা বলে না। আমাদের এখন 3 মাস হয়ে গেছে কথা হয় না। ওর নাম কল্যাণ, আমি ওকে খুব ভালোবাসি। পৌশালীর মেসেজ।
1: পৌশালী, তুমি এই যে বললে তোমাদের মধ্যে এখন আর কথা হয় না, কিন্তু তোমার মনে ফিলিংসটা রয়েছে। আমরা না অনেক সম্পর্কগুলো থেকে বেরিয়ে চলে এলেও সত্যি সত্যি অনুভূতিগুলো থেকে বেরোতে পারি না। তার কারণ ওই মানুষগুলো তোমাকে যা অনুভব করায় সেটা তোমার কাছে যে প্লেজারটা আনে ওইটাকে আমরা খুব ভালোবাসি, আর তাই জন্যেই চট করে সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। বুঝতে পারছি বৌশালি তোমার মনের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কী চলছে, আর এই যে তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে আশা করি একটু বেটার ফিল হবে।
2: পরের মেসেজটা লিখছো, বলছি কি আগে মেসেজটা একটু চোখ রাখি। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি যেখানে টিউশন পড়তে যেতাম ওখানে আমার ছোটবেলাকার ক্লাসমেট পড়ত। আমি যখন ওখানে যেতাম ও আমার দিকে তাকিয়ে থাকত, আমি যখন ওর দিকে তাকাতাম ও মুখ ফিরিয়ে নিত। ও আমাকে একবার ফুল দিয়েছিল, আমি ওর প্রেমে পড়েছিলাম, কিন্তু আমি কোনো দিন বুঝতে পারিনি ও আমাকে ভালোবাসত কিনা। এখন ওর আলাদা স্ট্রিম, আমার আলাদা, জানি না আর কোনো দিন দেখা হবে কি না। মেসেজটা রুমেলা পাঠিয়েছ।
1: রুমেলা, তুমি একটা খুব সুন্দর অনুভূতি তোমার মধ্যে রেখেছো যে ও তোমায় ফুল দিয়েছিল। ফুলটা যত্ন করে রেখেছো কিনা জানি না, আশা করছি রেখে দিয়েছো, তবে এটা তোমার বলা হয়ে ওঠেনি তাকে। আর এখন তোমার মনে হচ্ছে আর স্কোপও নেই, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না জানো তো, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা চাইলেই কাউকে চট করেই খুঁজে পেয়ে যেতে পারি। তুমি যদি মনে করো তাকে তুমি খুঁজবে, বা সে যদি তোমার সোশ্যাল মিডিয়াতে থাকে, ফ্রেন্ড লিস্টে থেকে থাকে, তাহলে হ্যাঁ তার সঙ্গে একটু কথা বলে একবার মনের কথাটা বলার একটা চেষ্টা করে দেখতে পারো, কারণ তুমি তো আর তাকে জোর করছো না আর তোমার কিছু হারানোরও নেই, তাই একবার বলে তুমি দেখতেই পারো। এবং হ্যাঁ, যদি তোমার মধ্যে এখনও সেই অনুভূতিটা একইভাবে থাকে, শুধুই একটা ভালো লেগেছিল আর সেটার ভিত্তিতে একটা মানুষকে একটা সম্পর্কের মধ্যে নিয়ে আসা তো যায় না, তাই তুমি আগে নিজের সঙ্গে একবার কথা বলো, যেটা কি সম্ভব সেটা ভেবে নিয়ে তারপরে তুমি একবার ভেবে দেখো না, একবার ফুল নিয়ে কি তুমিও তার কাছে যাবে।
2: তিনজনের নাম বলি, তিনজনের থেকেই আজকে লাভ শর্টসের অ্যাপ্রিসিয়েশন পোস্ট বা অ্যাপ্রিসিয়েশন মেসেজ পেয়েছি। ঐশী লিখেছ, তোমার খুব ভালো লেগেছে। মৃণাল লিখেছ, লাভ শর্টসটা দারুণ। এবং অ্যান্ডি কলকাতা থেকে, তুমিও লিখেছ, তোমার ভীষণ ভালো লেগেছে আজকের গল্পটা, এবং শ্রেয়ার লেখা গল্প তোমার ভালো লাগে, সেটা তুমি শেয়ার করেছ। তো এভাবেই তুমিও নিশ্চয়ই

0: লিখতে পারো আজকের লাভ শর্টসটা তোমার কেমন লেগেছে, কারণ আজকের লাভ শর্ট আরও একবার কিন্তু তোমাকে নিশ্চয়ই শোনাবো, আমাদের কাছে সময় রয়েছে। তবে নেক্সট মেসেজ 9903653992 নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। হাই লাভ জাংশন, আমি আমার নামটা জানাতে চাই না। জানো দিদি ভাই, আমি লাভ জাংশন শুনতে এতটাই ভালোবাসি যে লাভ জাংশন শেষ হওয়ার পর আবার অপেক্ষা করে থাকি নেক্সট শুক্রবার 9টা কখন বাজবে। আজকে লাভ শর্টসটা ভীষণ ভালো ছিল, আমার জীবনের গল্পটাও অনেকটা আজকে লাভ শর্টসটার মতো, শুধু লাভ শর্টসের গল্পটার শেষে পূর্ণতা পেয়েছে, কিন্তু আমারটা পাবে কি না জানি না। তাকে দেখতে দেখতে আমার 2 বছর কেটে গেল, কিন্তু আজ অবধি তাকে বলতে পারিনি, বলতে পারবো কি না তাও জানি না, কিন্তু আমি তাকে খুব ভালোবাসি। আমি চাই সে সব সময় খুব ভালো থাক, আর দিদি ভাই তোমরাও খুব ভালো থেকো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নামটা প্রকাশ না করেই কিন্তু তার মেসেজটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি তোমার কথাটা আমাদের সঙ্গে শেয়ার করলে, এবং তোমার মতো আরও যারা রয়েছে তারা সবাই আমাদের সঙ্গে তোমার মনের কথাটা শেয়ার করতেই পারো। সবসময় হয় না এমন যে ভালোবাসার মধ্যে কোনো সমস্যাই আছে বা কিছু এমন কিছু যেটা তুমি জানতে চাইছো, কিন্তু তুমি তোমার জীবনের কিছু মুহূর্ত, তোমার কোনো অনুভূতি শেয়ার করতেই পারো।
0: লাভ জাংশন চলছে, শ্রেয়া সৌমি আছি, কিন্তু স্টুডিও ক্লক এখন রাত 11:18 হয়ে 42 সেকেন্ড, একটা কমার্শিয়াল ব্রেক, আর তারপর দিনেকে দিন গানের হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক 3টে সং থাকবে তোমার জন্য, রোম্যান্টিক ট্র্যাক তোমার জন্য। কিন্তু তুমি মেসেজ করতে ভুলো না, তোমার ভালোবাসার গল্পগুলো শেয়ার করতে থাকো আমাদের সঙ্গে, নিশ্চয়ই চেষ্টা করবো পড়ার। 9903653992 এই নাম্বারে শুনতে থাকো লাভ জাংশন, ওনলি অন 107 FM রেইনবো।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: FM রেনবোতে 3

0: FM Rainbow-তে 3-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow-তে। ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow-তে।

0: অনেক মেসেজ রয়েছে, তার মধ্যে একটা অনেক বড় মেসেজ দেখেছি। যাই হোক, শুভ্রজ্যোতি, তুমি মেসেজ করেছো, তুমি লিখছো যে, দাঁড়াও, শুভ্রজ্যোতির মেসেজটা একটু বড় আছে। শুভ্রজ্যোতি লিখছো যে, একটি মেয়েকে টিউশন ক্লাস থেকে তোমার ভীষণ ভালো লাগতো, আমি একটু নাটশেলে বলে দিই, ভীষণ বড় একটা মেসেজ। একটি মেয়েকে তোমার টিউশন ক্লাসে ভীষণ ভালো লাগতো, কিন্তু সেই মেয়েটি বর্তমানে কি করে তুমি জানো না, তোমার ভীষণ জানতে ইচ্ছে করে। বহু বছর হলো তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তো তোমার খুব জানতে ইচ্ছে করে, খোঁজ নিতে ইচ্ছে করে যে সে এখন কেমন আছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ঘাটাঘাটি করেছো, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে খুঁজে পাওনি। শুভ্রজ্যোতি, দমদম থেকে মেসেজটা পাঠিয়েছো। অনেক ঘাটাঘাটি করার সত্ত্বেও খুঁজে না পাওয়ার বিষয়টা জানি না, কিন্তু যদি কোনো কমন ফ্রেন্ড থেকে থাকে তোমাদের দুজনের, তাহলে সেই কমন ফ্রেন্ডের থ্রু তোমরা নিশ্চয়ই একে অপরকে কানেক্ট করার চেষ্টা করতে পারো। এবার কোন বয়সের টিউশন সেটা কিন্তু মেনশন করোনি, মানে একদম ছোট্ট বয়সের নাকি একটু বড় বয়সের টিউশন? তাহলে বড় বয়স হলে বলতাম যে কমন ফ্রেন্ড তো নিশ্চয়ই থাকে, তো তেমনই কেউ একজন যে দুজনের মাঝখানে সেতু হতে পারে, তাকে যদি একটুখানি তার সাহায্য নিয়ে এই হারিয়ে যাওয়া বন্ধুত্বটাকে বা হারিয়ে যাওয়া প্রেমকে তুমি তোমার জীবনে খুঁজে আনতে পারো, তাহলে সেই চেষ্টা তুমি চাইলেই কিন্তু করতে পারো। আচ্ছা, 9903652992 তে এক চাহত হতি হ্যায় অপনো কে সাথ জিনে কি, এক চাহত হতি হ্যায় অপনো কে সাথ জিনে কি, বরনা পতা তো হমে ভি হ্যায় কি মরনা তো অকেলে হি হ্যায়। প্যার ওর রিশতেদারি সম্মান কি নহি, ভাব কি ভুখি হতি হ্যায়, দিল সে হোনা চাইয়ে দিমাগ সে নহি। পূর্ণিমা এই মেসেজটা লিখে পাঠিয়েছো, হিন্দিতে একটা খুব সুন্দর শায়রি, যার অর্থ এটাই দাঁড়ায় যে ভালোবাসার মানুষের প্রতি তো আমাদের যত আদর আবদার সবটা থাকে, তার কারণ অপরের কাছে কি বা চাইতে পারি আমরা? অপরের কাছে আমাদের সত্যি কিছু চাইবার থাকে না, কাছের মানুষের কাছেই চাইবার থাকে। দিনের শেষে যে আমরা সবাই একদিন একাই চলে যাব সেটা তো আমরা জানি, কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, এই যে বিষয়গুলো থাকে, যেটা মান সম্মানের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে শুধু ভালোবাসাটুকুই যথেষ্ট, সেখানে শুধু ভালোবাসারই আকুতি থাকে, আর কোনো কিচ্ছুর নয়। পূর্ণিমার ভীষণ সুন্দর একটা মেসেজ শেয়ার করলাম 9903652992 তে, মেসেজটা কিন্তু পাঠিয়েছো।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের এত এত সুন্দর সুন্দর মেসেজ পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আর আমরা একদম শেষে, মানে এবার একদম শেষবারের মতো লাভ শটটা, আজকের লাভ শটটা আরেকবার প্লে করব। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: আজকের লাভ শর্টসে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের নারেশনে অরিজিৎ, অভিনয়ে অর্ণব, বিহু, রাজীব, সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস, ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড।
3: জয় জয় মোহন বাগান, জয় জয় মোহন বাগান,
4: জয় জয় মোহন বাগান।
5: কলকাতায় ফুটবল কখনো শুধু ফুটবল ছিল না, আর তার উপর যদি বাঙালিদের কথা বলো তাহলে বলি যে আমরা জন্মের পর প্রথম যে রং চিনতে শিখি সেটা স্কুলের ইউনিফর্মের রং নয়, ক্লাবের রং। কেউ লাল হলুদ, কেউ সবুজ মেরুন, আর সেই রং নিয়েই বড় হয়ে ওঠে আমাদের বন্ধুত্ব, পরিবার, মান অভিমান, এমনকি কখনো কখনো প্রেম।
3: জয় মোহন বাগান।
5: এই যে একটা বিক্ষিপ্ত সাইকেলের বেল শুনতে পাচ্ছ, এটা হলো ঋদ্ধির সাইকেল।
6: একটা আদা চা দে তো ফুচকে, সকাল থেকে মাথাটা ধরে আছে।
7: এই ফুচকে, একটা এলাচা দে তো।
6: কি ব্যাপার ফুচকে, আজ আমাদের ইস্ট বেঙ্গল শাখাতে সবুজ মেরুন মেম্বার।
7: ফুচকে,

0: আমি চা খেতে এসেছি, মেম্বারশিপ নিতে না।
1: দেখিস ফোচকে, বেশি এলাজ দিস না, তাহলে আবার সেলিব্রেশনের নেশায় মানুষের নিজের উপর যেটুকু কন্ট্রোল আছে সেটাও থাকবে না।
0: জানিস তো ফোচকে, আমার বাবা ঠিকই বলে, ইস্ট বেঙ্গল সাপোর্টার হতে গেলে আলাদাই মেন্টাল স্ট্রেংথ লাগে।
1: তাহলে ওই পাড়ায় এখনও কিছু বুদ্ধিমান লোক বাস করে কি বল ফোচকে, যারা টেম্পোরারি এক্সাইটমেন্টের থেকেও পার্মানেন্ট এফোর্টে বেশি ফোকাস করে।
0: থ্যাংক ইউ। কোনো একটা সিজনে নিশ্চয়ই ইতিহাস লিখবে।
1: আশা না থাকলে ফুটবল সাপোর্ট করা যায় নাকি? আর তাছাড়া সব কিছু কি ক্লাব দেখে চুজ করা যায়?
2: নিশিগন্ধা ম্যাডাম দেখছি ভাইরাল ক্যাম্পের চা অ্যাপ্রুভ করছে।
0: উফ, বেদ।
2: তবে একটা কথা মানতেই হবে ঋদ্ধি, তোদের লয়্যালটি আছে বস, এত হার্ট ব্রেকের পরেও তোরা ইজি না।
1: কিছু কিছু জিনিস ছাড়া যায় না।
0: এই শোন, আমি এবার উঠি, মেট্রো ধরবো। ফুচকে, টাকাটা রাখলাম এখানে।
2: এই চল, আমি ড্রপ করে দিচ্ছি।
0: চাবি? ওকে চল তাহলে।
2: আসি রে ঋদ্ধি।
3: পুরো দম বন্ধ করা ম্যাচ চলছিল এতক্ষণ। একদিকে ডার্বির উল্লাস, আর একদিকে ওরা তিনজনে একই ক্লাসে পড়ত। তারপর কবে যে ক্লাবের রঙগুলো মনের রঙের সাথে মিশে গেছে সেটা বোধ হয় ওরাও বুঝতে পারেনি। এরা সামনাসামনি হলেই যুদ্ধ, যুদ্ধ জারি ছিল, কিন্তু যুদ্ধের ফাঁকেই একটা করে বছর আসে আর একটা করে বছর যায়। ঠিক সেই রকমই শহরের বাতাসে তখন বসন্ত উপস্থিত।
4: রঙ বরসে ভিগে, রঙ বরসে।
2: এই তুই এখানে কি করছিস? সব জায়গায় ঢুকে পড়তে হবে না তোদের? হ্যাঁ,
1: ভুল করছিস, আমি এখানেই ছিলাম, তোরা রং খেলতে খেলতে এখানে চলে এসেছিস।
2: কেন, রাস্তা কি তোর একান নাকি?
1: ঠিক এই কথাটাই তোকে বলতে চাইছিলাম।
2: খুব দিমাগ বেড়েছে না তোর? কি ভেবেছিস, আজীবন হারবি আর পার্মানেন্ট রিকভারি ক্যাম্পের মাসুল দেবো আমি?
1: আমি কোনোদিনই কনসোলেশন প্রাইজের জন্য অপেক্ষায় থাকিনি, তবে তোর মতো জোর করে একটা মানুষকে জয় করার কোনো ইচ্ছে আমার নেই।
2: তাই নাকি? দেখা তাহলে আজ তোর কত ক্ষমতা। আজকে তোর চোখের সামনে আমি নিশাকে রং মাখাবো, দেখি তুই কি করতে পারিস।
1: ক্ষমতা দেখিয়ে ভালোবাসা যায় না বেদ, তুই তো নিশিগন্ধার এত ভালো বন্ধু, তাহলে এত বছরে ওকে বোঝাতে পারলি না কেন? কারণ তুই ওকে ভালোবাসিস না, ওকে তুই জিততে চাস।
2: এই নিজের অকাতে কথা বল, আজকে তোকে আমি
3: এক ধাক্কায় ঋদ্ধিকে মাটিতে ফেলে দেয় বেদ। দুজনের চোখে তখন ফুটবল মাঠের মতোই আগুন। ঋদ্ধিও সমস্ত জ্ঞান হারিয়ে বেদের মুখের সামনে গিয়ে খুব জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে দাঁতে দাঁত চেপে বলে,
1: চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
2: আর যদি হেরে যাস?
1: তুই যা বলবি তাই হবে।
2: নিশা, এই নিশা, নিশা,
0: কি হয়েছে, এত চিৎকার করছিস কেন?
2: আরে বাড়িতে বসে কি করছিস, আজকে চল আমাদের সঙ্গে খেলবি, নিচে আয়।
0: বেদ, তুই তো জানিস আমি রং খেলি না।
2: খেলতে হবে না, চল শুধু একটু আবির ছোঁয়াবো।
0: বেদ, এখানে কেন নিয়ে এলি, এত লোক, এত রং, এই এই তুই তুই আমাকে প্লিজ বাড়িতে ড্রপ কর।
3: বেদ কোনো কথা শোনে না, নিশিগন্ধার হাত ধরে প্রায় জোর করে ওকে নিয়ে যায় ওই ভিড়ের মধ্যে যেখানে পাড়ার সবাই রং খেলছে।
0: বেদ না, আমি আমি বললাম তো, বেদ প্লিজ, বেদ বেদ নো, প্লিজ রং দিস না।
3: বেদের চোখের আগুনটা তখন ঠান্ডা হয়ে গেছে, নিশিগন্ধার হাতটা খুব আস্তে করে ধরে আছে সে। ওর চোখে চোখ রাখতেই নিশিগন্ধা নিজের হাতটা ছাড়িয়ে নিতে যায়। বেদ হ্যাচকা টান মেরে নিশিগন্ধাকে নিয়ে প্রায় পড়ে যায়, কারণ উল্টো দিক থেকে কারা যেন নিশিগন্ধাকে রং মাখাতে ছুটে আসছিল।

0: ছাড়।
1: বেদের ভেতরে এখন জয়ের আগুন চলছে।
0: তুই এটা কেন করলি বেদ?
1: বন্ধুর এই আচরণে খুব কষ্ট পেয়ে ভিড়ের মধ্যে এক ছুটতে পালিয়ে গেল নিশিগন্ধা। কিছুক্ষণ পরেই আবার ছুটে আসে। ওর ইচ্ছে হয় যে আজ বেদকে একটা শিক্ষা দিতে, কিন্তু ও এসে যা দেখল সেটা ওর কল্পনার বাইরে ছিল।
2: আর নিবি আমার সঙ্গে চ্যালেঞ্জ?
3: কি করতে হবে বল।
2: চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাক।
1: ঋদ্ধি তখন এতটাই ভারাক্রান্ত যে বেদের ধাক্কায় সোজা গিয়ে পড়ে, আর যেখানে পড়ে সেখানে আর কেউ নয়, নিশিগন্ধা দাঁড়িয়ে আছে।
0: ঋদ্ধি তুইও খুব বড় ফুটবল প্রেমী তোরা, তাই না? আর বেদ ফাউল, একটা নোংরা ফাউল। আর এর জন্য তোদের দুজনকেই রেফারি একদিন না একদিন কার্ড দেখাবে, দেখে নিস।
1: বসন্ত পেরিয়ে গেছে, দোলের সেই রং অনেক আগেই ধুয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে এসে গেছে 2026 সালের মে মাস। 22 বছর ধরে পরের বছর বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া একটা ক্লাব, একটা শহর আর কয়েক প্রজন্মের সমর্থক আজ আবার টিভির সামনে বসেছে। কারণ আজ শুধু একটা ম্যাচ না, আজ হয়তো 22 বছরের অপেক্ষার একটা বিচার।
3: কোচকে একটা আদা চা দিতে তাড়াতাড়ি।
4: যদিও আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, তবুও এক কাপ কফি বানিয়ে দে তো ফুচকে।
1: টান টান উত্তেজনা নিয়ে খেলা চলছে, আর ঠিক তারপরেই হঠাৎ চিৎকার, একটা গোলের মধ্যে যেন উবে গেল 22টা বছরের যন্ত্রণা।
3: 22 বছরের অভিশাপ মুক্ত করলাম আজ আমরা। আমাদের শিরায় শিরায় ধমনিতে ধমনিতে লাল হলুদ রক্ত, আমাদের অপেক্ষা কোনোদিন বিফলে যায়নি, যাবে না। জয় ইস্ট বেঙ্গল! যারা বলেছিল নেক্সট সিজন তারা কোথায়, কোথায় তারা? জয় ইস্ট বেঙ্গল,
5: জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।
1: কি ভাবছো, গল্প শেষ? সব জয় তো আবার ট্রফি দিয়ে যেতে হয় না। লাল হলুদ আবিরে ঢেকে যাওয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কালো বাইক। বাইকের সামনের চাকাটা ঋদ্ধির দিকে যেন বন্দুকের মতো তাক করে একটা চটকদার হাসি হেসে বেদ বলে,
2: খেলা এখনো শেষ হয়নি, হিসেবটা বাকি আছে।
3: হিসেব? ও হ্যাঁ, তোর তো লড়াই এখনো শেষ হয়নি আমাদের সাথে।
4: তোদের নয়, তোর সাথে। কি ভেবেছিলি আমাকে হারাবি?
1: বেদের বাইকের পেছনের সিট থেকে ধীরে ধীরে নেমে আসে একজন, সাদা কুর্তি, সবুজ প্লাজো, চোখে কালো সানগ্লাস, আর বাদামি চুলের ওপর হালকা আবির উড়ে এসে পড়ছে আশেপাশ থেকে। সানগ্লাসটা খুলে মাথার ওপর তোলে, নিশিগন্ধা, এটা কি করে সম্ভব? তাহলে কি এ পাড়ার প্রেমটাও ক্লাবের রং দেখে রঙিন হল? মুহূর্তের জন্য ঋদ্ধির সবটুকু থমকে যায়। ওর চোখ পাথরের মতো স্থির। ঋদ্ধির বন্ধুরাও অবাক, এটাই কি ভবিতব্য ছিল? নিশিগন্ধা আত্মবিশ্বাসে ভরা দৃষ্টি নিয়ে ঋদ্ধির দিকে এগিয়ে গিয়ে ডান হাতের তর্জনীটা আলতো করে ওর নাকের ডগায় ছুঁয়ে চোখ থেকে নেমে আসা চশমাটা ঠিক করে দেয়।
0: সব ম্যাচ যেমন ট্রফি দিয়ে মাপা যায় না, ঠিক তেমনি কিছু ম্যাচে রেজাল্ট স্কোরবোর্ডে ওঠে না,
4: আর কিছু গোল অনেক দেরিতে কাউন্ট হয়। কি হলো, তোরা সেলিব্রেশন থামালি কেন?
1: ঋদ্ধির মনে হলো যে কেউ যেন ম্যাচের শেষ মিনিটে তার তার জালে বল জড়িয়ে দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে বলল,
6: আমি রেফারির ডিসিশনকে কোনোদিন অগ্রাহ্য করিনি, করবো না, আর বলপূর্বক ট্রফি জেতার মতো মূর্খ আমি নই।
1: ঋষিগন্ধা কিছুক্ষণ চুপ করে রিদ্ধির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে রিদ্ধির সামনে।
0: আসলে কি বলতো, কেউ কেউ বুঝতেই পারে না গোল পোস্টটা আসলে কোন দিকে।
1: রিদ্ধি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঋষিগন্ধা এক ঝটকায় বাহাদুর পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলে,
0: সবসময় রেফারির হুইসেলের অপেক্ষা করলে ম্যাচ জেতা যায় না মিস্টার লয়্যালটি, কখনো কখনো নিজের বলের দিকেও দৌড়তে হয়।
6: আমি গোল পোস্ট খুঁজছিলাম না তো, শুধু শিওর হতে চাইছিলাম সামনের মানুষটা সত্যিই তাকে পাসটা দিতে চাইছে কিনা।
0: এই শুন, আর একটা কথা বলে না, ক্লাস ইলেভেনের মতো একটা সলিড ঘুষি খাবি। সেই ফোর্থ মাস দোল ছিল আর আজকে মে মাস, এতগুলো দিন চলে গেল অথচ তুই একবার আমাকে সত্যিটা বলতে পারলি না।
6: আমি তোর চোখে দ্বিধা দেখতে চাইনি।
0: গাধা গাধা গাধা, তুই আমার মতোই গাধা। আজ পেদ আমাকে সবটা না বললে
7: তোদের কনফেশন শুনতে শুনতে পরে সেশন শুরু হয়ে যাবে। নে ধর আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড।
3: তোর বাইকের চাবি?
7: হ্যাঁ, হেলমেট দুটো ধর, আর তোর সাইকেলের চাবিটা আমাকে দে।
0: আমি তোর পিছনে বসলে মন দিয়ে বাইক চালাতে পারবি তো ঋদ্ধি?
6: তুই সাথে থাকলে আমি সব শিখে নেব।
7: তবে একটা কন্ডিশন আছে, রাত ১২টার আগে ফিরবি না। হ্যাঁ
6: বেদ,
7: আরে আরে কি করছিস? অপোনেন্টকে জড়িয়ে ধরার ফল কিন্তু ভালো না, ছাড় আগে ছাড়। আরে দেখো অবস্থা।
1: ঋদ্ধি একেবারে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে বেদকে জড়িয়ে ধরে। নিশিগন্ধাও আর নিজের চোখের জল ধরে রাখতে না পেরে সেও দুই বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
7: আর ভাই, তোরা সবাই এবার ৯০s বলিউড মুভির হ্যাপি এন্ডিং এর গানগুলো বাজাতে শুরু কর। আর তোরা দুজন এবার মাঠ খালি করতো, চল ফোট। এই পুগাই, আজ ঋদ্ধির ভাগের মাংস ভাতটা আমি খাবো তোদের ক্লাবে বসে।
6: পেদ, আমার লাইসেন্স নেই।
0: আমি আছি কি করতে, চল ওঠ। আর শোন, আমাকে ভালো করে ধরে বস, তো লাইসেন্স হয়ে গেলে আমাকে কিন্তু লং ড্রাইভে নিয়ে যেতে হবে, কেমন?
6: নিয়ে যাব।
7: এই যে চ্যাম্পিয়ন টিম, ট্রিটটা পাওনা রইলো।

0: লাভ শর্টসে আজ শুনলে শ্রেয়ার লেখা গল্প ডার্বি, প্রেম আর স্কোরবোর্ড। গল্পের নারেশনে অরিজিৎ, ঋষি অর্ণব, নিশিগন্ধা বিহু, বেদ রাজীব, ফোচকে সৌমিক।
1: Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow. Tumi shuncho Love Junction, Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow.

0: লাভ শর্টস তো শুনছিলে লাভ জাংশনে, কিন্তু শ্রেয়া সৌমির যাওয়ার সময়টা প্রায় হয়ে গেছে আজকের লাভ জাংশন থেকে। এরপর চুপ কথা নিয়ে তোমার সঙ্গে শ্রেয়া তো থাকবে, সঙ্গে থাকবে দীপ। আর লাভ জাংশনে যেতে যেতে আমাদের ম্যান্ডেটরি তো একটা বিষয় থাকেই।
1: লাভ জাংশনে লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক, লাভ।

0: আজকে তোমাদের জন্য এমন একটা লাভ কোটের কথা ভাবছিলাম, যেটা না কোথাও তোমাদের মধ্যে থেকেই নেওয়া। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার দেওয়া কষ্টকেও ভালোবাসি। যদি কাউকে ভালোবাসো তার দেওয়া কষ্টকেও ভালোবাসো। হয়েছে এমন তোমাদের সাথে ঠিক এই এক্সপিরিয়েন্সটা? জানিও কোনো একটা লাভ জাংশনে।
1: Love Junction A, Love Quote of the Week, Love Quote of the Week, Love Quote of the Week.
2: ভালোবাসার সব কথা কিন্তু একবারে বলা হয়ে ওঠে না, রিলেশনশিপের ক্ষেত্রেও তো তাই হয়, তাই না? সব কথা কি আর একসাথে একবারে বলে দেওয়া যায়? সবটাই একটা এক্সপিরিয়েন্স, সবটাই একটা জার্নির মতো। একটু একটু করে সময় এগোয়, একটু একটু করে আমরাও সেই জার্নিতে এগোতে থাকে। ঠিক তেমনভাবেই জানি অনেক মেসেজ হয়তো এখনও ইনবক্সে জমা হয়ে আছে, অনেক না বলা কথা এখনও না বলাই থাকবে। কিন্তু ভালোবাসার চ্যাপ্টারকে আপাতত ক্লোজ করে রাত ১২টায় তোমার জন্য চুপ কথা 9903653992 নম্বরে তুমি রাত জাগবে, আর রাত জেগে শেয়ার করবে তোমার আরও তো অনেক গল্প থাকে, যেগুলোও তো কাউকে কখনো বলা হয়ে ওঠে না, তাই না? সেই কথাগুলো ভালোবাসার গণ্ডি পেরিয়ে এমন আরও কিছু কথা যেটা মনের কোণে জমে থাকে, সেই সবটাই চুপ কথায় আজ শেয়ার করবে শ্রেয়া আর দীপের সাথে। লাভ মিটারও আমরা ছিলাম, লাভ মিটারটা নিয়েও জাস্ট একটা জিনিসই বলার যে আজকের লাভ মিটারে শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যা লাস্ট দেখলাম শ্রেয়া, সেখানে কিন্তু 77% মনে হয় সম্ভবত বলেছে যে হ্যাঁ তারা সাপোর্ট করে, তারা বিবাহিত জীবনে বেস্ট ফ্রেন্ড যদি লাইফ পার্টনার হয় বিষয়টাকে তারা সাপোর্ট করছে। এবং আজকের পাল্লাটা ওই বেস্ট ফ্রেন্ড জীবনসঙ্গী হোক এই দিকেই কিন্তু ভারী। তো শেষ করবো আজকের লাভ জাংশন, কোনো মেসেজ পড়ার বিষয় নো, আমরা আপাতত আজকের মতো আমাদের লাভ জাংশনে আর সত্যি সময় নেই, তাই শেষ করতেই হবে আজকের লাভ জাংশনটা। সবাই খুব ভালো থেকো আর ভালো থাকার কথাটাও শেয়ার করো চুপ কথায় 9903653992। যেতে যেতে তোমাকে বা তোমার জন্য যাকে রেখে যাচ্ছি তিনি কিন্তু অঞ্জন দত্ত।
0: সঙ্গে থাকো চুপ কথায়, আসছি আমি আর আরজিদীপ।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: This phone.
1: What about it?
0: Deserves a hug.
2: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
3: ঘড়িতে এই সময় বলছে রাত 12:05 হয়ে গেছে। এখন সময় তার মানে চুপ কথার 107 FM রেইনবোতে। আমি দীপ তত রয়েছি তোমার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমার রিসেন্ট ভেরি ফেভারিট, যার সঙ্গে আমি রিসেন্টলি এখন অনেকগুলো শো করছি ব্যাক টু ব্যাক, শ্রেয়া। শ্রেয়া ওয়েলকাম চুপ কথাতে। দীপা শ্রেয়া আজকে থাকছে তোমার সঙ্গে রাত 3 পর্যন্ত। প্রচুর গল্প, প্রচুর কথা তো হবেই, তবে তার সঙ্গে সঙ্গে আমাদের সেই নাম্বারটা তোমাদের আরেকবার মনে করে দিই, 9903653992। আস্তে আস্তে আরেকবার বলছি, 9903653992। এই নম্বরে আগামী কয়েক ঘন্টা পরপর একেবারে ব্রেকলেস শুধুমাত্র তোমার কথা শুনবো। তুমি কেমন আছো, তোমার জীবনে কী চলছে, রিসেন্টলি তোমার জীবনে কোনো এমন কোনো হালচাল হয়েছে কি না যেটা তোমাকে ভাবাচ্ছে, যেটা নিয়ে তুমি চিন্তায় রয়েছো, যেটা তোমাকে রাতের বেলায় একলা ঘরে একটু কাঁদাচ্ছেও, এই যে কোনো কথা তুমি নির্দ্বিধায় শ্রেয়া আর দীপের সঙ্গে আগামী কয়েক ঘন্টায় শেয়ার করতে পারো। একেবারে কলকাতার একমাত্র নন স্ক্রিপ্টেড এবং লাইভ একটা শো, মাঝরাত পর্যন্ত চলবে। আমার, শ্রেয়ার আর তোমার, আমাদের তিনজনের গল্প চলবে, একেবারে ননস্টপ আড্ডা চলবে 3 ঘন্টা। শ্রেয়া, অনেকদিন পরে আমরা দুজনে মিলে আবার ব্যাক টু ব্যাক অনেকগুলো শো করছি।
1: একদমই, মানে ওই যে বলে না যে মাঝে মাঝে ধরো ওই বাঁধ যখন সরে যায়, ওই যে জলটা আসছে সেটা কিন্তু আটকানো মুশকিল। তা আমার আর তোমার শোটা কিন্তু ব্যাপারটা ওরকম চলছে। আমরা অনেকটা সময় ধরে একসাথে শো করিনি, খালি দেখা হতো, আমি ফিরতাম আর তুমি আসতে, কিন্তু এখন যেটা হচ্ছে আমি আর ফিরছি না।
3: শ্রেয়া ব্যাক টু ব্যাক শো করেছে, শ্রেয়া একটু আগে লাভ জাংশনে ছিল, শ্রেয়া এতক্ষণ ধরে শ্রেয়াকে শুনছিলাম আমি, আর এখন শ্রেয়া এসে গেছে চুপ কথাতে। তো শ্রেয়া, লাভ জাংশন আর চুপ কথার মধ্যে একটা কনফিউশন অনেক সময় হয় লিসেনার্সদের, যে প্রেম সংক্রান্ত অনেক মেসেজ আমাদের কাছে চুপ কথাতেও চলে আসে। তো চুপ কথায় তো আমরা প্রেম সংক্রান্ত মেসেজ অ্যাভয়েড করে যাব।
1: হ্যাঁ, মোটামুটি আমরা সেটা করারই চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো ধরো আমরা ভালোবাসার ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রগুলোতেও অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আমরা নিশ্চয়ই পড়ব।
3: তাহলে 9903653992 নাম্বার এখন থেকে খুলে যাচ্ছে তোমাদের জন্য। দুর্দান্ত একটা গান দিয়ে শুরু যখন করলাম, এই টেম্পোটাকে তো পড়তে দেওয়া যায় না, তাই না? তাই আজকে তোমাদের জন্য একটু অন্যরকম একটা প্লে লিস্ট বানিয়ে দীপ আর শ্রেয়া রয়েছে চুপ কথাতে। দেখো কেমন লাগে গানগুলো শুনতে শুনতে। আর ততক্ষণ তোমার কানে কানে যতক্ষণ গান থাকছে, তোমার আঙুলগুলো তোমার কিবোর্ডের উপরে চলুক, আর আসতে থাকুক তোমাদের মেসেজ, এক এক করে পড়বো তোমাদের পাঠানো সব মেসেজ। একটু গান শুনি, গানের ওপারে ঠিক তোমার মেসেজ নিয়ে ফিরছি। চটপট মেসেজ পাঠাও শ্রেয়া আর দীপের সঙ্গে চুপ কথায় 107 FM রেইনবোতে।

0: জীবনে আর কি লাগে যদি জীবনে এমন একজন মানুষ থাকে যে মানুষটি সব সময় যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, যে কোনো সময় যখন তোমার দরকার, ভীষণ তুমি ইমোশনালি যখন একলা হয়ে রয়েছো সেই সময় তোমার পাশে দাঁড়াবে, এর চেয়ে বেশি আমরা জীবনে আর কি চাই?
1: একদম সত্যি কথা। দেখবে যখন আমরা ভীষণভাবে অসহায় হয়ে থাকি, ওই রকম একটা সময়তে আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে না, নেসেসারি নয় যে আমরা সলিউশন চাই না তাদের থেকে, আমার সমস্যার এক্ষুনি একটা সমাধান হবে কি না হবে সেটাও আমাদের দরকার নেই, কিন্তু একটা মানুষ বসে শুনছে,
0: ঠিক,
1: এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা।
0: একদম ঠিক। আর আমি একটা জিনিস এখন লক্ষ্য করছি শ্রেয়া, আমি জানি না তুমি আমার সঙ্গে একমত হবে কিনা এই বিষয়ে, যে এখন না মানে সবাই বলতে চায়, শোনার মানুষ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তুমি দেখবে যে সবাই বলছে যে তার জীবনের সমস্যা, আমি কারোর জীবনের সমস্যাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি সবাই বলছে, কেউ একটু শোনার ধৈর্য রাখছে, কেউ কি একটুখানি মন দিয়ে শুনছে, আমি যদি বলি শুনছেও তাহলে কি সে মন দিয়ে শুনছে, সে কি সত্যি সত্যি আমার প্রবলেমটা শুনছে, নাকি সে এই জন্য শুনছে যাতে সে আবার কিছুক্ষণ পরেই বলতে পারে আমি তার একজন শ্রোতা হই, তার জন্য বলছে শুনছে। আমার মনে হয় জীবনে আমরা বন্ধুর মধ্যে বলো, প্রেমিক প্রেমিকার মধ্যে বলো, স্বামী স্ত্রীর মধ্যে বলো, যে কোনো কাছের মানুষের মধ্যে আমরা একজন এমন মানুষকে চাই, যেমনটা তুমি বললে, যে আমার প্রবলেমটা শুনবে, রিয়েলাইজ করবে, কিছুক্ষণ আমার পাশে চুপ করে বসবে। আমি বলছি না যে আমার সব সমস্যার সমাধান সে করে দিতে পারবে, কিন্তু একটু আমার কথা শুনবে অন্তত, আমার মনটা হালকা হবে। তোমাদের যারা এই মুহূর্তে 107 FM রেইনবো শুনছো, তোমাদের মনেও যদি এমন কোনো কথা জমে থাকে যে কথাটা মনটাকে ভারী করে রেখেছে, যে কথাটা কারোর সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে না, কাউকে বলা যাচ্ছে না, তাহলে কিন্তু শ্রেয়া আর দীপের সঙ্গে আজকে রাতভর তুমি সেই কথা ভাগ করে নিতে পারো। কথা দিচ্ছি আমরা যে আমরা তোমাকে একটুও জাজ করব না।
1: আমাদের আজকের প্রথম যে মেসেজটা পড়ব সেটা লিখেছে সৌভিক। মোটিভেশন আমাদের শুরু করতে শেখায়, কিন্তু বাস্তবায়ন আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। শুধু বড় বড় স্বপ্ন দেখলেই সফলতা আসে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। অনেক সময় মোটিভেশন কমে যায়, কিন্তু নিয়মিত কাজ করার অভ্যাস থাকলে এগিয়ে যাওয়া থেমে থাকে না। মনে রাখতে হবে ইচ্ছা পথ দেখায়, কিন্তু কাজই লক্ষ্য পূরণ করে। তাই শুধু অনুপ্রেরণার অপেক্ষায় না থেকে আজ থেকেই নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করুন, কারণ সফলতা তাদেরই কাছে আসে যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস ও পরিশ্রম করে।
0: খুব সুন্দর মেসেজ। মেসেজটা শুনতে শুনতে আমার একটা ইন্টারভিউয়ের কথা মনে পড়ে গেল, যে ইন্টারভিউটা এমন একজনের যাকে চেনে না এই গ্রহে এমন মানুষ প্রায় নেই বললেই চলে, মানে সে ফুটবল ভালোবাসুক বা ফুটবল ভালো না বাসুক, তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা পডকাস্টে বলছিলেন যে, এবং আমি বলছি শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, বিরাট কোহলির একটা ইন্টারভিউতে এই মোটামুটি একই কথা রয়েছে। ক্রিশ্চিয়ানো এবং বিরাট কোহলি দুজনে ইন্টারভিউতে যেটা মোদ্দা কথা বলেছে, যে সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে চায়, সবাই বিরাট কোহলি হতে চায়, কিন্তু বিরাট কোহলি বা রোনাল্ডো হওয়ার যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়, রোনাল্ডো বলছে যে আমাকে প্রত্যেক দিন, আমার পছন্দ হোক বা না হোক, আমার শরীর ভালো থাকুক বা না থাকুক, আমার মন করুক বা না করুক, আমাকে এক্সারসাইজ করতেই হয়, আমাকে প্র্যাকটিস করতেই হয়। বিরাট কোহলি বলছে যে আমাকে রোজ এক খাবার খেতে হয়, 3 বছর ধরে আমি একই খাবার খাচ্ছি, অন্য কোনো খাবার আমি মানে মুখে তুলিনি আজ পর্যন্ত।

0: আমি বলছি এই মেসেজটা পড়তে পড়তে আমার ঠিক ওই কথাগুলোই মনে পড়ে গেল যে কোনো একটা ফিল্ডে যদি তুমি নিজেকে চূড়ান্ত সফল দেখতে চাও, সেটা যে কোনো ফিল্ডেই হতে পারে, তার জন্য সত্যি সত্যি কিন্তু একদিনের ইন্সপিরেশন বা দুদিনের মোটিভেশন কোনো কাজের নয়। তার জন্য দরকার কনসিস্টেন্সি, একটাই জিনিস দরকার, কনসিস্টেন্সি। প্রতিদিন তোমাকে ওই কাজটা করে যেতে হবে, তোমার ভালো লাগুক বা না লাগুক। যদি তুমি চাও যে ওই ফিল্ডে তুমি ওয়ান অফ দ্য বেস্ট হবে, তাহলে তোমাকে করে যেতে হবে, প্রত্যেক দিন ওই কাজ করে যেতে হবে, প্রত্যেক দিন একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে। সেম রুটিন, বোরিং, যতই একঘেয়ে লাগুক না কেন, করে যেতে হবে, তাহলে সাফল্য কিন্তু আসবেই। সাফল্যের অন্য কোনো শর্টকাট নেই, এটা আমি দুজন চূড়ান্ত সফল মানুষের জবানির তোমাদের শোনালাম।
1: আমিও তোমার সাথে একদম একমত, সত্যি সত্যি তো তাই। আমরা যে কাজটার পিছনে যদি প্রতিদিন এফোর্ট না দিই, ওটা শার্প হবে না।
0: আরে মানে আমি বলছি যে ধরো প্রত্যেকে ট্যালেন্ট নিয়ে জন্মায় না, শ্রেয়া। এমন নয় যে আমাদের মধ্যে ইনবর্ন ট্যালেন্ট থাকে। এমন বহু অভিনেতা রয়েছে, আমি যদি বলি শাহরুখ খান, শাহরুখ খানের ইন্টারভিউ নিশ্চয় তোমরা এই কথাটা শাহরুখ খানের কাছেও শুনবে, যে শাহরুখ খান বলে যে মানে শাহরুখ খান এমন একজন মানুষ, তার তো জীবনে আর কিছু বাড়তি পাওয়ার নেই। তিনি ফেম, তার সুনাম, তার অর্থ, যশ, খ্যাতি সব রয়েছে, কিন্তু শাহরুখ খান এখনও বলেন যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি সবার আগে একবার মিলিয়ে নিই যে আজকে আমার শিডিউলে কোন কোন জায়গায় কোন কোন শ্যুটিং, কোন কোন কাজ বাকি রয়েছে। কারণ যদি এমন হয় যে আমার কোনো দিন এমন পড়ে যায় যে আমার শ্যুটিং নেই, যদি কোনোদিন আমি জানতে পারি ঘুম থেকে উঠে যে আমার কাজ নেই, তাহলে তার থেকে খারাপ পৃথিবীতে আর কিছু আমার সঙ্গে হতে পারে না, তার থেকে আমার মরে যাওয়া বেটার। শাহরুখ খানের মতন একজন মানুষও প্রত্যেক দিন কাজ করার জন্য মুখিয়ে থাকে। আমি তোমাকে এই কথাটা এই জন্য বলছি যে কজন পৃথিবীতে সফল মানুষ আছেন, তাদের তুমি যদি ইন্টারভিউ শোনো, তাদের যদি তুমি আত্মজীবনী পড়ো, যদি তাদের পডকাস্ট শোনো, তাহলে দেখবে তারা এই কথাটাই বারবার বলছে যে কেউ ট্যালেন্ট নিয়ে জন্মায়, আর কাউকে কনসিস্টেন্সি চালিয়ে যেতে হয়, প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়, প্রত্যেক দিন চর্চা করে যেতে হয়, তাহলে সাফল্য ধরা দেয়। আমরা হাল যদি ছেড়ে দিই মাঝপথে, আমি বলছি ধরো তোমার ফুটবল খেলতে ভালো লাগে, তুমি দু মাস খুব প্র্যাকটিস করলে, কিন্তু তুমি দেখলে তুমি সেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছ না, তিন মাস প্র্যাকটিস করলে, ছ মাস প্র্যাকটিস করলে, তারপরে তুমি ছেড়ে দিলে, দেখলে দূর কিছুই হচ্ছে না আমার, এইভাবে কিন্তু সাফল্য আসবে না। সাফল্য পেতে গেলে তোমাকে বছরের পর বছর দাঁতে দাঁত চেপে একই প্র্যাকটিস, একই নিয়ম মেনে, একই সময় চালিয়ে যেতে হবে প্র্যাকটিস করা, তাহলেই তুমি সফল হবে, এবং এটা যে কোনো পেশার ক্ষেত্রেই প্রযোজ্য।
1: ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে আমার গত বছরে হাত ভেঙে আমি হসপিটালাইজড হয়েছিলাম। সেই হাতের অপারেশন হয়েছিল, স্টিচ হয়েছিল, এখন একটু সুস্থ আছি। তোমরা প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর সুস্থ হয়ে আবার ড্রাইভিং করতে পারি। আর হ্যাঁ, এর মাঝে একটা নতুন মোবাইল কিনেছি, রিঙ্কু খান জানিয়েছে আমাদেরকে।
0: বাহ রিঙ্কু, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা আমাদের প্রার্থনা রইল তোমার সঙ্গে।
1: আচ্ছা, আর একটা কথা তোমাদের সকলকে একটু বলি, তোমরা চেষ্টা করো তোমাদের মেসেজগুলো না একটু যদি শব্দগুলো লিমিটে থাকে, কারণ এত বড় মেসেজ যখন তোমরা লিখছো সেই মেসেজটা পড়তে গিয়ে আমরা বাকিদের মেসেজ হয়তো পড়তে পারবো না।
0: আর একটাও হয় শ্রেয়া, এটাও আমাদের যারা শুনছে এই মুহূর্তে তাদের বলে দেওয়া দরকার যে একই মেসেজ বারবার পাঠিয়ে ইনবক্স অকারণে ভারী করার কোনো প্রয়োজন নেই। তোমরা মেসেজ পাঠালে সেটা অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবেই, আর আমরা ঠিক তোমার সেই মেসেজ পড়বো। তাই একই মেসেজ বারবার কপি পেস্ট করে পাঠিও না, এতে আমাদের যত মেসেজ আসে, ঈশ্বরতে অনেকগুলো মেসেজ আসে, তো আমাদের সেখান থেকে খুঁজে পেতে অসুবিধা হয় অন্যদের মেসেজগুলো। তো প্লিজ, আশা করি তোমরা এটুকুনি মাথায় রাখবে।
1: হাই চুপ কথা, কেমন আছো তোমরা? আমি ঐশী বলছি। আমার আগামী সপ্তাহে সেমিস্টার এক্সাম আছে, তাই খুব টেনশন আর ভয়তে আছি। তোমরা একটু মোটিভেট করো আমাকে, যাতে আমার পরীক্ষা ভালো হয়। টিচারদের আমার উপর অনেক এক্সপেকটেশন আছে, আমি যেন সেটা ফুলফিল করতে পারি। তোমরা ভালো থেকো, আছি রাত তিনটে পর্যন্ত, ঐশী।
0: আমার মনে হয় ঐশী তোমার জীবনের প্রতি ধারণাটা একটুখানি গণ্ডগোল, জানো তো। এক্সপেকটেশনস নিয়ে কখনো মাথা ঘামিও না। আমি খুব সুন্দর একটা জিনিস আজকে আয়াপ্পান স্যার, নিশ্চয়ই তোমরা সবাই আয়াপ্পান স্যারকে চেনো, বা অনেকেই নিশ্চয়ই আয়াপ্পান স্যারকে চেনো। উনি পড়ান আমাদের ছোটদের, পড়ান বাচ্চাদের, পড়ান উনি।

0: একটা গল্প শোনাচ্ছিলেন আজকে, যে সমুদ্রের ধারে একটি বাচ্চা বল নিয়ে খেলছিল, সমুদ্রের হাওয়ায় এবং জলে সেই বলটা ভেসে চলে যায়। তো বাচ্চারা খুব কাঁদছে, খুব রেগে গেছে, বলটা আর তার কাছে ফেরত আসছে না। তো বাচ্চারা সমুদ্রের বালির উপর লিখে গেল যে সমুদ্র ভালো নয়, পচা। আরেকজন ভদ্রলোক, তিনি সমুদ্রের ধারে খুব উদাস মনে দাঁড়িয়েছিলেন, তার ভাই সমুদ্রের জল একদিন ভেসে গিয়েছিল, তারপর থেকে তিনি প্রায় সমুদ্রের ধারে আসেন, মন খারাপ করেন। তিনিও সমুদ্রের বালির উপর লিখে গেলেন সমুদ্র ভালো নয়, খুনি। একদল জেলে মাছ ধরেন তারা সমুদ্রে, তারা সমুদ্রে খুব ভালো মাছ পেয়েছেন, সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা খুব খুশি। তারা ফেরার সময় সমুদ্রের উপর লিখে গেছেন যে সমুদ্র ভীষণ ভালো, খুব হেল্পফুল আমাদের জন্য। তো এই জীবনে না, এটা হচ্ছে সবার পার্সপেক্টিভ জীবনে। কেউ তোমাকে ভালো বলবে, কেউ তোমায় খারাপ বলবে, কেউ তোমায় খুনি বলবে, কেউ তোমার প্রশংসা করবে, কেউ তোমার নিন্দা করবে, কিন্তু জীবনে তুমি তো পাল্টাবে না, সমুদ্র তো পাল্টাবে না, সমুদ্র তো বিশাল। কিন্তু জীবনে এক একটা মানুষের তোমার প্রতি এক এক রকমের দর্শন রয়েছে, এক একজন মানুষ তোমাকে এক একটা চোখে দেখেন। তারা আসবেন, তারা যাবেন, তাদের তোমার প্রতি এক্সপেকটেশনস থাকবে। এই সমস্ত কিছু ব্যতি রেখে তোমার যেটা দরকার, যে তুমি কতটা প্রিপেয়ার্ড, তুমি কতটা জানো, তোমার কতটা জ্ঞান রয়েছে, কতটা দক্ষতা রয়েছে, সেটার উপরে ফোকাস করা, নাকি কার এক্সপেকটেশনস কী তার উপরে ফোকাস করা। আমার মনে হয় সেটা করতে গেলে কিন্তু পদস্খলনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই এগুলো নিয়ে মাথা ঘামিও না, জাস্ট ফোকাস অন ইউর স্টাডি, ফোকাস অন ইউর ক্যাপেবিলিটি। যদি শ্রেয়া কিছু অ্যাড করতে চায়, শ্রেয়া এই বিষয়ে আমার থেকে আমার
1: একদমই আমারও এটাই মনে হয়। তবে আমার না একটা কথা বলতে ইচ্ছা করছে, একটু আগে তোমাকে আমি একটা মুভির, দুটো মুভির কথা বলছিলাম, এবং তুমি যে কথাগুলো বললে আমার আবার একটা মুভির কথা বলতে ভীষণ ইচ্ছা হচ্ছে, সেটা হলো তামাশা।
0: তামাশা,
1: ঠিক তুমি যেমন বললে ঘটনাটা, তামাশাতে আমরা দেখেছি যে রণবীর কাপুর সে যেভাবে যখন কৌশিকা গিয়েছিল তখন সে একরকম অবতারে ছিল, যখন সে ফিরে আসে নিজের জায়গায় তখন তার অবতারটা বদলে যায়, এবং সেই অবতারেই তাকে সবাই চেনে।
0: What happens in Corsica stays in Corsica।
1: এবং মানুষ, সোসাইটি কিন্তু তাকে ওইভাবেই চেনে। এবার যেটা হচ্ছে, একমাত্র তারা তার ওই অবতারটা দেখেছিল যেই অবতারটা তার নিজের পছন্দ, অর্থাৎ ওখানে তার নাম ছিল বেদ। তো বেদের নিজের পছন্দকে, পছন্দ নিজেকে যেভাবে দেখতে, সেই অবতারে একমাত্র তারা তাকে দেখেছিল। এবং ফিরে আসার পর যখন তারা তার কাছে আসে, এসে কোথাও একটা চায় যে ও এক্সপ্লোর করুক ওর যে রিয়েল সেলফটা, কারণ ও সোসাইটির আইডিয়াল সেলফের মোড়কে নিজেকে মুড়ে রেখেছিল। এবার কথা হচ্ছে, আমাদের সবার জীবনে তারা নেই, তাই আমাদের সবার জীবনে আছে কিছু কিছু মানুষ।
0: আমরা দেখব চেষ্টা করি এরকম হতে, যে এক্সপেক্ট কেউ যেমনটা করছে আমরা তার মতন হওয়ার চেষ্টা করি, এবং চেষ্টা করতে করতে করতে করতে সেলফ আমিটা, যেটা সত্যিকারের আমি,
1: রিয়েল সেলফটা,
0: সেটা আমি কখনো কখনো মানে হয় ওভারলুক করি, নাহলে তার দিকে গুরুত্ব দিই না, তার প্রতি মানে আমার আমিটার প্রতি আমি গুরুত্ব দিই না, তার বদলে আমি গুরুত্ব দিই সেই আমিটার প্রতি যে আমিটাকে সোসাইটি দেখতে চায়। মানে আমি একটা যদি সহজ ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে পুরুষ মানুষেরও তো কান না পায় কোনো কোনো পরিস্থিতিতে, কোনো কোনো সময় ভীষণ অসহায় লাগে নিজেকে, কিন্তু এই সোসাইটি আমাদের মধ্যে যে ট্যাবুনেস ঢুকিয়ে দিয়েছে, যে পুরুষ মানুষ প্রকাশ্যে কাঁদে না, পুরুষ মানুষ কখনো মন খারাপ করে না, ডিপ্রেসড হয় না, ভেঙে যায় না, হেরে যায় না, আসলে তো তা নয়, আমরা প্রত্যেকে ভিতরে ভিতরে কোনো না কোনো সময় ভেঙে পড়েছি, হেরে গেছি, হার মেনে নিয়েছি, কিছুক্ষণ কিছুক্ষণের জন্য হলো থমকে গিয়েছি, কিন্তু এই সোসাইটির চাপে যে পুরুষ মানুষ কাঁদে না, আমরা কখনো কাঁদতে পারিনি। অদ্ভুত জিনিস, কিন্তু প্রত্যেকের কান্না পায়। যদি যে কোনো মানুষ এই মুহূর্তে শুনছে FM, যারা তারা বুকে হাত দিয়ে কথাটা বলতে পারবে না যে তার কোনো দিন এত কষ্ট হয়নি যে তার কান্না পায়নি। প্রেমিকা ছেড়ে যাওয়া হোক, প্রিয় মানুষের চলে যাওয়া হোক, আপনজনকে হারানো হোক, কাজ হারানো হোক, অফিসে কোনো বকাবকির মুহূর্তে হোক, পরীক্ষা ভালো রেজাল্ট না করা হোক, যে কোনো একটা পরিস্থিতিতে যে কোনো পুরুষ মানুষেরও কান্না পেয়েছে। কিন্তু ওই যে বললাম, সোসাইটির চাপে, সোসাইটি আমাকে যেমন দেখতে চেয়েছে সেই মোড়কে নিজেকে মুড়ে ফেলতে গিয়ে আমরা আমাদের সেলফ আমিটাকে কখনো কখনো ঢেকে দিই, উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল।
1: একদম সত্যি, সত্যি তো।

0: যে সমাজের তৈরি করা এই নিয়মটার মধ্যে দিয়ে যেতে গিয়ে, হ্যাঁ মানে আমি এটুকু বলবো, যারা ফিমেলরা রয়েছে তারা রাগ করো না, কিন্তু এটা সত্যি কথা, হয়তো তোমাদের আশেপাশে এমন অনেক পুরুষকে তোমরা দেখতে পাও যাদেরকে না সোসাইটি এমন একটা মোড়ক দিয়েছে যে সেটা তারা মেনটেন করতে গিয়ে কিছু কিছু মানুষের থেকে অনেক দূরে চলে যায়। যেমন এখনো পর্যন্ত আমাদের ভারতীয় পরিবারগুলোতে বাবাকে না এমন একটা মোড়কে রাখা হয় যেন বাবা মানে একটা ভয়ের বস্তু। আমি অনেকের ক্ষেত্রে এটা দেখেছি এবং আমি অনেক বাচ্চার মাকে বলতে শুনি, বাবা এলে কিন্তু বলবো, তারা বাবাকে না ওরকম ওই জায়গায় বসিয়ে দিয়েছে, বাবা ওরকম ভয়ের জিনিস নয়।
1: আমি এই প্রসঙ্গে একটা এত মানে হাসির আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে একটা ছেলে বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরছে, তো মা ফোন করেছে, একবার ফোন করে বলছে তুই এখনো বাড়ি ফিরিসনি, বাবা কিন্তু রেগে আগুন হয়ে আছে। ছেলে বলছে কি বলছো, বাবা রেগে গেছে? আচ্ছা আমি আসছি 10-15 মিনিট সময় দাও। 10-15 মিনিট পরেও আসেনি, মা আবার ফোন করেছে যে তুই এখনো বাড়ি ফিরলি না, তো বাবা কিন্তু এবারে ঘরের মধ্যে দরজা ফরজা বন্ধ করে তোর জন্য অপেক্ষা করছে বেল্ট ফেল্ট হাতে নিয়ে। এবার ছেলেটা ভয় পেয়ে গেছে শুনে যে মা আলটিমেটাম দিচ্ছে, বাবা আমার জন্য বেল্ট ফেল্ট নিয়ে অপেক্ষা করছে আমি যাই বলে। বন্ধুদেরকে বলেছে যে শোন আমি বাড়ি যাই, বুঝলি আমার বাবা সাংঘাতিক রেগে গেছে বলে। ছেলেটা তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসছে, বাড়ি ফিরে এসে দেখে যে বাবা ঘরে ঘুমোতে লাইট অফ করে দিয়ে, বাবা জানি না যে ছেলে বাড়িতে আছে না বাইরে গেছে।
0: এবং কি হয়, বাবারাও না ওই পোশাকটাই পরে নেয়, ওই মোড়কটা নিজের গায়ে লাগিয়ে নেয় এবং তারপরে কি হয়, একটা দেহাল তৈরি হয়ে যায়। এটা হয়
1: দূরত্ব সত্যি সত্যি তৈরি হয়। আমি এখন খুব রিয়েলাইজ করি এটা, বাবা নেই আমার প্রায় 10 বছর হয়ে গেল, এটা আমি রিয়েলাইজ করি এখন, যে যখন বাবা ছিলেন, আমার বাপি যখন ছিলেন, তখন আমি আমার সঙ্গে কখনো আমার বাপির সেই রকম কোনো ইন্টিমেট সেশন হয়নি, যে কি ভালো লাগে আমার, কি ভালো লাগে সেটা বাবা জানে কি না, বাবার কি ভালো লাগে সেটা আমি জানি কি না, সেরকম ইন্টিমেট সেশন তেমন কোনো দিন তৈরি হয়নি। কিন্তু এখন সেটা আমার মনে হয় যে কেন তৈরি হলো না, তাহলে অন্তত যেটুকুনি সময় পেয়েছিলাম আমরা দুজনে একসঙ্গে, সেখানে হয়তো আমরা আরেকটু একে অপরের ইন্টারেস্ট শেয়ার করতে পারতাম, জানতে পারতাম।
0: এস সত্যি, এটা এটা সত্যি জীবনের একটা খুব বড় আফসোস হয়ে থাকে আমাদের নিজের মানুষদের জন্য, আর বিশেষ করে যেই মানুষগুলোকে সোসাইটি একটা মোড়কে মুড়িয়ে দেয় আর তারাও সেই জামাটা গায়ে পরে নেয়। এবং এটা ভীষণভাবে খুব খুব কাছের মানুষ যারা আমাদের প্যারেন্টস তাদের ক্ষেত্রে হয় না, আমি আমরা এটা বলছি না শুধু বাবাদের সঙ্গেই হয়, অনেক জায়গায় মায়ের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু ভারতীয় পরিবারে বাবাদের ক্ষেত্রে বেশি হয়। তাই আজকে এই দীপদা যে অনুভূতিটা শেয়ার করলো, আমরা চাইবো তোমাদের জীবনে যাদের জীবনে এখনো সেই মানুষগুলো আছে, আমাদের যাদের জীবনে তারা রয়েছে, আমরা যেন এটার মূল্যটা বুঝতে পারি, আমরা যেন কোথাও তাদের ওই মোড়কে মুড়িয়ে দিয়ে আমরাও দূরে না সরে থাকি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652 নম্বরে এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ। শ্রেয়ার সঙ্গে দীপ রয়েছে আজ চুপ কথাতে। পরে মেসেজ পাঠিয়েছে কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ জ্যোতি অধিকারী, ও লিখেছে যে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত দীপদা। ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমি নবদ্বীপের বিখ্যাত পোড়া মা তলায় পর্তুগালের জন্য এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য পুজো দিয়েছি। মাকে বলেছি তুমি চাইলে আমার সারা জীবনের দুঃখ, আমার সারা জীবনকে দুঃখে ভরিয়ে দাও, কিন্তু পরিবর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ওয়ার্ল্ড কাপটা প্লিজ দাও। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনেক ভক্ত এই রোনাল্ডোর পুরো নাম কিন্তু জানে না, আমি তাদের জন্য বলে দিই, রোনাল্ডোর পুরো নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস অ্যাভেরিও। ওকে, দেখো আমিও যে ভীষণ ভালো ফুটবল বুঝি এমনটা নয়, এবং ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে, এবং ওয়ার্ল্ড কাপ ফুটবল আসলে এই গ্রহের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট। তো একটা জিনিস আমি এবছর প্রায় সবাইকেই বলতে শুনছি, যেহেতু এটা রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং রোনাল্ডো প্রচুর পুরস্কার পেয়েছে, শুধুমাত্র তার ঝুলিটা ওয়ার্ল্ড কাপের জন্য এখনও খালি রয়েছে। ওয়ার্ল্ড কাপ এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জেতেনি, তাই সবাই চায় যে রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপে রোনাল্ডো যেন হাতে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারে। তো নিশ্চয়ই দীপ, তোমার মতন আমাদের আরও অনেকেরই একই রকম প্রার্থনা যেন রোনাল্ডোর হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ওঠে। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে এই মুহূর্তে আমি আমার চারপাশে যে সমস্ত আমার বন্ধুবান্ধবরা রয়েছে, আমার সহকর্মীরা রয়েছে, পরিচিতরা রয়েছে, তাদের বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে যেতে দেখেছি। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কেউ অবভিয়াসলি পর্তুগাল, এরকম বিভিন্ন ভাগে ভাগ, কেউ স্পেন, অনেককে অনেক রকম ভাগে ভাগ হতে দেখেছি। এবার এক্স্যাক্টলি কার কে শেষ হাসি হাসবে তার জন্য আমাদের তো আর মাস দেড়েক বা এক মাস কুড়ি দিন মতন অপেক্ষা করতে হবে, কারণ অলরেডি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, রাত জাগা শুরু হয়ে গেছে। বাঙালির জন্য খুব মুশকিল একটা জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু টাইম জোনটার এতটা পার্থক্য, ভোরবেলা মানে মাঝরাতে উঠে ম্যাচ দেখা এবং তারপরে পরের দিন সকাল অফিস যাওয়াটা, এটা সকলের বাঙালিদের একটা চিরকালীন এটা একটা সমস্যার জিনিস যে ওয়ার্ল্ড কাপ ফুটবল এমন একটা সময় হয় যে সময় মানে জেনারেলি আমাদের ঘুমানোর সময় আর কি। আর এবছর এমনিও ওয়ার্ল্ড কাপটা খুব জটিল, কারণ তিনটে দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তিনটে দেশের মানে একাধিক টাইম জোন রয়েছে, মানে US, কানাডা আর মেক্সিকো টাইম জোন একটার সঙ্গে আরেকটার পার্থক্য রয়েছে, যার ফলে মানে কোন একটা

0: টিম একটা ম্যাচ খেলে পরের যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে তাদের ঘড়িটা প্লেনের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে যেতে হচ্ছে, কারণ তার আর একটা টাইম জোনে গিয়ে ঢুকছে সিরিয়াসলি। ওকে, পরের মেসেজ সৌর্য গড়িয়া থেকে লিখেছে, ক্লাস এইটে পড়ে। ও লিখেছে, আমি রাস্তায় আজকে একজন ভীষণ বাজে মানুষকে দেখলাম যে কুকুরদের বিরক্ত করছিল। আমি বারণ করলাম তাকে, সে শুনছিল না। আমি পরে পুলিশকে ডাকি, পুলিশ খুব সাহায্য করেছে আমাকে, আর এটাই বলার ছিল। থ্যাংক ইউ সৌর্য, ইউ ডিড আ এক্সেলেন্ট জব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন শ্রেয়া জিজ্ঞেস করেছে যে কোন অ্যাপে তোমাদের শুনতে পাবো, প্লিজ যদি একটু বলো, কারণ আমার এখানে এই মুহূর্তে রেডিও শোনা যাচ্ছে না।
1: আমাদের একটা অ্যাপ, নিউজ অন এয়ার অ্যাপ, নিউজ অন এয়ার অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে গিয়ে 107 এফএম রেইনবো। আর এছাড়া আরও একটা কাজ করতে পারো, যে কোনো একটা ব্রাউজারে, ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লেখো 107 এফএম রেইনবো কলকাতা লাইভ, তাহলেই তুমি আমাদের শুনতে পাবে।
0: বাংলাদেশ থেকে বেশ কয়েকটা মেসেজ এসছে। আনারুল ইসলাম লিখেছে যে তোমাদের দুজনকে শুনছি, রিসেন্টলি বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সংসারের প্রতি আমার মোহমায়া প্রায় সব উঠে গিয়েছিল, মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে সংসার ছেড়ে হয়তো চলে যাই, কিন্তু পরে একটু ভেবে চিনতে যাকে নিয়ে সমস্যা তার সঙ্গে সরাসরি আলোচনা করলাম, দীর্ঘ সে আলোচনা, আলোচনার পর মনে হলো বেশ খানিকটা সমস্যার সমাধান হয়ে গেল। আমার মনে হয় যে এই ঘটনা থেকে শিক্ষা নিলাম যে যদি কারোর সঙ্গে প্রবলেম হয় তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে না চলে যাওয়ার কথা ভেবে যদি সরাসরি কথা বলতে পারো তাহলে অনেক সমস্যার সমাধান অনেক সহজে হয়ে যায়।
1: খুব সুন্দর একটা কথা বলেছে। আসলে অনেক সময় দেখবে কি হয়, ধরো যার সঙ্গে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, আমরা তাকে ছেড়ে চলে আসি, ঝগড়া ঝামেলাটাকে ছেড়ে আসতে পারি না, ওটাকে দুজনের মাঝখান থেকে তুলে উপরে ফেলে না দিয়ে আমরা মানুষটার সাথে দূরত্ব বাড়াই এবং ওই দূরত্ব চলতে থাকে বেশ কিছুটা সময়। হ্যাঁ, হয়তো সময়ের সাথে হিল হয়, কিন্তু কিছু না মনে থেকে যায়, রিজলভ হয় না, কারণ আমরা মানুষটাকেই দোষারোপ করি। আমরা যদি আমাদের দুজনের মাঝখান থেকে ওই আবর্জনাগুলোকে, ওই ঝামেলা ঝগড়া বা ঝগড়ার কারণগুলোকে তুলে ফেলতে পারতাম না, তাহলে বোধহয় অনেক কাছাকাছি আসা যেত।
0: শ্রেয়ার সঙ্গে কথা বলতে বলতে আমার মাঝে মধ্যে এটা মনে হয় যে শ্রেয়ার বোধহয় ঝগড়া ঝামেলাতে একেবারে শ্রেয়া করতে পারে না। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকের জীবনে অশান্তি, ঝগড়া, ঝামেলা থাকে, কিন্তু শ্রেয়ার সঙ্গে কথা বললে আমার মনে হয় যে শ্রেয়া বোধহয় এমন একজন মানুষ যে কোনোদিন কারোর সঙ্গে উচ্চ গলায় কথা বলতে পারে না, ঝগড়া করবে কি করে। এটা এবার আমাকে, এটা আবার আমাকে জানতে হবে এমন একজনের থেকে।
1: মানে মোটামুটি করি না তা বলবো না, করি, ডেফিনেটলি করি। মানে দেখো ছোটবেলা থেকে
0: চিৎকার করো তুমি?
1: হ্যাঁ করি। তো
0: আমি ভাবি যে
1: করি করি, মানে গলায় যেটা হয় যে ধরো মা বাবার কাছে আমরা তো ছোটবেলা থেকে একরকম, তো সেক্ষেত্রে মা বাবার সঙ্গে আমরা কিছু কিছু আচরণ যেগুলো করি আমরা জানি এগুলো শুধু তাদের সাথে করা যায় বা নিজের খুব কাছের মানুষের সাথে, সেটা ভাই বোনও হতে পারে, মানে শুধুই বয়ফ্রেন্ড বা এরকম কিছু নাও হতে পারে, সেটা ভাই বোন হতে পারে। এবার কি হয়, তুমি কাছের মানুষের সঙ্গে, এটা না আমি খুব খেয়াল করেছি এবং এটা খুব বাস্তব একটা জিনিস, হয়তো অনেকেই খেয়াল করবে, আমাকে এটা প্রথম খেয়াল করে একটা ছোট্ট বাচ্চা, আমাকে একদিন বলছে, আচ্ছা তুই যখন আমার সাথে কথা বলিস, মানে ও হচ্ছে আমার এক দিদির ছেলে, হয় এক জ্যাঠাতো দিদির ছেলে, তুই যখন আমার সাথে কথা বলিস তখন তোর ভয়েসটা একরকম লাগে, তুই যখন মানে আমার মা বাবার কথা বলছে কথা বলিস একরকম লাগে, কোনো ফোন যখন এসছে ও দেখছে, তুই যখন স্যারের সাথে কথা বলিস তখন এরকম করে বলিস, তুই যখন তোর এই বন্ধুর সাথে কথা বলিস তখন এরকম বলিস। আমি না প্রথম ওর কথা শুনে রিয়েলাইজ করলাম, হ্যাঁ সত্যি, একদম সত্যি। তুমি দেখবে যার সঙ্গে তোমার আবদারের সম্পর্ক তার সঙ্গে তোমার গলার আওয়াজ অন্যরকম হবেই হবে,
0: অ্যাবসলিউটলি।
1: এবং যার সঙ্গে তোমার একটা, মানে ধরো যাকে তুমি একটু শাসন করো তার সঙ্গে তোমার গলার আওয়াজ অন্যরকম, একদম উল্টো আর কি। আবার যখন তুমি ফর্মাল কোনো জায়গায় রয়েছো সেখানে তোমার কথা বলার ধরন আলাদা,
0: একদমই তাই, একদম ঠিক।
1: তাই আমরা না ওই যেটা তুমি বললে যে এটা কিন্তু খুব ক্ষেত্র বিশেষে হয়, আমার ওইটা খুব ক্ষেত্র বিশেষে হয়।
0: হ্যাঁ তাই তো, সত্যি কথাই তাই। ধরো যাক আমি ধরো খুব স্ট্রেসড, ভীষণ কাজের চাপ চলছে, তার মাঝখানে যদি খুব ভালো কোনো বন্ধু, আমার পুরনো ভীষণ ভালো কোনো বন্ধু ফোন কর, আমি ফোন তুলেই বলি কোনো কথা শুনি না, তুই এখন রাখ, এখন প্রচণ্ড চাপের মধ্যে আছি, কাজ মিটলে ফোন করব, অমুক সময় অমুক জায়গায় দাঁড়াস, যেটা আমাদের জেনারেলি যেখানে আমরা গল্প করি। কিন্তু হাজার কাজের চাপের মধ্যেও যদি ধরো বস ফোন করেছে বা সিইও ফোন করেছে, এমডি ফোন করেছে, তখন কিন্তু হাজার কাজের চাপের মধ্যে তোমাকে খুব সোবার পোলাইট ম্যানারে কথা বলো তুমি। আবার ধরো বাড়ি থেকে মা ফোন করেছে, এখন রাখো তো, এখন এক মিনিট, মা হয়তো ভালোর জন্য বলে খেয়েছিস কিনা জিজ্ঞেস করছে, এখন এক মিনিটও সময় নেই কথা বলার, রেখে দিলাম। আবার ধরো বাড়ি ফিরে এসেছি খুব স্ট্রেসড, কিন্তু তখনও আমি বাড়ির দরজা খুলে ঢুকতেই সবার আগে যে দৌড়ে আসে সে হচ্ছে পান্তুয়া। মানে আমি গলির মোড়ে ঢুকতে ঢুকতে পান্তুয়া টের পেয়ে যায় যে আমি এসেছি, তো মানে তিরিং বিরিং করে লাফাতে লাফাতে গোল গোল করে ঘুরবে আমার সামনে, গড়াগড়ি খাবে আমার সামনে, উপুড় হয়ে শুয়ে পড়বে, যে ওকে বেলিতে রাব করে দিতে হবে, ওকে পেটের মধ্যে চুলকে দিতে হবে, শুয়ে গড়াগড়ি খায়, তো আমার স্ট্রেস খানিকটা সত্যি সত্যিই কমে যায় এটা দেখলে। তো আমি বলছি এবার স্ট্রেস থাকলেও হয়তো আমি অন্য কারোর সঙ্গে, হয়তো ভাই এসে তখন কিছুটা বললো, আমি ওর হয়তো খেঁকিয়ে গেলাম একটুখানি, এখন এখন এখন কিছু না, এখন কিছু না, সব পরে পরে, কিন্তু পান্তুয়া যখন এলো তখন আমি করতে পারলাম না। এটা ঠিক যে এই মানুষ টু মানুষ এটা ভ্যারি করে যে আমরা কীভাবে, এবং যেটা তুমি বললে খুব ইম্পর্টেন্ট কথা, যে যাদের ওপরে আবদার, যাদের সঙ্গে ঘনিষ্ঠতা যত বেশি হয় আমরা মাঝে মধ্যে তাদের সঙ্গে বেশি হার্শ হয়ে যাই,
1: এবং আমরা তাদের সঙ্গেই কথা বলার সময় সবচেয়ে বেশি আদুরে হয়ে যাই, এটাও হই।
0: ঠিক ঠিক, ওকে, পরের মেসেজ। আই চুপ কথা, তোমরা কেমন রয়েছো? আবহাওয়াটা বেশ সুন্দর, তার সঙ্গে তোমাদের গলার আওয়াজ, কণ্ঠস্বর মনটাকে শান্ত করছে। একটা সকাল হঠাৎ করে শুরু হয় আর চোখের পলকে সন্ধ্যে নেমে আসে, মাঝে হওয়া কত কথা কত দৌড় সব এসে নিরবতায় মিশে যায়, মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে দাঁড়াই ওই বিরাট আকাশটার সামনে। অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভুলে যাওয়া পছন্দ পূরণ করে নতুন করে স্বপ্ন দেখি, অন্যকে ধরে রাখতে গিয়ে নিজের ছেড়ে দেওয়া হাত শক্ত করে ধরার চেষ্টা করি। আসলে দিনের শেষে একমাত্র আমরা নিজেই নিজের আপনজন, বাকি সব কিছু হারানোর পর ফিরে পাওয়া গেলেও নিজেকে হারালে ফেরত পাওয়া খুব কঠিন। সঞ্চারী আলিপুর থেকে।
1: সঞ্চারী খুব সুন্দর একটা কথা বলেছে সত্যি, আর নিজেকে হারালে ফিরে পাওয়া তো কঠিন বটেই, এবং রাস্তাও হারিয়ে যায়, তখন যে আবার কি করে নিজেকে পাবো, তাই নিজের জায়গাটা বোধহয় বজায় রেখে তারপর সকলের কথা ভাবা, ভাবলে মনে হয় আমরা রাখতে পারবো। ওই একটা কথা আছে না, যে ধরো তোমার কাছে আমি বললাম যে আমাকে একটু চা দাও, তুমি তোমার কাপের পুরো চাটা যখন আমায় ঢেলে দিচ্ছ, তোমার কাছে একটা খালি কাপ, পরে যখন আমিও চাইতে যাবো তুমি আমায়ও দিতে পারবে না, কারণ তুমি নিজের জন্যই রাখনি।
0: আমার খুব তোমার কথা শুনতে শুনতে মনে পড়ে গেল যে একজন আমাকে বলেছে যে অন্যকে তখনই খুশি দেখা যায় যখন মানুষ নিজে খুশি থাকে, না হলে যদি নিজে খুশি না থাকো তাহলে অন্যকে হাজার চেষ্টা করো তুমি খুশি রাখতে পারবে না। তোমার এই এক্সাম্পলটা পারফেক্ট একদম সেখানে বসে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া। শ্রেয়ার সঙ্গে বসে আমি নিজে অনেক সমৃদ্ধ হই, অনেক রকম ভাবনা চিন্তা, অনেক রকম সংযত আচরণ, অনেক রকম অন্য ডাইমেনশনের চিন্তা ভাবনা ও ইনফিউজ করতে পারে আমার মধ্যেও। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া। যাই হোক, তো 9903653992 নম্বরে প্রথম ঘন্টা কিন্তু আমাদের প্রায় ছুঁইছুঁই, গল্প এখনও ভালো করে শুরুই হলো না, তার আগে প্রথম ঘন্টা পেরিয়ে গেল, তাই হাতে যদি ফোন থাকে তাহলে চটপট আমাদের টেক্সট বা হোয়াটসঅ্যাপ করো। শ্রেয়া আরদীপ ওয়েট করছে তোমার জন্য 107 FM রেইনবোতে, তুমি শুনছো চুপ কথা। একটু গান শুনবো, আবার গানের পরে তোমার পাঠানো মেসেজ নিয়ে এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652 নম্বরে এই মুহূর্তে এক এক করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। আর এই মুহূর্তে যে মেসেজ পাঠিয়েছে বর্ষা, বর্ষা লিখেছে বারাসাত থেকে, লিখেছে তোমরা কেমন আছো। মানুষ কেমন, মানুষ শুরুতে যেমন দেখায় শেষ পর্যন্ত তেমন থাকে না, মানুষ পরিবর্তনশীল। আপনি যখন একটা মানুষের সঙ্গে একটা সম্পর্কে যাবেন, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা হোক, প্রথমে সে আপনাকে প্রায়োরিটি দেবে, কিন্তু শেষে তার অর্ধেকও আপনাকে দেবে না। মানুষ বদলায়, মানুষের ভালো লাগা পাল্টায়, আপনার সঙ্গে মানুষটা মিশবে, আপনাকে বুঝবে, কিন্তু তারপরে এমন একটা সময় আসবে যখন আপনি তার কাছে বিরক্তিকর হয়ে উঠবেন। সারা জীবন কেউ পাশে থাকে না, থাকে খুব কম মানুষ। যারা এমন মানুষ পায় তারা খুব ভাগ্যবান হয়। বর্ষা লিখেছে বারাসাত থেকে। কি বলবে তুমি শ্রেয়া,
2: খুব সত্যি কথা বলেছে। এটা অনেক মানুষের ক্ষেত্রে ঘটে, এবং সেটা কিন্তু সাধারণত যাদের ক্ষেত্রে ঘটে তার পেছনে একটা কারণ থাকে। আমরা না ওই কারণগুলো খুঁজতে যাই না, আমরা শুধু দূর থেকে দেখি এই মানুষটা এমন করলো, না এর সঙ্গে থাকা যাবে না, বা এই মানুষটার সঙ্গে থাকতে গেলে আমার নিজের সমস্যা হয়ে যাবে, চলো এই মানুষটাকে ছেড়ে চলে যাই। কিন্তু এই জিনিসটা যারা করে না, একদম শুরুতে একটা গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে দেয় এবং গোলাপ ফুলের পাপড়ির একটা কার্পেট দিয়ে তোমায় হাঁটাবে, তারপরে একটা ঘাসও ছুড়বে না তোমার জন্য। এই জিনিসটা যারা করে না, তারা সম্পর্কের প্রাথমিক দিকে একদম মনে করে সবটা দিয়ে দেবো, একদম ফুলে ফুলে ভরিয়ে দেবো, কিন্তু মুশকিলটা কোথায় হয়, তারা ওটা প্রাথমিকভাবে একটা উদ্দেশ্য নিয়ে এফর্টটা দেয়, তারা স্টেবিলিটির জন্য এফর্ট দেয় না।
1: ভেরি ডিপ, ভেরি ডিপ।
2: আর এইটাতেই এই কারণে কনসিস্টেন্সি রাখতে পারে না, আর তখনই ঠিক এই সমস্যাটা যেটা বর্ষা বললো ঠিক এটা আসে।
1: আমার মনে হয় এটা না কি হয় যে প্রেম ভালোবাসাগুলো ধরো তোমার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হয়, তোমার কম বয়সে হয়, আমার মনে হয় সেগুলোতে ম্যাচিউরিটি কম থাকে, তখন আমরা কেউই ভবিষ্যতের কথা ভাবি না। কিন্তু যখন তুমি দেখবে 28-30 যখন যে ভালো লাগাগুলো জন্মায়, আমার মনে হয় সেগুলো অনেক বেশি স্থায়ী হয়। আমার মনে হয় এটা মেবি, মানে আমি ভুল হতে পারি, কিন্তু আমি বলছি মানুষ যখন ম্যাচিওর হয় আর কি, মেন্টালি ম্যাচিউরিটির কথা বলছি, তখন তার ভালো লাগাগুলো অনেক বেশি স্থায়ী হওয়ার জন্য সে কোনো মানুষের সঙ্গে থাকতে চেয়ে, তাকে কাছে পেতে চায়, তাকে আপন করতে চায়।
2: একদমই সত্যি।
1: কিন্তু প্রাথমিক পিরিয়ডে যেটা আমাদের কম বয়সে, তুমি যে ফেজটার কথা বলছো, সেই ফেজটায় ওই আর কি, যে যেটা তুমি বললে যে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যে সে ভীষণ আর কি, তখন ভীষণ আর কি আবেগপূর্ণ উষ্ণ অভ্যর্থনা জানায়।
2: তবে একটা কথা বলি তোমায়, এটা কিন্তু শুধুমাত্র তুমি যদি বলো কিশোর কিশোরীরা করে তা নয়।
1: আচ্ছা,
2: এটা কিন্তু অনেক বড়রাও করে।
1: ওকে,
2: এবং তুমি যে বয়সটার কথা বলছো সেই বয়সে পৌঁছেও অনেকে এটা করে, এবং এইটা করার ফলে অনেকে সম্পর্ক নষ্ট হয়, কারণ তারা কনসিস্টেন্সি রাখতে পারছে না। এটা এটা শুধুমাত্র ধরো খুব ছোট ছোট বিষয় হতে পারে, ধরো একজন রেগুলার আরেকজনের খোঁজ নিত বাড়ি ফেরার পর তার সারাদিন কেমন কাটলো, একটা সময় পর গিয়ে আর তার মনে হচ্ছে আজ খোঁজ না নিলেও চলবে। ওকে, এটাও এই জিনিসটার কনসিস্টেন্সি যখন থাকছে না, একটা সময় পর তার মনে হচ্ছে এটা না করলেও হবে, কোনো ব্যাপার না, ও তো আসবে নিজের মতো, থাকবে, খাবে দাবে, ঘুমবে, আমার কি করার আছে। এই জিনিসটা যখন হয় তখন কি হয়, দুটো মানুষের মধ্যে দূরত্ব হয় তো, এবং যখন একটা যে মানুষটা এই কাজটা করছে সে যদি শিখতে না পারে, তাতে কি হয়, ব্রেকআপ হওয়ার পর সে এই প্যাটার্নই রিপিট করে এবং আবার সম্পর্ক ভাঙে।
1: বুঝতে পেরেছি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের এনলাইটেন করার জন্য। এটা কিন্তু মাথায় রেখো প্রত্যেকে, যাদের যাদের উদ্দেশ্যে, যারা যারা এই মেসেজটা, আমি বর্ষার মেসেজটা পড়ছিলাম সেই প্রসঙ্গে এতগুলো কথা উঠলো। কিন্তু এমনও মানুষ আমাদের মধ্যে আছে যারা কিন্তু একেবারে ছোটবেলার প্রেম থেকে শুরু করে তাদের যৌবন, তাদের বার্ধক্য, সবকিছু পর্যন্ত একজন মানুষের সঙ্গেই সংসারটা জীবনটা কাটিয়ে দেয়। আমাদের চারপাশে দুরকম মানুষের উদাহরণই রয়েছে। তুমি কাকে আইডলাইজ করবে, কাকে তোমার মনে হচ্ছে যে একে অনুসরণ করা উচিত সম্পর্কের ক্ষেত্রে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। পরে মেসেজ স্নেহা পাঠিয়েছে। স্নেহা প্রথমবার আমাদের মেসেজ করেছে, লিখেছে, আমি ক্লাস 12 পাস আউট। আমার ক্লাস 11 থেকে আমার ভীষণ ভালো একজন বন্ধু রয়েছে গত 2 বছরে। সে আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছে, অনেক এফার্ট দিয়েছে, কিন্তু এখন আমি সেই জিনিসটা খুঁজে পাচ্ছি না ওর মধ্যে। আমি অনেকবার এক্সপ্লেন করেছি ওকে, কিন্তু ও বুঝতে চায়নি। ও কলেজে পড়ে, সেখানে ইউনিয়ন

0: জয়েন করেছে, এটা আমার পছন্দ নয়। হয়তো এর জন্যই আমাদের মধ্যে সব কিছু ঠিক নেই, ও ভীষণ ব্যস্ত হয়ে গেছে, আমি চাই একটু কেয়ার করুক আমার জন্য, একটু স্পেশাল ফিল করাক। কিন্তু সেটা আগে যেমন করে ও আমাকে করাতে, এখন আর করায় না। আমার ওর জন্য খুব কষ্ট হয় তার জন্য, তাই ঠিক করেছি আমি ওর কাছ থেকে আর কোনো এক্সপেকটেশনস রাখবো না, তাহলে হয়তো আমার আর কষ্ট হবে না। এক্সপ্লানেশনস চাই না, কমপ্লেন্স চাই না, এইভাবে যদি ভালো থাকা যায়। স্নেহা লিখেছে, একটু আগে আমরা কথা বলছিলাম, এখন এটার কি সমাধান আছে বলে তোমার মনে হয়? এটা কি আদৌ কোনো সমাধান আছে বলে তোমার মনে হয়, নাকি এটাও ওই কৈশোরের প্রেম যেটাকে আমরা বলি প্লেটনিক প্রেম, কিছুদিন পরে দুজনের দুটো পছন্দ আলাদা হয়ে যাবে, দুজনের দুটি পথ দুই দিকে চলে যাবে?
1: না, সমাধান অবশ্যই আছে, সমাধান নেই এরকম কিছু খুব কমই আছে পৃথিবীতে। এক্ষেত্রে না যেটা হয়, ধরো যে মানুষটা এই জিনিসগুলো করছে, এই কাজগুলো করছে, সে যদি একবার মাথায় ভেবে নেয় না, ইটস ওকে আমার অনেক অপশন আছে, সেটা অপশনটা মানুষই হতে হবে, একটা তা নয়, অন্য যে কোনো, হ্যাঁ ঠিক আছে আমার বাড়িতে ভালো লাগছে না, এই মানুষের সাথে ভালো লাগছে না, আমি বাইরে গিয়ে একটু সময় কাটিয়ে আসবো। তারা যতক্ষণ না বুঝতে পারে যে এই মানুষটা আমার জীবনের একটা ধ্রুব, ততক্ষণ কিন্তু তারা এফর্টটা দেয় না, তারা ওই অপশন ভেবে কনসিস্টেন্সি হারায়।
0: খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে আজ আর অনেক গভীর আলোচনা হবে আমি বুঝতে পারছি। পরের মেসেজ পাঠিয়েছে অভ্রনীল ঠাকুরপুকুর থেকে, খুব ইন্টারেস্টিং একটা ছোটবেলার কথাও তুলে ধরেছে। লিখে, জানো তো প্রথম মেট্রো জার্নি কেমন হয়? ছোটবেলার একটা এমন একটা স্মৃতি যেটা মনে পড়লে আজও বুকের ভেতরটা নরম হয়ে যায়। তখন আমি হার্ডলি ক্লাস 3 বা 4 পড়ি, দমদম মেট্রো স্টেশনে এসে মেট্রো চড়ার খুব শখ হয়েছিল। ছোটবেলা থেকেই মেট্রোটা একদম সিনেমার মতন লাগত, এরকম কাঁচের ট্রেন হতে পারে আমি কোনোদিন ভাবিনি। তো সেই বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি স্টেশনে, একটা মেট্রো এলো, এক্সাইটমেন্ট আমি বুঝতেই পারিনি, আমি মেট্রোয় উঠে পড়েছি। তারপরে হঠাৎ তাকিয়ে দেখি দরজা বন্ধ হয়ে গেল, ট্রেনটা নিজে থেকেই চলতে শুরু করে দিল। ওই কয়েক সেকেন্ডে সেই দিন আমার মনে হয়েছিল আমার গোটা পৃথিবীটাই যেন থমকে গেল, কারণ আমি চলে যাচ্ছি ট্রেনে করে আর বাবা তখনও বাইরে দাঁড়িয়ে, ভীষণ ছোট আমি, ভয়ে কাঁদছি। তখন একজন মেট্রোরই একজন আঙ্কেল এসে আমাকে কনসোল করেন, আমার বাবার নাম জিজ্ঞেস করেন। আজও ভাবি যে সেই মানুষটা না থাকলে আমার সেদিনকে কী হতো। ভাগ্যিস আমার বাবার ফোন নাম্বার মুখস্থ ছিল, কোনোভাবে সেটা বলে দিয়েছিলাম। তারপর যেন সিনেমার মতন, পরের স্টেশনে ট্রেন থামলো, আমি নামলাম, আঙ্কেল আমাকে হাত ধরে নামালেন, আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর মা বাবাও স্টেশনে এলো, দুজনেই দেখি হাউ হাউ করে কাঁদছে, সেই মুখটা আজও ভুলতে পারিনি। এখন বড় হয়ে বুঝি সেদিন আমি কয়েক মিনিটের জন্য হারিয়ে যাইনি, সেদিনকে ওই কয়েক মিনিটে আমার মা বাবার পুরো পৃথিবীটাই যেন কেঁপে গিয়েছিল। আজ এত বছর পরও মেট্রো যখন অ্যানাউন্সমেন্ট হয়, দরজা বন্ধ হওয়ার শব্দ শুনি, তখন সেই ছোটবেলার ভয়টাই যেন ফিরে ফিরে আসে।
1: তুমি যখন পড়ছো না মেসেজটা, আমি ইমাজিন করছি ছোটবেলাতে তো আমাদের অনেকেরই এরকম জিনিস ঘটেছে, হারিয়ে যাওয়া ব্যাপারটাতে আমাদের অনেকেরই ভীষণই ভয় ছোটবেলার থেকেই আছে। এবং ওই ভিড়ের মধ্যে বা ওই ট্রেন ছেড়ে দেবে, নামতে পারবো না, চলে যাবো।
0: আমি একটা জোক শুনছিলাম যে কয়েকদিন আগেই শুনছিলাম যে ইন্ডিয়ান মা বাবারা বা ইন্ডিয়ান বাবারা সব থেকে বেশি ট্রেন থেকে নেমে তখনই জল কিনতে যায় যখন ট্রেনটা ছেড়ে দেয়।
1: হ্যাঁ, এবং যেটা হয় যে বাচ্চারা ভাবে বাবা উঠছে না এখনো, বাবা উঠছে না, এবং এরকম আমারও হয়েছে যে আমি দেখছি এখনো উঠছে না কেন, এই ব্যাপারটা ঘটেছে। এবং তাই জন্যই ওর এই যে ট্রমাটা, এটা সত্যি ফিল করতে পারছি।
0: খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। পরের মেসেজ, হাই চুপ কথা, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে অর্জুন লিখছি, আমি ক্লাস 12 পড়ি, তোমাদের দুজনকে শুনতে ভীষণ ভালো লাগছে। তোমরা যেন আজকাল আমাদের রোজ নামচার মধ্যে ঢুকে গেছো, অনেকদিন পর তোমাদের শুনতে পাচ্ছি। তোমাদের শুনতে শুনতে একটা প্রজেক্টের কাজ করছি, একটা খুব কনফিউজড সিচুয়েশন, একদিকে ফিফা ওয়ার্ল্ড কাপ, অন্যদিকে ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ, তোমরা কোনটা দেখছো? আমি তো ভীষণ চাপে আছি, নিজেও কনফিউজড কোনটা দেখে উঠবো, কোনটার জন্য সময় বার করব, কি করে তার মধ্যে পড়াশোনা অ্যাডজাস্ট করব, কিছুই বুঝতে পারছি না, তোমরা ভালো থেকো প্লিজ। সত্যি কথা বলতে আমাদের দুজনের জীবনে এতটা সময় স্পেস নেই যে কোনোদিন বসে টিভির সামনে এটা বিচার করব যে কোনটা দেখবো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না ফুটবল ওয়ার্ল্ড কাপ না। কিন্তু মাঝে মধ্যে খবর আমি দুটোরই রাখি অবভিয়াসলি, কিন্তু ক্রিকেটটা এত স্যাচুরেটেড হয়ে গেছে এখন, মানে খেলা দেখতে দেখতে দেখতে দেখতে এত ক্রিকেট দেখছি এখন, যে যদি তুমি আমাকে খুব পার্সোনালি জিজ্ঞেস করো কোনটা আমি এই মুহূর্তে বেশি দেখতে

0: ইন্টারেস্টেড, আমি বলবো আমি ফুটবল ওয়ার্ল্ড কাপের খবরাখবর রাখতে এবং দেখতে তুলনায় ক্রিকেটের থেকে এই মুহূর্তে একটু বেশি ইন্টারেস্টেড, কারণ ক্রিকেট ওভারডোজ হয়ে গেছে আমার জন্য। আমি এত ক্রিকেট দেখেছি, এত ক্রিকেট দেখেছি এবং চারদিকে এত ক্রিকেটই সবসময় দেখে আসি যে, এবং ওয়ার্ল্ড কাপ ফুটবল আমি শুধু এমন না যে একটা খেলা দেখার জন্য দেখি, আমি মাঝে মধ্যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের একটা ভালো ম্যাচ একটা এক্সপিরিয়েন্সের জন্য দেখি। যে আজকে যেমন আমি দেখছিলাম যে এবছর যে ওয়ার্ল্ড কাপ ফুটবলটা ইউজ করা হচ্ছে সেটাতে শুধু হাওয়া দিলে হবে না, সেটাতে চার্জও দিতে হবে। তো মানে প্রযুক্তির সঙ্গে, আধুনিক প্রযুক্তিকে কিভাবে খেলার মাঠে ব্যবহার করা হয় এবং সেটা সর্বোচ্চ প্রযুক্তি, আমি বলছি এই মুহূর্তে সব থেকে সেরা যে ধরনের প্রযুক্তিগুলো আবিষ্কার করা হয়েছে সেগুলো ফুটবল ওয়ার্ল্ড কাপের মতন একটা বিশাল বড় টুর্নামেন্টে ব্যবহার করা হয় সেই প্রযুক্তিগুলোর জন্য, এবং অবভিয়াসলি কিছু কিছু ভীষণ ভালো প্লেয়ারের ব্যক্তিগত ক্যারিজমা, তাদের যে পারফরমেন্স সেটা দেখার জন্য অবভিয়াসলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের থেকে এই মুহূর্তে ফুটবল ওয়ার্ল্ড কাপের দিকে আমার খানিকটা ফোকাস বেশি, বাট যার যেটা পছন্দ আর কি। পরের মেসেজ করেছে সুভাষ ভবন হাওড়া থেকে, মৌড়ি মিলবাজার থেকে রেণুকা মুখার্জি এবং সুরজিৎ মুখার্জি লিখেছে, হাই তোমরা কেমন আছো? আমরা দুজনেই ভালো আছি। একটা মেসেজ রয়েছে এই মুহূর্তে, মেসেজের সম্ভবত নামটা লেখানি, যে ডিয়ার চুপ কথা, জানো তো সামার ভ্যাকেশনের পর স্কুল যেতে ভীষণ টায়ারিং লাগছিল, কিন্তু গোটা সপ্তাহটা চুপ কথা যখন আমার মেসেজ পড়া হলো আর শ্রেয়াদি যখন আমাকে রেগুলার লিসেনার এবং এই পরিবারের একজন বলে মনে রেখেছে এবং আমার পরিচয় করিয়ে দিল, তখন আমার সমস্ত ক্লান্তি মন খারাপ চলে গেল আর কেমন একটা এনার্জি বুস্ট হয়ে গেল। তোমাদের শুনছি এখন ভীষণ ভালো লাগছে, নামটা কেন লিখলেন আমি জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: পরের মেসেজটা পাঠিয়েছে, রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে মনে হয় যেন আমি ভীষণ জোরে পড়ে যাচ্ছি, বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায় সেই সময়টা, তারপর ধরফড় করে ঘুম ভেঙে উঠি। আমি জানি না এরকম কেন মনে হয়, কিন্তু ঘুমানোর সময় যদি এরকম স্বপ্ন দেখি তাহলে তো ঘুমোতেই ভয় লাগবে। এই রকম ভয় নিয়ে ঘুমোতে যাওয়াটা আমার কাছে আস্তে আস্তে ইম্পসিবল হয়ে যাচ্ছে, রাত হলেই ভয় লাগে। আমি জানি না কীভাবে এবং কোন পদ্ধতিতে এই ভয় কাটানো সম্ভব।
1: এইটা এই জিনিসটা না অনেকেরই হয়, তোমার হয়েছে কখনো?
0: আমি বলি, আমি একটুখানি ছোট করে বলি,
1: প্লিজ বলো,
0: তারপর তুমি বলো। আমাদের মধ্যে না যখন কোনো নিরাপত্তাহীনতা কাজ করে, যখন আমরা কোনো কিছু নিয়ে ভীষণ কনফিডেন্সের অভাবে ভুগি, যখন আমাদের মনে হয় যে আমাদের জায়গা ভীষণ টলমল, তখন আমাদের মনের ভেতর, আমাদের অবচেতন মনের মধ্যে এই ভয়টা আমাদের এই ধরনের স্বপ্ন দেখায়, এই যে হঠাৎ পড়ে যাচ্ছি, হঠাৎ কোনো জায়গা থেকে, উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি এবং হঠাৎ করে তখন ঘুম ভেঙে যাওয়াটা, এটা হচ্ছে এক ধরনের একটা মানসিক, কি বলবো, একটা অস্থিরতা, কনফিডেন্সের অভাব, একটা মানে আমার যে একটা স্থায়ী জায়গা আছে কোন একটা জায়গায় যে আমি ওয়েলকাম, এই ধারণা যখন থাকে না, যখন এটা বিশ্বাস করতে অসুবিধা হয়, যখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, লো কনফিডেন্সে ভুগি, তখন এই ধরনের স্বপ্ন আমরা দেখি। আমার মনে হয় এটা কোনো স্থায়ী রোগ নয়, এটা অ্যাকচুয়ালি একটা ফেজ, বলা ভালো একটা ফেজ, এরকম মেন্টাল ফেজের মধ্যে দিয়ে আমিও গিয়েছি। এবার বাকিটা শ্রেয়া বলবে, কিন্তু আমি সেখানে রিকভারও করেছি। অবভিয়াসলি রিকভার করার একমাত্র উপায় হচ্ছে নিজের ওপরে নিজের কনফিডেন্সটা বাড়ানো, এবং কনফিডেন্স তখনই বাড়বে, দু তিনটেভাবে কনফিডেন্স বাড়ে। আমি শ্রেয়ার এক্সপার্ট ওপিনিয়ন অবশ্যই এর জন্য নেব, কারণ এরকম মেসেজ আমি আরও বেশ কয়েকটা পেয়েছি। কনফিডেন্স দু তিনটে রকমভাবে বাড়ে, এক হচ্ছে নিজেকে ফিজিক্যালি ফিট রাখা, দুই হচ্ছে নিজেকে, নিজের স্কিলস, তুমি যা যা পারো করতে, ভালো করতে পারো সেগুলোকে শার্পেন রাখা, আর তিন ইমোশনালি নিজেকে ব্যালেন্সড রাখা। বাকিটা শ্রেয়া বলবে।
1: একদম, তুমি যেটা বললে না একদম সত্যি, এটাই কারণ এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলে হিপনিক জার্ক।
0: আরেকটা স্বপ্ন আমি একটা সময় দেখতাম যে আমার না আজকে কোনো বড় পরীক্ষা আছে, আমি মিস করে গেলাম, সেটাকে কি বলে, মানে এটাও কি এরকমই আর একটা ফেজ, মানে আমি আমি টেকনিক্যালিটা বলতে পারবো না, কিন্তু আমি বলছি যেহেতু আমি

0: ব্যক্তিগতভাবে নিজেই ফেজগুলোর মধ্যে দিয়ে গিয়েছি এবং রিকভার করেছি। তো আমার সত্যি সত্যি এই মেসেজটা পড়ে খুব ওই সময়টার কথা মনে পড়ে গেল গো।
1: এটা প্রচুর স্টুডেন্ট চায়, তুমি একা নয় বা যে লিখছে সে একা নয়, এটা স্টুডেন্ট লাইফে ভীষণ কমন একটা জিনিস। আমাদের অনেক সময় হয় কি, দেখবে প্রচুর পড়া রয়েছে, সিলেবাস অনেক বড়, আমাদের ঘুম পাচ্ছে। আসলে আমাদের আনকনশিয়াসে যেটা চলছে, আমাদের অ্যাভয়েড করার টেন্ডেন্সি চলছে, ওই জন্য আমাদের ঘুম পাচ্ছে। অন্যদিন পরীক্ষার লাস্ট দিন আমরা ভাবি বাড়ি গিয়ে প্রচুর ঘুমাবো, আমরা কিন্তু ঘুমাচ্ছি না, কারণ আমাদের কোনো টেনশনই নেই ওই দিন, কিছু অ্যাভয়েড করার নেই, কোনো চিন্তা নেই, স্ট্রেস নেই। ওটা একটা কারণ এই স্বপ্নগুলো দেখার, এবং সে দেরি হয়ে গেছে। আমি এরকম দেখতাম যে আমি রাত জেগে পড়তাম, তো এবার যদি সকালে ঘুম পেয়ে যেত, আমি স্বপ্ন দেখতাম যে আমার দেরি হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, মানে কি লেভেলের একটা অ্যাংজাইটি চলতে থাকে তখন। তারপরে উঠে দেখতাম না আমি বাড়িতে গেছি।
0: সব অ্যাংজাইটি থেকেই হয়,
1: আমাদের যে স্ট্রেসটা ভেতরে রয়েছে, ওই আমরা তো ওই স্ট্রেসটা নিয়ে রয়েছি তখন, ওটা তো কোনোভাবে রিমুভ হচ্ছে না।
0: হ্যাঁ,
1: তা আমরা তখন এই জিনিসগুলো আমাদের থেকে যাচ্ছে, এবং আমাদের
0: স্ট্রেসটা রিলিজ কিভাবে করবে কেউ
1: ওই সময় সম্ভব না। তো পরীক্ষা যেই শেষ হয়ে যাবে না, অটোমেটিক হয়ে যাবে ওটা।
0: আর ধরো যে ওয়ার্কিং প্রফেশনালরা যদি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়,
1: হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাদের জাস্ট আইডেন্টিফাই করাটা সবচেয়ে আগে ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে কি কারণে। হয়তো কাজটা স্ট্রেসই নয়, হয়তো কাজের মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা স্ট্রেস দিচ্ছে, আইডেন্টিফাই করতে হবে। তো ওই যে আমাদেরকে লিখেছে তার যে জিনিসটা হচ্ছে, এটা একদম তুমি যে কারণগুলো বললে, ওই কারণগুলোই ওগুলোই কারণ মূলত।
0: কারণ আমি এগুলো নিয়ে আমার যখন আমি এই ধরনের স্বপ্ন আমি ব্যাক টু ব্যাক দেখছি, একদিন নয় একাধিক দিন, এবং তখন মানে আমি হচ্ছে খুব বেশি দিন আগের কথাও বলছি না, তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, এবং আমারও ঠিক এক্স্যাক্টলি এই মেসেজটা পড়তে পড়তে ওই জন্য আমি থেমে যাচ্ছিলাম মাঝে মধ্যে, কারণ আমারও ঠিক এটাই মনে হতো যে রাতে ঘুমোতে যাওয়ার সময় ভয়টা আমাকে চেপে ধরতো যে আমি আবার যদি ঘুমিয়ে পড়ি, আবার যদি ওই স্বপ্নটাই দেখি, এবং প্রচণ্ড ভয়ে ধরফড় করতে করতে আমি মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ছি, এটা তো মানে খুব আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আমার ঘুমোতে যেতেই ভয় লাগছে। তো আমি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, তোমার মতন এক্সপার্ট যারা, তাদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তখন তারা সবার আগে আমাকে, ঠিক তুমি যে কথাটা বললে যে আগে প্রবলেমটা আইডেন্টিফাই করা যে কেন এই ধরনের স্বপ্ন আমি দেখছি, তখন বললো ওরা যে আমার এক ভীষণ ভালো বন্ধু রয়েছে, খুব বড় একটা নার্সিং হোমে সে সাইকিয়াট্রিস্ট একজন, আমাকে বললো যে এটা হচ্ছে আমাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা, আমাদের মধ্যে একটা ভয়, যে পজিশন হারিয়ে ফেলার ভয়। ধরা যাক আমি একটা খুব, সেই সময় আমি একটা পোস্টের জন্য ভীষণ আর কি কম্পিট করছি, আমার সঙ্গে আরও 3-4 জন ন্যাশনাল লেভেলে কম্পিট করছে একটা পোস্টের জন্য, তো এই ভয়টা যে আমি হেরে যাবো না, তো এমন হবে না তো যে আমি ওই পোস্টটা পাবো না, আরও বাকি যারা কম্পিটিটর আছে তারা এটা পাবে, এই ভয়টা অবচেতন মনে, এই কম্পিটিশনটা অবচেতন মনে আমাকে আমার কনফিডেন্স যেটা বেস সেটাকে নাড়িয়ে দিচ্ছে কোথাও একটা, আমার মনে হচ্ছে আমি পারবো না। তো আমাকে বললো তুই আগেই এই প্রতিযোগিতার লড়াইটা ঘুমোতে যাওয়ার আগেও তুই ভেবে চলেছিস যে ওটা হবে কি না, এই অফিসের কাজ নিয়ে ভাবছিস, এটাকে আগে বন্ধ কর। করে দেখলাম যে বাপ রে বাপ, ওফ সিরিয়াসলি, মানে সাইকোলজিক্যাল কিছু কিছু ইস্যুস আছে, খুব ছোট ইস্যুস হয়, তো শুনলে মনে হবে কিছুই না, কিন্তু যখন কেউ ফেস করে, যখন কেউ ওই পরিস্থিতির মধ্যে পড়ে, তখন তার তো ভাই ঘাম ছুটে যায়।
1: একদমই তাই, এবং তুমি দেখবে আমরা কিছু স্বপ্ন দেখি, যেই স্বপ্নগুলো দেখার পর আমরা জানতে পারি এই বিষয়টাকে আমরা এত সিরিয়াসলি নিয়েছিলাম, বুঝিনি তখন, হয়তো খুব ছোট্ট বিষয়, কেউ একটা কথা বলেছে হয়তো, তখন সিচুয়েশনটা ওভার। স্বপ্নটা দেখার পর বুঝলাম যে এত সিরিয়াসলি এটা আনকনশিয়াসলি এইভাবে লেগে গেছে জিনিসটা এত জোরে, এটা কিন্তু তখন বুঝতে পারি।
0: ঠিক, একদম ঠিক, এরকম আলোচনা না গভীর থেকে আরো গভীরতর হচ্ছে, কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। 107 FM রেনবোতে এই মুহূর্তে চুপ কথা চলছে, শ্রেয়া আর দীপের সঙ্গে রয়েছে তুমি, দুর্দান্ত গান রয়েছে আমাদের কাছে, একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসছি। 9903652992 তে শুনছো চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় বলছে রাত 1:37 মতন হয়েছে, মানে চুপ কথা কিন্তু আর খুব বেশিক্ষণ তোমাদের সঙ্গে নেই, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তাই ঝটপট যারা যারা এখনও মেসেজ পাঠাওনি তারা কিন্তু পাঠিয়ে ফেলো। এখন যে মেসেজটা পড়বো সেটা পাঠিয়েছে শ্রেয়া, টলিগঞ্জ থেকে লিখেছে যে আমার ভীষণ ভালো একজন বন্ধু ছিল যাকে আমি নিজের বোন বলে মনে করতাম, কিন্তু গত 1 মাস ধরে ও আমাকে বলেছে যে ও মোটেও আমাকে সেইভাবে ভালোবাসেনি কোনো দিন, ও আমাকে ইউজ করেছে, আমি ওর প্রেম, ওর অ্যাসাইনমেন্ট, এমনকি ওর জন্য বাড়িতেও প্রচুর মিথ্যে কথা বলেছি, কিন্তু তারপরেও ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার ওর কথা মনে পড়লে অজান্তেই আমার চোখে জল চলে আসে। ব্রোকেন হার্টের থেকেও ব্রোকেন ফ্রেন্ডশিপ বেশি কষ্টের, তোমরা কি এটা বিশ্বাস করো? লিখে পাঠিয়েছে শ্রেয়া, টলিগঞ্জ থেকে।
2: বিশ্বাস তো করি, বন্ধুত্ব ভেঙে যাওয়াটা সত্যিই কষ্টের। তবে
1: যদি বন্ধুত্বের উপরে খুব বেশি ডিপেন্ডেন্সি হয়ে থাকে, অনেক সময় ইমোশনাল ডিপেন্ডেন্সি চলে আসে,
2: এইটাই এই জায়গাটা যখন আসে,
1: আমার মনে হয় ছেলে এবং ছেলের মধ্যে বন্ধুত্বতে এই জায়গাটা কখনো আসে, আমার মনে হয় মেয়েদের বন্ধুত্বে এই জায়গাটা বেশি আসে, তাই কি?
2: এটা ঠিক আমি বলবো না যে জেন্ডারের ভিত্তিতে হয়, এটা তো মানুষে মানুষে ভ্যারি করে, আমার অন্তত তাই মনে হয়। আর যখন ওই আমরা একটু আগে একটা এমটি কাপের কথা বলছিলাম না, নিজের সবটা যদি ঢেলে দিয়ে দিই, পরের দিন যখন বিপরীত দিকের মানুষটা আবার চাইতে আসবে আমি তো সেটা দিতেই পারবো না। তো ওর ক্ষেত্রে এটাই হয়েছে এবং এটা অনেক মানুষের ক্ষেত্রে ঘটে, সে উজাড় করে দেয়, তারপর একটা সময় পরে গিয়ে আর কিছু থাকে না।
1: এই মানুষটার মতো শ্রেয়ার মতো মানুষের উপরে একটা প্রেশার তো পড়ে, এবং পরবর্তীকালে বন্ধুত্ব করতে গেলে সে নিজেকে একটু সংযত করে নেয়, তাই তো? তার ফলে তার যেটা সহজাত প্রবৃত্তি, তার যেটা সহজাত আচরণ, যে সেটা জেনারেলি করতো এতদিন পর্যন্ত, সেটা আর করে না, একটু চেঞ্জ হয়ে যায় তার বিহেভিয়ার।
2: চেঞ্জ হয় যদি হয় সেই চেঞ্জটা না, যদি সে এটা বুঝে নিয়ে করে তার নিজের ক্ষতি না করে, কারণ চেঞ্জ বলতে যদি এটা চেঞ্জ হয় যে সে সব উজাড় করে দিত, এখন আর উজাড় করছে না, এই চেঞ্জটা তো খুব ভালো,
1: এটা ভালো চেঞ্জ।
2: হ্যাঁ, উজাড় যদি করে দিয়েই দেয় ওর কি থাকলো।
1: ওকে, গুড ওয়ান। তো শ্রেয়া, আই হোপ তুমি তোমার যেটা উত্তর আশা করি পেয়ে গেছো। সুকন্যা কল্যাণী নদিয়া থেকে মেসেজ করেছে যে তোমাদের প্রোগ্রাম রেডিওতে শুনছি, নস্টালজিক লাগছে এবং প্রোগ্রামটাও সত্যিই খুব ভালো লাগছে। আজ এই প্রযুক্তির দিনে রেডিও ব্যবহার করে একটা রেডিও প্রোগ্রাম শুনতে অন্যরকম লাগছে। বহু বছর পর আজ আবার রেডিওটা চালিয়েছি। তোমাকে এবং অন্যান্য সমস্ত লিসনার্সের আমার অনেক শুভেচ্ছা, ভালো থেকো। সুকন্যা কল্যাণী নদিয়া থেকে। থ্যাংক ইউ সুকন্যা, তুমি সত্যি ভীষণ সু আমাদের জন্য, খুব ভালো লাগলো তোমার মেসেজ পড়ে।

0: মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছে অদিতি, লিখেছে, চেনা মানুষ যাকে আমি চিনি সেই মানুষটা আমাকে কেন ইগনোর করছে? পথে চলতে দেখা হওয়ার সময় আমাকে না দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি আমাদের মধ্যে কি প্রবলেম হয়েছে সেটা খুঁজে বার করার, কিন্তু আমাদের মধ্যে যে কোনো প্রবলেম হয়েছে আমি সেটাই এখন পর্যন্ত রিয়েলাইজ করতে পারিনি। তাই আমি তার উত্তরও খুঁজে পাচ্ছি না যে কেন ও আমাকে ইগনোর করছে। আমার মনে হয় এটাও একটা ক্লাসিক প্রবলেম, তুমি যেটা দিয়ে আমরা মানে একটা প্রোগ্রামের মাঝপথে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে কোনো মানুষ প্রথমে জীবনে আসে, তোমার জীবনের অভ্যাসকে উল্টে পাল্টে দেয়, তোমার জীবনের নতুন অভ্যাস তৈরি হয়ে যায়, তারপর সে যখন আবার তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে তখন আমাদের সঙ্গে আবার এমন একটা বিহেভ শুরু করে যেন আমাদের খুব ভালো করে চেনেই না বা আমাদের জীবনে খুব বেশি তার কোনো ইম্পর্টেন্সই নেই।
1: এই মানুষগুলোর না মূল সমস্যাটা কি জানো তো, তারা জীবনে শুধু এক্সাইটমেন্ট চায়। যে এক্সাইটমেন্ট ফুরিয়ে গেল তার আর থাকতে পারছে না, সে আবার নতুন এক্সাইটমেন্ট খুঁজছে। তাই এক্সাইটমেন্ট তো স্টেবিলিটি দেয় না, ওটা ক্ষণিকেরই। এটা যতক্ষণ না তারা রিয়েলাইজ করছে তারা আসলে জীবনে অনেক মানুষ হারাবে।
0: এরকম কথা, এরকম আরও আলোচনা চলতে থাকবে, এরকম আরও মেসেজ আমাদের কাছে রয়েছে, সেগুলোও পড়তে থাকবো। কিন্তু পরিবেশ একটু ভারী হয়ে উঠেছে, আমার মনে হয় পরিবেশটা একটু হালকা করা দরকার। একটু গান শুনি, গানের পরে ফিরে আসছি। 9903659992 নম্বরে তোমরা এক এক করে তোমাদের টেক্সট আর হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠাতে থাকো, ফিরে এসেই পড়ছি তোমার পাঠানো মেসেজ।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথার দ্বিতীয় ঘন্টাতে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। 9903652 নম্বরে এখনও তোমাদের মেসেজ আসছে, প্রচুর মেসেজ রয়েছে আমাদের কাছে, এক এক করে সেই মেসেজগুলোই এবার পড়ব। শ্রেয়া আর দীপ রয়েছি তোমার মনের কথা নিয়ে, যেখানে তোমার মনের মধ্যে কি চলছে, কোনো জিনিস তোমাকে, কোনো ভাবনা তোমার মাথার মধ্যে অনবরত ঘুরে চলেছে কি না, যেটা কাউকে বলা হচ্ছে না, কারোর সঙ্গে ডিসকাস করা হচ্ছে না, কারোর সঙ্গে আলোচনা করতে ভয় লাগছে, সেটা খোলা মনে তুমি আমাদের দুজনের সঙ্গে আলোচনা করতে পারো। আমরা একেবারে লাইভ অ্যান্ড আনপ্লাগড আনস্ক্রিপ্টেড একটা শো নিয়ে বসে আছি, যেখানে তুমি হচ্ছ আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছ। তো শ্রী, আমরা আবার এক এক করে মেসেজগুলো পড়তে শুরু করি।
2: হ্যাঁ, একদমই। একটা মেসেজ দেখলাম, সে সম্ভবত নামটা লেখেনি, এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমাদের সাথে। হয়তো সচরাচর অনেকে এগুলো নিয়ে কথা বলে না, কিন্তু অনেকেরই এই বিষয়টা হয়। সে বলছে যে তার, সে যখন ঘুমোলে স্বপ্ন দেখে সে মরে যাচ্ছে, এবং তারপরে ওঠার পর তার খুব ভয় করে যে আমি যদি মরে যাই এবং মরে যাওয়ার পর আমাকে পোড়াবে তখন কি কষ্ট হবে, এই ভয়তে সে ঘুমোতে পারছে না, এবং এটা তার প্রচণ্ডভাবে হচ্ছে। এটা নিয়ে সে খুব প্রবলেমে রয়েছে।
1: খুব এই সমস্যার কথাও আমি, এমন না যে প্রথম শুনলাম, এরকম সমস্যার কথাও আমি শুনেছি আমার পরিচিতদের কাছে, আমি সোশ্যাল মিডিয়াতে এরকম বেশ কয়েকটা লেখা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে এটার কি কোনো সমাধান আছে, মানে এটাও কি সেই কনফিডেন্সের অভাবে বা খুব বিষাদগ্রস্ত কোনো মানুষ যখন হয়ে পড়ে, যখন তার আশা প্রায় শেষ হয়ে যায়, হোপলেস হয়ে পড়ে, আমি যদি বলি, তখন কি ধরনের স্বপ্ন দেখে মানুষ, মানে কেন দেখে?
2: অনেক রকমের কারণ থাকতে পারে।
1: স্বপ্ন তো আসলে একটা আমাদের অবচেতন মনের ভাবনার প্রতিচ্ছবি, যেটা মানে সারাদিন আমাদের সঙ্গে ঘটে চলেছে। যখন ঘটেছে তখন হয়তো অতটা গুরুত্ব দিইনি, কিন্তু যখন ঘুমোচ্ছি তখন অবচেতন মনে ওই ভাবনাটাই সবার সামনে চলে আসে, সামনের সারিতে চলে আসে, তখনই আমরা সেটাকে স্বপ্ন দেখি। আমি বলছি যে কেউ যদি মৃত্যু ভয় পায় স্বপ্নের মধ্যে, তাহলে কি করবে, মানে কেন? প্রথম কথা হচ্ছে আমার প্রশ্ন যে কেন সে এই ধরনের স্বপ্ন দেখে, আর দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে এখান থেকে বেরোনোর কি কোনো উপায় আছে?
2: হ্যাঁ, নিশ্চয়ই। মানে তোমার দুটো প্রশ্নেরই উত্তর রয়েছে। প্রথমত, এই মৃত্যু নিয়ে যারা এই স্বপ্নগুলো দেখে, তাদের মধ্যে আসলে মৃত্যু বিষয়টার প্রতি খুব ভয় আছে।
1: আমরা কি ভীষণ ডার্ক রিয়ালিটিতে কখনো কখনো আক্রান্ত হয়ে পড়ি? আমি তোমাকে এটা বলছি যে ধরো, আমি বলছি খুব ডার্ক কোনো সিনেমা, কোনো ওয়েব সিরিজ, সেগুলো কি আমাদের মাথার উপর এই ধরনের স্বপ্নের উপর জন্য দায়ী?
2: না, সবসময় তা বলবো না, তবে ওগুলো এফেক্ট তো করেই। এটা তো খুব ডিপেন্ড করে একটা মানুষ কে কিভাবে নিচ্ছে। ধরো আমি একটা সিনেমা দেখছি, যতক্ষণ ওটা আমায় এন্টারটেইন করছে ঠিক আছে, যখন ওটা আমাকে এন্টারটেইন করছে না, আমাকে অন্যভাবে প্রভাবিত করছে, ডিস্টার্ব করছে, তখন কিন্তু আর ওটা দেখার উচিত নয় যে কোনো মানুষেরই। তো এই ক্ষেত্রে এই যে মৃত্যু ভয়, যেটা কিছু মানুষ মৃত্যুকে ভয় পায়, অনেক কারণ থাকতে পারে তার, কিংবা কেউ কোনো কারণ ছাড়াই মৃত্যু ব্যাপারটাকেই ভয় পায়। জন্ম যেমন নর্মাল, মৃত্যুও যে সেরকম একটা স্বাভাবিক ব্যাপার, এটা মানতে পারে না কিছু মানুষ, এবং তারা ভাবে আমি যদি এই যদি মরে যাই তাহলে কী হবে, এই হয়তো হঠাৎ মরে গেলাম তখন কী হবে, কেউই তো জানতে পারবে না তারপর কী হয়ে যাবে। আমি এমনও অনেক মানুষকে জানি যারা বাড়িতে একা থাকতে পারে না, তাদের একা থাকাটা সমস্যা, তারা যদি মরে যাই তাহলে তো কেউ জানতে পারবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এটা কতদিন ধরে হচ্ছে, কতটা সময় ধরে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে সেই ব্যক্তির মধ্যে ডেথ অ্যাংজাইটি আছে কিনা। আর কারোর কারোর যদি খুব প্যানিক হয় বা এই ধরনের প্যানিক সংক্রান্ত প্রবলেম থাকে, তো তাদের কিন্তু এই ব্যাপারটা ঘটে যায় অনেক সময়, যে তারা ভয় পাচ্ছে, তাদের শুধু হঠাৎই মনে হচ্ছে হঠাৎ যদি মরে যায় কী হবে, এবং তারপরেই তাদের প্রচণ্ডভাবে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যাচ্ছে, সেই বুক ধরপড় করছে, তাদের মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে গেল, কান থেকে মনে হচ্ছে একদম খুব গরম বেরোচ্ছে, যেটাকে আমরা হট ফ্ল্যাশ বলি, এই ব্যাপারগুলো হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধই হয়ে গেছে তার, তার এরকমই ফিল হয় তখন।
1: বাবা, এরকম হয়?
2: একদম এরকম হয়। এবং কি হয় জানো তো, অনেক সময় এগুলো যখন হয় না, যার প্যানিক অ্যাটাক হলে এগুলো যে ব্যক্তি বলছে তার সত্যি ওগুলো ফিল হচ্ছে।
1: আচ্ছা, আমি আরেকটা কথা এই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞেস করি শ্রেয়া, ধরো কেউ একজন ভীষণ আরেকজন তাকে খুব অপমান করেছে, প্রচণ্ড অপমান করেছে বা ভীষণ বকেছে জোরে তীব্র আওয়াজে বা তাকে ভীষণ হেনস্থা করেছে, আমি বলছি সেক্ষেত্রেও অনেককে আমি শুনেছি প্যানিক অ্যাটাক হতে, আমি শুনেছি, আমি সামনে থেকে দেখেছি এরকম অনেককে হতে, আমি বলছি সেগুলো কি ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে, যে তুমি যে লক্ষণগুলোর কথা বললে, যে সিম্পটমগুলো বললে, সেগুলো কি তখনও দেখা যেতে পারে?
2: যেতেই পারে, কারণ এর কারণটা জানতে গেলে না আমাদের হিস্ট্রিটা দেখতে হয় যে কি হয়েছে, কেন, একটা কেস হিস্ট্রি নিতে হয় আসলে এক্ষেত্রে। তো কারণ ওই জন্যই বললাম বিভিন্ন রকমের কারণ, যেগুলো তুমি বলছো এগুলো তো খুবই ভ্যালিড পয়েন্ট, এগুলো তো হয়ই মানুষের সাথে, এবং সেখান থেকে এই ব্যাপারটা
1: আসে। এখান থেকে বেরিয়ে আসবে কি করে? ধরা যাক সে তার সারা সে অফিসে গেছে, তাকে তার বস ভীষণ বকাঝকা করেছে, বা আমি যদি বলি তাকে মেন্টালি অ্যাবিউজ করেছে, তাকে ভীষণ ভয় দেখিয়েছে যে কালকেই তোকে বার করে দেবো, এবং সে ভীষণ সেই লোকটি সেই মানুষটি ভীষণ মন খারাপ নিয়ে বাড়িতে ফিরে এসেছে, তার এরকম অ্যাংজাইটি ইস্যুস হচ্ছে, সেখান থেকে রিকভার কিভাবে করবে নিজেকে?
2: এটা না একদম আমরা যে কোনো কিছু বলি না যে প্র্যাকটিস, যে মুহূর্তে একটা মানুষের প্যানিক অ্যাটাক হচ্ছে, দেখো আমরা যখন জ্বর হচ্ছে আমরা তো ওষুধটা খাচ্ছি, কারণ আমরা চাই যে বা নেক্সট টাইম থেকে আমাদের যখন শারীরিক কোনো সমস্যা হচ্ছে, ধরো আমাদের ওআরএস লাগবে, আমরা কিন্তু ওটা ব্যাগে রাখছি প্রথমবার যখন সমস্যায় পড়ে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু ভালো থাকার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রেও আমরা সেই চেষ্টা করার জন্য কিছু প্র্যাকটিস করবো। প্যানিক অ্যাটাক যখন হয় তখন নর্মালি যেটা বলা হয় সেটা হচ্ছে ওই মোমেন্টে অন্য কিচ্ছু না ভেবে জাস্ট শোনার চেষ্টা করো, তো তোমার চারদিক থেকে তিনটে শব্দ শোনার চেষ্টা করো, তিনটা আলাদা আলাদা শব্দ, তারপরে তোমার চারদিকে পাঁচটা আলাদা আলাদা জিনিস দেখার চেষ্টা করো, পাঁচটা অবজেক্ট, ঠিক তারপরেই তুমি কোন কোন রং তোমার চোখে আগে সব থেকে বেশি পড়ছে দেখো, এবং তারপরে বলা হয় তার ভ্যারিয়েশন, এটা আরো অন্যান্য কিছু বলা যেতে পারে,
1: কি আমাদের মনকে ডাইভার্ট করার জন্য,
2: একদম,
1: যে আমরা একমুখী ভাবনা ভাবতে ভাবতে আসছি গোটা রাস্তা,
2: ওখান থেকে সরানো হচ্ছে,
1: সেখান থেকে আমার মনটাকে ডাইভার্ট করার জন্য,
2: যখনই তোমাকে সরানো হচ্ছে তুমি আস্তে আস্তে ওই ভয়টার থেকে বেরিয়ে এলে, তো এবার তুমি বাইরে থেকে জিনিসটা দেখবে।
1: আচ্ছা,
2: তোমাকে তোমার বস অনেক খারাপ কথা বলেছে, তখন তো তোমার একদম প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ভেতরে, এবার যখন ওই সমস্যাটা ভেতরে ভেতরে হচ্ছে, প্যানিক করছে একটা মানুষ, প্যানিক অ্যাটাক আসছে যখন, তখন যেই ওই প্র্যাকটিসগুলোতে গিয়ে সে ওখান থেকে সরে এলো, তারপরে সে দেখতে পাবে যে বস যেটা করলো এখানে কি আমার রাস্তা আছে বসকে গিয়ে পরের দিন বলবার যে দেখুন আমি তো বিষয়টা ইয়ে করেছি, আপনার মনে হচ্ছে এটা নয়, বা আমি কি এটা গুছিয়ে কথাটা বলতে পারবো পরের দিন, যতক্ষণ না ওই আমি ওখান থেকে সরছি আমি তো বাইরে থেকে দেখবো না, মানে আমি এটা দেখবো না একটা মানুষের সঙ্গে এটা হলে সে কি করতে পারে, আমি থেকে আমার সাথে এটা হয়েছে আমি কি করবো এখন কি করবো এটা। তাই জন্যই ওই প্র্যাকটিসগুলো করে আমরা যেই যে তুমি যেটা বললে ডাইভার্ট করা, এটা করতে পারলেই আমরা পরের স্টেপটা নিতে পারবো।
1: আর একটা জিনিস আমি দেখেছি যে অনেক সময় ধরো কেউ আমার উপরে খুব চিৎকার চেঁচামেচি করেছে, সেই মুহূর্তে আমারও আবেগের বিস্ফোরণ ঘটে, আমিও পাল্টা ভীষণ জোরে চিৎকার চেঁচামেচি করলাম, যেটা হয়তো সেই সময় যদি না করে আমি কিছুটা নিজেকে রেজিস্ট করে নিতাম, পরে এটাকে আমরা অনেক খোলা মনে আলোচনা করতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমার রাগের এমনই বহিঃপ্রকাশ ঘটলো যে আমি সেই মুহূর্তে বলে দিলাম যে আমি আর আসবো না কাল থেকে, বা আমি ছেড়ে দিলাম এই কাজ বা আরো কিছু আর কি। আমি বলছি সেখানে নিজেকে কিভাবে রেজিস্ট করবে একজন যদি তাকে ভীষণ ভাবে কেউ হ্যারাস করছে, সে তৎক্ষণাৎ সেখানে পাল্টা রিয়্যাক্ট করলে এইভাবে, যেটা তার জন্য পরে হার্মফুল, যে তারপরে মনে হলো আরে আমি যদি তখন একটুখানি কথাটা শুনে নিতাম, কি আছে ও তো বলেই কালকে আবার বলবে, ও ঠিক আছে ম্যানেজ করে নেবো, এরা মানসিকতা, মানে আমি বলছি এটাও তো ঘটে, সেখানে সে কিভাবে নিজেকে রেজিস্ট করবে, আটকাবে কিভাবে, মানে রাগের বহিঃপ্রকাশ আমরা অনেক সময় হয় যে হঠাৎ করে আমরা একটা সাডেন মোমেন্টে রেগে গিয়ে একটা এমন কিছু বলে ফেললাম যেটা আমাদের পরে মনে হলো আর এতটা রেগে গিয়ে এতটা খারাপ কথা না বললেও চলতো।
2: এটার উত্তরটা তুমি একবার দিলে আজকেই, এটারই উত্তর আমি তোমায় একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে তুমি বলছিলে যে আমরা বসের ফোনটাইল একভাবে বলি আর বাড়ির লোকের ক্ষেত্রে একভাবে, আমরা জানি কার উপর রাগ করা যায়, আমরা সেই অনুযায়ী করি, আমরা জানি কার উপর চিৎকার করা যায়।
1: তাই এটা আমাদের মানে মন কখনই ক্যালকুলেট করতে থাকে,
2: আমরা জানি। তুমি এই যে বললে না যে বসের ফোনটা তুমি ধরবে অন্যভাবে, যে কেউ আমরা যে কেউই, আর বন্ধুকে তুমি বলবে ঠিক আছে এখন কথা বলতে ভালো লাগছে না পরে দেখা করবো। তাই আমরা জানি যে কার উপর আমরা কোনটা করতে পারি।
1: আচ্ছা,

0: যদি এটা হয়ে যায় যে বস আমাকে ওভাবে বলছে, তখন কিন্তু আমি উপায় খুঁজবো এটা বলবার।
1: বসের মানে অফিসের বা প্রফেশনাল জায়গার পার্সপেকটিভ থেকে সরে এসে তুমি ব্যক্তিগত জীবনে আসি, যে ধরো যাক আমার সঙ্গে আমার বান্ধবীর ভীষণ ঝগড়া চলছে, ঝগড়ার মাথা আমি তাকে এমন রেগে গিয়ে একটা কথা বললাম যেটা হয়তো প্র্যাকটিক্যালি নয়, কিন্তু আমি তখন তাকে হার্ট করার জন্য বললাম কারণ সে আমাকে হার্ট করেছে। এবার পরে বুঝলাম যে এটা সম্পর্কের মধ্যে একটা অপূরণীয় ক্ষতি করে ফেলেছে, যে এই শব্দগুলো না আমি ফিরিয়ে নিতে পারবো না, এই শব্দগুলো সে ভুলতে পারবে। তো আমি নিজেকে প্রথমেই রেজিস্ট কিভাবে করবো একটা ঝগড়ার মধ্যে, এতটা আমি উত্তেজিত হয়ে এমন কোনো কথা বলবো না যেটা বলে ফেলাটা ঠিক নয়।
0: এখানে ওই যে কথাটা তুমি বলছিলে না, আমরা যদি একটু গ্যাপ নিই সেই মোমেন্টে, এইটা করতে পারলে এটা প্রাথমিকভাবে হয় না।
1: আমি ছোটবেলায় শুনেছিলাম 10 থেকে 1 অবধি নাকি উল্টো গুনতে হয়, কিন্তু আমি আজ অবধি কোনোদিন কাউকে কোনো ঝগড়া বলতে 10 থেকে 1 অবধি
0: পারবে না, একদম সত্যি তো পারবে না। কিন্তু এটা কি জানো তো, আমরা প্রাথমিকভাবে মানুষ ওটাই করে, প্রাথমিকভাবে সেও একটা উত্তর দিতে হবে, এটা চলে। কিন্তু যখন সেটার কিছুটা সময় পর সে যদি মনে করে যে না এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং এর ফলটা আমিই ভুগছি, কি বলতো, ক্ষত কিছু ক্ষত না থেকে যায়, সময় বদলে যায়, ক্ষত কিন্তু থেকে যায়। তো যখন সে এটা রিয়েলাইজ করবে যে ক্ষতটা তো থেকে যাচ্ছে বিপরীত দিকের মানুষের, রিজলভ আর হচ্ছে না ওটা, যাই হয়ে যাক সে কিন্তু বলছে ওই কথাটা আমি বলবো না, এই যে আমায় তুমি এটা বলেছো ওটা কিন্তু বলবো না, এটা যদি কোথাও সে লার্ন করে তখন যে এই এত বড় ক্ষত না করেও তো আমি পারতাম, তো শুধুই আক্রমণ করার জন্য করেছি কাজটা, আক্রমণ করে আমার মানে এই এই ক্ষতটা তৈরি করে আমার কি লাভ হচ্ছে, রোজ আমাকেই শুনতে হচ্ছে। তার থেকে আমি কি এই প্র্যাকটিসটা করতে পারি, প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, 10 নম্বর দিন গিয়ে হবে। 10 নম্বর দিন গিয়ে ওই মানুষটা এটা বলতে পারবে, আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমি কিন্তু আর কোনো কথা বলতে চাই না, কথা যেন না বাড়ে, আমি কথা বাড়াতে চাই না, ওটাও একটা থেমে যাওয়া।
1: ওকে,
0: তার 10 দিন বাদে গিয়ে মানুষটা বলবে যে আমি বুঝতে পারছি আমাদের মধ্যে এখন কথা বাড়লে কথাটা ভালো হবে না, আমরা একটু পরে বলবো।
1: ভেরি ইন্টারেস্টিং, এরকম আরও ইন্টারেস্টিং আলোচনা আমাদের চলতে থাকবে। রাতের যত গভীর হয় এই ধরনের গভীর আলোচনা ততই বাড়তে থাকে, বাড়তে থাকবে। 9903653992 নম্বর এরকম কোনো অভিজ্ঞতা যদি তোমারও হয়ে থাকে এবং তুমিও যদি এরকম কোনো রিজলভ চাও, তাহলে আমাদের ঝটপট মেসেজ করে পাঠাও। শ্রেয়া আর দীপ রয়েছে তোমার সঙ্গে, তোমার কানে এই মুহূর্তে 107 FM রেনবোতে চলছে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত যত বাড়ছে, ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে, আর আকাশের এই অন্ধকারটাও না আরও বেড়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে যে কি জানি নতুন ভোরে কি লেখা আছে। শুনছো 107 FM রেইনবো, আর তোমার সঙ্গে চুপ কথায় রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে দীপ।
2: একটা ভীষণ ইন্টারেস্টিং মেসেজ এসেছে আমার কাছে, এটা পড়ার লোভ আমি সামলাতে পারছি না,
1: প্লিজ পড়ো।
2: পাঠিয়েছে পার্থ হরিদেবপুর থেকে। ও লিখেছে, দেখো আমার বয়স 40, কিন্তু তোমাদের দুজনকে বিশেষ ধন্যবাদ, তোমাদের প্লে লিস্টে আমাদেরও গান থাকে যেগুলো আমাদের রডোডেনড্রন, যেমন গৌরী তেরি আঁখে, সাইয়নি, অঞ্জম দত্ত, সো অন। বাকি FM চ্যানেলগুলো জাস্ট শোনা যায় না, বিশ্বাস করো। বাংলায় মন খারাপের পাঞ্জাবি ওষুধ অনেক শুয়েছে জানি তোমাদের, ভালো থেকো। থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমার বয়সের সঙ্গে যেহেতু আমার বয়স বেশ খানিকটা মিলেই যাচ্ছে, তাই বোধ হয় আমাদের চয়েসটা অনেকটা একরকম। আর সত্যি সত্যি এই গানগুলো তো আমাদের একটা সময় সত্যি ভাবিয়েছে, আমাদের কাঁদিয়েছে। একটা সেদিকে খুব ইন্টারেস্টিং কথা একজন থেকে শুনলাম, শ্রেয়া ভ্যালিডেট করতে পারবে বেটার এটা, যে সেই গানের লিরিক্স আমাদের সবথেকে বেশি প্রিয় হয় যে গানগুলোর লিরিক্সের সঙ্গে আমাদের জীবন মিলে যায়,
1: বা
2: আমরা যেটা ফেস করেছি, যেটা আমাদের সঙ্গে হয়েছে, সেটা যদি কোনো গানে তার বর্ণনা থাকে তাহলে সেটার সঙ্গে আমরা ভীষণ রিলেট ফিল করতে রিলেট করতে পারি, এবং সেই গানটা আমাদের প্রিয় হয়, আমরা লুপে সেই গানটাই শুনি।
1: একদম ঠিক, একদম সত্যি কথা। আর আমরা সব থেকে বেশি কানেক্ট করতে পারি মিউজিকের সঙ্গে, এই জন্যই।
2: খুব রিসেন্টলি একটা গান আমি শুনছিলাম, খাত বলে একটা গান আছে।
1: আচ্ছা,
2: কাগজ কি খাত তেরে লিয়ে, খুব মানে আমি গানটার সঙ্গে
1: না আচ্ছা আচ্ছা চেনে
2: চেনে, হ্যাঁ মানে আমি গানটার সঙ্গে না জাস্ট মানে লুপে শুনি গানটা আমি একেবারে। তো বলছি মানে এই রকম কিছু কিছু গানের সঙ্গে আমাদের ধরা যাক একটা চ্যাপ্টা গোলাপ অঞ্জন দত্তের, হ্যাঁ, যে খাতার ভেতরে চ্যাপ্টা গোলাপ ফুল, এই লাইনটা ধরো যার যার স্কুল জীবনে বই আর খাতার মধ্যে এরকম কোনো ফুল থেকেছে, তার সে সেটা এই গানটার সঙ্গে রিলেট করতেই পারবে, তাই না? মানে আমি যখন আমার জীবনের সঙ্গে একটা গানের লিরিক্স মিলে যেতে দেখছি, তখন তো সেই গানটা আমার প্রিয় হবেই।
1: মানে
2: থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতটা আমাদের রিলেট করার জন্য। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে, আমি আমার নামটা না হয় বললাম না, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ রেখো আর যেখানে জানানো জানিও, ফেলুদা আর শার্লক হোমস সিরিজের সব গল্প এনো, কারণ গল্প স্বল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। শুভদাকে বলে দিও তোমরা প্লিজ সাবধানে বাড়ি ফিরো, আছি তোমাদের সঙ্গে আজ রাতভর। আচ্ছা বেশ, গল্প স্বল্পের রিকোয়েস্ট আমরা বলে দেবো, যতটা সম্ভব বলার আমরা বলে দেবো। হাই চুপ কথা, আমি তোমাদের রেগুলার লিসেনার, কিন্তু প্রত্যেক দিন মেসেজ করা হয় না। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়, আজ সত্যি সত্যি সেটার ভীষণ অভাব রয়েছে। সন্তু বেলঘড়িয়া থেকে, এটা তো ঠিক, আমরা এখন ভালো শ্রোতা সত্যি পাই না। আমি দেখেছি, আমি অন্তত মনে করি, বিশ্বাস করি যে সবাই যদি পৃথিবীতে গান গায় তাহলে গানটা শুনে হাততালিটা দেবে কে? আমি কিন্তু সেই গান শুনে হাততালি দেওয়ার জন্য শ্রোতার জায়গায় বসতে খুব পছন্দ করি। হাই চুপ কথা, হাই দীপদা, শ্রেয়াদি আগাম বর্ষা শুভেচ্ছা। ওকে শ্রেয়াদি, গত চুপ কথায় আপনাকে বলেছিলাম যে আমি যে ডক্টরের অধীনে ট্রিটমেন্ট করাই তাকে পছন্দ করে ফেলেছিলাম।
1: ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মনে আছে।
2: এই ডক্টরের সঙ্গে সত্যি সত্যি প্রেম হয় গো, এটা আমি আমি কোনদিন এটা মানে দেখো আমি অনেক জীবনে প্রেম করেছি, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কলেজ জীবন থেকে শুরু করে বড় বয়স পর্যন্ত প্রচুর প্রেম করেছি, কিন্তু ডাক্তারদের সঙ্গে প্রেম আমি কোনোদিন করিনি। এবং আমার এটা না ঠিক মানে আসলে মানুষ যখন ভীষণ অসুস্থ হয়ে কাউকে দেখাতে যাচ্ছে তখন তার মাথায় কি এটা ঘোরে? মানে আমার 102-103 জ্বর, আমি কাঁপছি ঠকঠক করে, আমার গরমকালেও শীত করছে, সেই সময় আমি কাউকে দেখাতে গেছি তখন দেখি আমার তার প্রতি প্রেম ভাব জেগেছে, এরকম আমার সঙ্গে কখনো হয়নি আসলে।
1: এরকম কিন্তু অনেক মানুষের সঙ্গে হয়, এবং এটাও হয় ধরো তুমি কাউকে দেখাতে নিয়ে গেছো, বাড়ির কাউকে দেখাতে নিয়ে গিয়েছে, বাড়ির কাউকে দেখাতে নিয়ে গিয়ে ব্যাপারটা ঘটেছে। এবং এইটা না আমার এক মাসির সাথে ঘটেছে, দাদুকে দেখাতে নিয়ে যেত, চোখ দেখাতে নিয়ে যেত, এবং আমার মেশো একজন আই স্পেশালিস্ট, তো ফাইনালি ব্যাপারটা এটাই ঘটেছে। তো এরকম ঘটে, এরকম প্রচুর ঘটে। আর ওই যে তুমি যে কথাটা বললে প্রচণ্ড জ্বরের মধ্যে, আরে প্রচণ্ড জ্বরের সময় ওই মুখটা দেখেই তো জ্বরটা কমে যায়।
2: পরের মেসেজ প্রজ্ঞা লিখেছে গার্ডেন রিচ থেকে, বলছে জানি না কেন প্রায় দুমাস ধরে আমার সব থেকে প্রিয় বন্ধুর স্বপ্ন দেখছি, যার সঙ্গে প্রায় 5 বছর ধরে আমার কোনো কথা নেই। কিছু ভুল বোঝাবুঝির জন্য ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এখন পুরনো সব কথা হঠাৎ আবার মনে পড়ছে আর কষ্ট হচ্ছে। একটা সময় এমন ছিল যে কোথাও বেরোলে আমরা বেশিরভাগ সময় একসঙ্গে যেতাম, আর এখন কখনো ভুল করে রাস্তায় দেখা হয়ে গেলে আমরা এমনভাবে চলে যাই যেন কোনোদিন দুজন দুজনকে চিনতামই না। সম্পর্কগুলো কি এতটাই অদ্ভুত হয়? এক এক সময় মনে হয় যে ওকে মেসেজ করি, কিন্তু একটা কিন্তু থেকেই যায়, তাই আর মেসেজটা করা হয়ে ওঠে না। প্রজ্ঞা গার্ডেন রিচ থেকে,
1: আমরা বোধহয় এরকমই একটা মেসেজ পড়লাম কিছুক্ষণ আগে, ওই পাশ দিয়ে চলে যাই তবু কথা হয় না, আজ খুব বন্ধুত্ব ছিল একটা সময় এখন আর নেই সেই জিনিসটা। প্রজ্ঞা তোমার এই খারাপ লাগাটা, হ্যাঁ এটা খারাপ লাগা সত্যি, এটা বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে। এই ক্ষেত্রগুলোতে না এমন হয় যে বিপরীত দিকের মানুষের অবস্থাটা তো বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে আসলে, আসলে সে কি ভাবছে।
2: আমার একটা ছোট বক্তব্য আছে মাঝখানে, শ্রেয়া সরি ইন্টারাপ্ট করলাম তোমাকে, যে ধরো কারুর সঙ্গে আমার 3-4 বছর আগে কোনো কারণে সম্পর্কে ছেদ পড়ে গেছে, সেটা যে ভুল বোঝাবুঝি কারণেই হোক না কেন, তো রিসেন্টলি আমার আবার তার কথা হঠাৎ মনে পড়ছে। তার কারণ কি এটা যে আমার মস্তিষ্কের মধ্যে তার স্মৃতিটা অবচেতনে রয়ে গেছে এবং সেটা এখন আবার সামনে চলে আসছে, তাই মানে এটা কি পিওরলি একটা সাইকোলজিক্যাল কারণ নাকি এর পিছনে কোনো ইমোশনাল কারণ রয়েছে?
1: ইমোশন ওটারই তো পার্ট একটা। তো এক্ষেত্রে এমনও হতে পারে অনেক সময় যে ওই বন্ধুর সঙ্গে জড়িয়ে থাকা কিছু স্মৃতি তোমার চোখের সামনে এসেছে তোমার অজান্তেই, এটাও হতে পারে।
2: মানে সেই রেস্টুরেন্টে খেতে গেছি যেখানে হয় তোর সঙ্গে একদিন খেতে গিয়েছিলাম, এরকম কিছু একটা ট্রিগার করতে পারে,
1: আমার কিছু করতে হতেই পারে। ওকে, সেটা এমন অনেক সময় হয় যে ওই রকম একটা কথা তোমায় আবার কেউ বললো, তোমার ওই বন্ধু যেমন কথা বলতো সেরকম একটা কথা কেউ বললো, হঠাৎ এবার তোমার খুব তার কথা মনে পড়ছে, এটা কিন্তু হয়।
2: কিন্তু এক্ষেত্রে কি একটা মানুষ নিজের, ধর আমি যদি প্রজ্ঞার কথাই বলি, প্রজ্ঞা তো ওকে মেসেজ করতে পারছে না, প্রজ্ঞা আটকে আটকে যাচ্ছে, কিন্তু কিন্তু ফিল হচ্ছে, এটা কি ইগোতে আটকাচ্ছে, সেলফ রেসপেক্টে আটকাচ্ছে, লজ্জা আটকাচ্ছে, কিসে আটকাচ্ছে?
1: ও ফলাফল ভেবে আটকাচ্ছে, ও আগের থেকে ভেবে নিচ্ছে যে এটা করলে, যদিও ভাবতো ভালোই তো হবে, আমরা নয় নেগেটিভ ভেবে হয়তো একটা কিছু করছি না, কিন্তু পজিটিভ ভেবে ইকুয়ালি অনেক কিছু হয়ে যেতে পারে, কাজটা করেও ফেলতে পারি, সেটা আমরা করি না। তো ও যদি এখন ভাবে আমি যদি যোগাযোগ করি আরও একটা ব্যাপার হবে, আবার যোগাযোগ হবে, আবার ওইটা ভাবতে পারছে না, ও ভাবছে ওর সাথে আমার কথা নেই, আমি যোগাযোগ করব, ও যদি ব্যাপারটা অ্যাকসেপ্টই না করে, তো নেগেটিভ মানে ফলাফলটা এত বেশি ফোকাস করছে তাই জন্য এগোতে
2: পারছে না, প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পারছে না,
1: এটা ফলাফলের ভয়।
2: প্রজ্ঞাকে তাহলে তুমি কি সাজেস্ট করবে?
1: আমার মনে হয় ও যদি চায় ওর সাথে যোগাযোগ করতে, তাহলে ফলাফল নিয়ে অত না ভেবে যোগাযোগ,
2: তারপর ধরো প্রজ্ঞা মেসেজ করলার ওদিক থেকে খুব কোল্ড একটা রিপ্লাই এলো। অনেক সময় আমরা হয় ধরো মাঝরাতে একটা এমন সিচুয়েশন তৈরি হলো, খুব ইমোশনাল হয়ে পড়েছি, কোনো একজনের কথা খুব মনে পড়ছে, তাকে একটা টেক্সট করে দিলাম এই ভেবে যে সে নিশ্চয়ই আমার এই টেক্সট পেয়ে, আমি যেমন এখন এতটা একটা উদ্বেল হয়ে রয়েছি, আমার আবেগ এতটা, সেও হয়তো একই রকমভাবে এই মুহূর্তে রয়েছে, আমাকে একটা ভীষণ আবেগ ঘনপূর্ণ রিপ্লাই করবে, এইভাবে তাকে একটা মেসেজ করলাম, কিন্তু সে আমাকে ভীষণ কোল্ড একটা রিপ্লাই দিল।
1: একটা জিনিস যেটা হবে, পরের দিন সকাল হবে, ওই রাতটা কেটে যাবে, তুমি আবার অন্যান্য কাজের মধ্যে ঢুকে যাবে, রাত্রেবেলা তোমার ব্রেনে ফিল্টার ছিল না, দিনে আবার ফিল্টার লেগে যাবে, তুমিও আর তখন অতটা ভাববে না, এবং যদি উত্তরটা ওরকম না আসে না, তখন কিন্তু তোমারও মনে হবে তোটা আমারও তখনকার ভাবনা ছিল, ওকে এখন আর ফিল হচ্ছে না ওরকম।
2: বেশ, তো এরকম আলোচনা চলতে থাকবে, কিন্তু হাতের সময় কিন্তু মাত্র আর আধ ঘন্টা বাকি আছে, তাই চটপট 9999 নাম্বারে মেসেজ করে ফেলো। একটা এমন গান শুনবো, গানটা আমার তো ভীষণ প্রিয়, দেখো তো তোমাদেরও এতটাই প্রিয় কিনা। এটাও কিন্তু একটু পুরনো দিনের গান, যাদের বয়স ওই 30-40 তাদের একদম স্বর্ণযুগের গান।
1: এই গানটা যে জানে না সে জীবন অনেক কিছু মিস করবে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তুমি মুহূর্তে শুনছো চুপ কথা, শ্রেয়ার সঙ্গে দীপ রয়েছি। একটা মেসেজ এই মুহূর্তে রয়েছে, মেসেজটা পাঠিয়েছে, আচ্ছা যাই হোক, যেটা লিখেছে, যে মেসেজটা লিখেছে যে এই গানটা যার ভালো লাগবে না সে গানের সার মর্ম বোঝে না। না সিরিয়াসলি, গানটা সত্যি ভীষণ ভালো। ইনফ্যাক্ট আমি এখন গানটা চালিয়েছি, আমি শ্রেয়াকে জিজ্ঞেস করলাম গানটা চালানোর পরে যে শ্রেয়া তুই এই গানটা শুনেছিস, তো বললে হ্যাঁ আমি কেন শুনবো না, এই গানটা নিশ্চয়ই শুনেছি। তো এটা নিয়েই কথা বলছিলাম যে কিছু কিছু গানের লিরিক্স, বা আমি আরেকটা কথা বলবো শ্রেয়া, যে কিছু গান আমরা যে মুহূর্তটায় শুনেছি সেই মুহূর্তটা যদি আমার খুব প্রিয় হয় তাহলে সেই গানটাও আমার প্রিয়।

0: হয়ে ওঠে।
1: ঠিক,
0: মানে কোন একটা খুব একটা খুশির মুহূর্তে, ধরা যাক আমি খুব হ্যাপি স্যাটিসফাইড, সেই সময় একটা গান আমি শুনলাম, একটা হ্যাপি সং, সেটা আমার সবসময় হ্যাপি লাগবে। আবার কোন একটা ধরো ভীষণ একলা, ভীষণ হয়তো একটা ঘরের মধ্যে লোনলি অবস্থায় বসে আমি একটা এমন গান শুনলাম যেটা আমার মন ছুঁয়ে গেল, আমার একাকিত্বকে খানিকটা যেন মনে হলো কেউ একজন ভাগ করে নিচ্ছে, তাহলে সেই গানটাও আমার কাছে বহুদিন প্রিয় থাকবে।
1: তোমার এই কথা শুনে আমার মনে পড়ছে আমার দুটো গান আমার জীবনে, ওই দুটো গান যখনই বাজে আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে। কারণ আমি ওখানে যখন ওই আমরা গাড়ি করে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, গাড়িতে ওই গান দুটো বাজছিল বারবার ঘুরে ফিরে, এবং বারবার আমার যখনই গানটা হয় আমার আর কিচ্ছু না, শুধু ওই দৃশ্যগুলো মনে পড়ে, যাচ্ছি আর জানলার ধারে পাহাড় দেখতে দেখতে।
0: এই পাহাড় দেখতে দেখতে যাওয়ার প্রসঙ্গে আমার একটা ভীষণ ভয়ের কথা মনে পড়ে গেল তুমি যখন বলছিলে। আমি না তখন ফিরছি হচ্ছে তোমার সিকিমে গিয়েছিলাম, সিকিম ছিল কি, হ্যাঁ সিকিমে, নাথুলা পাস থেকে ফিরছি। তো নাথুলা পাস থেকে ফেরার, নাথুলা পাসটা তো বরফেই ঢাকা থাকে অধিকাংশ সময়টা, নাথুলা পাস থেকে যখন ফিরছি, নাথুলাতে যাওয়ার সময় দেখেছি যে আকাশে খুব মেঘ করেছে। নাথুলা যাওয়ার একটা সরু ব্রিজ আছে, একটাই সরু ব্রিজ আছে, মানে যেখান দিয়ে পাশাপাশি মনে হয় দুটো গাড়ি যেতে পারে হার্ডলি, লম্বা ব্রিজ। এবং যখন আমরা যাচ্ছিলাম তখন আমি দেখেছি যে আমার পিছনে প্রায় খান পঞ্চাশেক গাড়ি আমার পিছনে আসছে, মানে পরপর আমরা সবাই নাথুলায় ঢুকছি আর কি। নাথুলায় গেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। ইন্ডো চাইনা বর্ডার আমি সামনে থেকে দেখেছি অনেক দাঁড়িয়ে, অন্যরকম অভিজ্ঞতা, সেটা আসল এই আলোচনার বিষয়বস্তু নয়। এবার যখন ফিরছি, হ্যাঁ, যে মেঘটা আমি যাওয়ার সময় দেখে গেছিলাম দানা বাঁধছে, ফেরার সময় দেখলাম আমি এত মেঘ, আর মেঘগুলো আমার গাড়ির কাঁচের উপর এসে আমাদের সামনে ভিজিবিলিটি জিরো করে দিল, মানে সামনে কিছু দেখতে পাচ্ছি না। এবার সামনে সরু একটা লম্বা ব্রিজ, আর পরপর মানে একদম সারিবদ্ধভাবে কয়েকশো গাড়ি পরপর যাচ্ছে, কোনো কারণে একটা গাড়ি দাঁড়িয়ে গেলে মানে গোটা নাথুলা যাওয়া আসার উপক্রমই বন্ধ হয়ে যাবে। তো এত মেঘ যে সামনে রাস্তা এক হাত দূরে দেখা যাচ্ছে না, আমি তো মানে আমার বুক তো দূরে দূরে করছে, আর গাড়ির সামনের সিটেই আমি বসি সবসময়, এটা আমার একটা অভ্যেস, আমি গাড়ির সামনের সিটে বসতে অভ্যস্ত। তো সামনের সিটে আমি বসেছি, আমার ডান দিকে আমাদের সিকিমিজ ড্রাইভার, আর ওই সময় না আমার মনে আছে এখনো খুব পরিষ্কার, দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড ছোড়ো ছাড়কে গানটা চলছে গাড়িতে। হ্যাঁ, আর আমার সামনে ব্রিজটা চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে, কালো মেঘ, মানে ব্রিজটা দেখতে পাচ্ছিলাম কয়েক মিনিট আগে, আচমকা কালো কিছু মেঘ এসে ব্রিজটাকে ভ্যানিশ করে দিল, আর ব্রিজটা দেখতে পাচ্ছি না। কিন্তু গাড়ি চলছে, প্রায় 30-40 কিলোমিটার স্পিডে গাড়ি চলছে, কিন্তু সামনে কিছু আমি দেখতে পাচ্ছি না, গাড়ি শুধু মেঘের মধ্যে দিয়ে গাড়ি ছুটছে। আমার তো বুক দূরে দূরে করছে যে কোন দিকে যাচ্ছি, যে চালাচ্ছে সে জানে তো, তারপর দেখি তার চোখে সানগ্লাস, ড্রাইভারের চোখে এই মেঘলা একটা বিকেলবেলায় তার চোখে সানগ্লাস পরে সে মেঘে ঢাকা নাথুলা দিয়ে গাড়ি চালাচ্ছে। আমি শুধু মনে মনে ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর এইবারটা পার করে দাও, পরের বার থেকে কথা দিচ্ছি মেঘ দেখলে আমি আর কোনোদিন কোনো জায়গায় যাওয়ার কথা বলবো না পাহাড়ে। তো আমার এটাও মানে যতবারই আমি পরে ওই গানটা শুনি, মানে এই গানটার এই সিনেমার গানটা শুনি যে দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড ছোড়ো ছাড়কে, আমার শুধু ওই ওইটার কথাই মনে পড়ে, ওই অভিজ্ঞতাটার কথা মনে পড়ে। এবং আমি না একটা ভীষণ মানে কি বলবো, এটাকে ভয়াবহ বলবো, ভয়াবহ বললে ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়া বলে গায়ে কাঁটা, এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। আমার এই এই এই যে কথা আমরা বলছিলাম যে কোনো কোনো একটা গান এক একটা আমাদের ইমোশনকে লক করে রাখে, আমাদের মেমোরিকে লক করে রাখে, আমার এই গানটার সঙ্গে মেমোরিটা লক হয়ে রয়েছে একেবারে। ওকে, তো হাতে সময় কিন্তু আর খুব বেশি নেই, এখনও যে কটা মেসেজ রয়েছে আমরা সেগুলো এক এক করে পড়ছি। তো যাদের এখনও কিছু বলার রয়েছে, আমার মনে হয় আর একটাই চান্স পাবে মেসেজ করার, চটপট মেসেজ করে ফেলো, আর একটু গান শুনি, এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা কিন্তু আমাদের বলছে যে আজকে রাতের মতন চুপ কথা থেকে আমাদের টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। তার মানে আজকের মতন চুপ কথা কিন্তু এই পর্যন্তই। অনেকের মেসেজ তো আজকে পড়েছি, কিন্তু অনেকের মেসেজ পড়াও বাকি রয়ে গেছে। আবার এরপরে যখন চুপ কথায় আসবো আমরা, তখন নিশ্চয়ই তোমাদের সব মেসেজ পড়ার চেষ্টা করব।
2: একদমই তাই। আর আজকের মতো দীপ আশ্রিয়া তোমার কাছ থেকে বিদায় নেবে আবারও অন্য কোনো একটা চুপ কথায়। তোমার সঙ্গে কথা বলতে আমরা থাকবো, সঙ্গে থেকেও ভালো থেকো।

إذا كنت شلن جيب كوتها. স্টুডিওর ঘড়ি যখন ছোবে রাত তিনটের কাঁটা, আপকে লিয়ে হিন্দি ছায়াছবি নিয়ে আপনাদের সঙ্গে থাকব উজ্জ্বল।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: গুলজার এবং ভূপেন্দর সিং এর কণ্ঠে প্রথম গান।

গুলজারের কবিতার সঙ্গে ভূপিন্দরের অতুলনীয় গান শুনলাম। এরপরের গান ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে সীতা।

0: gayi fursat ke raat din.
1: পরের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে রুদালি ফিল্ম থেকে।

শুনছেন আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 107 FM রেনবোয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। এই মুহূর্তে হেমন্ত কুমারের কণ্ঠে খামোশি ফিল্ম থেকে এই গানটি।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে টাইম ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ নাটভৈরব, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র, তবলায় প্রশান্ত দে রায়, সারেঙ্গিতে রশন আলী, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ নাটভৈরব।

নাট্য ভৈরবের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। বেহালা বাদন বৈরাগীর আগে শিল্পী শুভ্রজিৎ নাথ।

0: এতক্ষণ বৈরাগীর আগে বেহালা বাদন শুনলাম। শিল্পী ছিলেন শুভ্রজিৎ নাথ, তবলায় দেবাশিস চৌধুরী। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। 107 FM রেইনবো।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 13 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা

রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। 9903659992 এই নাম্বারটি আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার। আজ শুরু করব একটি শরৎচন্দ্র পণ্ডিতের গান দিয়ে, দাদা ঠাকুরের গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

গানটি ছিল একটি। দাদা ঠাকুর বললেন যে বেশ, রাধাকৃষ্ণের নাম হচ্ছে সকলবেলা ভালোই হচ্ছে, কিন্তু নামের আগেই আর একটা জিনিস আগেই দরকার সকালে, সেটি হচ্ছে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ শুরুর গানটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু অন্যরকম তির্যক ব্যঙ্গ একটা রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যে। আসলে আমাদের বাস্তব জীবন সেটা অনেক সময় আমাদের মনোমত হয় না। কেন হয় না বা কী জন্যে হয় না সেসব নিয়ে অনেক হয়তো প্রশ্ন, অনেক তর্ক, অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু অনেক সময় আমাদের চাহিদা মতো আমাদের চারপাশটা ঠিকভাবে গড়ে ওঠে না, আর তখনই আমাদের বিভিন্ন ক্ষেত্রে সংঘাত তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। তো এই সংঘাত বা দ্বন্দ্ব আমাদেরকে অনেক সময় খুব ডিপ্রেসড করে ফেলে। অনেক সময় মনে হয় যে চারপাশে সব কিছু ঠিকভাবে ঠিক যেন হচ্ছে না, কিন্তু এর মধ্যে থেকেই আমরা যদি বাস্তব অবস্থাটা বুঝতে পারি যে এটা এভাবেই হয়, সেটা আমরা মেনে নিতে পারি অথবা না পারি, যখন সেটা আমরা মেনে নিতে পারব, অ্যাডমিট করতে পারব, তখন আমরা আমাদের পরবর্তী চিন্তাভাবনা কিংবা পরবর্তী করণীয় কাজ সেভাবে গড়ে তুলতে পারি। আজ একটি গল্প শোনাব রুশ কথা সাহিত্যের বিখ্যাত লেখক আন্তন চেখভের একটা খুব জনপ্রিয় ব্যঙ্গাত্মক ছোট গল্প, খ্যালিয়ন, বহু রূপিজার বা গিরগিরি বাংলায় কোন লেখানিটা আসে, তো বহুরূপী নামেই সেটা বেশি প্রচারিত। তো এইরকম একটি গল্পের বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাব আজকে। গল্পটা হয়তো অনেকেই জানেন, পড়েছেন, কারণ খুব পপুলার গল্প। শুরু করা যাক আন্তন চেখভের গল্প বহুরূপী, কারণ আমরা এই চিরন্তনীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন রকমের জিনিস আপনাদের জন্য নিয়ে আসি, এবং ভালো থাকার উপায় বা ভালো থাকার যে বিভিন্ন রকমের ধরন সেগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি আমাদের বহু চিরন্তনীতে। আজকের গল্প আন্তন চেখভের বহুরূপী। পুলিশ ইন্সপেক্টর উচুমেলাভ হেঁটে যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে, গায়ে তার নতুন ওভার কোট, হাতে একটি পুটলি এবং পেছনে এক কনস্টেবল। চুলের রংটা তার লাল, হাতের চালনিটা ভর্তি হয়ে গেছে বাজেয়াপ্ত করা ঘুষপেরিতে। কোথাও কোনো সারা শব্দ নেই, বাজার একেবারে খালি। খুদে খুদে দোকান আর সরাইখানার খোলা দরজাগুলো যেন একসার ক্ষুধার্ত মুখগহ্বরের মতো হাঁ করে আছে। ধারে কাছে একটা ভিখিরি পর্যন্ত নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল,
2: কামড়াতে এসেছে হত ছাড়া বটে, ওকে ছেড়ো না, হে ছেড়ো না, কামড়ে বেড়াবে সে আইন নেই আর, পাকড়ো পাকড়ো, হে পাকড়ো।
1: কৃষকের ঘ্যান ঘ্যান ডাকও শোনা গেল একটা। উচুমেলাভ সেদিকে তাকিয়ে দেখতে পেলেন একটা দোকানির কাঠগোড়া থেকে বেরিয়ে এসে একটা কুকুর তিন ঠ্যাঙে লাফাতে লাফাতে ছুটছে, আর তার পেছু পেছু তাড়া করছে একটা লোক, গায়ে তার মরমরে স্ত্রীর জামা কাপড়।

0: ছাপা জামা, কাপড়ের জামা, ওয়েস্টকোটের বোতাম সব খোলা, সারা শরীর ছুঁকে পড়েছে সামনের দিকে। হুমড়ি খেয়ে পড়ে লোকটা কুকুরের পেছনের পাটা চেপে ধরল। কুকুরটা আবার করে উঠল, আবার চিৎকার শোনা গেল, পাকড়ো পাকড়ো। দোকানগুলো থেকে উঁকি মারতে লাগলো নানা তন্দ্রাচ্ছন্ন মুখ। দেখতে যেতে যেন মাটি ফুঁড়ে ভিড় জমে উঠল কাঠগোলার কাছে। কনস্টেবল বলল, বেআইনি হল্লা বলে মনে হচ্ছে হুজুর। ওছেমুলুফ ঘুরে দাঁড়িয়ে দুমদুম করে গেলেন ভিটার কাছে। কাঠগোলার ফটকটার ঠিক সামনেই তার নজরে পড়ল বোতাম খোলা, ওয়েস্টকোট পরা সেই মূর্তিটি দাঁড়িয়ে। ডান হাত উঁচু করে লোকটা তার রক্তমাখা আঙুলখানা সবাইকে দেখাচ্ছে। তার মাতাল চোখ মুখগুলো যেন বলছে, আজকে দেখে নেব। আঙুলটা যেন তার দিগ্বিজয়ের নিশান। লোকটাকে ওচুমেলভ চেনেন, শ্যাকরা ক্রিউকিন। ভিড়ের ঠিক মাঝখানটাতে বসে আছে আসামি, অর্থাৎ বর্জই জাতের একটা বাচ্চা কুকুর। চোখা নাক, পিঠের ওপর হলদে একটা ছোপ, সর্বাঙ্গ তার কাঁপছে। সামনের দুপা ফাঁক করে সে বসে, সজল দুই চোখে ক্লেশ আর আতঙ্কের ছাপ। ভিড় ঠেলে ঢুকতে ঢুকতে ওচুমেলভ জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কে লাগিয়েছো তোমরা, আঙুলে তুলে রেখেছিস কি জন্যে, চেল্লাচ্ছিল কে, কে চেল্লাচ্ছিল? ক্রিউকিন মুঠো করা হাতের ওপর একটু কেশে নিয়ে শুরু করলেন,
1: আরে হুজুর, হেঁটে যাচ্ছিলাম নিজের মনে কারুর কোনো ক্ষতি না করে। ওই তো রয়েছে মিস্ত্রি মিত্রিচ, ওঠে লোকরির দরকার ছিল হুজুর, তা খামোকা হুজুর এই এই কুকুরের বাচ্চাটা এসে আমাকে কামড়ে দিলে একেবারে। বুঝুন হুজুর, মেহনত করে খেতে হয় আমাদের, আমার ব্যবসার কাজটিও তেমন সাদা মাটা নয় হুজুর, এর লেগে ক্ষতিপূরণ করে করান দিকে। যা গতিক তাতে আঙুলটি তো আর হপ্তাখানেক লড়াচড়া করবে না, আইন তো এসব নাই হুজুর, কি বুনো জানোয়ার টানোয়ারদের সহ্য করতে হবে আমাদের, সব কিছুই যদি কামড়াতে লেগে যায় তবে জীবনে সুখ কি রইল আগে।
0: বটে, গলা খাঁকারি দিয়ে ভুরু কুঁচকে উঁচুমিল বললেন কড়া সুরে, আচ্ছা কার কুকুর এটা, এ আমি সহজে ছাড়ছি না, কুকুর ছেড়ে রাখার মজা দেখিয়ে ছাড়বো। যেসব ভদ্রলোক আইন মেনে চলতে চান না তাদের ওপর মন দেওয়ার সময় এসেছে, এটার ওপর জরিমানা করবো আমি, দাঁড়াও ব্যবস্থা করছি। বলে উঁচুমিলভ কেশে টেসে যখন বললেন, এমন শিক্ষা দেব যে রাজ্যের গরু ভেড়া কুকুরকে চড়তে ছেড়ে দেওয়ার মানে কি, কত ধানে কত চাল তার টের পাওয়াচ্ছি। কনস্টেবলের দিকে তাকিয়ে উঁচুমিলভ হাঁকলেন,
1: তল্লাশ লাগাও কার কুকুর, আর একটা এজাহারলিকে বেলো, যা মনে হচ্ছে কুকুর খ্যাপা না হয়ে যায় না, ওটাকে সাওয়ার করে ফেলা দরকার এক্ষুনি। কার কুকুর এরা, জবাব দাও কার কুকুর।
0: ভিড় থেকে কে যেন বলে উঠল,
2: আগে মনে হচ্ছে জেনারেল ঝিগাবেলেমের কুকুর।
0: হ্যাঁ, জেনারেল ঝিগাবেলেমের।
1: আমার কোটটা খুলে দাও।
0: বাবারে কি গরম, বোধহয় বৃষ্টি পড়বে। আসলে জেনারেল ঝিগালভের কথা শুনেই ওচুমেলভ, ইন্সপেক্টর ওচুমেলভের গরম লাগতে শুরু করে দিয়েছে, কারণ অত কিছু কথা বলেছে, কুকুরের মালিককে তাকে দেখে নেব। তো যাই হোক, দেখা যাক এরপর কি হয়। ইন্সপেক্টর ক্রিউকিনের দিকে তাকালেন, মানে যাকে কুকুরটা কামড়েছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, তোকে কামড়ালো কি করে, একেবারে হাতের আঙুলে গিয়ে কামড় বসালো, এটা কিরকম? এইটুকু একটা বাচ্চা কুকুর আর তুই বেটা এমন মদ্য জোয়ান, আলেবাত ও আঙুলে তুই পেরেক টেরেক খুঁচিয়ে এমন মতলব করেছিস, ক্ষতিপূরণ আদায় করা যায় কিনা তোদের চিনতে আমার বাকি নেই, শয়তানির বার সব।
2: ওই লোকটা হুজুর, ওই লোকটা তামাশা করে কুকুরটার নাকে সিগারেটের ছ্যাঁকা দিতে চেয়েছিল, কুকুরটা উনি কামড়ে দিয়েছে, ওই ক্রিউটকিন হুজুর চিরকাল।

0: আল বদমাইশি করে বেড়ায়।
1: পাশ থেকে একটা লোক বলে উঠল। তখন ক্রিউকিন বলল,
2: মেচা কথা বলছিস, টেরা চোখে কোথাকার আমাকে ছ্যাঁকা দিতে দেখেছিস, তবে মেচা কথা বলছিস কেন? হুজুরের বুদ্ধি বিবেচনা আছে, উনি নিজেই বুঝতে পারবেন কে কি মিছে বলছে আর কে ধম্ম কথা বলছে। মিছে কথা বললে আদালতে তার বিচার হবে, আইন হয়ে গেছে, সব মানুষ এখন সমান। না জানো তো বলি, আমারই এক ভাই কিন্তু পুলিশে আছে।
1: এই তর্ক তর্ক করো না, তর্ক করো না বলছি, ইন্সপেক্টর ওম মেলা বলে উঠলেন।
3: তখন কনস্টেবল বিচক্ষণের মতো মাথা নেড়ে বলল,
0: এটা জেনারেলের কুকুর নয় হুজুর, এমন কোনো কুকুরই নেই জেনারেলের, ওনার সবকটা কুকুরই শিকারি কুকুর, ঠিক জানিস?
2: ঠিক জানি হুজুর,
1: ঠিকই বটে, আমিও তাই ভাবছিলাম। জেনারেলের কুকুরগুলো সব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা তাকাতে ইচ্ছে করে না, হত কুচিত খেঁকি একটা, অমন কুকুর কেউ পোষে নাকি? তোদের মাথা খারাপ?
0: মস্কো কি পিটার্সবুর্গে ওরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না, পেলেই দফা রফা করে ছেড়ে দিত।
3: ক্রিউটকিন, তোমাকে কামড়েছে মনে রেখো, সহজে ব্যাপারটা ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। যেই শুনল যে সেটা জেনারেলের কুকুর নয়, আবার তার সঙ্গে সঙ্গে মত পাল্টে গেল, বক্তব্য পাল্টে গেল। বাস্তব জীবনেও কিন্তু আমরা এভাবেই দেখি, যখন কোনো একটা ঘটনা ঘটে তার একটা তাৎক্ষণিক প্রতিফলন আমাদের মনের মধ্যে হয়, একটা তার জন্য রেসপন্ড বা রিঅ্যাক্ট আমরা করি। কিন্তু যখন আমরা ঘটনাটাকে আরেকটু গভীর করে দেখি, তখন তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনারও কিন্তু পরিবর্তন হয়। আমি কতখানি সেফ রয়েছি, আমার কতখানি সমস্যা হতে পারে এর সঙ্গে যুক্ত থেকে অথবা না থেকে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের মতামত পাল্টাই। যাই হোক, এখানে তো ইন্সপেক্টর, দোকানিরা সব যাকে কামড়েছে, কনস্টেবল, সবাই মিলে তো একটা বেশ গুঞ্জন হচ্ছে। তারপর কি হবে আমরা শুনবো বা জানবো, তারপর কি হবে? তবে ছোট্ট একটা গানের বিরতি নিয়ে নি এই মুহূর্তে। চিত্রলেখা চৌধুরীর একটি গান, এবং আজকে যেহেতু একটু ব্যঙ্গাত্মক গল্প, সেই জন্যে এই গানটা একটু হাসির গান। হেসে নাও দুদিন বই তো নয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনী শুনছেন, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি আন্তন চেখভের একটি বিখ্যাত গল্প যার বাংলা অনুবাদ বহুরূপী। ইন্সপেক্টর যখন বলল, যখন শুনল যে সেটা জেনারেলের কুকুর নয়, কনস্টেবল যখন আপন মনে বলল, তখন ইন্সপেক্টর একদম তেড়ে ফুঁড়ে উঠে বলল, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, জেনারেলের কুকুরগুলো খুব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা তাকাতে ইচ্ছে করে না, অত কুচ্ছিত কেঁকি একটা, এমন কুকুর কেউ পড়বে নাকি? হ্যাঁ তোদের মাথা খারাপ, মস্কো কি পিটার্সবুর্গে এরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না, পেলেই দফা শেষ করে ছাড়তো। ক্রিফটকিন তোমাকে কামড়েছে, মনে রেখো ব্যাপারটা সহজে ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। এই সময় কনস্টেবল আপন মনে বলতে শুরু করল, তা জেনারেলের কুকুর হলেও হতে পারে শেষ পর্যন্ত, চেহারা দেখে কি কিছু বলা যায়? সেদিন জেনারেলের উঠোনে যেন এরকম একটা কুকুর দেখেছিলাম। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল,
2: হ্যাঁ জেনারেলের কুকুরই তো বটে।
1: সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বলল,
3: এল দিন কোটটা পড়ে দাও।
1: এমন ধমকা হাওয়া দিল যে শীত করছে বাবা।
3: এই জেনারেলের কাছে এটাকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে এসো তো, বলবে আমি কুকুরটা পেয়ে তাই পাঠিয়েছি, আর বলবে অমন করে যেন রাস্তায় ছেড়ে না দেয়, হয়তোবা দামি কুকুর।
1: যদি এসব মানে খারাপ লোকগুলো সিগারেট দিয়ে অমন করে ছ্যাঁকা দেয় নাকে, তবে দামি কুকুরের বারোটা বেড়ে যেতে পারে। কুকুর হলো গিয়ে আদুরে জীব, আর তুই বেটা আহম্মক, হাত দাও শিখিরে, ও যুবকের মতো আঙুল করছিস কাকে, হ্যাঁ তোরই তো দোষ। সঙ্গে সঙ্গে একজন বলল,
4: ওই তো জেনারেলের বাবুর্চি এসে গেছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ও ভাই এই দেখে দেখে এসে তো বাপু, একটু দেখো তো ভালো করে, এই কুকুরটা কি তোমাদের?
1: মানে এই কুশমিন কালো অমন কোনো কুকুর আমাদের ছিল না।
3: ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ অচুমেলা বললেন, বেয়ারিশ একটা কুকুর, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি করা আর কি, হ্যাঁ বলছি বেয়ারিশ কুকুর, ব্যাস ওটাকে খতম করে ঝামেলা চুকিয়ে দেওয়া যাক।
1: তো তখন সেই লোকটি বলল যে,
4: এটা আমাদের নয়, এই কিছুদিন হলো জেনারেলের ভাই এসেছেন, এটা তারই কুকুর, বর্জই জাতের কুকুরের সম্পর্কে আমাদের জেনারেলের কোনো শখ নেই, কিন্তু ওর ভাই, ওর পছন্দ হলো গিয়ে।
3: কি বলে? জেনারেলের ভাই?

ভ্লাদিমির ইভানিচ এসেছেন? অচিমেলাপ চেঁচিয়ে উঠলেন। তার সারা মুখে ভরে উঠল এক অপার্থিব হাসিতে। কি কাণ্ড, আর আমি কিনা জানি না এখানে থাকবেন তিনি। হ্যাঁ থাকবেন, কি কাণ্ড, ভাইকে দেখতে এসেছেন আর আমি খবর পাইনি, কুকুরটা তাহলে ওরই? হ্যাঁ ভারী আনন্দের কথা। নাও হে নাও, ওটিকে নাও, তোফা ছোট্ট কুকুর। ওর আঙুলে কামড়ে দিয়েছিল। আরে তুই ভয়ে কাঁপছিস কেন? বিচ্ছুটা চটেছে, কি তোফা বাচ্চা। প্রখর মানে জেনারেলের বাড়ির শ্রী বাবুর্চি কুকুরটাকে তুলে নিয়ে সেই কাঠগুলো থেকে চলে গেল। ভিড়ের লোকগুলো হেসে উঠলে। খিটকিনের দিকে চেয়ে আর অচুমেলাভ হুমকি দিলেন, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি পরে, কুকুরকে সিগারেটের ছাঁকা দেওয়ার চেষ্টা কর, দাঁড়া। তারপরে ওভারকোটটা ভালো করে গায়ে টেনে নিয়ে বাজারের মধ্যে টক টক টক টক করে হেঁটে চললেন। গল্প এখানেই শেষ। তারপর গল্প শেষ হলেও তো নোটে গাছ মুড়বে না, কিছু কথা আছে। ফিরে আসছি অলোক রায় চৌধুরীর এই গানটির পর। রবীন্দ্রনাথের গান

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শনিবারের চিরন্তনী, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে যে গল্পটি শুনলাম আন্তাঞ্চে কাভের, এটি বিখ্যাত গল্প চ্যামেলিয়ানা উপলক্ষে, এবং সেটির বাংলা অনুবাদ বহুরূপী। আমাদের চারপাশের বিভিন্ন মানুষকে আমরা দেখি যাদের সেই অর্থে কোনো ব্যক্তিত্ব নেই কিংবা মানসিক জোর নেই। তারা বলেন জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু। তারা তো চমৎকারী সুবিধাবাদী স্বভাবের মানুষ। আসলে আমাদের বিভিন্ন রকম চারপাশের ঘটনা থেকে